আকাশবাণী শিলিগুড়ি, সুপ্রভাত। আজ রবিবার, 24শে জ্যৈষ্ঠ, 1948 শকাব্দ, 14ই জুন, 2026 খ্রিস্টাব্দ, 30শে জ্যৈষ্ঠ, 1433 বঙ্গাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হলো আমাদের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব

বন্ধুনায় আজ শুনলেন মনুময় ভট্টাচার্য, হৈমন্তী শুক্লা স্বাগত এবং শম্পা কুণ্ডুর গাওয়া গান বন্দনা আজ এই পর্যন্তই আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। এরপর রয়েছে চাষবাসের টুকিটাকি। প্রথমে আবহাওয়ার পূর্বাভাস। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় এবং সিকিমেও। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি অংশেও অবস্থা একই রকম থাকবে বলে জানানো হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এখন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ। আগামী দিনে বৃষ্টির সম্ভাবনা থাকায় এবং জমিতে আর্দ্রতা থাকায় জমিতে সেচ না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে এবং রাসায়নিক সার ও কীটনাশকও না দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রধান শস্য খারিফ ধানের ক্ষেত্রে বীজ সংগ্রহ, বীজ শোধন এবং বীজতলা তৈরি এই দশায় উঁচু জমি দেখে ধানের বীজতলা তৈরি করুন এবং জল নিকাশি ব্যবস্থা ভালো করতে হবে যাতে অঙ্কুর বেরোনোর সময় জমি জলে ডুবে না থাকে। অতিরিক্ত বীজ সংগ্রহ করে রাখতে হবে যাতে বীজতলা নষ্ট হয়ে গেলে আবার নতুন বীজতলা তৈরি করা যেতে পারে। উন্নত মানের অধিক ফলনশীল বীজ সংগ্রহ করতে হবে এবং বীজতলা তৈরি করতে হবে। খরিফ মৌসুমে ধানের চারা তৈরির জন্য উন্নত মানের অধিক ফলনশীল জাতের বীজ যেমন স্বর্ণ, স্বর্ণ সাবওয়ান, ধীরেন, উত্তর সোনা, বঙ্গবন্ধু, যমুনা সংগ্রহ করতে হবে ও বীজতলা তৈরির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বীজশোধন, বীজশোধন দুভাবে করা যায়, শুকনো বীজশোধন ও ভেজানো বীজ শোধন। কার্বেন্ডাজিম 25% এবং ম্যানকোজেব 50% মিশ্রণ 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে 1 কেজি বীজ ওই দ্রবণে 8 থেকে 10 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর ওই বীজ ছায়া শুকিয়ে নিয়ে জাঁক দিতে হবে। জৈব ছত্রাকনাশক ট্রাইকোডার্মা ভিডিডি 4 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়েও বীজ শোধন করা যায়। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কৃষি পরামর্শ শুনলেন। এখন চাষবাসের টুকিটাকি।

0: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কিচেন গার্ডেন। বলছেন পার্থ রায়, উপকৃষি অধিকর্তা, দার্জিলিং জেলা।
1: কিচেন গার্ডেন মানে কি? কিচেনের সঙ্গে লাগোয়া কোনো গার্ডেন হতে পারে, অথবা

0: ওইখানকার যে সবজিগুলো সেগুলো আমাদের প্রতি নিজের কিচেনে রান্না হবে, এটাকেই বলছে কিচেন গার্ডেন। চাষিদের কিন্তু একটা করে কিচেন গার্ডেন আছে, চাষিরা কিন্তু জৈব পছন্দ করে, জৈব খায়, ওই গার্ডেনে ওরা ওষুধ টষুধ দেন। সেই যে কিচেন, মানে কিচেন থেকে কি হয়, কিচেনে রান্না হয়, বাসন ধোয়া হয়, জলটা, সেই জলটা ড্রেন দিয়ে বয়ে বাইরে চলে যায়, সেই জলটাকে আমার কাজে লাগাতে হবে। আমার বাড়িতে যতটুকুন প্রয়োজন, সে আমি চারটে বেগুন গাছ লাগালাম, পাঁচটা টমেটো গাছ লাগালাম, দুটো লাউ গাছ লাগালাম, চারটে পটল গাছ লাগালাম, এইভাবে অল্প একটু জায়গার মধ্যে, যাতে আমি দৈনিক ওখান থেকে ভ্যারাইটি অফ সবজি কিছু তুলে নিয়ে এসে লাগাতে পারি। এইটাই হচ্ছে কিচেন গার্ডেনের কনসেপ্ট, যেখানে আমার যে বাড়িতে রান্না হবে, আমার বাড়িতে যেটা খাওয়া হবে, সেটা আমার গার্ডেন থেকেই আসবে, কিচেন লাগাওয়া গার্ডেন, সেই জন্যই বলছে এটা কিচেন গার্ডেন, সেখান থেকে এসে লাগানো হবে। এটা আমাদের অনেক চাষির বাড়িতে কিন্তু আছে, এটা আমি দেখেছি চাষিদের কাছে অনেকেরই, ওই যেখানে বসবাস করে তার পাশ দিয়ে একটু লাউ লাগানো আছে, একটু ভেন্ডি লাগানো আছে, সে হয়তো ভেন্ডি চাষ দূরে করছে, কিন্তু ওখানে তার একটু ভেন্ডি লাগানো আছে, মূলো লাগানো আছে, গাজর লাগানো আছে, ওখান থেকে ওই একটা দুটো করে ডেলি তুলে, আবার আশেপাশে কোথার থেকে একটু মাছের বন্দোবস্ত আছে, মাছটাও তুলে নিয়ে আসে। এটাই হচ্ছে কিচেন গার্ডেন কনসেপ্ট আর কি, যেখানে আমরা নিজেদের প্রয়োজনে যতটুকুন আমাদের প্রতিদিনকার সবজি খাওয়ার প্রয়োজন, সেইটুকুন সবজি যদি আমরা নিজেরাই তুলতে পারি, সেটাকে বলছে কিচেন গার্ডেন। কিচেন গার্ডেনে সার না দেওয়াই ভালো, মানে শুধুমাত্র জৈব সার বা গোবর সার এই ধরনের জিনিসপত্র দিয়েই আমরা চাষ করার চেষ্টা করব। দেখুন, আমি নিজে খাবো, আমি চাষির কথাই ভাবছি, সে তো তার খাওয়ার দাওয়াটা টেস্টি বানাতে হবে। ব্যাপারটা হচ্ছে, যখনই আমি জৈব চাষ করব, তখন তার প্রোডাকশন কম হবে, ফলনটা কম হবে, কিন্তু টেস্ট খুব ভালো হবে। তো ন্যাচারালি আমি চাইবো আমার যে কিচেন গার্ডেনে, সেটা আমি সবসময় বিনা সারে বিনা ওষুধে আমি চাষ করে, আমি যাতে মানে সুস্থ খাবার এবং টেস্টি খাবারটা যাতে আমি খেতে পারি আর কি। কিচেন গার্ডেন অবশ্যই কোনোরকম বিনা সারে বিনা ওষুধে অবশ্যই জৈব উপায়ে চাষ করা।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: কৃষি পরামর্শ ও চাষবাসের টুকিটাকি শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী ঘোষণা একটু পরেই।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
4: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনবেন হোমিওপ্যাথিতে ত্বকের বিভিন্ন সমস্যা নিয়ে কিছু কথা, বলছেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য।
5: একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে ত্বকের সমস্যা নিয়ে প্রচুর পরিমাণে রোগী আসতে থাকে, এবং সেই ত্বকের সমস্যায় বিভিন্ন রকমের, তার মধ্যে যেমন ত্বকের ইনফেকশন তেমন গ্রোথস থাকে, এবং তার সাথে অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো অ্যালার্জি বা আর্টিকেরিয়া রিলেটেড প্রবলেম। ত্বকের ইনফেকশনের মধ্যে প্রথমত যদি আমরা আসি, স্কেবিস, টিনিয়া কর্পোরিস, এই ধরনের ইনফেকশনগুলো কিন্তু একজন হোমিওপ্যাথির কাছে প্রচুর পরিমাণে আসে। এছাড়াও ইম্পেটাইগো, সাধারণ ফুসকুড়ি যেগুলোকে বয়েলস বা ফারানকিউলোসিস বলে, এই ধরনের রোগগুলো কিন্তু হোমিওপ্যাথদের কাছে প্রচুর পরিমাণে আসে, এবং হোমিওপ্যাথিতে এই সব রোগের চিকিৎসা খুব ভালোভাবে পাওয়া যায়। স্কেবিস রোগের ক্ষেত্রে যেমন হোমিওপ্যাথিতে বলা হয় যে সালফা-30 এই ওষুধটা যদি আপনি প্রতি সপ্তাহে একবার করে বাচ্চাকে দিতে পারেন, তাহলে এই যে স্কেবিস যে রোগটা আছে, যেটাকে খোস পাছড়াও বলে সাধারণ ভাষায়, সেই রোগের থেকে কিন্তু নিরাময় পাওয়া সম্ভব। এছাড়াও আজকের দিনে দেখা যাচ্ছে যে দাঁতের সমস্যা প্রচুর পরিমাণে উঠে আসছে, এর জন্য বিভিন্ন কারণ হতে পারে, আমাদের এখানকার যে অ্যাটমসফিয়ার আছে সেটার হিউমিডিটি তার একটা কারণ হতে পারে, এখানে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের টেম্পারেচার বাড়ছে তার জন্য হতে পারে, এবং তার সাথে যে ডায়াবেটিস এবং এই ধরনের যে মেটাবলিক ডিসঅর্ডার্স আছে তাদের ক্ষেত্রে টিনিয়া কর্পোরিস বা দাঁতের সমস্যাটা প্রচুর পরিমাণে দেখা যায়। দাঁতের জন্য যে চিকিৎসা আছে সেটা কিন্তু একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা, এবং সেটা আপনি কোনো একজন কোয়ালিফাইড হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে নিয়ে অবশ্যই ওটা চিকিৎসা করাবেন। এছাড়াও ইম্পেটাইগো, সদ্যজাত শিশুরা থাকে তাদের অনেক সময় দেখবেন মাথার মধ্যে একটা সাদা খোলের মতন থাকে, যেটাকে ক্রাস্টাল অ্যাকটিয়া বলে, এবং সেটা কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিরাময় করা সম্ভব। এরপরে আসি অবশ্যই যেটার জন্য হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে প্রচুর পরিমাণে রোগীরা আসে, সেটা হলো আঁচিল জাতীয় সমস্যার জন্য। আঁচিল হলো একটা গ্রোথ অন দ্য স্কিন, বিভিন্ন কজে দেখা যাচ্ছে যে আঁচিলটা একটা ভাইরাল কারণে হচ্ছে, যেটাকে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বলছে। এবং এটাতে অবশ্যই দেখা গেছে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ইনভেসিভ মিন্স বা মেকানিক্যাল মিন্স, যেমন ক্রায়োথেরাপি বা কোনো রকমের করোসিভ এজেন্ট অ্যাসিডস দিয়ে বা কাট করে সার্জারির মাধ্যমে যেমন আঁচিলটা সরানো হয়, সেখানে কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে হোমিওপ্যাথি খুব ভালো কাজ করে। আপনারা অনেকেই থুজাটা ব্যবহার করেন, কিন্তু শুধু থুজা না, হয়তো থুজা ব্যবহার করে আপনার কোনো আঁচিলে কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু অন্য ওষুধের প্রয়োজন হতে পারে এবং আপনারা কিন্তু সেই ক্ষেত্রে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের ক্ষেত্রে যাবেন। স্কিনের গ্রোথসের মধ্যে অবশ্যই আরেকটা কথা উল্লেখ করব, যেটা হলো পায়ের কর্নস বা কড়া নিয়ে একটা সমস্যা। এই সমস্যা নিয়ে প্রচুর রোগীরা আমাদের কাছে আসেন, যারা গাড়ি চালান তাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, জুতো পরতে অসুবিধা হচ্ছে, পায়ে স্টেপ ফেলতে অসুবিধা হচ্ছে, এই সব ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথির খুব এ আছে। কর্ন ক্যাপ পরে লোকেরা থাকে, যেটা ট্রিটমেন্টগুলো অনেকটা পেইনফুল হয়, সেটা কম পেইনফুল মাধ্যমে কিন্তু হোমিওপ্যাথিতে এই চিকিৎসা সম্ভব। শেষ বিষয়ে আমি যেটা আসি সেটা হলো আর্টিকেরিয়া, যেখানে আমি সমস্ত শ্রোতা বন্ধুদের এই জিনিসটা বলতে চাই যে আর্টিকেরিয়া কিন্তু কোনো লোকাল ইনফেকশন নয়, যেটা ক্রিম লাগিয়ে বা এর মাধ্যমে হবে। আর্টিকেরিয়া যেটা সমস্যাটা হচ্ছে সেটা আপনার শরীরের অন্দরের সমস্যা, সেখানে আপনার শরীরের বিভিন্ন রিয়াকশানে হিস্টামিন জাতীয় কোনো কোষ বা IgE লেভেলসটা আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বাড়তে থাকে।
2: আরোগ্য অনুষ্ঠানে আজ শুনলেন হোমিওপ্যাথিতে ত্বকের বিভিন্ন চিকিৎসা নিয়ে বললেন ডক্টর বৈদুর্য ভট্টাচার্য। আরোগ্য আজ এই পর্যন্তই, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী সঞ্জয় বর্মণ।

এতক্ষণ ভাওয়াইয়া শুনলেন সঞ্জয় বর্মনের কণ্ঠে, যন্ত্রানুষঙ্গে। ঢোলে ছিলেন সঞ্জয় রায়, দোতারায় অমৃত শীল এবং বাঁশিতে নীরব রায়। শিল্পীর পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন দুপুর 1:45। আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। শিল্পীকণ্ঠে এবারে শুনবেন মন্দিরে মম কে আসিলে হে।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন চিত্রলেখা চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। কিছুক্ষণের মধ্যেই প্রত্যুষা।
1: সুপ্রভাত। রক্ত মানবদেহের অতি প্রয়োজনীয় ও মূল্যবান উপাদান। রক্ত প্রাণকে সজীব রেখে নানা ধরনের কর্মে চালিত করে। নানা ধরনের রোগের আক্রমণ থেকে রক্ত দেহকে সুস্থ স্বাভাবিক রাখে। রক্ত ছাড়া মানুষ বাঁচে না। মানবদেহে প্রতিনিয়তই রক্ত সৃষ্টি হচ্ছে এবং এটি দেহকে সুস্থ, সতেজ ও প্রফুল্ল রাখছে। মানবদেহের বিভিন্ন রোগ এবং দুর্ঘটনাজনিত আঘাতের কারণে রক্তের প্রয়োজন হয়। রক্ত তো আর কোনো কারখানায় তৈরি হয় না, তাই সংকটের সময় রক্ত দান করতে পারে শুধুই মানুষ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমাজসেবার উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। আহত ও আর্ত মানুষকে রক্তদানের মতো মহৎ কাজ আর কিচ্ছু নেই। আমাদের সমাজে রক্তদান সম্পর্কে আরও চেতনার জাগরণ করতে হবে। মানুষকে বোঝাতে হবে এতে দাতার জীবনের কোনো ক্ষতির আশঙ্কা নেই, কিন্তু তার এই মহৎ দানে অপর একজনের জীবন লাভ হবে। চেতনা সম্পন্ন মানুষকে তাই আরও বেশি সংখ্যায় স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে। আসুন আমরা শপথ নিই, লিভ অ্যান্ড লেট লিভ। রক্তদান অপেক্ষা মহান দান আর নেই। আজ 14 জুন, আজ বিশ্ব রক্তদাতা দিবস। আজকের দিনটি বিশ্বব্যাপী উদযাপন করা হয় সেই সব মানুষদের সম্মান জানাতে ও ধন্যবাদ জানাতে, যারা স্বেচ্ছায় ও বিনা পারিশ্রমিকে রক্তদান করেন, জীবন দান করেন। আজ বিশ্ব রক্তদাতা দিবস। এবারে জুন মাসের বিষয় নিয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। জুন মাসের বিষয় নিয়ে আজকে সর্বপ্রথম যার চিঠি আমরা পাঠ করব, তিনি লিখছেন জলপাইগুড়ির শিল্প সমিতি পাড়া থেকে, হিমানী সেনগুপ্ত। প্রিয় প্রত্যুষা, তোমার এ মাসের বিষয়টি অতি স্পর্শকাতর। মা বাবা সন্তান সন্ততি পরস্পর পরিপূরক একটি পরিবার স্তম্ভ। জন্মদাত্রী মায়ের আশীর্বাদে সন্তানের মনুষ্কামনা পূর্ণ হয়। শান্তি ও ক্ষমার প্রতিমূর্তি শুভকারিণী দেবী মাকে আমার শতকোটি প্রণাম। পিতৃবন্দনায় বলা আছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ। এক কথায় দেবতুল্য মাতা পিতার সেবা করাই হল সন্তানের প্রকৃত ঈশ্বর সাধনা। পৌরাণিক ধর্মীয় কাহিনীতে বর্ণিত পুণ্ডরীক, শ্রবণ কুমার, রঘুরাজ, শ্রীরামচন্দ্রের পিতৃমাতৃভক্তির অমর কথা আমাদের জানা আছে। সন্তানের উপকার মা বাবা নিরলস নিঃস্বার্থ প্রচেষ্টায়, স্নেহ মায়া মমতায়, বাৎসল্য রসে পরিপূর্ণ হৃদয় দিয়ে সন্তানকে গড়ে তোলেন। একজন সুসন্তানই হয় দেশের ভাবী সুনাগরিক। সন্তান তাদের পৃথিবীর সর্বসুখ প্রাপ্তির তৃপ্তি এনে দেয়। সেক্ষেত্রে দুর্ভাগা অনাথ সন্তানদের পাশাপাশি সন্তানহীন দম্পতির অপূর্ণতার হাহাকার সহজেই অনুমেয়। সন্তান প্রতিপালন এক স্বপ্রণোদিত কল্যাণ কর্ম। অপরদিকে সন্তানের কর্তব্য হচ্ছে শ্রদ্ধাবনত নম্রভাবে সযত্নে মা বাবার দেখাশোনা করা, সন্তানদের পরম বিশ্বস্ত্র আশ্রয়, সহায়, শক্তি ও নির্ভরতার স্থান হল মায়ের আঁচল আর বাবার কাঁধ। প্রাণের টানে সঠিক মূল্যবোধের শিক্ষায় এই বোধ সহজেই সঞ্চারিত হয়। এখানে দেনা পাওনার তত্ত্ব কথা চালু থাকলেও এই হিসাব নিকাশের জাব্দা খাতা নিয়ে জটিলতা বাড়ে বই কমে না। মা বাবার নীতিবোধ, ধর্মীয় আচারবিধি, স্বজন পরিজনের প্রতি সাগ্রহে সাধ্যমতো দায় দায়িত্ব পালন, কথায় কাজে সাজুজ্য, রুচিশীলতা ইত্যাদি গুণসমূহের প্রভাব সন্তানের ওপর প্রতিফলিত হয়। নেতৃত্ব, কর্তৃত্ব, প্রভুত্ব চিরকাল থাকে না, জীবনের পথে নানান অবস্থায় চলতে হয়। সেখানে যতটুকু পাওয়া যায় তাতেই সন্তুষ্ট ও কৃতজ্ঞ থাকা উচিত। মা বাবা ও সন্তানের মাঝে দান প্রতিদান, আশা প্রত্যাশার হিসাব নাই বা থাকল। আমরা যে যাতনা যন্ত্রণায় বিদ্ধ হই কিংবা অপার আনন্দে সুখ ভোগে খুব ভালো থাকি, তার পেছনে জন্মগত কর্মফলকে অস্বীকার করা তো যায় না। যার ব্যাখ্যা হচ্ছে, দোষ কারো নয়, সকাত সলিলে ডুবে মরছে মানুষ, অতএব শুভ কর্মপথে শুভ ভাবনায় চলুক সবাই, এটাই চাওয়া। শুভেচ্ছা সহ হিমানি সেনগুপ্ত, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি থেকে এবারে আমরা চলে যাব পশ্চিম মেদিনীপুরে। সেখান থেকে লিখছেন বালিচকের পুলক কুমার ত্রিপাঠী। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কি কখনো শোধ করা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ভারতীয় সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত মনে পড়ে। নাম শ্রবণ কুমার। রামায়ণের সেই চরিত্র আজও পিতৃ মাতৃভক্তির অনন্য প্রতীক হয়ে আছে। অন্ধ মা বাবার তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে তিনি নিজের কাঁধে তাঁদের বহন করে দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন। প্রখর রৌদ্র, কণ্টকাকীর্ণ পথ, ক্লান্ত শরীর, কোনো কিছুই তাঁর কর্তব্য বোধকে থামাতে পারেনি। কারণ তাঁর কাছে মা বাবার মুখের হাসি ছিল জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। তবুও এত সেবা ও ত্যাগের পরেও তিনি কখনো ভাবেননি যে মা বাবার ঋণ শোধ হয়ে গেছে। আসলে মা বাবার ভালোবাসা আকাশের মতো বিস্তৃত, সমুদ্রের মতো গভীর। সন্তানের জন্মের মুহূর্ত থেকে তাদের নির্ঘুম রাত, ত্যাগ, প্রার্থনা ও নিঃস্বার্থ স্নেহ জড়িয়ে থাকে জীবনের প্রতিটি অধ্যায়ে। অর্থ, প্রতিষ্ঠা কিংবা বড় সাফল্য দিয়েও সেই ঋণের মূল্য কখনো পরিশোধ করা যায় না, তাই মা বাবার ঋণ শোধ হয় না। কেবল ভালোবাসা, শ্রদ্ধা ও সেবার মাধ্যমে তাকে সম্মান জানানো যায়। প্রতিটি সন্তানের সবচেয়ে বড় ধর্ম হল জীবনের প্রতিটি সময় তাঁদের মুখের হাসি অমলিন রাখা। আমাদের কথায় বা কাজে তাঁরা মনে দুঃখ বা ব্যথা না পান, সেই চেষ্টা করা। পিতামাতার চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম নমস্কার আনতে। পুলক কুমার ত্রিপাঠী, বালিচক, পশ্চিম মেদিনীপুর। জুন মাসের বিষয় নিয়ে এবারে আমরা পশ্চিম মেদিনীপুর থেকে দার্জিলিংয়ের শিলিগুড়িতে। লিখছেন মীরা দাশগুপ্ত, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। প্রভাতের সাথী প্রত্যুষা, চিরযৌবনা এই পৃথিবী সূর্যের স্পর্শে প্রস্ফুটিত। মাটি, জল, বায়ু, প্রকৃতির শ্যামলিমা দেখে আমরা অভিভূত হই। তাদের কাছ থেকে আমরা বেঁচে থাকবার অনেক রসদ নিচ্ছি, কিন্তু এই সুন্দর পৃথিবীর আলো দেখালেন কে? আমাদের বাবা মা। একমাত্র মা বাবাই নিঃস্বার্থভাবে সন্তানদের প্রতিপালন করেন, সন্তানদের উন্নতি সাধনে, মানসিক বিকাশে অন্তর থেকে মা বাবার আশীর্বাদ বর্ষিত হতে থাকে। কিন্তু বড় হবার পর ছেলে কিংবা মেয়ে সংসার জীবনে প্রবেশ করে তাদের মাতা পিতা তিলতিল করে তাদের ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিয়ে সন্তানদের লক্ষ্যে পৌঁছতে সহায়তা করেন, অনেকেই সেটা ভুলে যান। আবার অনেক সন্তান তাদের অবদান মাথায় রেখে বৃদ্ধ বৃদ্ধা মা বাবার প্রতি যত্নশীল হন। তবে সে দিন নেই যখন মায়ের কথা রক্ষার্থে দামোদর নদ সাঁত

রে পার হয়ে মায়ের কাছে গিয়েছিলেন বিদ্যাসাগর। সংবাদপত্রে জেনেছিলাম গরিব ঘরের সন্তান তাঁর মায়ের তীর্থভ্রমণের শখ পূরণের উদ্দেশ্যে মাকে কাঁধে করে তীর্থভ্রমণে বেরিয়েছিলেন। আবার এমন সন্তানও দেখা গেছে মায়ের একমাত্র বাসস্থান বিক্রয় করে অর্থ আত্মসাৎ করে মাকে স্টেশনে রেখে পালিয়ে যেতে। গর্ভধারিণী শুধু আমাদের জন্মদাত্রী নন, তিনি আমাদের শৈশবের আশ্রয়। বড় হয়ে যাবার পরও মা হন সুখ দুঃখের সাথী, পিতা হচ্ছেন বটগাছের মতো আমাদের নীরবে চলবার অর্থাৎ সুরক্ষার পথপ্রদর্শক। সন্তানের আদর্শ ও চিন্তাধারা আসে মা বাবার কাছ থেকে। অবশ্য বর্তমান সমাজ ব্যবস্থায় তা কিন্তু অনেকটাই বদলে গেছে। ভোগ সর্বস্ব জীবনধারায় অনেকেই ক্যারিয়ার তৈরিতেই ব্যস্ত। দূর দেশে থাকা ছেলেমেয়েরা ভিডিও কলের মাধ্যমে চাক্ষুষে উভয়ই আত্মতৃপ্তি লাভ করেন। তবে বৃদ্ধ বয়সে মা বাবার শেষ জীবনে তাঁদের প্রতি সন্তানদের অন্তরের ভালোবাসা থেকে একটু শান্তিতে রাখা, দায়িত্ববোধ ও সহানুভূতির মাধ্যমে মা বাবার প্রতি যত্নশীল হওয়া, এইভাবে মা বাবার ঋণ কিছুটা হলেও শোধ করা যেতে পারে বলে আমি মনে করি। যেহেতু মা বাবা আমাদের পৃথিবীর আলো দেখান, সে কারণে মা বাবার প্রতি ঋণ আমাদের সম্পূর্ণ শোধ করা তো সম্ভব নয়। তবুও জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী কিংবা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ ইত্যাদি শ্লোক উচ্চারণ থেকেও তাঁদের হৃদয়ের গহীনে রাখাই শ্রেষ্ঠ। শুভেচ্ছান্তে মীরা দাশগুপ্ত, আয়াস, বাবুপাড়া, শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে এবারে আমরা চলে যাব আবারও জলপাইগুড়িতে। লিখছেন ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি থেকে। প্রিয় প্রত্যুষা, এবারে তুমি যে প্রশ্নটা তুলে ধরেছ তার উত্তর আপাতদৃষ্টিতে সোজা হলেও মোটেই সোজা নয়। প্রথমেই মনে আসে সে কি মা বাবার ঋণ শোধ, অসম্ভব। এ এক এমন ঋণ যা যত বাড়ে ততই খুশির কারণ ঘটে। এ কোনো বোঝা নয়, এ তো আশীর্বাদ, মাথার ওপর ফুলের মতো ছড়ে পড়ে অবিরত ঝিরঝিরে বৃষ্টি, যেন অন্তর তাতে স্নিগ্ধ হয়, শুদ্ধ হয়। মনে পড়ে যাচ্ছে হিন্দু বাঙালির বিয়ের একটা প্রথার কথা, কনকাঞ্জলি। প্রতীকী অর্থে মেয়ে মায়ের ঋণ শোধ করে শ্বশুরবাড়ি যাত্রা করে। কারা করেছে এই নিষ্ঠুর অমানবিক নিয়ম? পুরুষ হয়তোবা, তর্কে যাব না, শুধু বলবো কোনো মেয়ের পক্ষে মন থেকে এই নিয়ম পালন করা সম্ভব হয় না, হবার কথাও নয়। আমার মনে হয় মেয়ের বিরহের মাঝে এহেন নিয়ম মায়ের মনকে ঝনঝন শব্দে ভেঙে ফেলে। বাবা মা আমাদের সেই কমফোর্ট জোন যার কাছে জীবনের যে কোনো অবস্থাতেই এসে দাঁড়ানো যায়। বিশাল পৃথিবীর সব কিছু যদি বিপক্ষে কাজ করে তখনও ছায়া দেয় ওই দুটি বনস্পতি। একদিন না একদিন কালের নিয়মে আমরা পিতৃহারা মাতৃহারা হই, তবু সেই শীতল অনুভূতি হারিয়ে যায় না, অদৃশ্য ছাতার মতো ছায়া দেয় তারা। আবার পরবর্তী প্রজন্মের কাছে যখন আমার ভূমিকা মায়ের বা বাবার, তখন আমার মনে হয় আমি যা করেছি বা করছি তার বহুগুণ বেশি আমি ফিরে ফিরে পাই। মনে হয় গ্রহণ করেছো যত, ঋণী তত করেছো আমায়। আমার কর্তব্য আমার আনন্দের উৎস, এতেও বোঝা নেই, অপরূপ সুখ আছে, আরাম আছে, স্বস্তি আছে। তাই পরিশেষে বলি, মা বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক নেহাত উত্তমর্ণ অধমর্ণ নয়, হতে পারে না। এর গভীরতা এতটাই যে তার নির্দিষ্ট সংজ্ঞা হয় না, এর মাধুর্য অপরিসীম, ব্যাপ্তি অনন্ত পর্যন্ত। ঋণ শোধের কোনো গল্প এখানে প্রক্ষিপ্ত, অচল। শুভেচ্ছান্তে ঈশিতা গুপ্ত, কারবালা চা বাগান, বানারহাট, জলপাইগুড়ি। এবারে
আমরা চলে যাব কোচবিহার জেলায়। কোচবিহার জেলার নিশিগঞ্জ থেকে লিখছেন তাপস মালাকার। প্রিয় প্রত্যুষা, পৃথিবীর সব হিসাব হয়তো একদিন মিটে যায়, ব্যাংকের ঋণ, বাজারের দেনা কিংবা জীবনের নানা পাওনা, কিন্তু একটি ঋণ আছে যা মানুষ সারা জীবন চেষ্টা করেও শোধ করতে পারে না, সেটি হলো মা বাবার ঋণ। কারণ এই ঋণের সঙ্গে জড়িয়ে থাকে ভালোবাসা, ত্যাগ, অশ্রু আর নিঃস্বার্থ মমতা। মা, এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। আর বাবা মানে মাথার উপর বিশাল বটগাছের ছায়া। সন্তানের মুখে হাসি ফোটাতে তারা নিজের সুখ স্বপ্ন বিসর্জন দেন। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবু শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। সংসারের সব কষ্টের মাঝেও মা বাবা সন্তানের হাসিতেই আনন্দ খুঁজে পান। উত্তরবঙ্গের ভাওয়াইয়া গানেও সেই অপেক্ষার সুর শোনা যায়। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পন্থের দিকে চায়া রে, যেন মা সন্তানের ফেরার পথ চেয়ে আছেন। উপনিষদের বাণী, মাতৃদেব ভব পিতৃদেব ভব, আমাদের শেখায় মা বাবাই জীবনের প্রথম দেবতা, তাই তাঁদের ঋণ অর্থ দিয়ে শোধ করা যায় না, কেবল ভালোবাসা, শ্রদ্ধা ও যত্ন দিয়েই কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। সবশেষে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনের একটি ঘটনা আজও মানুষকে অনুপ্রাণিত করে। বলা হয় মায়েরটাকে সাড়া দিতে তিনি উত্তাল দামোদর নদ সাঁতরে বাড়ি ফিরেছিলেন। এই ঘটনাই প্রমাণ করে মা বাবার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধই মানুষের চরিত্রকে মহান করে তোলে। ধন্যবাদ আন্তে, তাপস মালাকার, নিশিগঞ্জ, কোচবিহার। এবারের ভাবনা এসেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থেকে, লিখছেন দিলীপ কুমার চন্দ্র। সমুদ্রের পার আছে, তল আছে, তার অতল অপার মাতৃস্নেহ পারাবার। মায়ের হাতের কোমল স্পর্শ ক্লান্তি ঘুচিয়ে জাগায় হর্ষ, সহিষ্ণুতায় স্নেহ বর্ষণে জননী, এই দেনা শোধ হবে না জানি। অপরিসীম যন্ত্রণা নিয়ে বুকে তিনি রাখতে চান আমাকে সুখে, মায়ের স্নেহ সুধাতে জীবন ধন্য, ঋণ পরিশোধ ভেবেই হই নগণ্য। পিতা সে তো আমার গুরু, জীবনের শুভ বোধ তার হাতেই শুরু, দিনের খাবার, বাসস্থান ও শিক্ষা তার হৃদয় থেকে পেলেম দীক্ষা। বাবা শুধু আমারে দিতেই জানে, ক্ষতি আমার সে ভাবতে পারে না মনে। বাবা সারা জীবন দিলেন প্রেরণা, কষ্ট সহ্য করেও তিনি দেন নিশানা। বাবার দেনা শোধ করা অসম্ভব, তারই মধ্যে চলে আমার পরাভব। বাবা মায়ের ঋণ হবে না পরিশোধ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরিয়ে দাও অগাধ। বৃদ্ধ বয়সে মা ও বাবার করো যত্ন, ভক্তি দিয়ে তুলে নাও অমূল্য রত্ন। ছন্দাকারে এই ভাবনা লিখে পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র গড়বেতা, পশ্চিম মেদিনীপুর থেকে। এবারে আজকের শেষ ভাবনা নিয়ে আমরা চলে যাব হুগলি জেলায়। লিখছেন অনন্তপুর ডাকঘর খলিশানি থেকে প্রশান্ত দাস। প্রিয় প্রত্যুষা, এই বিষয়টি নিয়ে এর আগে বহুজনের সাথে আমার দ্বিমত হয়েছে। অনেকেই আমার সাথে সহমত হননি, হয়তো এ লেখা শোনার পরেও আমার সাথে অনেকেরই মতের মিল হবে না। তবু বলি, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক কখনোই কোনো ঋণের সম্পর্ক নয়, একটা ভালো লাগা, ভালোবাসা ও পরিপূর্ণতা পাওয়ার সম্পর্ক। সন্তানের বেড়ে উঠতে দেখা, তাদের আধস্বরে মা বাবার ডাক শোনা, মনে যে প্রশান্তি এনে দেয়, তাকে অন্য কিছুর সাথে আমি অন্তত তুলনা করতে পারবো না। সন্তান আসে মা বাবার ইচ্ছায়, সন্তানের ইচ্ছায় নয়। সুতরাং সেই সন্তানকে বড় করে তোলার দায়িত্ব বাবা মায়ের ওপরই বর্তায়। সন্তানকে সুশিক্ষিত মানুষ করে তোলার জন্য বাবা মায়ের ত্যাগ ও পরিশ্রমকে স্বাভাবিক বলেই আমি মনে করি। মনে রাখতে হবে, আমার এই ত্যাগ ও পরিশ্রম পাড়ার গরিব রামা শ্যামাদের জন্য করি না, করি আত্মজের জন্য। আর এর বিনিময়ে সন্তানের কাছ থেকে প্রতিদান প্রত্যাশা করলে সেই

সম্পর্ক আর ভালোবাসার থাকে না, হয়ে ওঠে দেওয়া নেওয়ার সম্পর্ক। সন্তান বড় হলে সে মানবিক বোধের দ্বারা যদি বৃদ্ধ বাবা মাকে দেখাশোনা করে তো ভালো, আর না হলেও মেনে নিতে হবে যে সেই মানবিক শিক্ষা সন্তানকে দিতে না পারার ব্যর্থতা আমাদেরই। সুতরাং সন্তানের প্রতি মা বাবার কর্তব্যকে আমি কখনোই ঋণ বলে মনে করি না, তাই সেই ঋণ পরিশোধের প্রশ্নও ওঠে না। লিখেছেন প্রশান্ত দাস, অনন্তপুর খোলেশানি হুগলি থেকে। আজকের প্রত্যুষা শেষ করবার আগে আরও একবার জুন মাসের বিষয় জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। বিষয়টিকে নিয়ে আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।

প্রত্যুষা শুনলেন। আর আজকের প্রত্যুষার উপস্থাপনা সুমিতা দত্ত, আকাশবাণী শিলিগুড়ি। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি। প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে নজরুলগীতি শোনা যাবে 7:45। রবিবাসরীয় নাটক স্বীকারোক্তি শুনতে পাবেন 12:30। রচনা সমরেশ বসু, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়। দুপুর 1:45 ভাওয়াইয়া শুনবেন সঞ্জয় বর্মনের কণ্ঠে। যুব অনুষ্ঠান শোনা যাবে 3:30। আজ শুনবেন রক্তদান দিবস নিয়ে। এছাড়াও থাকছে নজরুল গীতি, পরিবেশন করবে দেবস্মিতা মণ্ডল, আবৃত্তি আরাত্রিকা আচার্য। অনুষ্ঠানটির উপস্থাপনা সংযুক্তা চক্রবর্তী। গ্রামীগঞ্জে শোনা যাবে 4:30 উত্তরণ। সন্ধ্যে 6:30 থেকে ICC ওমেন্স T20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর ভারত ও পাকিস্তানের মধ্যে খেলার ধারা বিবরণী আপনারা শুনতে পাবেন এজবাস্টন বার্মিংহাম থেকে, যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে খেলার শেষ পর্যন্ত। এই সময়ের অনুষ্ঠান শোনা যাবে নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আসছি পরবর্তী ঘোষণায়। সন্ধ্যে 7:05 সাপ্তাহিক বেতার প্রতিবেদন ডুয়ার্স দর্পণ। সুস্বাস্থ্য শোনা যাবে 8:00। আজ শুনবেন রক্তদান আপনার মানবিক কর্তব্য, এ নিয়ে বলবেন ডক্টর স্বরূপ কুমার খান। অনুষ্ঠানটির উপস্থাপনায় শান্তনু আচার্য। শিক্ষাঙ্গন থেকে শোনা যাবে 9:30 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভা রয়েছে 10:00। আকাশবাণী শিলিগুড়ির পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন বলছি আমাদের বিবিধ ভারতী প্রচার কেন্দ্র থেকে পরবর্তী কিছু অনুষ্ঠানের কথা, যেগুলি আপনারা শুনতে পাবেন। হাম হ্যায় রাহি প্যারকে শোনা যাবে 7:30। ত্রিবেণী শুনতে পাবেন 8:15। 8:30 চিত্রলোক। 9:00 ইন্দ্রধনু। 10:00 শুনবেন বম্বে টকিজ। চয়নিকা শুনতে পাবেন 11:00। 12:05 ইয়াদো কি মাহফিল। সুরেলা সফর শোনা যাবে 1:00। বিবিধ ভারতীর পরবর্তী কিছু অনুষ্ঠান পরিচিতি শুনলেন। এখন ট্রাফিক বুলেটিন। গুরুত্বপূর্ণ সড়কগুলিতে বিভিন্ন সময়ে যান চলাচল ধীরগতির হতে পারে। সকল পথ ব্যবহারকারীকে সতর্ক থাকার এবং ট্রাফিক নির্দেশিকা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। প্রধান ধীরগতি যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকা দার্জিলিং মোড় ক্রসিং, মোড়ে উন্নয়নমূলক কাজ চলমান, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় রাস্তার এই অংশে মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। ধীরে গাড়ি চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার অনুরোধ জানানো হচ্ছে। NH10 শালুগড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চলুন এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজায় রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাকোবা শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় বিকল্প পথ হিসাবে ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। ট্রাফিক আপডেট শুনলেন আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, এরপর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চাঁদের ওপর চরম শীতল পরিস্থিতির মধ্যেও দীর্ঘ সময়ে ল্যান্ডিং যানটি সচল রাখার মতো তাপ নির্গমন যন্ত্র বানাতে সক্ষম হয়েছে ভারত। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্যে আজ ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে, যদিও ইরান বলেছে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় প্রতিবাদী মঞ্চ ইসলামাবাদের সঙ্গে আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলে আজ ব্রাজিল মরক্কো এবং সুইজারল্যান্ড কাতার দুটি ম্যাচই এক এক গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্য শিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজ তিনি স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে দেখা করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হলো, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে, অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেও সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপচারিতায় তিনি একথা বলেন।
1: So the visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cybersecurity, tourism and people-to-people contact.
0: ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষ কর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরোর চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান 3 অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এ ব্যাপারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য

যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। আজ সকালে এই পোর্টালটি খোলার কথা। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এজন্য লিঙ্ক পেতে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 নম্বরে মিস কল দিতে হবে বলে তিনি জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA কর্মযোগী ভারত প্ল্যাটফর্মের মাধ্যমে পরীক্ষক ও পরীক্ষা সংক্রান্ত আধিকারিকদের পরীক্ষা কর্মযোগী নামে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করেছে। এর লক্ষ্য হল পরীক্ষা চলাকালীন নজরদারি ব্যবস্থাকে আরও সুদৃঢ় করা। অফলাইন পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষক এবং অন্যান্য কর্মচারীরা কী ভূমিকা নেবেন তা এই প্রশিক্ষণ চলাকালীন NTA কর্তৃপক্ষ বুঝিয়ে দেবে। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা NEET-এর ক্ষেত্রেও পরীক্ষা কর্মযোগী কর্মসূচি কার্যকর করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। আসামের জোরহাটে ভারতীয় বায়ুসেনার AN-32 বিমান দুর্ঘটনায় 5 সেনাকর্মীর মৃত্যু হয়েছে। বায়ুসেনা ঘাঁটিতে অবতরণের সময় গতকাল বিমানটি ভেঙে পড়ে, এরপরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীর খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীর দানিশ আলম প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি কোর্ট অফ ইনকোয়ারি গঠন করা হয়েছে। এই ঘটনার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং ভারতীয় বিমান বাহিনী গভীর শোক প্রকাশ করেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরালাম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। IMD-র মতে আগামী 2-3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিচ্ছিন্ন কিছু এলাকায় ঘণ্টায় 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এদিকে আজ মহারাষ্ট্রের কিছু অংশে তাপপ্রবাহ হতে পারে। আগামীকাল পর্যন্ত উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, কোঙ্কন, গোয়া এবং ওড়িশায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিনের স্মরণে দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। দিনটি উপলক্ষে বহু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব বলেছেন, দান করা রক্তের প্রতিটি বিন্দু নতুন জীবন দান করে, বহু পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্বসম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘন্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের তারা সমালোচনা করেছে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে, এর আগেও বহুবার আলোচনা হয়েছে কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সব কিছু অস্বীকার করেছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর।

বিশ্বকাপ ফুটবলে নিউজার্সি স্টেডিয়ামে গ্রুপ সির ম্যাচে ব্রাজিল এবং মরক্কোর মধ্যে খেলাটি এক এক গোলে অমীমাংসিত থাকল। প্রথমার্ধে মরক্কো গোল করে এগিয়ে দেন সাইবারি, কিছুক্ষণের মধ্যেই ব্রাজিলের পক্ষ থেকে অসাধারণ গোল করে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র। গোটা ম্যাচে দুপক্ষই কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েনি। এছাড়াও সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে কাতার এবং সুইজারল্যান্ডের মধ্যে খেলাটিও এক এক গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে সুইজারল্যান্ডের এমবেলো গোল করে দলকে এগিয়ে দেন, দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে গোল শোধ করেন কাতারের মুহেম। অন্যদিকে আজ গ্রুপ সির ম্যাচে হাইতি স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছে। শেষ পাওয়া খবরে স্কটল্যান্ড 1-0 গোলে এগিয়ে আছে, গোল করেছেন জন ম্যাকগিন। গ্রুপ ডির ম্যাচে ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্কের বিরুদ্ধে খেলবে, খেলা শুরু সকাল 9:30। এছাড়া গ্রুপ ইর ম্যাচে

0: মানে কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউজটন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এর ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1:30। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টানে খেলা শুরু হবে ভারতীয় সময় 7:00। ধর্মশালায় গতকাল সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3 ম্যাচের সিরিজে ভারত 1-0 এগিয়ে গেল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম দিনে ফ্রান্সের নিসে পৌঁছেছেন। সেখানে ভারতীয় সম্প্রদায় তাকে স্বাগত জানায়। ফ্রান্সে নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতারা বৈঠকে বসবেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। সীমান্তবর্তী জেলাগুলিতে অনুপ্রবেশকারীদের দ্রুত চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল এক বৈঠকে জনগণনার কাজেরও পর্যালোচনা করেছেন তিনি। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের এক বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। বিধানসভায় সৈজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে CID। রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ দুপুর 2 পর্যন্ত বন্ধ রয়েছে দ্বিতীয় হুগলি সেতু। আসি বিস্তারিত সংবাদে। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আগামীকাল থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। নবান্ন সূত্রে জানা গেছে, নতুন সরকারের এটি প্রথম জনসংযোগ কর্মসূচি। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষ জানতে পারবেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষ এতদিন বঞ্চিত হচ্ছিলেন সেসব প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা যাবে। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে এই শিবিরে। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বোরোতে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানাতে রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নম্বর দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন নম্বর চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে একটি ইমেল আইটি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর 24 পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ায় হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের কাজ আরও দ্রুত করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি গতকাল জনগণনার কাজেরও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। ওই কাজ খুব ভালোভাবে করতে পারলে আগামী 10 বছর রাজ্যের সার্বিক উন্নয়ন ও দারিদ্র দূরীকরণে কোনো অসুবিধা হবে না বলে স্ত্রী অধিকারী জানিয়েছেন। এই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য জেলার অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। সেন্সাস কমিশনার রশ্মি কমলকে প্রত্যেক জেলায় গিয়ে জনগণনার কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের এক বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে একটি জনসভায় মুখ্যমন্ত্রী গতকাল এ কথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চলবে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন, যানজটমুক্ত এবং আরও নাগরিক বান্ধব করে তুলতেই এই কর্মসূচি নেওয়া হচ্ছে। গতকালের সভা থেকে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস এবং 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে বিপুল সংখ্যায় অংশগ্রহণ

0: আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের মন্ত্রীদের জন্য গতকাল কলকাতায় একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বেশিরভাগ মন্ত্রী এবার প্রথমবার মন্ত্রিত্বের দায়িত্ব সামলাচ্ছেন, সে কারণেই তাদের প্রশাসনিক কাজকর্মের রীতিনীতি, আইনি প্রক্রিয়া এবং শাসন ব্যবস্থার খুঁটিনাটি বিষয়ে ধারণা দিতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ ইনস্টিটিউটের এই শিবিরে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভাষণে তিনি সুশাসন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসাধারণের নানাবিধ সমস্যার দ্রুত কার্যকর সমাধানের উপর বিশেষ জোর দিয়েছেন। 51টি সরকারি আইটিআইকে পিএম সেতু প্রকল্পে যুক্ত করা হবে বলে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন। এ ব্যাপারে বিভিন্ন অংশীদারদের সরাসরি যুক্ত করার আহ্বান জানান তিনি।
1: 51টি সরকারি আইটিআইকে আমরা এই পিএম সেতু প্রকল্পের আন্ডারে আনবো। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন, সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের দক্ষ কর্মী তৈরি করে নিক।
0: আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালের 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকালই কথা জানিয়েছেন। সম্প্রতি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে তিনি জানান, মূল চুক্তিপত্র এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন মেনে রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া তৃণমূল কংগ্রেস ছাড়ার কথা ঘোষণা করেছেন। দলনেত্রী মমতা ব্যানার্জিকে চিঠি লিখে দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার কথাও জানিয়ে দিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের দর্শনের সঙ্গে তাঁর দর্শন বর্তমানে আলাদা বলে জানিয়েছেন মানুষ, তবে রাজনীতিতে তিনি থাকবেন বলেও জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্তরে ফের রদবদল হয়েছে। গতকাল কালীঘাটে দলের বৈঠকে সায়নী ঘোষের জায়গায় তৃণমূল যুব কংগ্রেসের নতুন সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। উত্তর কলকাতার নতুন জেলা সভাপতি হয়েছেন বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষ, তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন। এদিকে দলের মহিলা শাখার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে মালা রায়কে। তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে তিনি কেন্দ্রীয় মন্ত্রী তথা পশ্চিমবঙ্গের পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাড়িতে যান বলে সূত্রের খবর। তার সঙ্গে ছিলেন সাংসদ শতাব্দী রায়। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ছেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেন কিনা সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিধানসভায় সইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিআইডি। ভবানী ভবনে সকাল 10টায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। অন্য দুটি মামলায় আগামীকাল ও মঙ্গলবার ইডি তাকে জিজ্ঞাসাবাদের জন্য সিডিও কমপ্লেক্সে তলব করেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটের বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে। যুবভারতীতে মেসি কাণ্ডে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। নোটিশ পাওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগে দুবার পুলিশি তলবে সাড়া দেননি অরূপ বিশ্বাস। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া এআই বিভিন্ন বিমানবন্দরে আগামীকাল যাত্রী সুবিধা দিবস উদযাপন করবে। এই উপলক্ষে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, অন্তর্দেশীয় কমপ্লেক্সে আগত সকল যাত্রীদের গোলাপ ও গাছের চারা দিয়ে স্বাগত জানানো হবে।
2: वंदे मातरम से शुरुआत करेंगे प्रोग्राम की। सुबह सुबह के पैसेंजर्स जो आएंगे हमारे टर्मिनल के, अराइवल पैसेंजर्स को खासकर, उनको हम लोग वेलकम करेंगे टीका लगाकर, रोजबर्ड देख करके। कुछ पैसेंजर्स को सेलेक्टेड नंबर्स में हम प्लांट्स देंगे एज अ गिफ्ट, मतलब एनवायरमेंट के लिए टोकन की तरह। हम लोगों ने एक आई चेक का कैंप जो है प्लान किया है, एक हेल्थ चेकअप का भी प्लान किया है जो कि डोमेस्टिक सिक्योरिटी ओर में होगा।
0: বাগডোগরা বিমানবন্দরেও আগামীকাল এই উপলক্ষে একগুচ্ছ কর্মসূচির আয়োজন করা হবে বলে বিমানবন্দরের অধিকর্তা নাভিদ নাজিন জানিয়েছেন। জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজের জন্য কলকাতা ও হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ আরও এক দফায় বন্ধ রয়েছে। সকাল 6টা থেকে দুপুর

0: দুটো পর্যন্ত মোট 8 ঘন্টা এই সেতুর উপর দিয়ে কোনো যান চলাচল করছে না। বেঙ্গল রোয়িং ক্লাবে অনুষ্ঠিত হল 22তম স্টুডেন্ট রোয়িং প্রতিযোগিতা। কলকাতার 43টি স্কুলের প্রায় 250 জন ছাত্রছাত্রীর মধ্যে শীর্ষস্থানীয় মোট 8টি স্কুল গতকাল ফাইনালে অংশগ্রহণ করে। রোমাঞ্চকর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খান। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে আগামীকাল শুরু হচ্ছে নতুন সরকারের জনকল্যাণ শিবির। আর্থিকভাবে পিছিয়ে পড়া রোগীদের চিকিৎসায় কলকাতা শহরের 17টি বেসরকারি হাসপাতালে 660টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত হচ্ছে। কলকাতাকে আরও পরিচ্ছন্ন বাসযোগ্য করে তুলতে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযানের সূচনা হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিরতি।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: ফিরে এলাম বিরতির পর। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী প্রবীর বন্দ্যোপাধ্যায়।

0: আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন বিজ্ঞাপন বিরতি, এরপর ফিরছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে।
1: এই কাস্টমার কেয়ার কোথায় গেল?
2: হ্যাঁ
1: ম্যাডাম,
3: বলুন।
1: কেওয়াইসি আপডেটের জন্য বারবার আমার কাছে মেসেজ আসছে কেন?
3: কারণ ব্যাংকিং পরিষেবার জন্য নির্ধারিত সময় কেওয়াইসি আপডেট করিয়ে নেওয়া উচিত।
1: সেটা কিভাবে হবে?
3: পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসি এর কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে ডিক্লারেশন দিন।
1: আচ্ছা, আর যদি সত্যি কোনো পরিবর্তন ঘটে?
3: সেক্ষেত্রে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখিয়ে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে পারেন।
1: ব্যাস
3: ব্যাস,
1: বুঝে গেছি।
3: আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
4: আরবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
6: আজ তো পার্টি চাই,
7: প্রথমে চ্যাম্পিয়নের সঙ্গে সেলফি নেব।
8: আইডিয়া, এখানেই পার্টি করা যাক,
6: পিজা পার্টি। ইয়ে, তোর কার্ড দে আর পিনটা বল।
8: আমার কার্ডের ডিটেইলস আমি নিজেই ফিড করব।
9: আরবিআই বলে যে নিজের পিন, ওটিপি, সিভিভি অথবা ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড কারোর সঙ্গে যেন শেয়ার না করেন। অনলাইন ব্যাংকিং শুধু নিজের কম্পিউটার, মোবাইল অথবা সিকিউর নেটওয়ার্ক থেকে যেন করেন।
7: বাই গার্লস,
6: কোথায় যাচ্ছিস?
7: শুনলি না? নো শেয়ারিং।
9: আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।

ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে আমি নবনীতা রয়েছি লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী নিয়ে শ্রোতা বন্ধুদের সঙ্গে, আর সকলকে শুভ সকাল। ছোট্ট একটা সকাল, ছোট্ট একটা ভাবনা, ছোট্ট একটা ভালোবাসার সুখী গৃহকোণ, এই নিয়েই তো আমাদের জীবন। আর এই সকালকে সুন্দর করতে যদি সুন্দর সুন্দর কিছু গান থাকে, এবং সেই গান, প্রথম গানটি যদি হয় প্রার্থনার, তাহলে তার কথাই নেই। তাই চলে যাচ্ছি প্রথম গানে।

0: প্রথম গানটি শুনে ফিরে এলাম, আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন ফোনে, তার সঙ্গে একটু কথা বলে নেব। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার দিদিভাই, শুভ সকাল।
0: শুভ সকাল, কেমন আছেন?
1: হ্যাঁ দিদিভাই, খুব ভালো আছি। একটু ঠান্ডা আবহাওয়া,
0: আচ্ছা
1: বৃষ্টি হয়েছে কালকে, হ্যাঁ একটু হালকা করে,
0: হুম,
1: তো ঠান্ডা আবহাওয়া, কিন্তু গুমোট ভাবটা রয়েছে দিদিভাই।
0: আচ্ছা,
1: তো হ্যাঁ, তো তার মধ্যেই আর কি আমাদের এই সকালে পথ চলা, হ্যাঁ আপনাদের সাথে জুড়ে থাকা,
0: হ্যাঁ
1: হ্যাঁ তো এই হচ্ছে আমাদের দিনগত পাপক্ষয় আর কি।
0: এবং দিনের সঙ্গে চলা,
1: হ্যাঁ
0: আমরা
1: দিনের
0: বলি
1: সঙ্গে,
0: দিনের সঙ্গে চলা, এবং এই চলতে চলতে নিজেদের
1: হ্যাঁ
0: যাত্রাপথকে আরো সুন্দর করে গড়ে তোলা।
1: হ্যাঁ দিদিভাই, আজকে বিশ্ব রক্ত দিবস, তো তার আজকে তো বিষয় কি রক্ত নিয়ে দিয়েছেন না কিছু অন্য কিছু
0: এখনো নিশ্চয়ই এর মধ্যেই জানাবো যে
1: আচ্ছা
0: আমাদের আজকের বিষয় সম্পর্কে নিশ্চয়ই জানতে পারবেন। তবে তার আগে যেটা আমাদের প্রতিদিনের কাজ, সেটা হচ্ছে কোথা থেকে বলছেন এবং আমি কার সঙ্গে কথা বলছি?
1: আচ্ছা আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল দিদিভাই।
0: হ্যাঁ নিশ্চয়ই, আর আমাদের বিষয় অবশ্যই শুনতে পাবেন। আর যেটা বলার, সেটা হচ্ছে যে সকালটা আমাদের প্রত্যেকের জীবনে একটা অনাবিল শান্তি আনুক।
1: 100 বার 100 বার দিদিভাই, এইটা এই দেখুন আমাদের যে স্বপ্ন এবং সকাল যে দিন রাত্রি হচ্ছে, সকালে উঠে যে আমি সকাল বেলায় মানে এখন তো

0: নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, তো সেই জায়গা থেকে কিন্তু মানে প্রত্যেক দিনের এই আশা রাখি এবং ভালো থাকি এবং আপনাদের সাথে জুড়ে আছি। হ্যাঁ, তো এই যে পাওয়া, এটাই তো বিরাট পাওয়া। তো
1: আসলেই তাই।
0: হ্যাঁ, তার মধ্যেই দেখুন সব প্রাপ্য। হ্যাঁ, এবং এই যে গান, সকালবেলায় যে গানটা শোনালেন সত্যি মন ভরে গেল।
1: আসলে প্রার্থনা সঙ্গীত আমাদের কিন্তু সকলেই, সকালটা তো প্রার্থনা, তাই এই সকালে যখন আমরা কোনো প্রার্থনা সঙ্গীত শুনি তখন কিন্তু আমাদের মনের কোনো একটা তারে গিয়ে সেটা কিন্তু আমাদেরকে জানান দেয়, ভালো লাগাটুকু জানান দেয়।
0: আর এই যে আপনি ফিজিওথেরাপির কাজ করাচ্ছেন, এটাও কিন্তু বিরাট প্রাপ্য দিদিভাই।
1: ঠিক আছে, ভালো থাকবেন,
0: ভালো থাকবেন, সুস্থ থাকবেন দিদিভাই, এইটুকু বললাম।
1: হ্যাঁ, অনেক ধন্যবাদ,
0: অনেক ধন্যবাদ, ধন্যবাদ।
1: প্রথম শ্রোতা বন্ধুর সাথে কথা বললাম। এই মুহূর্তে যারা জুড়ে রয়েছেন হ্যালো আকাশবাণী, আমি জানি রেডিও সেটের উপরে যারা বসে রয়েছেন লাইভ ফোনিন এই অনুষ্ঠান শোনার জন্য, তাদের জন্য একটা কথাই বলার, সকালটা হোক পরিপূর্ণ ভাবনার। যত ব্যস্ততাই থাকুক না কেন, সকাল কিন্তু তার মতো করে আমাদের প্রত্যেকের জীবনে আসে এবং তাকে বরণ করে নিতে হবে কিন্তু আমাদেরই। এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে, কি বলছেন তিনি? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ পরিতোষ বাবু।
2: হ্যাঁ,
1: কেমন আছেন বলুন?
2: হ্যাঁ,
1: কেমন আছেন?
2: ভালো আছি মোটামুটি।
1: আচ্ছা, আপনি ভালো আছেন জেনে আমাদেরও ভালো লাগছে, এবং আপনার ভালো থাকার উৎস যে গান সেটা কিন্তু আমরা সকলেই জানি। অবশ্যই আপনার পছন্দের গান থাকবে, ভালো থাকবেন। প্রথম গানটি শুনে যখন ফিরে এলাম তখনও কিন্তু আমাদের আজকের বিষয় সম্পর্কে বলা হয়নি, তবে বলবো তার আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার দিদি।
1: হ্যাঁ,
3: আমি সৌভিক সরকার বলছিলাম কলকাতা থেকে।
1: হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, কেমন আছেন বলুন?
3: আমি ভালো আছি, আপনি?
1: আমি ভালো আছি, খুব ভালো আছি। আর আপনাদের সঙ্গে কথা বলতে পারলে সবথেকে অনেক কিছু আমাদের নতুন কিছু জানার থাকে। আমরা যে বিষয়গুলো বলি আপনাদের এই বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সেই বিষয়টি পরিপূর্ণতা পায়, কাজেই আমরা কিন্তু একটা অচ্ছেদ্য বন্ধনে জুড়ে গেছি।
3: একদম, মানে এত সুন্দর সুন্দর আপনারা বিষয়গুলো দেন এবং তার সাথে আমরা এত দূর দূর থেকে ফোন করি, মানে সত্যি একটা একটা কি সুন্দর বন্ধনে জড়িয়ে গেছে। এবং শ্রোতা বন্ধুরা যে ফোন করে তাদের মনের কথা প্রকাশ করে।
1: হ্যাঁ অবশ্যই, তাদের কথা শুনবো বলেই তো বর্ষা, তাদের কথা শুনবো এবং তাদের প্রত্যেকের জীবনের, আমাদের প্রত্যেকের জীবন বৃত্ত তো আলাদা, জীবন চলাটা, জীবন প্রত্যেকের, কিন্তু জীবন যে চলমান, যে জীবনে আমরা বাস করি, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা আঙ্গিক থাকে। তো সেখান থেকে মানুষ যখন তার কথাগুলো বলেন তখন তাদের সেই অভিজ্ঞতাগুলো শুনতে, এবং আমাদের শ্রোতাবন্ধুরা যারা শোনেন আমি জানি তারা প্রত্যেকেই কিন্তু সেই ভাবনার অংশীদার হন।
3: অবশ্যই। এবং আজকে কি সুন্দর আপনার কথা বলছেন, যে সকালবেলাটা যে শান্তির, যে অনাবিল শান্তি, যে সত্যি মানে সকালবেলাটা আমরা সবসময় চাই যেন শান্তভাবে যেন যেন শুরু হোক, আমাদের কাছে সেই প্রার্থনাটাই কিন্তু থাকে সবসময় যে হ্যাঁ।
1: আসলে দিনের দেখবেন যে দিনের মধ্যে যে আমরা যে সকাল পেরিয়ে যখন আস্তে আস্তে পরের দিকে যাই তখন কিন্তু আমাদের জীবনে কিন্তু মানে ওই যে ঝড়ঝাপটাগুলো আসে, যে কাজের মুহূর্তের মধ্যে দিয়ে আমরা যাই, এবং কাজের মুহূর্ত সবসময় যে স্মুথ হবে তা তো নয়, তো সেই সময়টা যে যাওয়া তার জন্য একটা মানসিক প্রস্তুতি দরকার, সেটার জন্য দরকার এই সকালের।
3: অবশ্যই, আসল একটা জিনিস আছে, আপনার সকালটা যদি ভালোভাবে শুরু হয় আপনার সারা দিনটা কিন্তু ভালোভাবে শুরু হবে। আমার সকালটাও সেভাবে বলতে গেলে শুরু হয়।
1: আচ্ছা,
3: সেটা হ্যাঁ, কারণ রবিবার বিশেষ করে রবিবার দিন আমি অনেকটা দূর আর কি মর্নিং ওয়াক করতে যাই, যেটা প্রত্যেক দিন যেটা 2 কিলোমিটার হাঁটি তার থেকে বেশি অন্তত হাঁটতে যাই, আমি লেকে যাই আর কি।
1: আচ্ছা,
3: আমাদের হাতিয়া লেক আছে, এখানে আমি দেখে হাঁটি হাঁটি এবং ফিরে আসার সময় আমার থেকে যারা বয়স্ক তাদের সাথেও আমি গল্প করি, যারা ছোট তাদের সাথেও গল্প করি। এবং ফেরার পথে কিছু একটু চানা টানা কিনে আনি। চানা কিনে আনার একটা কারণ হলো পাখিদের আমি খাবারটা দিই আর কি,
1: মানে
3: সারা সপ্তাহ চানা আমি কিনে আনি, ছোলা মটর এগুলো আর কি কিনে এনে ওদেরকে খাবার টাবার দিই, দিয়ে একটু গাছে জল দিই, দিয়ে তারপর একটু অবলা জীব বলতে গেলে বিড়ালকে একটু দুধ দিই। এই যে আমার শুরু হয়ে গেল এখান থেকে আজকে রবিবারটা, একটা অসাধারণ। পাশাপাশি আপনারা তো অবশ্যই আছেন প্রত্যেক দিন, যেভাবে এত সুন্দর আপনার টপিক দেন আমি প্রথমেই বলেছিলাম, এবং আপনাদের সাথে যে একটা এত সুন্দর মেল বন্ধন যে তৈরি হচ্ছে, এখানে একটা মোটিভেশন বা নানা শ্রোতা নানা রকম কথাবার্তা শুনে এত সুন্দর সুন্দর গান, যে কয়েক মিনিটের জন্য যে আপনার সাথে এত সুন্দর যে কথাবার্তা বলি, সকালটা না সত্যি একটা মনটা না একটা ফ্রেশ করে দেয় দিদি। এবং রবিবার দিন একটা স্পেশাল একটা কাজ সেটা হয় সকালবেলা, সেটা আর কিছুক্ষণ পরে সেটা হবে, সেটা হলো বাজার যাওয়া। বাজার রবিবার দিন যাওয়ার সময়টা পাই, অন্যদিন আমি পাই না, কিন্তু এই রবিবার দিন বাজার করতে যাওয়া, বাজার টাজার করে এসে নানা জনের সাথে না একটুখানি কোথাও একটু কথা বলা, দোকানে দাঁড়িয়ে কার কি অবস্থা, কে কি ইয়ে, এই যে নানা
1: সামাজিকতা,
3: সবার, হ্যাঁ সবার সাথে যে কথাবার্তা হচ্ছে, এই জিনিসটার জন্য মনটা সত্যি একটা
1: তাহলে রবিবারটা সম্পূর্ণভাবে কিন্তু আপনার একটা ভালো লাগার দিন, যেহেতু ছুটির দিন, এবং সেই ছুটির দিনে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ কথাবার্তা সব কিছু মিলেমিশে কিন্তু রবিবার বেশ উপভোগ্য আপনার কাছে।
3: একদম একদম দিদি,
1: ঠিক আছে, ভালো থাকবেন।
3: আপনি আপনি ভালো থাকবেন।
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার। এই মুহূর্তে আজকের বিষয় নিয়ে একটুখানি কথা বলে নিই। কেয়ারিং শব্দটা ইংরেজি, আর যদি বাংলায় বলি তাহলে যত্নবান বা যত্নশীল। তো এই জায়গা থেকে কেমনভাবে কিভাবে আমরা একে অন্যের প্রতি যত্নশীল হব, আজকের বিষয় কিন্তু এটি। আর বলতে বলতে এই মুহূর্তে এসে গেছেন একজন শ্রোতা বন্ধু, তার সঙ্গে একটুখানি কথা বলে নিই। নমস্কার।
4: নমস্কার।
1: হ্যাঁ বলুন, আমি কার সঙ্গে কথা বলছি?
4: আমার নাম হরিবর দাস।
1: আচ্ছা, কোথা থেকে বলছেন?
4: সুবলবিটা।
1: আরেকবার বলুন, কোথা থেকে বলছেন?
4: সুবলবিটা।
1: আচ্ছা,
4: নকশালবাড়ি ভাইয়া আর কি।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আপনি কি আজকের বিষয় শুনলেন? আচ্ছা আচ্ছা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, যত্নশীল হওয়া বা যত্নবান হওয়া, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আপনার কি মনে হয় কতটা দরকার?
4: যত্নবান হওয়াটা তো মানে কর্তব্য।
1: আচ্ছা,
4: যত্নবান হওয়াটা তো ভালো, যত্নবান হওয়া মানুষের কর্তব্য।
1: আচ্ছা, মানে আমরা এই কর্তব্যের তাগিদেই আমরা পরস্পরের প্রতি যত্নবান হব, আপনার বক্তব্য এটাই, তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ।
4: নমস্কার।
1: এই মুহূর্তে শ্রোতা বন্ধুদের জন্য আমি জানি হ্যালো আকাশবাণী মানেই কিন্তু শ্রোতা বন্ধুরা অপেক্ষা করেন তাদের পছন্দের প্রিয় গানগুলি শোনার জন্য, এবং অবশ্যই তা হিন্দি ছায়াছবির গান। সেই গান তো শুনব, তবে গান শোনার আগে আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সঙ্গে আরেকটুখানি কথা বলি। নমস্কার। শুভ সকাল। হ্যাঁ বলুন।
5: যে কোনো জিনিস হোক, যত্ন করে রাখা, স্মৃতিচিহ্ন, এগুলো আমার কাছে মানে খুব ভালো লাগে, আমি ওইভাবে রেখেছি।
1: আচ্ছা, আপনার কাছে যত্ন মানে হচ্ছে যে জিনিসপত্রের যত্নের ব্যাপারটি আপনি বললেন, তাছাড়া?
5: তাছাড়া হচ্ছে কি, মানুষের ধরেন রিলেশন, সবার সাথে যদি আপনি যত্ন বলতে তো অনেক রকমের হয়।
1: হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, বলুন।
5: হ্যাঁ, যেমন ধরেন রিলেশন আমার

0: করে রাখলে হবে না, যে এ মা আমার এটা হলো না, ওটা যত্ন করে রাখা সম্পর্কই হোক আর যাই হোক, আর বাচ্চা কাচ্চার বাচ্চাদের ভালোবাসা, যত্ন করে বাচ্চাদেরকে যত্ন করবো, এইগুলোই আমার কাছে মানে মনে হয় ভালো
1: একদম। আর যে কথাটা আপনি বললেন, আমাদের আজকের আঙ্গিক ছিল সে বিষয়ের উপরেই, ধরুন যত্নবান হওয়া বা কেয়ারিং বা যত্নবান হওয়া বা যত্নশীল হওয়া, এটা শুধুমাত্র ধরুন আমরা যখন কোনো বিপর্যয়ের মুখে থাকি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই, এমন পরিস্থিতি ধরুন সেগুলো মেডিকেল ইমার্জেন্সি এমন অনেকেরই হয়, সেই মুহূর্তে সেই মানুষটি বিধ্বস্ত, দিশেহারা, সেই মুহূর্তে যদি কোনো মানুষ, তার কোনো কাছের মানুষ, পাশের মানুষ, প্রতিবেশী, তিনি যদি একটুখানি পাশে দাঁড়িয়ে, আর্থিক সাহায্যের দরকার নেই, আর্থিক সাহায্য দরকার নেই, তার পাশে দাঁড়িয়ে শুধু একটু বলুন যে এতখানি, হ্যাঁ, একটু ভরসার কথা যে আমি আছি আর এতখানি চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে, ওই যে মানুষটির মানসিক সান্ত্বনার জায়গা, এই যে কেয়ারিংটা আপনি দেখালেন, এটা কিন্তু আজকের দিনে আমাদের ব্যস্ততম দিনেও খুব দরকার, মানুষ মানুষের জন্য তো, আমরা তো মানুষ মানুষের জন্য।
0: ভূপেন হাজারিকার গান মানুষ মানুষের জন্যে।
1: হ্যাঁ, কাজে আমি যদি খুব ব্যস্ততাতেও থাকি, আমি একটু দাঁড়াবো, কারণ মানুষটি বিপদে পড়েছে, মানে আমি যতটুকু পারি ওই একটুখানি তার পাশে, তাকে একটুখানি মানে তার প্রতি কেয়ারিং হয়ে একটু শুনে আমি আমার কাজে যাই, তাকে একটু ভরসা দিই, অন্তত এইটুকু থাক আমাদের মনে, খুব বেশি কিছু নয় কিন্তু,
0: বেশি কিছু না, ভরসা রাখে, আর অর্থ দিয়ে যে সব কিছু হয় তা না, কিন্তু
1: না, মানসিক সাহায্য কিন্তু অনেকখানি,
0: অনেক দরকার দিদি ভাই, অনেক দরকার মানুষের সাহায্য,
1: একদম। তো আপনার কথাতে সে কথাটি কিন্তু উঠে এলো, আমি জানি এই মুহূর্তে যারা লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী শুনছেন, তারাও কিন্তু বুঝতে পারছেন যে যত্নশীল বা কেয়ারিং যখন আমরা হব, তখন সেই যত্ন কিন্তু শুধু জিনিসপত্রের যত্ন নয়, সেই যত্ন কিন্তু সম্পর্কের যত্নের বিষয়।
0: আমি বিপদে পড়েছি, আমার কি হবে, হ্যাঁ, ওইটা চিন্তা করলে হবে না, পাশে ঠিক হয়ে যাবে, ভালো ভালোই হবে,
1: এই যে
0: একটা বর্ষা,
1: এই জায়গাটা যেন আমরা হয়ে উঠতে পারি,
0: আমরা করে উঠতে পারি,
1: একদম। ভালো লাগলো আপনার ভাবনা যেটা আপনি আমার সঙ্গে ভাগ করে নিলেন, এবং এই ভাবনায় আপনার এই ভাবনাটাও মিলিত হয়েছে যে ভাবনা পারস্পরিক সহযোগিতার, সহমর্মিতার। ভালো থাকুন, ধন্যবাদ। আমি জানি শ্রোতা বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন, লাইভ ফোন ইন হ্যালো আকাশবাণী মানেই তারা ভালো কিছু গান শুনতে চান, অবশ্যই এই মুহূর্তে আপনাদের জন্য সেই গানটি।

0: লতা মঙ্গেশকর এবং উদিত নারায়ণের কণ্ঠে শুনলেন এই গানটি। আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন টেলিফোনে, একটু কথা বলে নেব ওনার সঙ্গে। নমস্কার। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ, একটু একটু ডিস্টার্ব আসছে আপনার। হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে, বলুন।
1: এবার
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বলুন।
1: দিদি, আমি রাজেন বর্মন বলছি।
0: হ্যাঁ বলুন।
1: গ্রামের থেকে।
0: আচ্ছা, নাম বলুন গ্রামের। হ্যাঁ, আজকে আমরা কথা বলছি কেয়ারিং বা যত্নবান হওয়া নিয়ে। এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত একটুখানি যদি বলেন আপনার মতামত।
1: রত্ন মিলবে।
0: হ্যাঁ, আসলে আপনার কথাগুলো,
1: আমার কথাগুলো
0: হ্যাঁ কেটে কেটে আসছে, কেটে কেটে আসছে। হ্যাঁ,
1: এখনো কেটে, এখন
0: না না না, মাঝে মাঝে ঠিক আসছে, মাঝে মাঝে একটু একটু কেটে যাচ্ছে, বলুন।
1: বলছি, ধাঁধার দিন আমি খুব চেষ্টা করছিলাম, ধাঁধা গেল একদিন।
0: আচ্ছা,
1: আজকে
0: যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হচ্ছে, ধরুন যত্নবান হওয়া নিয়ে, আপনি কি বলবেন?
1: যত্নবান, ও তো আমি বলতেছি, যত্ন করলে রত্ন মিলবে। আমার রেডিওটা আজকে 60 বছর বয়স।
0: আচ্ছা,
1: আমি কি যত্ন করে রেখেছি বলুন তো, নাহলে কি থাকে এতদিন?
0: নিশ্চয়ই না। এই যে আপনি যত্ন করে আগলে রেখেছেন, তাইতেই সে এত ভালো আছে।
1: ভালো আছে, আমার রত্নটা রয়েছে।
0: হ্যাঁ হ্যাঁ, সেই রকম
1: আমি এটাই বলতে যাচ্ছি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: এবং আমি সেরকম, আমি স্বাস্থ্যের প্রতি যত্ন নেই,
0: একদম
1: পরিবারের সবার প্রতি যত্ন নেই। আমার ছেলে আছে, বৌমা আছে, নাতনি আছে, আমার ওয়াইফ আছেন।
0: মানে আপনি আপনার চারপাশের মানুষদের সম্পর্কে যথেষ্ট যত্নশীল বা যত্নবান?
1: যত্নবান হতে বলি।
0: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এবং এই জন্যই দেখবেন আপনি ভালো আছেন। এই ভালো থাকাটা কিন্তু আমাদের সকলকে নিয়ে ভালো থাকা, তাই না?
1: ভালো থাকা, তাহলে সমাজ সুস্থ থাকবে,
0: সমাজ সুস্থ থাকবে, আমরা নিজেরাও ভালো থাকবে, আমরা নিজেরাও ভালো থাকবো, এবং সমাজ
1: ভালো থাকবে, সমাজও ভালো থাকবে, দেশও ভালো থাকবে, দেশও ভালো থাকবে।
0: একদম আসল কথা তো আপনিই বললেন। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
1: ধন্যবাদ,
0: ধন্যবাদ।
1: সেদিনকে আমার খুব দুঃখ লাগতো, ওই যে ইয়ার দিন আপনি যে ওই ধাঁধার দিন ধরলেন না ফোনটা।
0: ধাঁধা তো আমি বলিনি, যাই হোক, হয়তো আসলে যেটা হয়, যেটা হয়
1: যে বলছেন ধাঁধা। হ্যাঁ,
0: না,
1: তিনক্ষরে নাম যায়, সর্বলোকে খায়, মাঝেরক্ষর বাদ দিলে আকাশে উড়ায়।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কেউ হয়তো বলেছিলেন আমাদের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এবার ধরুন সব সময় কিন্তু আপনি হয়তো সেই সময় আরো কয়েকজন চেষ্টা করছেন, হয়তো সেই কারণে আপনি এই তো আজকে যেমন পেলেন।
1: এইভাবে আমিও তো চেষ্টা করি, আজকে যেমন বারবার আমি চেষ্টা করতেছি গানের মধ্যে, অনেক সময় গান বাদ দিয়ে কিন্তু ফোনটা ধরেন, আজকে গান বাদ দিয়ে ফোন ধরলেন না কিন্তু।
0: না, তার কারণ হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুরা গান শুনতে পছন্দ করেন, এবং এই জন্য
1: করেন, কিন্তু মাঝখানটা অফ করে দিয়ে ফোনটা নেন, তারপর আবার গান করেন না।
0: এবার ধরুন আমরা চেষ্টা করি শ্রোতা বন্ধুদের সবটুকু গান শোনানোর চেষ্টা করি, তবে সব সময় যে সবটুকু আমরা চেষ্টা করে থাকি,
1: কথা বলতেও ভালো লাগে তো,
0: নিশ্চয়ই নিশ্চয়ই,
1: কথা বললেও তো ভালো লাগে,
0: নিশ্চয়ই, এবং আপনি অবশ্যই পাবেন,
1: পারস্পরিক একটা মেলবন্ধন হয়।
0: হ্যাঁ, আপনাদের সঙ্গে মেলবন্ধন তো সেভাবেই হলো। ঠিক আছে, ধন্যবাদ,
1: তাহলে
0: ভালো থাকবেন। ঠিক আছে,
1: ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ,
0: ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের যে শ্রোতা বন্ধু কথা বললেন, তিনি বলেন যে সকলের সম্পর্কে তিনি যত্নবান, এবং তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু যত্নবান তার এই যে রেডিও মাধ্যমটি, যে মাধ্যমে তিনি নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, সেই মাধ্যমটিকে নিয়েও। তবে এই মুহূর্তে আরেকজন শ্রোতা বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলব। নমস্কার, শুভ সকাল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, কেমন আছেন বলুন।
2: বার্ধক্য জনিত

0: সুবিধা তো থাকি, সবই শুনছি, খুব ভালো লাগছে। আমার কথাগুলো প্রতিক্রিয়া একটু আগে এক ভদ্রলোক জানালেন, যদিও যার যার সপক্ষে সবাই বলেন, কিন্তু আপনি যে ডিসিশন নিয়েছেন ঠিকই, ওই মানে গানকে ডিস্টার্ব করে মাঝখানে ফোন না ধরাই ভালো। আর আরেকটা দেখুন, আমি কর্মসূত্রে ছিলাম ওই অডিট ডিপার্টমেন্টে, সিনিয়র অডিটার ডিফেন্স অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে, আমার কাজই হলো মানে অর্থনৈতিক এবং অ্যাকাউন্টস এর সমালোচনা আর কিছু সাজেশন দেওয়া। সেই স্বভাব থেকে নিজেকে সরাতে পারি না, যার জন্য আমার কথার মধ্যে প্রায়ই থাকে একটু অনুযোগ, একটু কিছু বলা পরামর্শ।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই।
0: এই যে আপনারা যে আলোচনা করেন, যেমন ওই গানের মাঝখানে ফোন ধরা, সেটা দেখি বন্ধ হয়েছে। প্রথম দিকে এই অনুষ্ঠানের অন্য রকমের গান করতো, আমি অনুরোধ করতাম যে প্রার্থনার সঙ্গীত, সেটা দেখছি বেশ ভালোই চলছে। আবার আজকে আর একটা বলবো, সেটা হলো যে যখন আলোচনা একটা অনুষ্ঠান শুরু হচ্ছে সেটাকে সুন্দর করার জন্য আপনারা যথেষ্ট যত্নবান, কিন্তু সেই সঙ্গে বলবো যে বিষয়বস্তু না বলে আগেই আলোচনা বা কারো ফোন অ্যাটেন্ড করাটা ঠিক হচ্ছে না, মানে আপনাদের উদ্দেশ্যটা সফল হচ্ছে না, একটুখানি ত্রুটি থেকে যাচ্ছে। অনেকের আলোচনা হয়ে গেছে, তাতে তারা কিন্তু আজকের বিষয়বস্তু নিয়ে আলোচনা অংশগ্রহণ করতে পারেন নাই, অন্য অপ্রাসঙ্গিক অনেক আলোচনা হয়ে গেছে
1: একদম।
0: আজকের প্রসঙ্গে আমি বলবো সবকিছুই যত্নবান হওয়া দরকার, কারণ মেশিন পত্র যে সেও একদিন মেইনটেনেন্স ডে থাকে, তার মেইনটেনেন্স না থাকলে কোনো কিছুই থাকে না। আমাদের সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের লোকজন প্রত্যেকের সাথে সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে একটু যত্নশীল হতেই হবে।
1: একদম তাই,
0: কার কি অভাব অভিযোগ, কে কি বলতে চায়, কার কি মনের ভাব, সবকিছু যদি আমরা
1: হ্যাঁ বলুন
0: বাধ্য, অতএব যত্নশীল হতেই হবে। আবার বিপরীতে একটা কথা বলি, পরনিন্দা পরচর্চা কেউ একটা শুরু করছে, সেই ক্ষেত্রে তার কথাটাকে উপেক্ষা করাই ভালো, সেখানে যত্নশীল হওয়া ভালো না।
1: হ্যাঁ একদম, আসলে এই পরিমিতি বোধটা তো আমাদের ভেতরেই থাকবে না, যে আপনি যখন কারোর সঙ্গে এই যত্নবান হবেন, আপনি শব্দ সম্পর্কেও তো যত্নবান হবেন, আপনি হ্যাঁ আমাদের সবকিছু সম্বন্ধে কিন্তু যত্নবান হওয়ার দরকার আছে, যেমন সম্পর্কে যত্নবান হওয়ার দরকার আছে, যেমন জিনিসপত্র সম্বন্ধে যত্নবান হব, তেমনি আমরা শব্দ চয়ন সম্পর্কেও কিন্তু যত্নবান হব। একদম তাই, এবং দেখবেন আপনার চারপাশের পরিবেশটাই বদলে যায় যখন আপনি আপনার সুচিন্তিত এবং আপনি ভালোবাসার সঙ্গে কোনো কথা বলেন, তখন আপনি যে চারপাশে যেটা পান আপনি তার প্রত্যুত্তরে সেটা ভালোবাসাই পাবেন। কাজে আপনার ব্যবহার যেমন হবে, আপনি যতটা কেয়ারিং হবেন আপনি ততটাই ফেরত পাবেন। একদম একদম।
0: এই প্রসঙ্গে আরেকটুখানি বলি, সেটা হলো লিঙ্কনকে তার কিছু স্থাপক শ্রেণীর লোকজন খুব তার ইয়েদের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে তাকে মানে চাটুকারিতা করছিলেন, তারপরে উনি তো এর দিকে কর্ণপাত করেননি, উনি ওনার চিন্তাভাবনা করে যাচ্ছেন। কিছুক্ষণ পরে সেই ব্যক্তি বললেন যে আমি এত ইনফরমেশন দিলাম, এত কিছু বললাম, তা সত্ত্বেও আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, ব্যাপারটা কি? তখন উনি তখন উত্তর দিয়েছিলেন যে আমার জীবনে অনেক কিছু ভালো চিন্তাভাবনা করার সময় আছে, আমি আপনার এই কথায় কর্ণপাত করলে আমার সেই চিন্তাভাবনায় ছেদ পড়ে যাবে।
1: আচ্ছা,
0: অতএব ভালোটাকে অ্যাটেন্ড করতে হবে আর খারাপটাকে উপেক্ষা করতে হবে।
1: একদম একদম। এই এই যে ধরুন আপনাদের সঙ্গে আমাদের যে এই যে বন্ধনটা, এই বন্ধন থেকে কিন্তু আমাদের এই যে আগামীর পথ চলা, এই যে আপনাদের সঙ্গে এই যে সংযোগ, এই যে আপনাদের সঙ্গে আমাদের পারস্পরিক আদান প্রদান কথাবার্তার মাধ্যমে, এটা কিন্তু আমাদের অনেক সমৃদ্ধ করে, এবং আমরা তার থেকে কিন্তু আগামীর পরিকল্পনাগুলো করি। আমাদের এই হ্যালো আকাশবাণী লাইফোনিন, এই হ্যালো আকাশবাণীর এই অনুষ্ঠানটিও কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরই জন্য। আপনাদের কি ভালো লাগে, কিভাবে অনুষ্ঠানটিকে সাজালে আপনাদেরই ভালো লাগবে, সে কারণেই কিন্তু আমরা কাজ করি। ভালো থাকবেন,
0: আপনাদের থেকেও আমরা খুব সমৃদ্ধ হই, সেই জন্যই

0: অনুষ্ঠান অপেক্ষায় থাকি।
1: নমস্কার। এই মুহূর্তে সময় হয়ে গেছে, আমরা আজকের শেষ গানে যাবো।

পরিন্দা ছবি থেকে শুনছেন এই গানটি। গেয়েছেন আশা ভোঁসলে ও সুরেশ বাদকার। সুর আর ডি বর্মণ।

সম্পর্ক সম্পর্কে যত্নবান হন, যত্নবান হন আপনার পাশের মানুষটি সম্পর্কে, আপনার চারপাশে যে মানুষ বিপদে পড়েছেন তাদের সম্পর্কে যত্নবান হন। আজকের মতো লাইফ ফোন ইন হ্যালো আকাশবাণী এই পর্যন্তই। আকাশবাণী শিলিগুড়ি, সংবাদ একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

0: রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করবে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ভারত ইনোভেটসেরও সূচনা করবেন তিনি। বিশেষ আমন্ত্রিত হিসেবে তাঁর জি সেভেন সম্মেলনে যোগ দেবার কথা। এদিন সেদেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রোস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইতালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। বাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। চলতি মাসের ১৬ এবং ১৭ তারিখ প্রধানমন্ত্রী ফ্রান্সের অ্যাভিয়ানে জি সেভেন শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর ৮টি জি সেভেন বৈঠকে ভারতকে ডাকা হল। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোভাকিয়া সফর দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technology, cybersecurity, tourism and people-to-people contact.
0: দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালন করে প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তাঁর আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা এমন একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছেন যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম সম্পূর্ণভাবে সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র ১৪ দিন সক্ষম থাকতে পারে। এবারে যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত ২০০ দিন চাঁদের অতিশীতল পরিস্থিতিতেও ঠিকঠাক কাজ করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হয়েছে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেছেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানান। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ১৮০০ ৩১৫ ৭০০৮ এই নম্বরে মিসড কল দিতে পারেন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং সামগ্রিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার ক্ষেত্রে যোগব্যায়ামের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন। তাজিকিস্তানে দুশানবেতে আয়োজিত একটি যোগব্যায়াম অধিবেশনে অংশ নিয়ে তিনি বলেন, যোগব্যায়াম এমন সব শাশ্বত মূল্যবোধের প্রতিফলন ঘটায় যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে চলেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনুপ্রবেশ এবং জনগণনা নিয়ে গতকাল জেলা শাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেছেন। নবান্ন সূত্রে খবর, সীমান্তবর্তী জেলা বিশেষত উত্তর চব্বিশ পরগনা, মালদা, উত্তর দিনাজপুর ও নদিয়ার হোল্ডিং সেন্টারগুলিতে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিতের সংখ্যা অনেক বেশি হওয়া উচিত ছিল বলে মনে করছেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক ও পুলিশ সুপারদের অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ আরও দ্রুতগতিতে করার নির্দেশ দিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল যে এ ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তা এগিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি। ফ্রান্সে নির্ধারিত জি সেভেন সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। হোয়াইট হাউসের তরফ থেকে এই তথ্য জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনার টেবিলে আসতে পারে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। আগামী মাসে 6 তারিখ তেহরানে শোকযাত্রা হবে। এরপর 7 জুলাই পবিত্র শহর কোমে এবং 9 জুলাই মাসাদে বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। তারা জানিয়েছে এসব আলোচনায় কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। অ্যাকশন কমিটি আরও বলেছে এর আগেও বহুবার আলোচনা হয়েছে, কিন্তু পাক কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েও পরে সবকিছু অস্বীকার করেছে। তারা আরও জানায় ইসলামাবাদের একমাত্র লক্ষ্য হল অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেওয়া। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডিআই উত্তর পূর্বাঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, কেরলম, মাহে, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইএমডির মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং দক্ষিণ ছত্তিশগড়ের আরও কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি হতে পারে। আবহাওয়া দপ্তর আজ পূর্ব রাজস্থানের বিক্ষিপ্ত কিছু এলাকায় ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে। মায়ানমারে গতরাতে 3.8 তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি NCS জানিয়েছে, ভারতীয় সময় অনুযায়ী রাত 11:31 ভূমিকম্পন হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। ঠিক 1 সপ্তাহ আগেও মায়ানমারে 3.5 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিনের স্মরণে এই দিনটি পালিত হয়ে থাকে। উল্লেখ্য, ল্যান্স স্টেইনার রক্তের গ্রুপ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। এবার শুনবেন বিশ্বকাপের খবর।

0: মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনে আয়োজিত বিশ্বকাপ ফুটবলের গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড আজ হাইতিকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের 28 মিনিটে একমাত্র গোলটি করেন জে ম্যাকিন। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এজবাস্টনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যায় 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে ভারত 13টিতে জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ইসরো পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে অত্যাধুনিক লুনার ল্যান্ডার টেকনোলজি তৈরি করবে বলে ইসরো চেয়ারম্যান জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে, এরপরই খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। খবর এখনকার মতো শেষ হল। আকাশবাণী কলকাতা, বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয়, সে কথাই যেন মনে করিয়ে দেয় 37 বছরের জাসন আর্দের জীবনের কাহিনী। 18 বছর বয়স পর্যন্ত অক্ষর জ্ঞানী ছিল না তাঁর। তার উপর অটিজমে আক্রান্ত হওয়ার দরুন চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন যে তার পক্ষে নিজে নিজে কোনো কাজ করা প্রায় অসম্ভব। কিন্তু তার মনের জোর ভুল প্রমাণ করেছে সবাইকে। নিজের চেষ্টায় তিনি হয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কনিষ্ঠতম অধ্যাপক। জন্মের সময় বোঝা না গেলেও পরে বোঝা যায় তিনি অটিজমে আক্রান্ত, যার ফলে কথাই বলতে পারতেন না 11 বছর বয়স পর্যন্ত। অক্ষর চিনতে শেখেন 18 বছর বয়সে। চিকিৎসকেরা বলেই দিয়েছিলেন সারা জীবনের জন্য তার একজন হেল্পার দরকার। জাসনের বাড়ির লোকজনও এই অবস্থাকে দুর্ভাগ্য হিসেবে মেনে নিয়েছিলেন, কিন্তু নিজের অবস্থাকে স্বীকার করতে রাজি ছিলেন না জাসন নিজেই। সমবয়সীদের মতো স্কুলে যাওয়ার সুযোগ ছিল না তাঁর। বাড়িতে বসেই স্বপ্ন দেখতেন বড় হওয়ার। নিজের চেষ্টায় স্নাতকোত্তর, পিএইচডি সহ একাধিক ডিগ্রি অর্জন করেছিলেন জাসন। সম্প্রতি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন তিনি। জানা গিয়েছে তিনি নাকি ওই বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ অধ্যাপক। ভবিষ্যতে অনগ্রসর মানুষের জন্য কাজ করতে চান জাসন আর্দে। বেড়াতে যেতে কার না ভালো লাগে বলুন? কাজের শত ব্যস্ততার মধ্যে দেশ বিদেশে ভ্রমণের মজাই আলাদা। কেরলের ইরাম্পান্নামের 61 বছরের মলি দেবী ছোট্ট একটা মুদি দোকান চালান। সামান্য আয় থেকেই টাকা জমিয়ে ইতোমধ্যেই ঘুরে ফেলেছেন বিশ্বের 11টি দেশ। বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই স্বামী মারা যাওয়ায় অভাবের সংসার সামলাতে খুলে ফেলেন ছোট্ট মুদি দোকান। সেখান থেকেই একটু একটু করে টাকা জমানো। বেড়ানোর শুরুটা হয়েছিল নিজের রাজ্য দিয়েই, পরে ধীরে ধীরে উটি মাইসোর পালানি হয়ে সোজা নায়াগ্রা জলপ্রপাত। 10 বছরে ঘুরেছেন আরও 10টি দেশ। তাঁর ইচ্ছে এই বিশ্বের বড় বড় সব দেশ ঘুরে দেখা। ঝাঁ চকচকে ভলভো বাস চলেছে দুলকিছালে। হঠাৎ স্থানীয় বাসিন্দারা দেখলেন বাসের ডিকি থেকে রাস্তায় পড়ে যাচ্ছে একটি গরু। তা হঠাৎ বাসে গরু এলো কোথা থেকে? তাও আবার ভলভো বাসে? এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে চিকমাগালুরে। সেখানে বাসের ভেতর থেকে গরুর ডাক পেয়ে তো রীতিমতো স্তম্ভিত হয়ে যান স্থানীয়রা। ঝাঁ চকচকে বাস থেকে কীভাবে গরুর ডাক আসছে তা ভেবে কুলকিনারা না পেয়ে বাসটিকে আটকান সকলে। ততক্ষণে একাধিক গরুর ডাক তাদের কানে আসতে শুরু করেছে। খবর চাউর হতে সরগোল পড়ে যায় এলাকায়। বাস থামাতেই চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। বিলাসবহুল বাসটির প্রতিটি জানালা রঙিন পর্দায় ঢাকা। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না কি আছে ভেতরে। দেখা যায় বাসের ভেতরে নেই কোনো যাত্রী, নেই বসার জন্য কোনো সিট, উল্টে সার দিয়ে বাঁধা সারি সারি গরু। এক কথায় গোটা বাস গরুতে ঠাসা। স্থানীয়রা গরু পাচারের আশঙ্কা করে সঙ্গে সঙ্গে খবর দিলেন থানাতে। যদিও বাসের চালক বলেছেন কাগজপত্র সবই আছে, কোনো চোরা কারবারের বিষয় নেই। বিহার থেকে নাকি আনা হচ্ছিল গরুগুলিকে, একই সুর বাসের হেল্পারেরও। আইনি বেআইনি যাই হোক না কেন, ভলভো বাসে গরু পরিবহন বেশ অভিনব, তাই না? গোটা শরীরটায় একটি ধাতব সিলিন্ডারের মধ্যে, এক ঝলকে দেখলে একটু চমকে তো উঠতেই হয়। কিন্তু এই সিলিন্ডারটি নিয়ে জীবনের টানা 70টা বছর কাটিয়েছেন পল অ্যালেকজান্ডার। আমেরিকার ডালাসের বাসিন্দা পল হলেন পৃথিবীতে সবচেয়ে বেশি দিন কাটিয়ে যাওয়া পোলিং সার্ভাইভার। মাত্র 6 বছর বয়সে তিনি পোলিং রোগে আক্রান্ত হন, শ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, অকেচো হয়ে যায় ফুসফুসও। এই ভয়ানক রোগের কবলে পড়লেও বাঁচতে চেয়েছিলেন পল। তাকে বাঁচাতে ধাতব ফুসফুসের ব্যবস্থা করা হয়, তৈরি করা হয় একটি ধাতব সিলিন্ডার, তার মধ্যেই পলকে থাকতে হতো, শুধু মাথাটি ছিল বাইরে। এই ধাতব সিলিন্ডারের ওজন প্রায় 300 কেজি। পরে অবশ্য আরও উন্নত প্রযুক্তির যন্ত্র বাজারে এসেছিল, চিকিৎসকরা তাকে যন্ত্র পাল্টে নেওয়ার কথাও বলেন, কিন্তু রাজি হননি পল। কার্যত এই লোহার সিলিন্ডারের শরীর নিয়ে জীবনের পূর্ণ আস্বাদ নিয়েছিলেন তিনি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।
1: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতাবন্ধুরা অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন অনুষ্ঠান কলকাকুলি নিয়ে ফিরছি বিরতির পর।
2: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী

0: 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
0: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
2: লাইভ ফোন ইন কলকাকুলি নিয়ে ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য এসে গেছি আমি, তোমাদের নবনীতা দিদি। আর ছোট্ট বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করব, তোমাদের সঙ্গে কথা বলবো, তোমাদের গান শুনবো, কবিতা শুনবো। আর বলতে বলতেই আমার ছোট্ট বন্ধু এসে গেছে, ওর সঙ্গে একটু কথা বলে নিই। বলো, কে বলছো, কোথা থেকে বলছো? আচ্ছা, খেয়া বলছো, সাপটি বাড়ি থেকে। হ্যাঁ খেয়া, কি শোনাবে আজকে? আচ্ছা বেশ, শোনাও।
3: বর্ষার দিনে অন্নদা শঙ্কর রায়, শন শন হাবয় এই আসে বৃষ্টি, দরজা জানলা খোরা ভেসে এসে সৃষ্টি, তারপরে রোদ উঠে আহাসে কি মিষ্টি, আবার ঘোড়ায় মেঘ জোর আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যত দূর দৃষ্টি, কিশোরীর দিনটা চোরো করি সৃষ্টি, কি খেতে চাও বড় করি বসে মিষ্টি, নমস্কার।
2: তো আমাদের দেখো কি সুন্দর একটা ছোট্ট কিন্তু একটা কবিতা শুনিয়ে দিল। আর আমার যে ছোট্ট বন্ধু রবিবারের এই সকালে রেডিও সেটের উপরে বসে শুনছ আর ভাবছ যে আমিও কিন্তু একটু কথা বলবো, আমি কবিতা শোনাবো, গান শোনাবো, তারা কিন্তু টুক করে একটা ফোন করে ফেলতেই পারো 9434076705 এই নম্বরে। আর বলতে বলতে আমার আর এক ছোট্ট বন্ধু চলে এসেছে, কি বলছে ও? হ্যাঁ বলো, কে বলছো? হ্যাঁ,
4: আমি জলপাইগুড়ি থেকে রোহিণী লাহিড়ি বলছি।
2: জলপাইগুড়ি থেকে? হ্যাঁ বলো, কি করছিলে?
4: আমি তো এখন পড়ছিলাম, খেয়ে উঠলাম, এখন আবৃত্তি বলবো।
2: আচ্ছা, তুমি কি নিয়মিত শোনো কলকাকুলি?
4: হ্যাঁ শোনো তো, শুনি তো,
2: নিয়মিত শোনো। আচ্ছা কি শোনাবে আজকে?
4: আজকে আমি শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সোনার তরী।
2: আচ্ছা বেশ, শোনাও।
4: গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুরো ধারা খড় পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরসা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারে যে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরি বে কে আসে পারে, দেখে যেন মনে হয় ভরা পালে চলে যায় কোনো, ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিমনি উহারে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও আরে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে, আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণি পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীকূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে ধরে বিঠরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে
5: রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি।
2: বাহ, এই যে সোনার তরি, এই কবিতাটি তুমি শোনালে, ধরো বর্ষার কবিতা হিসেবে এটাকে আমরা তো দেখে থাকি, এবং ধরো এই যে ধান উঠছে, তারপর সেই ফসল চলে গেল, কিন্তু এই কবিতার মাঝখান দিয়ে রবি ঠাকুর কিন্তু জীবনের অনেক বড় একটা কথা বলে গেছেন। তো এই তোমরা তো ছোট, এখন অত কিছু না জানলেও চলবে, এখন শুধু ভালো লাগছে এই আনন্দে কবিতাগুলো পড়ো, তাহলেই ভালো লাগবে।
4: আমি জানি বিষয়টা।
2: হ্যাঁ বলো দেখি একটু শুনি।
4: জীবনে এমন অনেক সময় আসে যেখানে তুমি কাউকে কিছু দিতে চাও, কিন্তু তোমারই জিনিস দিয়ে সে খুশি হয়, তোমার উপকার না করে সে চলে যায়।
2: আচ্ছা, মানে তুমি এই কবিতার অর্থ হিসাবে এটাকে ধরেছো তো?
4: হ্যাঁ।
2: আচ্ছা, কিন্তু রবি ঠাকুর এই কবিতাটিকে দেখেছেন দার্শনিক দৃষ্টিতে, সেই ভঙ্গি সেখানে, মানে সেই কবিতায় যে দর্শন সোনার তরি কবিতায়, সেটা হচ্ছে ধরো আমরা সারা জীবন ধরে যা সঞ্চয় করি, অনেক কিছু আমরা যে কাজের মাধ্যমে আমাদের যে সঞ্চয়, সেটাই আসল হচ্ছে গিয়ে সোনার ধান। কিন্তু দেখো, আমরা যখন, তুমি তো অনেক ছোট, যাই হোক, যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই, তখন কিন্তু এই যে সারা জীবনের যে ফসল তুমি যে ফলালে, যেটা তুমি নৌকোয় তুলে দিয়েছো, সেটা কিন্তু আমরা কিচ্ছুটি নিয়ে যেতে পারি না, সব কিন্তু আমাদের ছেড়ে চলে যেতে হয়, এবং তারপরেই তুমি কিন্তু পূর্ণ হবে। এই যে সবটুকু দিয়ে রিক্ত হয়ে তুমি পূর্ণ হবে। তো এই দর্শন তো অনেক বড়, তুমি ছোট, যখন আরও বড় হবে, যখন এই সোনার তরি যখন ধরো তুমি আরও 10 বছর বাদে বলবে, তখন দেখবে তোমার এই দর্শন আস্তে আস্তে কিন্তু বদলে যাবে, মানে সময়ের সঙ্গে সঙ্গে জীবনের দর্শন বদলায়, তুমি যত বড় হবে সোনার তরিকে তত অনুভব করতে পারবে। ঠিক আছে?
4: হ্যাঁ।
2: আচ্ছা, এরপর দিন তোমার কাছে আরো একটি ভালো কবিতা শুনব।
4: ঠিক আছে।
2: হ্যাঁ হ্যাঁ, তুমিও ভালো থেকো খুব। এই যে ছোট্ট ছোট্ট বন্ধুদের মুখে এমন চমৎকার কবিতা শোনা, রবি ঠাকুরের এই যে কবিতাটি সোনার তরি, যে কবিতার মধ্যে পড়তে পড়তে অনেক ভাবনা জড়িয়ে, কিন্তু এই মুহূর্তে সেই ভাবনায় যাচ্ছি না। আমি জানি আমার ছোট্ট বন্ধুরা কি পছন্দ করে, ছোট্ট বন্ধুদের জন্য এখন থাকছে তাদের প্রিয় গান। গানটি গেয়েছেন সনৎ সিংহ। কথা সত্যেন্দ্রনাথ দত্ত আর সুর প্রবীর মজুমদার। তাহলে শুনে নাও গানটি।

কেমন লাগলো ছোট্ট বন্ধুরা? আমি জানি এই গানটি কিন্তু তোমাদের খুব ভালো লেগেছে। গানটি গেয়েছেন সনত সিংহ, আর কথা সত্যেন্দ্রনাথ দত্ত আগেই বলেছি, আর সুর প্রবীর মজুমদার। তা ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য যেটা বারে বারেই বলার, আমি জানি ছোট্ট বন্ধুরা যেমন ভালোবাসে কবিতা বলতে, গান শোনাতে, তেমনই তারা কিন্তু অনেক কিছু শুনতেও পছন্দ করে। তো ছোট্ট বন্ধুদের জন্য এখন একটা ছোট্ট কবিতা বলি। সংগৃহীত এই কবিতাটি রবি ঠাকুরকে নিয়ে। আমরা যারা পদ্য লিখি, আমরা যারা গদ্যে সাজাই নানা শব্দমালা, তখনও তার মধ্যে জেগে ওঠে সেই তাঁরই মুখ এবং তাঁরই ছবি। তিনি হলেন রবীন্দ্রনাথ, তিনি হলেন রবি। আমরা যারা সুর সোহাগী, মন দিয়েছি গানে, গুনগুনিয়ে যেই ভাঁজি সুর, তখনই সেইখানে সুরেরই আবহে ভাসেন তাকুর নাকুর তাকুর, গানের মানুষ প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যারা ছবি আঁকি, তুলিতে রং ছড়ায়, সেই রং সেই তুলি যেন হঠাৎ মনে পড়ায়, অজস্র ক্যানভাসে তিনি রং ছড়ালেন কত, খুঁজলে তাকে যাবেই পাওয়া রোদ রঙে অন্তত। আমরা যারা নাটক করি, ছন্দ তুলে নাচি, আমরা যারা ভাবছি সারা মঞ্চ জুড়ে আছি, আসল কথা এই থাকাতেও যার কাছে রই ঋণী, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তিনি। তাহলে ছোট্ট বন্ধুদের জন্য ছিল এই ছোট্ট কবিতাটি। আর এই মুহূর্তে ছোট্ট বন্ধুদের জন্য আরেকবার ফোন নম্বরটি বলে দিই, 9434076705। হ্যাঁ, আবার বলি, 9434076705। এই নম্বরে তোমরা ফোন করে তোমাদের কবিতা, গান সব কিছুই কিন্তু আমাকে শুনিয়ে দিতে পারো। তবে এই মুহূর্তে আমি তোমাদেরকে শোনাব সনত সিংহের গাওয়া আরও একটি গান। আচ্ছা, এই গানটি কথা হচ্ছে পুলক বন্দ্যোপাধ্যায়ের আর সুর রতু মুখোপাধ্যায়ের। চলো শুনে নেওয়া যাক গানটি।

0: खुशमंत्र खुशमंत्र लाग दे भेलकि लाग लाग लाग भेलकि लाग भेलकि लाग भानु मोतिर बरपुतुर जग भैरव जग जग जग लाग भेलकि लाग भानु मोतिर बरपुतुर जग भैरव जग जग जग लाग भेलकि लाग भानु मोतिर बरपुतुर जग भैरव जग जग जग लाग भेलकि लाग।
1: ছোট্ট বন্ধুদের জন্য কিন্তু এই গানটি ছিল সনত সিংহের গাওয়া। আচ্ছা, এবার আমরা কিন্তু আরেকটি গান তো শুনব, কিন্তু শোনার আগে যেটা বলি সেটা হচ্ছে আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের জন্য প্রতিদিনই কিন্তু ছোট্ট ছোট্ট গল্প থাকে। আজও গল্প শুনব, তবে তার আগে যেটা বলার, এই যে দেখো মাঝে মাঝেই কিন্তু এই যে বৃষ্টি হচ্ছে, এই যে রোদ গরম হচ্ছে খুব, সব কিছুর মধ্যে থেকে কিন্তু আমার ছোট্ট বন্ধুদের সুস্থ থাকতেই হবে, সেটা কিন্তু আসল, তাই না? এবার ছোট্ট বন্ধু যদি তুমি সুস্থ না থাকো তাহলে তুমি পড়াশুনো করবে কিভাবে, তোমার খেলাধুলো কী হবে, তুমি যা যা ভালোবাসো সেগুলো তুমি করবে কিভাবে? তো সব কিছু মিলে মিশিয়ে তোমাকে কিন্তু ঠিকঠাক থাকতে হবে। তো ঠিকঠাক থাকতে গেলে কী করতে হবে? ঠিকঠাক থাকতে গেলে যখন যেমন আবহাওয়া সেই অনুযায়ী কিন্তু তোমাকে পোশাক পরতে হবে, কেমন? এবং সেটা তো তুমি ছোট, তুমি অত তো বুঝবে না, তো বুঝবে না বলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মা যেটা তোমাকে বলে সেই অনুযায়ী তোমাকে কিন্তু পোশাকটা পরতে হবে, না হলে ঠান্ডা লেগে গেলে আবার সর্দি কাশি হাঁচি সব কিছু মিলেমিশে একেবারে কিন্তু তোমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, তাই না? সবটাই ঠিকঠাক করতে হবে, কাজে মার কথা শুনতে হবে, বাবার কথা শুনতে হবে, এবং সব কিছু ঠিকঠাক যদি শোনো তাহলে কি হবে, তুমি সব দিক দিয়েই ভালো থাকতে পারবে, আর ছুটির দিনগুলোও কিন্তু তোমার একেবারেই মাটি হবে না, তাই না? এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, তারপর ফিরে এসে তোমাদের জন্য কথা থাকবে, গল্পও থাকবে, গানও থাকবে।
2: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
2: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जाँच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
1: फिर এলাম বিরতির পর, আর আমার ছোট্ট বন্ধুদের জন্য এখন কিন্তু সনত সিংহের গাওয়া আরেকটি গান অপেক্ষা করছে, শুনে নাও, তারপর ফিরে আসছি, কেমন?

ছোট্ট বন্ধুদের জন্য লাইভ ফোন ইন কলকাকুলি নিয়ে আমি নবনীতা দিদি রয়েছি তোমাদের সাথে। আর এই মুহূর্তে ছোট্ট বন্ধুদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে ছোট্ট একটুখানি অংশ তোমাদের পড়ে শোনাই। সেদিন বাহির হইতে ঘুরিয়া আসিয়া বাড়ি ঢুকিয়াই অপু দুর্গাকে বলিল, দিদি, শিউলিতলায় গুঁড়ির কাছে আমি একটা বাঁকা কঞ্চি রেখে গিয়েছি, আর তুই বুঝি সেটাকে ভেঙে দুখণ্ড করে রেখেছিস। দুর্গা সেখানাকে ভাঙিয়াছিল ঠিকই, বলিল, আহা, ভারী তো একখানা বাঁকা কঞ্চি, তোর যত পাগলামি, বাঁশবাগানে খুঁজলে কঞ্চি তো আর মিলবে না, কঞ্চির ভারী অমিল কি না। অপু লজ্জিত মুখে বলিল, অমিল কি না, তুই এনে দে দেখি ওই রকম একখানি কঞ্চি, আমি কত খুঁজে পেতে নিয়ে আসবো আর তুই ভেঙে রেখে দিবি, বেশ তো। তার চোখে জল আসিয়া গেল। দুর্গা বলিল, দেব এখন এনে, যত চাস, এর আবার কান নাকি। বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস, একখানা শুকনো হালকা গোড়ার দিক মোটা আগার দিক সরু বাঁকা কঞ্চি হাতে করিলেই অপুর মন পুলকে শিহরিয়া ওঠে, মনে অদ্ভুত সব কল্পনা জাগে। একখানা বাঁকা কঞ্চি হাতে করিয়া এক একদিন সে সারা সকাল কি বৈকাল আপন মনে বাঁশবাগানের পথে কি নদীর ধারে বেড়াইয়া বেড়ায়, ও নিজেকে কখনো রূপকথার রাজপুত্র, কখনো তামাকের দোকানি, কখনো ভ্রমণকারী, কখনো বা সেনাপতি, কখনো মহাভারতের অর্জুন বলিয়া কল্পনা করে, ও আপন মনে বিড়বিড় করিয়া কাল্পনিক ঘটনা যাহা ওই অবস্থায় তাহার জীবনে ঘটিলে তাহার আনন্দ হইত সেই সব ঘটনা বলিয়া যায়। কঞ্চি যত মনের মতো হালকা হইবে ও পরিমাণ মতো বাঁকা হইবে তাহার আনন্দ কল্পনা ততই পরিপূর্ণতা লাভ করে, কিন্তু সেরকম কঞ্চি সংগ্রহ করা যে কত শক্ত অপু তাহা বোঝে, কত খুঁজিয়া তবে একখানা মেলে। অপু যে বাঁকা কঞ্চি হাতে এরকম করিয়া বেড়ায় এ কথা কেউ না শুনিতে পায় অপুর সেদিকে অত্যন্ত চেষ্টা। এরূপ অবস্থায় লোকে তাহাকে আপন মনে বকিতে দেখলে পাগল ভাবিবে কি, কি মনে করিবে, এ লজ্জায় সে পারতপক্ষে জনসমাগমপূর্ণ স্থানে বা যেদিকে কেউ হঠাৎ আসিয়া পড়িতে পারে সেসব দিকে না গিয়া নদীর ধারে নির্জন বাঁশবনের পথে নিজেদের বাড়ির পিছনে তেঁতুলতলায় ঘোরে। এ অবস্থায় তাহাকে কেহ না দেখে সেদিকে সে অত্যন্ত সতর্ক, হঠাৎ যদি কেহ আসিয়া পড়ে তখন সে হাতের কঞ্চিখানা ফেলিয়া দেয়, যদি কেহ কিছু ভাবে এর জন্য তার ভারী লজ্জা। কেবল জানে তার দিদি, দিদি তাহাকে অবস্থায় দেখিয়া ফেলিয়াছিল, দিদির কাছে আর লুকাইয়া কি হইবে, তাই সে বাঁকা কঞ্চির কথা দিদিকে জিজ্ঞাসা করিয়াছিল। অন্য লোক হইলে লজ্জা

যাই, অপু কখনোই একথার উল্লেখ করিতে পারিত না। যদিও কেহই জানে না অপুর সহিত বাঁকাকঞ্চির কি রহস্যময় সম্পর্ক, তবুও অপুর মনে হয় সকলেই সে কথা জানে। বলিলেই সকলে তাহাকে পাগল বলিবে, ঠাট্টা করিবে। কে বুঝিবে একখানা বাঁকাকঞ্চি হাতে পাইলে সে না খাইয়া দাইয়া নদীর ধারে কি কোনো জনহীন বনের পথে কি অপূর্ব আনন্দেই সারা দিন একা একা কাটাইয়া দিতে পারে। দিদিকে অনুরোধ করিয়াছিল, মাকে যেন এসব বলিস নে দিদি, দুর্গা বলে নাই। সে জানে অপু ওটা একটা পাগল, ভারী মমতা হয় ওর ওপর, ছোট্ট বোকা ভাইটা, মাকে বলি আর কি হইবে। তাহলে আজ এই পর্যন্তই থাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী থেকে এই অংশটা তোমাদের শোনালাম, আর এই মুহূর্তে কলকাকলিতে সনৎ সিংহের গাওয়া আজকের শেষ গানটি। কেমন?

কোথা যাস বাপুরে, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, আয় বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, বাবুরাম সাপুরে।

সনৎ সিংহের গাওয়া এই গানটির সাথে সাথেই শেষ হলো আজকের লাইভ ফোন ইন কলকাকলি আকাশবাণী শিলিগুড়ি। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে, অর্থাৎ 421.9 মিটারে। এই অনুষ্ঠান শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমেও। এখন শুনবেন বাংলা টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

বাংলা টপ্পা শুনছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। প্রথম গানটির কথা নিধুবাবু, সুর প্রচলিত।

বাংলা টপ্পা শুনছেন রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এই গানটির কথা ও সুর লালচাঁদ বড়াল।

0: রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছেন বাংলা টপ্পা। এই গানটির কথা ও সুর অমৃতলাল বসু। ফিরছি বিরতির পর।
1: সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
1: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: ফিরে এলাম বিরতির পর। শুনছেন বাংলা টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

0: রজনীকান্তের গান শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, ফিরছি বিরতির পর।
1: সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সঙ্গে, থাকব কিছুক্ষণ। আর প্রথমেই বলে দিই, সবাইকে এই অনুষ্ঠানে শোনার জন্য শুভেচ্ছা। শুভ সকাল তো অবশ্যই, তার মধ্যে আজ ছুটির দিন, এবং ছুটির দিন মানেই কিন্তু ছুটির দিনগুলোকে আনন্দে ভরপুর করে তোলার জন্য বেশ কিছু সুখকর গান। তো গান তো থাকবেই, তাই কিছু কথায় কিছু গানেতে শুরু করছি গান দিয়ে।

হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনে আমরা ফিরে এলাম। তবে আমরা কিন্তু পরপর দুটি গান শুনব। এর পরের গানটির শিল্পী কিশোর কুমার।

0: কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে পরপর দুটি গান শুনলেন, আর এই গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে। এখন সময় হয়ে গেছে বিরতিতে যাবার, বিরতির পর ফিরছি।
1: বিশেষ ঘোষণা, কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
1: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে নিয়ে আমি নবনীতা রয়েছি আপনাদের সাথে। আর আজ কথা বলবো রক্তদান নিয়ে। রক্তদান, জীবনদান, এই কথাটি তো আমরা জানি, এবং শুধু জীবন দান নয়, কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু রক্ত তৈরি হয়, কাজেই রক্ত দিলে কিন্তু শরীরের কোনো ক্ষতি হয় না। তাই রক্ত আমাদের দান করতে হবে, কারণ বিভিন্ন সময়ে মানুষ বিপদে পড়েন, সেই সময় তাদের রক্তের প্রয়োজন হয়, এবং সেই রক্তের প্রয়োজন মেটানোর জন্য আমরা সবাই কিন্তু তখন এই রক্তের ব্যবস্থা করে রাখতে পারি। তবে এই ব্যবস্থা করে রাখতে হলে আমাদের কিন্তু আগেভাগে কিছু ব্যবস্থা করা দরকার, আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু রক্তদান করা প্রয়োজন। তো রক্তদান করে আপনি আরেকটি জীবন বাঁচাতে পারেন, কাজেই আজ কথা বলবো এই রক্তদান নিয়ে। সঙ্গে থাকুন এবং অবশ্যই ফোন করুন এই বিষয়ে 9434076705 এই নম্বরে। আবার বলি, 9434076705 এই নম্বরে ফোন করুন এবং কথা বলুন রক্তদান নিয়ে। আর এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

কিছু কথা কিছু গানে, মানেই ভালো লাগার কিছু গান এবং তার সঙ্গে বিষয় ভাবনা। এই গানটি আপনারা শুনলেন সাদনা সরগমের কণ্ঠে। আর এই মুহূর্তে আজকের বিষয়,

আমরা শুনেছি রক্তদান মহদ্দান, তা সত্ত্বেও বহু মানুষ কিন্তু রক্ত দিতে ভয় পান এবং রক্তদান সম্পর্কে এখনও অনেকের মনে কিন্তু নানা রকমের ভুল ধারণা রয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, মাত্র এক ঘন্টা সময় ব্যয় করে আপনি একসঙ্গে তিনটি জীবন বাঁচাতে পারেন। রক্তদান এমনই এক মহৎ কাজ যা দুর্ঘটনাগ্রস্ত ক্যান্সার রোগী বা অস্ত্রোপচার হয়েছে এমন ব্যক্তিদের প্রাণ বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবু অনেকেই রক্তদান করতে দ্বিধাবোধ করেন, যার নেপথ্যে মূলত থাকে ভয়, বিভ্রান্তি বা ভুল ধারণা। পরবর্তী কথাতে আসছি, তবে এই মুহূর্তে চলে যাচ্ছি পরবর্তী গানে।

0: আশ্রুতি বলছিলাম হাকিমপাড়া থেকে।
1: ভাস্বতী দি, বলো কেমন আছো?
0: ভালো,
1: আচ্ছা বলো।
0: তুমি কেমন?
1: হ্যাঁ আমি ঠিকঠাক।
0: আজকে যে বিষয়টা তুললে সে বিষয়ে কিছু কথা না বলেই পারছি না।
1: হ্যাঁ বলো।
0: সেটা হচ্ছে আমাদের মহিলাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে আমরা নাকি রক্ত দান করতে সক্ষম নই।
1: আচ্ছা,
0: তো হ্যাঁ, রক্ত দান করতে সক্ষম হতে গেলে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু মাপকাঠি আছে যেগুলো সবার পক্ষেই প্রযোজ্য, সবাই রক্তদান করতে পারে। প্রথমত তার বয়স 18 বছরের বেশি হতে হবে, আর দ্বিতীয়ত তার ওজন অন্তত 45 কেজি হতে হবে,
1: হ্যাঁ,
0: এবং তৃতীয়ত তার এমন কোনো রোগ থাকা চলবে না যা নাকি রক্তের মাধ্যমে এক শরীর থেকে আরেক শরীরে যেতে পারে।
1: আচ্ছা
0: হ্যাঁ, এই তিনটে বিষয়ে যদি ঠিকঠাক থাকে তাহলে যে কোনো মানুষ, স্ত্রী পুরুষ নির্বিশেষে, রক্তদান করতে সক্ষম
1: এবং
0: এবং
1: সচেতনতা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা আগে তো, মানে আমরা যখন কেউ রক্ত দিচ্ছি তার আগে তো আমরা একটা পরীক্ষা করে নিচ্ছি ডাক্তারবাবুর কাছে, উনি একটা চেক আপ তো আমরা করছি যে আমরা দিতে পারছি কি পারছি না, সেটা তো জানলে তখন তো আর ভয়ের কোনো ব্যাপারই থাকে না।
0: অনেক সময় কি হয় জানো তো, হয়তো এমার্জেন্সি হলো, আমাদের বলা হলো যে আপনাদের কোনো আত্মীয় যদি এই ব্লাড গ্রুপের থাকে তাহলে তার রক্তটা দিলে সবচেয়ে ভালো হয়।
1: আচ্ছা,
0: কিন্তু সেক্ষেত্রে কি হয়, হয়তো সেই সময় পরীক্ষা করার সময় হলো না, তো তখন যেটা স্বেচ্ছা রক্তদাতারা করেন তাদের আগে থেকেই একটা রেকর্ড করা কার্ড থাকে, সেই
1: আচ্ছা,
0: কার্ডটা দেখালে তাহলে আর পরীক্ষা করার তখনই দরকার হয় না। অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো যদি লোকজনদের সঙ্গে যোগাযোগ করে জেনে নেওয়া যায়, কিছু সংস্থা আছে যারা রক্তদান নিয়েই কাজ করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখা যায় তাহলে খুব ভালো করে জেনে নেওয়া যায়।
1: এবং এই মুহূর্তে যে সমস্ত শ্রোতাবন্ধু শুনছেন লাইভ ফোন ইন কিছু কথায় কিছু গানে, তো আপনারা তো শুনলেন ভাস্বতী দি যে কথাগুলো বলছেন, এই কথাগুলোর সঙ্গে সহমত হয়ে এবং আপনারা নির্দ্বিধায় কিন্তু রক্তদান করতে পারেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে, যেটা তুমি বলছিলে।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ, আর কি
0: এবং
1: বলো।
0: ঘটনা হচ্ছে আমরা মেয়েরা, মায়েরা, বোনেরা কেন রক্তদান করতে একটু পিছিয়ে যাই, কারণ সব সময়ই দেখা যায় যে আমাদের বডি ওয়েটটা অতটা নেই। তার কারণ হচ্ছে আমাদের সমাজের দিকে দৃষ্টি দিতে হবে, আমরা মায়েরা তো শেষ পাতের ভাতটা খাই।
1: হ্যাঁ
0: অনেক সময় তো লোকেরা খেয়ালও করে না, বাচ্চারা হোক বা বড়রাই হোক, যে মায়ের জন্য রইল কতটা।
1: হ্যাঁ, এই যে কেয়ারিং ব্যাপারটা আর কি, যে
0: হ্যাঁ
1: তার মানে তাকে, মানে তাকে বলে না, এই যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে আসল জায়গাটা, যে তাকে দেখা, যে সংসারের সব থেকে যে মানুষটি আমাদের সবার জন্য ভাবছেন, তার পরিপূর্ণতা তার খাবারের মধ্যে থেকে তিনি পাচ্ছেন কিনা।
0: সেই সেই এটাই হচ্ছে কথা। তো তাই যদি হয়, যদি আমরা একে অপরের সম্পর্কে সচেতন থাকি, একসঙ্গে খেতে বসি, দেখি মা কি খাচ্ছে,
1: একদম,
0: তাহলে কিন্তু অনেক বড় সমস্যা সমাধান হয়ে যায়, একটা নীরব বিপ্লব হয়ে যায়।
1: একদম একদম, এবং এটা খুব জরুরি, এটা খুব জরুরি,
0: খুব জরুরি, এটা খুব জরুরি। শুধু আমরা যদি শিক্ষিত পরিবারের দিকে তাকিয়ে থাকবো তাহলে তো চলবে না, শিক্ষা আনে সচেতনতা, এটা আমরা জানি, কিন্তু শিক্ষা না থাকলেও জীবন তো আমাদের থাপ্পড় মেরে অনেক কিছুই শেখায়, সেই শিক্ষা থেকেও শিক্ষিত হয়ে কিন্তু আমরা এই কাজটা করতে পারি যদি আমাদের ইচ্ছে থাকে, তাই না?
1: হ্যাঁ একদম, এই যে আসল কথাটা জীবন সম্পর্কে, যে আমাদের প্রত্যেকটি মানুষের, পরিবারের প্রত্যেকের যিনি দেখাশুনো করেন তার ভালো থাকাটা সবচাইতে জরুরি, কারণ তিনি ভালো থাকবেন তবেই তিনি পাশের মানুষগুলিকে ভালো রাখবেন।
0: হ্যাঁ তাই,
1: তো এই ভাবনা,
0: ভয় না পেয়ে, হ্যাঁ
1: হ্যাঁ
0: ভয় না পেয়ে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই রক্তদান করা উচিত, আর রক্তদান শিবিরে গিয়ে খোঁজ নেওয়া উচিত যে রক্তটা কোথায় যাবে।
1: আচ্ছা,
0: এটাও বলছি তার কারণ হচ্ছে আমরা তো সবাই খুব ভালো ভালো ভালো কাজ করি, তার সঙ্গে খারাপ কাজও কিছু করি, তো কাজেই আমাদের জেনে নিতে হবে কিন্তু যে রক্তটা কোথায়।

0: হবে, যদি সদর হাসপাতালে যায়, যদি মেডিকেলে যায়, কোনো অসুবিধে নেই। হ্যাঁ, কোনো অসুবিধে নেই। কিন্তু যদি কোনো প্রাইভেট নার্সিং হোমে যায় একটু অসুবিধে আছে, কারণ সেখানে কিন্তু পয়সার বিনিময়ে রক্তটা দেয়া হয়, নেওয়া হয়।
1: আচ্ছা,
0: আমরা সেইটা প্রচার করতে চাই না। একজন স্বেচ্ছা রক্তদাতা সমাজের একটা খুব মূল্যবান নিধি, তাকে সংরক্ষণ করা, তার সম্পর্কে জেনে নেয়া, তার সঙ্গে যোগাযোগ রাখা, এটা খুব দরকার সমাজকে একটা সৎ পথে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। আমরা বেশিরভাগ সময় দেখতে পাই যে রক্তদাতারা যখন বলেন, যখন ডাক্তাররা বলেন যে আপনাদের আত্মীয়রা কেউ যদি রক্ত দেন, যার এইটা আছে, তো যার এই ব্লাড গ্রুপটা আছে সে দিতে চায় না, এইটা কেন হবে?
1: একদম
0: এই জিনিসটা ভাবতে হবে আমাদের, যে এইটা কেন হবে? যে দানটা আপনার কোনো ক্ষতি করে না, যে দানটা আপনাকে মহৎ করে তোলে, নিজের চোখে আপনি বড় হয়ে যান, সেই দানটা আপনার দিতে এত কুণ্ঠা? কারণটা শুধু ওইটাই যে আমরা জানি না যে আমরা রক্তটা কেন দিতে পারি। 120 দিনের মধ্যে যে রক্তটা দেয়া হয় সেটা পূরণ হয়ে যায়।
1: হ্যাঁ,
0: অসুবিধে হয় না যদি স্বাস্থ্য ভালো থাকে। মানে স্বাস্থ্যের মিনিমাম ক্রাইটেরিয়া তো বলেই দিলাম, 45 কেজি ওজন হতে হবে, বয়স 18-এর বেশি হতে হবে, এবং কোনো এমন রোগ, সংক্রমণ হতে পারে কোনো এমন রোগ যেন শরীরে না থাকে, এই জিনিসটা খেয়াল রাখবে।
1: এই বার্তাগুলো খুব মানে চারপাশে ছড়িয়ে যাওয়া দরকার, মানে আরো বেশি পরিমাণে যদি এই বার্তাগুলো মানুষের কাছে যায় তাহলে ভীতিটা কমবে আস্তে আস্তে।
0: তুমি আজকে আকাশবাণীতে বলছো বলে আমি ফোনটা তুলতে বাধ্য হলাম, কারণ আকাশবাণী তো অনেকে শোনে, তারা যদি বোঝে যে এই ব্যাপারটা সচেতন ভাবে করা যেতে পারে, তাহলে রক্তদান সম্পর্কে সচেতনতাটা আরো বাড়বে।
1: মানে আমাদের এই যে অনুষ্ঠানগুলি, লাইফোনিন অনুষ্ঠানগুলি, যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা কত কিছু যে পদক্ষেপ নিতে পারি, কত কিছু যে আমরা শ্রোতাবন্ধুদের জানাতে পারি, এবং সব থেকে বড় কথা এই যে মেলবন্ধনের কারণেই কিন্তু এতগুলো কথা জানা গেল এবং শ্রোতা বন্ধুরা শুনলেন, তাদের উপকারে আসবে এবং এটা আরো বেশি করে ছড়াক, আমরা এটাই চাইব।
0: তোমরা খুব সুন্দর সুন্দর শীর্ষক নিয়েছো, তোমরা ভাবনাগুলো তোমাদের খুব সুন্দর, আকাশবাণীকে ধন্যবাদ জানাই। নমস্কার।
1: হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ ভাস্বতী দি, আমাদের এত মূল্যবান একটি বিষয় সম্পর্কে তুমি আমাদের অনেক কিছু আলোকপাত করলে।
0: ধন্যবাদ, ভালো থেকো সবাই।
1: হ্যাঁ। সচেতন বার্তা তো দিতেই হবে, আর আমরা এই মুহূর্তে রয়েছি কিছু কথায় কিছু গানে। এই অনুষ্ঠানে সময় হয়ে গেছে বিরতিতে যাবার।
2: বিশেষ ঘোষণা,
3: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
2: আগামী 15-17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
3: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থাও থাকবে।
2: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
1: ফিরে এলাম বিরতির পর, আর সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নি তিনি কি বলছেন। নমস্কার, শুভ সকাল।
4: নমস্কার দিদি ভাই।
1: হ্যাঁ নমস্কার।
4: আমি পূর্ব বর্ধমান জেলার ভুতপুর থেকে কবির কুমার মন্ডল দিদি ভাই।
1: হ্যাঁ বলুন
4: দিদি ভাই। দিদি ভাই, এই যে রক্ত সম্বন্ধে যে আলোচনাটা করছিলেন, খুব ভালো লাগলো শুনে।
1: আচ্ছা,
4: খুব ভালো লাগলো দিদি ভাই, এবং আপনারা যে এইভাবে অনুষ্ঠানগুলো আমাদেরকে শোনান, সত্যি করে আমরা খুব মানে ভালো লাগে এবং ভালোবাসি। তো সেই জন্য দিদি ভাই, এটার জন্য আপনাকে শতকোটি প্রণাম দিদি ভাই। তারপরে যেসব বিষয়ে আসছি, রক্তদান, আজকে তো আমাদের রক্তদান দিবস, সেই জায়গায় আমি কিন্তু মানে ওই কোন ইয়েতে দিই না, এবং সেই রক্তটা আর কি আমি যেন বুঝতে পারি যে আমার রক্ত কাজে লাগলো। তো কার্ড দিয়েছে, এই রক্ত নাই আমার কাছে, আরো এক বোতল দেন তারপরে আপনাকে ওটা জোগাড় করে দেবো। আমি বললাম ও তার মানে আমাকে সে কার্ডটা দিয়ে ভাওতা দেখানো হয়েছে, তাই তো? মানে যাকে আমি দিয়েছি সে আমাকে ভাবলো যে এ হয়তো ফালতু করে আমাকে কার্ডটা দিয়ে দিয়েছে। এই জিনিসগুলো আমার খুব খারাপ লেগেছিল, তাই এখন আমি 10-12 জনকে রক্ত দিয়েছি। কিন্তু মানে আমাদের আর এক বন্ধু ভর্তি আছে, এই রেডিও বন্ধু কিশোর কুমার দাস, উনি হার্ট অপারেশন হয়েছে, উনি আমাকে দাদা ভাই এই রক্ত লাগবে এক বছর। তো আমি হসপিটালে গিয়ে থাকলাম দাঁড়িয়ে, কিন্তু লাগলো না রক্ত, কিন্তু তার যতদিন পারবো করবো,
1: অবশ্যই অবশ্যই। হ্যাঁ, এই ভাবনা নিয়ে চলুন এবং অবশ্যই এই ভাবনার শরিক হব আমরা আজকের দিনে। ভালো থাকবেন।
4: হ্যাঁ, ভালো থাকবেন দিদি ভাই। একটা গানের রিকোয়েস্ট ছিল,
1: হ্যাঁ,
4: ওই শ্যামল মিত্রের ঝিরি ঝিরি বাতাস কাঁদে তোমার মনে পড়ে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই চেষ্টা থাকবে। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, এই মুহূর্তে আমি কিন্তু স্টুডিওতে একা নেই, আমার সঙ্গে এসে গেছে জলশহর থেকে মধুমিতা।
5: দিদি শুভ সকাল এবং শুভ সকাল সকল শ্রোতা বন্ধুদের।
1: হ্যাঁ, সকলকে শুভ সকাল। এবং এই শুভ সকালে আজকে আমরা রক্তদানের মতো একটা বিষয় নিয়ে আমরা এসে গিয়েছি, আর এই মুহূর্তে একজন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, একটু কথা বলে নি তার সঙ্গে। নমস্কার।
5: নমস্কার, কে বলছেন?
1: পরিতোষ বাবু। হ্যাঁ পরিতোষ বাবু বলুন। হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, আপনার পছন্দের গান আপনার জন্য অবশ্যই থাকবে, ঠিক আছে?
5: হ্যাঁ দিদি বলো।
1: রক্তদান নিয়ে আজকে আমাদের কথা হচ্ছিল, আর ভাস্বতী দি আজকে আমাদের এই অনুষ্ঠানে ফোন করেছেন এবং উনি ওনার মতামত, সমৃদ্ধ মতামত কিন্তু আমাদের দিয়েছেন, এবং এই মতামত কিন্তু আমার যেটা মনে হয় শ্রোতা বন্ধুদেরও উজ্জীবিত করবে। আচ্ছা, তোমার কি মনে হয় এই যে রক্তদানের এই যে ব্যাপারটা, এই সম্বন্ধে যে মানুষের, সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেক রকম ভীতি আছে?
5: একদমই, আমরা যখনই রক্ত দেব এই কথাটাই ভাবি আর কি, যে রক্ত দিতে হবে মানে আবার অ্যাডমিশন হতে হবে, কি করতে হবে, কতটা রক্ত লাগবে, শরীরে একটা সূঁচ ফুটবে, মানে সব রকম বিষয় কিন্তু একটা আতঙ্ক থেকেই যায়। কিন্তু যখন আমরা দিয়ে দিই, যখন ব্যাপারটা আমরা শুরু করি, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।
1: আচ্ছা, আমাদের একজন শ্রোতা বন্ধু জুড়ে গেছেন, তিনি কি বলছেন একটু শুনি। হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
6: শুভ সকাল।
5: নমস্কার।
6: হ্যাঁ নমস্কার, আমি প্রফুল্ল কুমার সিং রাঙ্গামানি থেকে বলছি।
1: হ্যাঁ বলুন
5: বলুন।
6: আজকের দিনটা তো খুব গুরুত্বপূর্ণ, যে দিনটাকে নিয়ে আমরা সবাই চলি, কারণ রক্ত ছাড়া তো কেউ বাঁচে না। হ্যাঁ, তো আমার ভাগ্যে রক্ত দেওয়া হয়নি, তবে আমার গিন্নি কিন্তু রক্ত দিয়েছিল একবার।
1: আচ্ছা।
6: সেটা আমাদের এখানে একটা প্রজেক্ট হয়েছিল, মানে এনআরএল প্রজেক্ট, তো ওনারা ডোনারের আয়োজন করেছিল, তো আমরা স্বেচ্ছায় আমার গিন্নি সেখানে ডোনেট করেছিল।
1: আচ্ছা,
5: খুবই ভালো ব্যাপার,
1: শুনেও ভালো লাগলো।
5: হ্যাঁ,
6: তো ওই কার্ডটা, ওই ওই যে লেভেলটা, মানে যে রক্তদানের যে বলতে পারছি না কি ওটা মেডেলটা,
1: হ্যাঁ
6: ওটা ওটা এখনো রেখে দিয়েছি। হ্যাঁ, তো তখন আমার গিন্নি বলছিল, তখন একটু মানে বয়সটা ভালো ছিল, তো আর প্রায় 20 বছরের মতো হবে। ওই তখন

0: আমরা তো একটু যুবক ধরনের ছিলাম তখনই দিয়েছিল, কিন্তু এখনো বৃদ্ধ হ্যাঁ হয়ে গেছি।
1: দেওয়াটাই তো বড় কথা, এবং উনি যে দিয়েছেন, এই যে আমাদের অনেকের মনে যে ভীতি আছে সেই ভীতিটুকু কাটিয়ে যে উনি দিতে পেরেছেন, এটাই তো সবথেকে বড়
2: কথা। হ্যাঁ দিদি, মানসিকতাটা, হ্যাঁ
1: মানসিকতা যে
2: আমি দেব,
1: যদি আরেকজনের উপকার হয় তাহলে তার থেকে বড় পাওনা তো আমাদের জীবনে আর কিছু থাকে না, তাই না?
0: প্রথমে আপনার মানে মানে ভীতি সঞ্চয় হলো যে কিরকম হবে, তখন দেওয়ার পরে যেন ভালো লাগছিল যে না আমি একজন নারী হয়ে এখানে দিলাম। হ্যাঁ
1: একদম।
0: আর ওরা তো ওখানকার যারা স্বেচ্ছাসেবক ওরা দিয়েছে কোম্পানি, কিন্তু বাইরের থেকে আমরা দিয়েছি।
1: আচ্ছা
0: এটাই আমার, এটাই আমার খালি একটু বলার খালি।
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, শুনে আমাদেরও ভালো লাগলো,
2: খুব ভালো লাগলো। হ্যাঁ
0: এরকম এগিয়ে আসতে হবে আমাদের, কিছু কিছু যুবক যুবতীদের এগিয়ে আসতে হবে, না হলে যেহেতু বছরে 3 বার দেওয়া যায় সেটা তো রক্তের বিকল্প তো হয় না, তো রক্ত এমনি তৈরি হয়ে যায়। তাই বলবো যে আপনারাও বা ছোট ছোট ভাই বোনরা আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ এটাই বলতে চাচ্ছি আমি।
1: একদম ঠিক আছে, ভালো লাগে,
0: ঠিক আছে,
1: হ্যাঁ অনেক ধন্যবাদ। দেখো তো আজকে আমাদের আলোচনায় যেগুলো উঠে এলো, যে রক্তদান করা মানে কিন্তু কোনো ভীতি বা ভয়ের কোনো ব্যাপার নেই, বরং আমরা নির্দ্বিধায় কিন্তু কিছু কিছু নিয়মগুলো মেনে
2: মেনে
1: কারা রক্তদান করতে পারবেন কারা পারবেন না সে সম্পর্কে কিন্তু একটা সুনির্দিষ্ট ধারণা যদি থাকে আমরা কিন্তু নির্দ্বিধায়
2: রক্তটা দিতেই পারি,
1: দিতেই পারি। এবং এই রক্তদান করলে যেটা হয় সেটা হচ্ছে নিজেদের ভালো লাগার সঙ্গে সঙ্গে আরেকটি মানুষের জীবন বাঁচে যার জীবন সংশয় হয়েছে। তো এই মুহূর্তে আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার।
2: নমস্কার
3: নমস্কার,
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: আমি
1: একটু অস্পষ্ট শোনালো, আরেকবার বলুন।
3: বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছি।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
3: হ্যাঁ দিদি ভাই, আপনারা নিশ্চয়ই দুজন আছেন, দুজন দিদি ভাইকে নমস্কার।
2: নমস্কার,
1: নমস্কার, আমাদের পক্ষ থেকে নমস্কার নেবেন।
3: হ্যাঁ দিদি ভাই আপনারা ভালো আছেন তো?
1: হ্যাঁ ভালো আছি।
2: কেমন আছেন?
3: হ্যাঁ দিদি ভাই, আমি তো এমনি কিডনি সমস্যার জন্য ভুগছি, আপনার সঙ্গে কথাবার্তা শেয়ার মানে আমি বলবো যে প্রত্যেক মানুষেরই কিন্তু প্রয়োজন আছে, কারণ এই কারণে আমার জন্য যদি একজন মানুষ উপকৃত তখনই কিন্তু রক্ত যদি আমরা বিনামূল্যে যদি কাজে নিযুক্ত থেকে যদি দিতে পারি তাহলে কিন্তু সেটা আমাদের সমাজের উপর।
1: হ্যাঁ এই সচেতন বার্তা নিয়েই আসুক যে নির্ভয়ে রক্ত দান করুন, অবশ্যই নিয়মাবলী মেনে, তাহলে কিন্তু আমাদের সমাজে যে রক্তের চাহিদা রয়েছে সেটার কিন্তু যোগান অবশ্যই হবে। ভালো থাকবেন।
3: নমস্কার।
1: হ্যাঁ
2: নমস্কার,
1: ধন্যবাদ
2: ধন্যবাদ।
1: এখন একটু গান শুনি,
2: এবার একটু গান শুনি।
1: হ্যাঁ

এই কথার মাধ্যমেই আমাদের এগিয়ে চলা, আমাদের কথার সঙ্গে, সুরের সঙ্গে, শ্রোতা বন্ধুদের সঙ্গে আমাদের একটা গভীরতম হৃদয়ের মেলবন্ধন। আর তাই আমরা আজকের আলোচনা করছি রক্তদান, জীবনদান এবং রক্তের এই যে একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের জীবনে। এক ফোঁটা রক্ত কিন্তু একজনের প্রাণ বাঁচাতে পারে, তাই আমাদের এগিয়ে আসতে হবে রক্ত দেওয়ার জন্য। একদম নির্ভয়ে রক্তদান করুন এবং আপনাদের মতামত জানাতে ফোন করুন 9434076705 এই নম্বরে।

রক্তদান করলে শুধু অন্যের উপকার হয় না, রক্তদাতারও কিন্তু কোনো রকম ক্ষতি হয় না। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে অল্প সময়ের মধ্যে দান করা রক্তের ঘাটতি পূরণ হয়ে যায়। যদি আমরা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাই, তখন আমরা দেখতেই পারি যে আমাদের শরীরে এমন কোনো রোগ আছে কিনা বা আমাদের কোনো ওষুধপত্র খেতে হয় কিনা, সেটা আমরা সবাই জানি। তো সেই নিয়মরীতি পালন করেই এবং ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আমরা রক্তদান করতে পারি। এবং আজ রক্ত দিবস, রক্তদান দিবস বলে শুধু আজকের দিনেই আমি করব বা এটা নিয়ে ভাবব, তা কিন্তু একদম নয়। আমরা প্রতিদিনের জীবনেই কিন্তু রক্তদান নিয়ে ভাবতেই পারি। দুর্ঘটনাগ্রস্ত রোগী বা অস্ত্রোপচারের রোগী, প্রসূতি মা, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু এবং বিভিন্ন গুরুতর রোগে আক্রান্ত মানুষের জন্য রক্তের প্রয়োজন হয়। তাই নির্ভয়ে রক্তদান করুন।

0: রক্তদান এমনই একটি ভালো কাজ, একটা সুস্থ সামাজিক কাজ, যার জন্য অনেকেরই জীবনের অনেক আশা যেটা সেটা পূরণ হয়। আমাদের বাঁচার অনেকেরই আশা থাকে, যারা মৃত্যু পদযাত্রী মানুষ তাদের রক্তের অনেক দরকার হয়। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন শ্রোতা বন্ধু, শুনে নেব কে আছেন। নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি সবল ভিটে থেকে হরিগর দাস।
0: হ্যাঁ, একটু একটু জোরে বলুন, আপনার কথা খুবই আস্তে আসছে।
1: আস্তে আসছে নাকি?
0: হ্যাঁ বলুন, আপনার নামটা এবং আরো একবার আপনার জায়গার নামটা বলুন।
1: আমার বাড়ি হয়েছে সবল ভিটা,
0: আচ্ছা হ্যাঁ,
1: আর নাম হয়েছে হরিবর দাস।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হরিবল, হ্যাঁ বলুন আপনি।
1: না, রক্তদান তো ধরেন একটা ভালো কাজ,
0: একদমই ভীষণ ভালো কাজ। হ্যাঁ
1: মানুষের উপকারের জন্য তো নিজের দেহের একটু রক্ত দিয়ে যদি মানুষকে উপকার করা যায় তাহলে তো অনেক ভালো।
0: একদমই তাই।
1: আমাদের তো ধরেন বয়স নাই, আমাদের 65-66 বছর বয়স হয়ে গেছে, আমরা তো আর দিতে পারবো না, এই আমার বক্তব্য আর কি।
0: দেখুন, এটাতে বয়সের সীমা কি আছে সেটা তো একমাত্র ডাক্তারবাবু ভালো বলতে পারবেন, এবং আপনি যদি একদম সুস্থ স্বাভাবিক থাকেন তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধে হতে পারে, যদিও বয়সের তারতম্যটা আমার ঠিক জানা নেই, ডাক্তারবাবুই ভালো বলতে পারবেন। আর আপনার যদি ইচ্ছে থেকে থাকে আমি রক্ত দেব বা রক্ত দিতে ইচ্ছুক, রক্ত দিতে পারি, অবশ্যই আপনি একবার যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজের শারীরিক পরীক্ষা করবেন এবং ডাক্তারবাবুকে অবশ্যই একবার জিজ্ঞাসা করে নেবেন। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সব সময় জুড়ে থাকবেন আকাশবাণী শিলিগুড়ির সঙ্গে। নমস্কার।
1: নমস্কার।
0: এই যে একটা বয়সের তারতম্য, যার জন্য আমার ইচ্ছে থাকলেও আমি দিতে পারছি না, এই বিষয়টা কিন্তু আমাদের নাড়া দিয়েছে। আপনারা অবশ্যই এরকম কিছু মনে চিন্তাভাবনা থাকলে ডাক্তারবাবুর পরামর্শ নিন এবং তিনি আপনাকে সঠিক পরামর্শ দেবেন। এমন অনেক রেয়ার গ্রুপের ব্লাড আছে, রক্ত আছে, যেটা আমরা খুঁজেই পাই না, যেমন এ নেগেটিভ, ও নেগেটিভ, এবি নেগেটিভ, এগুলো কিন্তু খুব সহজে মেলে না। তাই কারো যদি এই ধরনের কোনো গ্রুপের রক্ত থেকে থাকে শরীরে তাহলে অবশ্যই আপনারা দান করুন।

এতক্ষণ শুনলেন কিছু কথায় কিছু গানের অনুষ্ঠান। অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন বিরতি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শুরু হচ্ছে রবি কিরণে। রবীন্দ্রনাথ এমনই একটি অধ্যায় যা নিয়ে প্রশ্ন করা, কথা বলা, এমনই অনেক আলোচনা করা, একটা বিস্তারিত যেটা কখনো বলে বা লিখে শেষ করা যায় না। তাই বিস্তারিত আলোচনা কিছু না কিছু করার আগেই শুনে নেব সুন্দর একটি গান। শিল্পী রয়েছেন চিন্ময় চট্টোপাধ্যায়।

রবীন্দ্রনাথ ছিলেন এমনই এক শিল্পী যিনি মানুষের দৈনন্দিন জীবন, প্রকৃতি, প্রেম, সমাজ এবং আধ্যাত্মিকতার মধ্যে এক অপূর্ব সেতুবন্ধন রচনা করেছিলেন। তার গীতাঞ্জলি পর্বের গানগুলিতে আমরা দেখতে পাই মানুষের সীমাবদ্ধ সত্তার সঙ্গে অসীমের মিলনের আকাঙ্ক্ষা। বাংলা সাহিত্য এবং সঙ্গীতের ইতিহাসে এই পর্ব শুধু একটি সঙ্গীত ধারা নয়, এটি মানুষের আত্মিক জাগরণ, ঈশ্বর চেতনা এবং বিশ্ব মানবতার এক গভীর প্রতিবেদন। বিশ শতকের গোড়ার দিকে রবীন্দ্রনাথের জীবনে একাধিক ব্যক্তিগত শোক নেমে আসে। স্ত্রী, কন্যা, পুত্র এবং পিতার মৃত্যু তার মনকে গভীরভাবে আলোড়িত করেছিল। এই বেদনা তাকে হতাশ করেনি, বরং তিনি জীবনের গভীরতর সত্য অনুসন্ধানের পথে অগ্রসর হন। সেই আত্মিক উপলব্ধির শিল্পরূপ আমরা পাই গীতাঞ্জলি পর্বের গান এবং কবিতায়।

1913 সালে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেন। এর ফলে বিশ্ববাসী তার আধ্যাত্মিক কাব্যভাবনার সঙ্গে পরিচিত হয়। রবীন্দ্রনাথের ঈশ্বর কোনো দূরবর্তী অলৌকিক সত্তা নন, তিনি মানুষের কর্মে, প্রেমে, প্রকৃতিতে এবং মানব কল্যাণে বিরাজমান। তাই তিনি বলেন, ঈশ্বরকে খুঁজতে হলে মানুষের মধ্যেই তাকে খুঁজতে হবে। এই ভাবনা ভারতীয় ভক্তিবাদ এবং উপনিষদীয় দর্শনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

গীতাঞ্জলি পর্বের বহু গানে মানুষের অহংকার ভেঙে ঈশ্বরের কাছে আত্মসমর্পণের কথাই কিন্তু বারবার বলা হয়েছে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে, গানটি কেবল ভক্তির প্রকাশ নয়, মানুষের আত্মশুদ্ধির এক মহৎ প্রার্থনা। এখানে কবি বিনয়, নম্রতা এবং আত্মসমর্পণের মাধ্যমে মহত্ব অর্জনের কথা বলেছেন।

কবিগুরু বিশ্বাস করতেন দুঃখ মানুষের জীবনে গভীর শিক্ষা নিয়ে আসে, দুঃখ মানুষকে সত্যের কাছাকাছি নিয়ে যায়। তাই তার কানে দুঃখ কোনো অভিশাপ নয়, বরং তা আত্মিক উন্নতির পথ। দুঃখের মধ্য দিয়েই মানুষ অসীমের স্পর্শ অনুভব করতে পারে। গীতাঞ্জলি পর্বে মৃত্যু ভয়ের বিষয় নয়, মৃত্যু এখানে জীবনের এক স্বাভাবিক পরিণতি এবং অসীমের সঙ্গে মিলনের দ্বার।

এই গীতাঞ্জলি পর্বের গানগুলিতে সুরের বাহুল্যের চেয়ে ভাবের গভীরতা কিন্তু বেশি। ধীর এবং গম্ভীর সুরের ব্যবহার, ভক্তি, ধ্যানমগ্ন আবহ, ভারতীয় রাগ সঙ্গীতের প্রভাব, কথার সঙ্গে সুরের নিবিড় সম্পর্ক এবং সহজ অথচ গভীর আবেগের প্রকাশ, এই গানগুলি শ্রোতার মনে এক অন্তর্মুখী ভাবনার জন্ম দেয়।

এই গীতাঞ্জলি পর্বের উল্লেখযোগ্য কয়েকটি গান হল আমার মাথা নত করে দাও, তুমি রবে নীরবে, যদি তোমার দেখা না পাই প্রভু, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আলো আমার আলো। প্রতিটি গানেই মানুষের আত্মার সঙ্গে মহাজীবনের সংযোগের কথা কিন্তু বলা হয়েছে। গীতাঞ্জলি পর্বের গানগুলি আমাদের শেখায় বিনয়ী হতে, মানবপ্রেমে উদ্বুদ্ধ হতে, দুঃখকে শক্তিতে রূপান্তরিত করতে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে। এ কারণেই আজও অনেক বছর পরেও গীতাঞ্জলি পর্বের এই গানগুলি সমানভাবে প্রাসঙ্গিক এবং জনপ্রিয়।

রবি কিরণী অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

0: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন বন্ধুবান্ধব আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
1: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
0: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
1: 9749088189।
0: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
1: ফোন নম্বরটি আরও একবার 9749088189।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে সময় বেলা 12টা। শুরু হচ্ছে আমাদের সাহিত্য বাসর প্রান্তিক। আজকের আলোচনা ফেলুদা বনাম ব্যোমকেশ। আলোচনায় রয়েছেন সৌভিক কুণ্ডু এবং রঙ্গন রায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিক। আজ প্রান্তিকের এই আলোচনায় আমরা বেছে নিয়েছি এমন একটি বিষয় যা তর্কের আবহাওয়া নিয়ে আসে, হ্যাঁ নিয়ে আসে, আমাদের সকলের প্রিয়, মানে যারা বাঙালি গল্প পড়তে ভালোবাসেন তাঁরা সকলেই ব্যোমকেশ বক্সি ও ফেলুদা, এই দুজন গোয়েন্দার নাম শুনেছেনই শুনেছেন, না পড়লেও শুনেছেন। এবং এদের নিয়ে যে আমাদের মধ্যে একটা দল ভাগ হয়ে যায় যে আমরা ব্যোমকেশের ভক্ত বা আমরা ফেলুদার ভক্ত, সেটা আমাদের জীবনের অঙ্গই হয়ে গেছে বলা যায়। তো সেই যুদ্ধ আমরা এখানে সংগঠন করতে চলেছি আজ, যদিও এটাকে যুদ্ধ না বলে বন্ধুত্বপূর্ণ আলোচনা তেই আমাদের সীমাবদ্ধ থাকার চেষ্টা করব, কারণ আসলে সাহিত্য তো আমাদের যুদ্ধের দিকে নিয়ে যায় না, সাহিত্য আমাদের ভালোবাসার দিকে নিয়ে যায়। আমরা প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব আমাদের আজকের বিশেষ অতিথি সৌভিক কুণ্ডা মহাশয়কে। নমস্কার সৌভিকদা।
1: নমস্কার রঙ্গন।
0: আর আমি এই অনুষ্ঠানে আপনাদের পরিচিত রঙ্গন রায়। আমরা মূলত অনুষ্ঠানের মধ্যে ঢুকে যাচ্ছি, কারণ এই অনুষ্ঠান যেহেতু আধা ঘন্টার আপনারা জানেন। প্রথমেই সৌভিকদাকে বলি, তুমি কার ভক্ত, ফেলুদা না ব্যোমকেশ?
1: আমি ভক্ত দুজনেরই, কিন্তু যেহেতু মাঝখানে একটা বনাম আছে আজকের অনুষ্ঠানটাতে,
0: হ্যাঁ
1: সেখানে আমি ফেলুদা অবশ্যই।
0: তাহলে তো আমাকে ব্যোমকেশের পক্ষই নিতে হবে, না হলে তো যুদ্ধ সংগঠিত হবে না। এবার তাহলে জিজ্ঞাসাই করে নিই, মানে আমাদের মূল জায়গাতে, যে ব্যোমকেশের তুলনায় তুমি কেন ফেলুদাকে একটু এগিয়ে রাখছো?
1: আমি এগিয়ে রাখাটাকে বাদ দিলাম, আমার কেন পছন্দ এটাই বলি।
0: আচ্ছা,
1: আসলে আমার মনে হয় একজন পাঠক হিসেবে যে কোনো রকম বই যখন পড়ছি, যে লেখার সঙ্গে আমি নিজেকে আইডেন্টিফাই করতে পারছি, সেই লেখা আমার কাছে প্রিয়তর হয়ে ওঠে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্যোমকেশ, তাঁর কাহিনী যখন শুরু হচ্ছে আমার তখন জন্ম হয়নি,
0: মানে 1932 সালে প্রথম ব্যোমকেশ,
1: রাইট? সেই সময়কার সমকালীন সমাজ পরিবেশ আমি চিনি না,
0: স্বাভাবিক।
1: কিন্তু ফেলুদা যখন আসছে সন্দেশে, প্রথম
0: সন্দেশে 1900

0: হ্যাঁ
1: ছুটি।
0: হ্যাঁ, তখন সদ্য জন্মেছি, কিন্তু পড়তে যখন শুরু করছি তখন কিন্তু ফেলুদা যে পরিবেশে তার অ্যাক্টিভিটিগুলো সংগঠিত হচ্ছে, একটু একটু করে সেগুলো আমার চেনা হচ্ছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট উদাহরণ দিই এখানটাতে,
1: শুনি।
0: সেটা হচ্ছে যে ফেলুদা ব্ল্যাক বেল্ট, এটা আমরা জেনেছি
1: জেনেছি,
0: ক্যারাটে,
1: এটা বোধ হয় সম্ভবত বোম্বাইয়ের বোম্বেটাতে ছিল
0: হ্যাঁ
1: প্রথম।
0: হ্যাঁ হ্যাঁ। আমরাও কিন্তু তখন যখন স্কুলে পড়ছি তখন সদ্য এন্টার দি ড্রাগন, রিটার্ন অফ দি ড্রাগন
1: ব্রুসলি সিনেমা,
0: ছবিগুলো আগে হয়ে গেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তখন, হ্যাঁ, 36 চেম্বার্স অফ শাওলিন, এগুলো তখন আমরা দেখতে পাচ্ছি,
1: তখন আমাদের এই বাংলা বাজারে আসছে এগুলো।
0: আসছে, এবং আসছে বলেই ফেলুদার সঙ্গে ব্ল্যাক বেল্ট ব্যাপারটাকে আমি অ্যাসোসিয়েট করতে পারছি। সেই কারণেতেই আমার সমসাময়িক সমাজ, পরিবেশ, এটাকে আমি ফেলুদার কাহিনীগুলোর মধ্যে বেশি খুঁজে পাচ্ছি বলে ফেলুদা আমার কিছুটা কাছে চলে আসছে।
1: আচ্ছা,
0: তরঙ্গন, আমারটা তো বললাম, তুমি ব্যোমকেশের পক্ষ নিয়েছো, এবার তোমার কাছ থেকে শুনি যে সেটা কেন।
1: অবশ্যই, তুমি যেরকম বললে যে তুমি যে সময় জন্মেছ সেই সময়ে ফেলুদা এসেছে, কিন্তু ব্যোমকেশের সময় তুমি ছিলে না, খুব স্বাভাবিকভাবেই আমিও যখন জন্মেছি তখন ফেলুদা লেখা শেষ হয়ে গেছে, ব্যোমকেশ তো আরও অনেক আগে। কিন্তু আমার পড়ার যে আমার শুরুটা হচ্ছে, প্রথমে আমি কমিক্স পড়তাম, নন্টে ফন্টে হাঁদা বোথা দিয়ে, টিন টিন দিয়ে, এই পাণ্ডব গোয়েন্দা, কাকাবাবু, আরও অন্যান্য আনন্দমেলা। তারপরে আমার হাতে এলো ব্যোমকেশ, তখন আমি ক্লাস 9-এ পড়ি, তার জন্য দায়ী আমার সিনিয়র দাদারা যারা হাতে গুঁজে দিয়েছিল বইটা। ফেলুদা কিন্তু তখন আমি পড়িনি। এবার তোমাকে মানে তুমি জানোই এটা, যে যে জিনিসটা আমরা প্রথম পড়ি বা প্রথম পাই, যে স্বাদটা, প্রথম স্মৃতি, সেটা কখনো ভুলি না, একটা
0: প্রথম ভালোবাসা আর
1: প্রথম
0: কি।
1: ভালোবাসা, সব কিছুই প্রথম আমাদের, আমরা ভুলতে পারি না। তো ব্যোমকেশ আমার কাছে প্রথম এলো, এবং আমি ক্লাস 9-এ, মনে আছে আমি যখন ব্যোমকেশ পড়ি তার মাঝখানে আমি একটাও অন্য বই পড়িনি, দুটো রচনাবলী, ষড়যন্ত্র রচনাবলী, যে প্রথম দুটো খণ্ডে ব্যোমকেশ আছে, পুরোটা পরপর দুটো বই লাইব্রেরি থেকে নিয়ে পড়ে ফেলি। তারপরে ক্লাস 11-এ গিয়ে আমি ফেলুদা পড়ছি, 11-এ মানে আমি আরও অনেকটা বড় হয়ে গেছি। তো আমার বুঝতে পারলাম যে পার্থক্যটা কোথায়, আমার ফেলুদা খুবই ভালো লেগেছে কিন্তু ব্যোমকেশের মতো নয়। তুমি জানো ব্যোমকেশ কিন্তু শুধুই ছোটদের লেখা নয়, কিশোর সাহিত্য নয়, ব্যোমকেশ কিন্তু প্রাপ্তবয়স্কদের সাহিত্য, বড়দের লেখা। কারণ ব্যোমকেশে আমরা পাচ্ছি মনস্তত্ত্ব, নারী চরিত্রের বিভিন্ন রকম শেডস, যৌন ঈর্ষা থেকে, জিঘাংসা থেকে উঠে আসা খুন, মানে যেটা একটা মানে বড় মানুষকে, বা বড় মানুষ বলতে প্রাপ্তবয়স্ক, প্রাপ্ত মনস্কদের সে রিলেট করতে পারবে। কিন্তু ফেলুদাতে আমরা দেখলাম যে ফেলুদার কাহিনীগুলো অনেক একরৈখিক, আমি পড়তে গিয়ে মনে হচ্ছে, মানে ফেলুদাতে খুন আছে অবশ্যই কিন্তু খুনের সংখ্যা কিন্তু অনেক কম, সেখানে নারী চরিত্র তো নেই। মানে আমরা ছোটোবেলায় নাটক করতাম স্কুলে যখন, যে নারী চরিত্র বর্জিত নাটক করতে হবে, কারণ আমাদের কে ছেলেরা কোন মেয়ে সাজবে, তো সেরকম একটা ফেলুদার কাহিনী। আমি ফেলুদাকে ছোট করছি না কিন্তু, কিন্তু আমার মনে হয়েছে এখানে এই জন্য এটা একটা কারণ। আর মানে ব্যোমকেশ বক্সীর এই যে ভাস্ট যে ধরাটা, ব্যোমকেশ বক্সীর সময়টা হচ্ছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে, স্বাধীনতা হচ্ছে, তারপর নকশাল আসার আগে আগে ব্যোমকেশ শেষ হয়ে যাচ্ছে, এই যে একটা রাজনৈতিক পরিসর, এই সবটাই ব্যোমকেশের মধ্যে আছে, ফেলুদাতে এটা মিসিং। কারণ ফেলুদা মানে সত্যজিতের মাথাতেই ছিল, তিনি শুধু কিশোরদের মানে রিডারদের টার্গেট করেই তিনি লিখেছিলেন, এই জন্য আমার কাছে ব্যোমকেশটা একটু আগে। এই এতগুলো কারণ আছে ব্যোমকেশকে আগে রাখার।
0: অনেকগুলো কারণই শুনলাম রঙ্গন। হ্যাঁ, উপন্যাসের চরিত্র হিসেবে ব্যোমকেশ আমার কাছেও অতি অবশ্যই অনেক বেশি সজীব একটা উপন্যাসের চরিত্র হিসেবে, কিন্তু একজন ডিটেকটিভ হিসেবে ফেলুদা আমার কাছে আরও বেশি সজীব। কারণটা হচ্ছে যে আমার কোথাও কোথাও আবার মনে হয়েছে যে আমি যখন একটা ডিটেকটিভ গল্প পড়তে যাচ্ছি তখন কিছু মেদ বর্জন করা ভালো।
1: আচ্ছা,
0: অর্থাৎ অনেকগুলো চরিত্রের সমাহার, মূল রহস্যের সঙ্গে যাদের কোনো সম্পর্ক না রাখলেও গল্পটা এগোয়, আমরা ব্যোমকেশে সেগুলো পাই। ফেলুদার ক্ষেত্রে তুমি খুব সুন্দর একটা শব্দ ব্যবহার করেছ, একরৈখিক। হ্যাঁ, ফেলুদার ক্ষেত্রে একটা ক্রাইম এবং তার ডিটেকশন, সেখানে বাড়তি চরিত্রগুলো

0: আসবার প্রয়োজন হয়নি, এবং আমি একজন পাঠক হিসেবে মনে করছি এই যে বাড়তি চরিত্র আসেনি, বাড়তি ঘটনা আসেনি, নারী চরিত্র আসেনি, তাতে করে আজকের আলোচনার মূল যে জায়গাটা অর্থাৎ ডিটেকশন, তাতে কোনো খামতি ঘটছে না। একজন রিডার হিসেবে আমার কাছে ফেলুদার গল্প যখন পড়ছি, আমি একটা ডিটেকটিভ গল্পই পড়ছি, আমি যখন ব্যোমকেশের কাহিনী পড়ছি তখন আমি একটা উপন্যাস, একটা বড় রচনা পড়ছি যার মধ্যে ডিটেকশনটাও আছে। পার্থক্যটা এই জায়গায় বলে আমার মনে হয়েছে।
1: ঠিকঠাক কথা, কিন্তু ব্যোমকেশ কিন্তু গোয়েন্দা গল্প হিসেবে বিখ্যাত, মানে ডিটেকটিভ স্টোরি। আমরা কিন্তু কখনোই বলি না একটা সামাজিক উপন্যাস, খুব কম লোক বলেছে। সুকুমার সেন তার যে প্রবন্ধগুলো আছে মানে ব্যোমকেশকে নিয়ে আলোচনায়, সেখানে তিনি বলেছেন যে ব্যোমকেশ শুধু গোয়েন্দা কাহিনী নয়, সামাজিক উপন্যাসও। তুমি বললে এটা যে এটা একটা হিউজ পরিসর, মানে আমিও বলেছি এটাই তো, যে ডিডাকশন ডিটেকশন এগুলো কিন্তু গোয়েন্দা হিসেবে ব্যোমকেশের মধ্যেও একই রকমভাবে আছে। হ্যাঁ, মানে ব্যোমকেশের জন্মটা অবশ্যই যে কোনো গোয়েন্দা গল্পেরই, মানে বাঙালি যারা যারা গোয়েন্দা গল্প লিখেছেন তাদের সকলেরই পায়োনিয়ার শার্লক হোমস, আর্থার কোনান ডয়েলের। আবার তারও পায়োনিয়ার ছিলেন হচ্ছে এডগার অ্যালান পোয়ের অগাস্ট দুপে। ওই শার্লক হোমসের যে মানে ওয়াটসন এবং হোমস, ওয়াটসন ডাক্তার এবং লেখক, হোমস তো ডিটেকটিভ, সেই ব্যাপারটাই ব্যোমকেশে পুরোপুরি এলো যে অজিত লেখক, ব্যোমকেশ গোয়েন্দা। ফেলুদাতেও একই ব্যাপার আছে, তপসে তার সহকারী ভাই, মানে সরাসরি ওই ব্যাপারটা মানে স্ট্রাকচারটা ফলো করলেন সত্যজিৎ হোমসের, কিন্তু কোথায় গিয়ে যেন মনে হয় না যে কাছের হলো না, কারণ ফেলুদা বিবাহ করেননি, মানে বাঙালির কাছের হলো না। কিন্তু ব্যোমকেশ কিন্তু আর পাঁচটা বাঙালির মতোই সংসার ধর্ম পালন করছেন, ফেলুদা কিন্তু একদম হুবহু অনুসরণ হয়ে গেল। ব্যোমকেশ বক্সী কিন্তু হুবহু অনুসরণ হলেও ব্যোমকেশ বিবাহ করছেন, ব্যোমকেশের প্রেম হচ্ছে, ব্যোমকেশ বউয়ের সঙ্গে ঝগড়া করছে, একদম আর পাঁচটা বাঙালির মতো। হ্যাঁ, ব্যোমকেশ বাজার করতে যাচ্ছে, আমার মনে হয় এটা ব্যোমকেশ এগিয়ে দিচ্ছে, মানে গোলটা বেশি হচ্ছে ব্যোমকেশের দিকে।
0: আচ্ছা, হ্যাঁ, এই জায়গাটাতে রঙ্গন আমার যেটা বলবার কথা সেটা হচ্ছে যে ব্যোমকেশ বাঙালি রেখেছ বাঙালি করে মানুষ করনি, এই মানুষটা অবশ্যই অন্য অর্থে,
1: আচ্ছা,
0: মানে আন্তর্জাতিক মানুষ, ঠিক আছে,
1: আন্তর্জাতিক বাঙালি,
0: হ্যাঁ আন্তর্জাতিক বাঙালি। ফেলুদা হচ্ছে আন্তর্জাতিক বাঙালি, ব্যোমকেশ অন্তত আমার জেনারেশনের আগের জেনারেশনের বাঙালি, ধুতি পাঞ্জাবি। আর ফেলুদা, আমি যখন কলেজে পড়ছি আমার প্রিয় পোশাক পাঞ্জাবি জিন্স,
1: হ্যাঁ
0: ফেলুদাও তাই, ঠিক আছে। শরীরের যত্ন নেওয়ার কনসেপ্টটা আসছে ফেলুদার সময়েতে,
1: যোগব্যায়াম করছে,
0: যোগব্যায়াম করছেন। ব্যোমকেশকে তুমি অনেকটা দেখবে একটু যেন ঐশ্বরিক প্ল্যাটফর্মে, মানে যা করার একাই করছেন। অজিত কিন্তু সহকারী হিসেবে সঙ্গে আছে, কিন্তু মনস্তাত্ত্বিক বিশ্লেষণ বা কোনো জায়গায় ব্যোমকেশকে সেই অর্থে সহায়তা করা, ফিজিক্যালি কোথাও গিয়ে দাঁড়ানো, একটা চিঠি নিয়ে যাওয়া, এর বাইরে বিশ্লেষণাত্মক জায়গায় অজিত কিন্তু ব্যোমকেশকে সাহায্য করতে পারছে
1: না, সে তো তপসেও করছে না।
0: হ্যাঁ, কিন্তু পার্থক্যের জায়গা একটা আছে, পার্থক্যটা হচ্ছে এইখানটাতে, ওই যে আমি বললাম যে ঐশ্বরিক প্ল্যাটফর্মে নেই, এইখানে ফেলুদা আমার কাছে অনেক বেশি বাস্তব একজন ডিটেকটিভ। আবারও বলছি, শুধু উপন্যাস চরিত্র নয়, একজন ডিটেকটিভ মূল জায়গার কথা। কেন বলছি, দেখো ব্যোমকেশ মনস্তাত্ত্বিক বিশ্লেষণের জায়গা মূলত ঘরে বসে করে যাচ্ছেন।
1: মানে তার ভাবনা দিয়েই কেস সলভ অনেকটা হচ্ছে,
0: শুধু মনটাকেই কাজে লাগিয়ে। এক্সেপশন আছে অবশ্যই ব্যোমকেশের ক্ষেত্রে,
1: কিন্তু সেগুলো যাচ্ছে
0: এক্সেপশন। আমরা যখন একটা সিরিজকে ধরি, ব্যোমকেশের একটি কাহিনী বা ফেলুদার একটি কাহিনী নিয়ে তো বলছি না,
1: না
0: একটা সিরিজ দুজনের ক্ষেত্রেই,
1: হ্যাঁ ব্যোমকেশের
0: সিরিজকে যদি ফলো করি তাহলে ব্যোমকেশের মেজরিটি জায়গাটা হচ্ছে এককভাবে ঘরে বসে বিশ্লেষণ করে। ফেলুদার ক্ষেত্রে তুমি দেখো, তপসে অ্যাডভেঞ্চারাস জায়গাগুলোতে ফেলুদাকে সাহায্য করেছে, এক। দুই, ফেলুদা নিজে ভীষণ ইনফরমেটিভ, ওই জন্য আন্তর্জাতিক শব্দটা ব্যবহার করছি,
1: হ্যাঁ ক্রিকেট থেকে কুকিং সবই জানে,
0: হ্যাঁ, এবং ইনফরমেশনস সে

0: মানে বাড়িতে খাতার মধ্যে রেখে দেয়, কখন কোন কাজে আসবে সেই জন্য নয়, কিন্তু কিন্তু কখনো কাজে লেগে যায়, ঠিক আছে? যদি তার ভাণ্ডারে সেই ইনফরমেশন না থাকে, ফেলুদা সিধু জ্যাঠার কাছে যেতে কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এমনটাও দেখেছি যে ফেলুদা কোনো নির্দিষ্ট তথ্য সংগ্রহের জন্য নিউ মার্কেটে গেছে, ফেলুদা অনেক বেশি রক্ত মাংসের। এবং আরও বড় কথা হচ্ছে, ফেলুদার যখন ডিটেকটিভ জন্ম তখন অলরেডি ব্যোমকেশ যৌবনে পৌঁছে গেছে, ব্যোমকেশের কিন্তু একটা বিরাট জায়গা তৈরি হয়ে গেছে। আমি পাঠক সমাজের দিকে তাকিয়ে বলছি, আজকে তুমি ধরো উত্তম কুমার, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই উত্তম কুমার, একটা সময় ছিল তো
1: মহানায়ক,
0: উত্তম কুমারকে সরিয়ে দিয়ে মহানায়ক হওয়া চারটিখানি কথা নয়।
1: না,
0: ফেলুদা যখন এসছে তখন কিন্তু ব্যোমকেশ অলরেডি প্রতিষ্ঠিত বাঙালি মননে একজন ডিটেকটিভ হিসেবে। উনি নিজেকে সত্যান্বেষী বললো, আমরা এখানে ডিটেকটিভ শব্দটাই ব্যবহার করছি,
1: একদমই তাই।
0: সেইখানে এসে এবার যদি আমরা একটু বাজারের দিকে তাকাই, বেস্ট সেলার ফেলুদা ব্যোমকেশের থেকে কম নয় প্রিন্ট মিডিয়ায়।
1: না, এইখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে দেখা যায় কোনো বা কোনো সপ্তাহে ব্যোমকেশ এগিয়ে থাকছে বেস্ট সেলিং হিসেবে, কোনো সপ্তাহে ফেলুদা, মানে এটা
0: রাইট
1: কম্পেয়ারই হবে না।
0: আমি বলছি ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি,
1: হ্যাঁ,
0: যে মানে ব্যোমকেশ ফেলুদাকে ফেলে বেস্ট সেলার হিসাবে অনেক দূরে গিয়ে গেছেন এটা কিন্তু হয়নি,
1: হয়নি,
0: কিন্তু ফেলুদা অনেক পরে এসে মাঠে নেমেছে। আমার বক্তব্যের জায়গাটা এটাই ছিল যে ব্যোমকেশের একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম হয়ে গেছে, তারপরে ফেলুদা এসছে, ফেলুদা এসে সেই জায়গাটাতে অন্তত পাশাপাশি দৌড়চ্ছে, তাহলে আমি ফেলুদাকে এগিয়ে রাখতে পারছি, এই কারণে অনেক পরে শুরু করেও সেই জায়গাটা ধরে নিতে পেরেছে,
1: মানে রেসে সমান সমান যাচ্ছেন এইসবে এগিয়ে রাখছেন,
0: কিন্তু অনেক দেরিতে শুরু করে,
1: দেরিতে শুরু,
0: এটাই বলছিলাম আর কি। আচ্ছা রঙ্গন, আমি একটু একটু অন্য জায়গায় যেতে চাইছি। দেখো ব্যোমকেশ, তোমার কি মনে হয় না যে খুব কমফোর্ট জোনে থেকে কাজ করতে ভালোবাসছেন, মানে কলকাতার বাইরে তেমনভাবে?
1: হ্যাঁ, তিনি বেনারস গেছিলেন ওই বন্নি পতঙ্গতে, দুর্গ রহস্যতে বোধ হয় ঝাড়খণ্ডের এলাকাটায় গেছিলেন, সাঁওতাল পরগনা, সেভাবে উনি হয়ে বেনারস অব্দি দৌড়, মানে ব্যোমকেশ কলকাতা কেন্দ্রিক।
0: এবার তুমি যদি নিজেকে একজন ডিটেকটিভ হিসেবে কল্পনা করো, তোমার চেনা পেরিফেরির মধ্যে তুমি যেভাবে কাজ করতে পারবে, একটা সম্পূর্ণ অচেনা ভৌগোলিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, সেখানে নিয়ে তোমাকে ফেলা হলো, কাজ করবার সুবিধাটা কোথায় বেশি?
1: আমার কমফোর্ট জোনে,
0: আমার কমফোর্ট জোনে। ব্যোমকেশ কমফোর্ট জোনে বাইরে গিয়ে খুব কম কাজ করেছেন, আর ফেলুদা কিন্তু নিজের কমফোর্ট জোনে বাইরে গিয়ে প্রচুর প্রচুর কাজ করেছেন এগিয়ে রাখার জায়গাটাতে। যদি তুলো দিয়ে মাপতে চাই তুলাদণ্ডে, আমি ফেলুদাকে এগিয়ে রাখি এই জায়গাটাতে, কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করেছে। আর অঙ্গন, একটা জায়গায় ফেলুদা কিন্তু ব্যোমকেশকে টেক্কা দিয়েছে।
1: কোন জায়গায়?
0: এটা এটা আমি একদম মানে কলার তুলে বলতে পারি।
1: আচ্ছা,
0: সেটা হচ্ছে ফেলুদা কখনো, ফেলুদার কোনো কাহিনী অনুকৃত হয়নি, অনুকরণ করা হয়নি,
1: মানে তুমি পথের কাঁটাকে তুলনা ধরো,
0: একদম একদম পথের কাঁটা, মানে একটা দুরন্ত দুরন্ত কাহিনী। কিন্তু আমাকে জানা আছে পথের কাঁটাটা মৌলিক রচনা নয়, কিন্তু আমি কিন্তু একদম কাহিনীর কথা বলছি।
1: আচ্ছা,
0: ওই সাইকেলের বেল, ওই গ্রামোফোনের পিন, এটা তোমার মনে থাকবে যে ওনার নাম হচ্ছে দীনেন্দ্রনাথ রায়, রবার্ট ব্লেক,
1: রবার্ট ব্লেক,
0: রবার্ট ব্লেকের স্রষ্টা, ঠিক আছে? উনি আবার রবার্ট ব্লেককে নিয়ে এসেছিলেন স্যাকশন ব্লেক নামে একজন ডিটেকটিভের অনুকরণ,
1: ইংল্যান্ডের।
0: হ্যাঁ, কিন্তু মজাটা হচ্ছে স্যাকশন ব্লেকের লেখক একজন কেউ ছিলেন না,
1: অনেকজন
0: অনেকজন মিলে পরপর পরপর লিখে গেছেন। স্যাকশন ব্লেকের কাহিনীতে কিন্তু এই একই জিনিস, সাইকেলের বেল এবং সেখান থেকে ছুটে যাওয়া গ্রামোফোন পিন, তাই দিয়ে হত্যা, ঠিক আছে? এই কাহিনী কিন্তু অন্তত পক্ষে 45 বছর আগে এই কাহিনী লেখা হয়ে গেছিল। ফেলুদার ক্ষেত্রে তুমি এমন কোনো কাহিনী পাবে না, কাহিনী সূত্র বলছি, কাহিনী সূত্র পাবে না যেটা আগে হয়ে গেছে পরে ফেলুদা সলভ
1: করছে। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে পথের কাঁটাই কিন্তু আসলে ব্যোমকেশ সিরিজের প্রথম লেখা। প্রথমে তো তিনি ভাবেননি যে তিনি সিরিজ করবেন,
0: ঠিক?
1: তো একটা মানে পত্রিকা দপ্তর থেকে বায়না এসছে, উনি লিখে দিয়েছেন, তারপরে আর একটা লিখলেন। তখন তার মনে হলো যে এটাকে সিরিজ করা যায়, তার জন্য কিন্তু তিনি সত্যান্বেষী লিখলেন, প্রিকুয়েল, এবং এভাবে সিরিজটা সাজানো হলো। তো আমি এক্ষেত্রে যুক্তি দেব যে যেহেতু অত সিরিয়াসভাবে লেখাটা শুরু করেননি, তো হতেই পারে এইভাবে শুরুটা, তারপর তারপরে গল্পগুলোকে তুমি বলতে পারবে যে এটা অনুকৃত
0: না। আমি অন্তত আর পাইনি।
1: হ্যাঁ,
0: তবে এই সাইকেলের বেলটা নিয়ে দুই গোয়েন্দার তুলনার একটা জায়গায় আসি। হ্যাঁ, দেখো, আমরা পথের কাঁটায় মোটামুটি তিনটে খুন, একটা খুন করতে গিয়ে না পারা,
1: হাফ মার্ডার,
0: আরেকটা চেষ্টা।
1: হ্যাঁ,
0: সাইকেলটা একটাই, সাইকেলের বেলটা একটা নির্দিষ্ট হাইটেই, যে পাঁচজন মানুষকে মারার চেষ্টা করা হয়েছিল, তিনজন মারা গেলেন, প্রত্যেকের হাইট কি এক হতে পারে?
1: জানি এই জায়গাটা একটু
0: যেন গোজামিলের জায়গা হচ্ছে,
1: যে
0: একই হাইটের একটা প্রজেক্টাইল সেটা গিয়ে হিট করছে পাঁচজন মানুষের নির্দিষ্ট হৃৎপিণ্ডে, যে হৃৎপিণ্ডটা অবশ্যই দু তিন ইঞ্চি এদিক ওদিক হলেও উপনিষ্ঠ হতেই হবে, এইটা মেনে নিতে খুব অসুবিধে হয়েছে। আসলে আমার যেটা মনে হয়েছে যে ফেলুদার পদ্ধতি ছিল আধুনিক তোমার গোয়েন্দা বিজ্ঞান, যেটাকে বলছে
1: অপরাধ বিজ্ঞান,
0: যেটা
1: পঞ্চানন ঘোষাল লিখেছেন,
0: সেটা হচ্ছে এলিমিনেশন অ্যান্ড ডিডাকশন। আমার সন্দেহের তালিকায় দশজন আছে, কাকে কাকে এবং কী কী কারণে আমি বাদ দিচ্ছি, আমি ন্যারোয়িং ইন করছি, আমার টার্গেটটাকে আমি কমিয়ে আনছি, এইবার ডিডাকশানে এসে আমি ধরে নিচ্ছি মূল জায়গাটা। পাশাপাশি আরও অনেক কিছু আছে। ফেলুদায় খেয়াল করে দেখবে এই পদ্ধতিটা, অর্থাৎ আধুনিক অপরাধ বিজ্ঞান, ফেলুদা হাতের আঙুলের ছাপ নিচ্ছে, ফেলুদা ইন্দ্রিয়ের সাহায্য নিচ্ছে। তুমি খেয়াল করবে যে ওই লখনউয়ের ঘটনায় যেখানে আঁচড়, একটা পরবর্তীকালে জানা যায় বন্য জন্তুর আঁচড়,
1: লখনউয়ের ঘটনা মানে কি শকুন্তলার কণ্ঠহাট,
0: বাদশাহী আংটি, সেখানে টিংচার আইডিনের গন্ধ এবং হাতের দাগ, ঠিক আছে? বোম্বাইয়ের বোম্বেটে লিফটে আতরের গন্ধ নির্দিষ্ট একটা, এগুলো কিন্তু ফেলুদার ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ থাকছে, ডিটেকশনের ক্ষেত্রে কাজ করছে।
1: এবার তুমি যে জিনিসগুলো বললে, যে হাতের ছাপ, এই ব্যাপারটা যেহেতু ব্যোমকেশ অনেক আগে লেখা, সেই সময় তো এত মানে আধুনিক বিজ্ঞান আসেনি, যেটা অনেক পরে এলো ফেলুদার সময়, তাই ফেলুদার সেই সুযোগগুলো পেল
0: এভাবে অবশ্যই ভাবতে পারি।
1: হ্যাঁ,
0: আসলে শুরুতে যেটা বলেছিলাম রঙ্গন, সেটা হচ্ছে আমার প্রিয়ত্বটা পাঠক হিসেবে সবসময় নির্ভর করছে আমার সমসাময়িকতার উপর। আমার সমসাময়িক জায়গাতে অপরাধ বিজ্ঞান সম্পর্কে আমি কিছুটা জানতে পারছি, পৃথিবীর অন্যান্য বিভিন্ন জায়গার লেখা পড়তে পারছি, ব্যোমকেশের সময়টাকে আবারও বলছি আমি তো চিনি না, ঠিক আছে? ফলে শুধুমাত্র ওই তাত্ত্বিক বিশ্লেষণ, মনোজাগতিক বিশ্লেষণের মাধ্যমে আদৌ রহস্য উন্মোচন করা যায় এই ব্যাপারটাকে মেনে নিতেই পাঠক হিসেবে আমার কোথাও একটা ঠেকে যায়, মনে হয় ঠিক বাস্তব নয় যেন।
1: ক্লোজ ডোর যে কেসগুলো সমাধান হয় ফেলুদাতে অনেক জায়গায় দেখা গেছে, ব্যোমকেশও আছে, যেমন চিড়িয়াখানা, বনলক্ষ্মী, যারা অপরাধী ইয়ে হলো। তো এই ক্লোজ ডোর ব্যাপারটা যেটা বললে আর কি, যে এই ডিডাকশান দিয়ে পৌঁছচ্ছে, তো এটা কি মনে হয় যে মানে এটা কি ব্যোমকেশে বেশি ভালো করা হয়েছে ক্লোজ ডোরের ব্যাপারটা নাকি ফেলুদাতে?
0: মানে এটা না দেখার ওপর বেশি নির্ভর করে, পড়ার চাইতেও।
1: আচ্ছা,
0: মানে অক্ষরের চাইতেও ছবিতে, ছবির রিপ্রেজেন্টেশনে দুজনের ক্ষেত্রেই একই জিনিস দেখা গেছে, কিন্তু সেটা আসছে কিন্তু ডিডাকশন ইত্যাদি হয়ে যাওয়ার পরে, মানে ক্লাইম্যাক্স যেটাকে বলছে। তুমি আমি আমরা বুঝতে পাচ্ছি না
1: কি অপরাধ,
0: বা কেউ কেউ হয়তো বুঝে নিয়েছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একটা ক্লোজ ডোর সিচুয়েশনে দুজনের ক্ষেত্রেই দেখা যাচ্ছে পার্থক্য একটাই, এটা আমি বলবো সিনেমাটোগ্রাফার হিসেবে যারা আছেন, সত্যজিৎ রায়ের মাপটা তো অনেক বড়।
1: অবশ্যই।
0: হ্যাঁ, যদিও ফেরুদাকে নিয়ে সত্যজিতের কাজ খুব কম,
1: মাত্র দুটো
0: সেই অর্থে, তবু আমি বলবো ওই যে সিচুয়েশনটা ড্রামাটিক অনেক বেশি ফেরুদার ক্ষেত্রে। কি কারণেতে? আমাদের সন্দেহটা দর্শকের, পাঠকের নয়, দর্শকের সন্দেহটা শিফটেড হতে থাকে বারবার, এর থেকে ওতে, এ হতে পারে, এ না ও, এই করতে করতে শেষে গিয়ে একটু মানে ওই ক্লাইম্যাক্সে চলে যাওয়া। হ্যাঁ, এটাকে তুমি বলতে পারো এটা একটা মানে সিনেম্যাটিক, অনেক বেশি সিনেম্যাটিক। কিন্তু আমি যখন পাঠ করছি পাঠক হিসেবে, তখন ব্যোমকেশের বিশ্লেষণের জায়গাটা ওইটা আমার কাছে এগিয়ে থাকে। আমি মানে যদিও আজকেরটা ওই তুমি শুরুতে একটা যুদ্ধ বললে বনাম শব্দ রয়েছে, কিন্তু তাই বলে অন্ধভক্ত তো আমি নই।
1: না না, একদমই
0: হওয়া উচিত, যেটা যার ভালো তার স্বীকৃতি আমাকে দিতেই হবে। মনোজাগতিক বিশ্লেষণ ঘরভর্তি লোকের সামনে, সেটা তো ব্যোমকেশ অনেক এগিয়ে, ফেলুদাতে প্রায় নেই।
1: আসলে মানে আমার ব্যক্তিগতভাবে মানে আমি ফেলুদা এবং ব্যোমকেশ দুটোরই ভক্ত, যেহেতু আমাদের বিষয়টাই আজ এরকম ছিল যে বনাম, তো আমাকে একটা পক্ষ নিতেই হবে। তো আমি হ্যাঁ, কিছুটা ক্ষেত্রে ব্যোমকেশকে আমি যেগুলো কারণ বলেছি সেই জন্য আমি ব্যোমকেশের পক্ষ নিলাম, কিন্তু ফেলুদাকে যে আমি অপছন্দ করি তা তো নয়। ফেলুদা আমি সবকটাই পড়েছি, যেভাবে ব্যোমকেশ পড়েছি একটা না, ফেলুদাও পড়েছি। তো আমরা আজকে আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেকটা সময় হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে। একটা শেষ প্রশ্ন করি অনুষ্ঠান শেষের পথে, যেহেতু তুমি প্রথমেই বলেছো একটা জিনিস যে তুমি যে সময়ে জন্মেছো সে সময়ে ফেলুদা বাজারে এসেছিল এবং তুমি তার সাথে অনেক বেশি একাত্ম হতে পেরেছো, খুব ভালো কথা।
0: একদম।
1: আবার আমি যে সময় এসেছি তখন ফেলুদাও শেষ, ব্যোমকেশ তো আরও আগে শেষ, কিন্তু তবুও আমার দুটোই ভালো লেগেছে, তবু আমি একটা পক্ষ নিলাম ব্যোমকেশের পক্ষে। কিন্তু আজ আমাদের যে রেকর্ডিং হচ্ছে 2024 সালে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের এখন এই বছর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী চলছে, মানে ব্যোমকেশ বক্সী, আবার সত্যজিৎ রায়ের 103 বছর এবছর, মানে ফেলুদা। তো এই সময় যে পাঠক, বাংলা বাজারে পাঠক প্রতিনিয়ত কমে যাচ্ছে, কারণ আমাদের হাতে আরও অনেক জায়গা চলে আসছে, আমাদের কাছে সিনেমা, ওয়েব সিরিজ, প্রচুর পরিমাণে এন্টারটেইনমেন্টের জায়গা চলে আসছে, বই কিন্তু পড়ছেই না বলতে গেলে। তো এখন যে তরুণ ছেলেটি বা মেয়েটি এই গোয়েন্দা গল্পগুলো পড়বে, সে কার পক্ষ নেবে? সে কি আদৌ পড়বে এবং ফেলুদার আমি ফ্যান, আমি ব্যোমকেশের ফ্যান এই জায়গায় পৌঁছবে, এটা কি মনে হয় তোমার?
0: রঙন, পাঠক ব্যাপারটাকে না এইভাবে দেখি, বরং কোয়ালিটি রিডার। কোয়ালিটি রিডার চিরকালই ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও থাকবেন, এবং
1: মানে হতাশ হওয়ার কোনো জায়গায় নেই।
0: না না না,
1: হ্যাঁ,
0: হয়তো ফরম্যাটটা পাল্টেছে, প্রিন্ট মিডিয়ায় কাগজে কলমে হয়তো নেই, পিডিএফ ভার্সনে ভিউয়ারশিপ দেখো না, প্রচুর প্রচুর।
1: না, আমি বলছি সে তো পড়ছে এখনকার লেখাগুলো, আমরা যেভাবে পাগলের মতন ব্যোমকেশ ফেলুদা পড়েছি, মানে আমিও তো অলমোস্ট এই জেনারেশনেই পড়ে যাচ্ছি, কিন্তু আমার পরে যারা আসছে তাদের তো আমি নিজের চোখে দেখছি, আমার সমস্ত বন্ধু বান্ধব ইউনিভার্সিটি যারা সাহিত্যই পড়েছে তারাও কেউ ব্যোমকেশ ফেলুদা পড়ে না, যারা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে।
0: এটা তাদের দুর্ভাগ্য, তারা পড়ে না। আসলে না, আমার মনে হয় সাধটা পাওয়াটা আগে দরকার, ঠিক আছে?
1: স্বাদ
0: কোনোভাবে যদি সাধটা পেয়ে যায়, যেখানে কোয়ালিটিতে উত্তরণ ঘটে একজন পাঠকের, ব্যোমকেশ এবং ফেলুদা এরা অমর হয়ে থাকবেন,
1: কখনোই অপ্রাসঙ্গিক হবে না,
0: কোনো কালে নয়, কোনো কালে নয়।
1: তো শ্রোতা বন্ধুরা, আমাদের অনুষ্ঠান একদমই শেষের দিকে, আমরা নিশ্চয়ই এ ধরনের আরও যুদ্ধ, তাই না সৌভিকদা, যুদ্ধ
0: নিশ্চয়ই,
1: তো এরকম যুদ্ধ আরও সংগঠিত করব আকাশবাণী শিলিগুড়ির পাক্ষিক সাহিত্য পত্রিকা প্রান্তিকে। খুব শীঘ্রই আমরা আবারও ফিরে আসব আলোচনায় আসবার জন্য, বা এই যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য। সৌভিকদাকে অনেক অনেক ধন্যবাদ।
0: আমার তরফ থেকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং খুব খুশি হয়েছি অংশ নিতে পেরে।
1: ধন্যবাদ সৌভিকদা। অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, খুব শীঘ্রই আমরা আবারও ফিরে আসব। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্যে থাকুন। শুভরাত্রি।

0: এতক্ষণ শুনলেন? প্রান্তিক সাহিত্য পত্রিকা, বিষয় ছিল ফেরুতা বনাম ব্যোমকেশ, আলোচনা ছিলেন সৌভিক কুণ্ডা এবং রঙ্গন রায়। আকাশবাণী শিলিগুড়ি, একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।
1: কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি,
2: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
1: সেই একই চেনা ঠিকানায়,
2: 421.9 মিটার,
1: 711 কিলোহার্টজ।
2: শুধু কি বাড়িতেই?
1: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
2: ঝকঝকে ডিজিটাল,
1: কাহিনী কথা সুরতাল।
2: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
1: কারণ DRM সম্প্রচার
2: শুনতে ভুলবেন না।
1: Stay tuned.
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা,
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী BDO অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा,
5: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
5: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
0: আকাশবাণী শিলিগুড়ি, শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন একটি নাটক, স্বীকারোক্তি, রচনায় সমরেশ বসু, প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়।

0: 44 সালে আপনি পার্টিতে আসেননি, সন্দেশখালি কৃষক সম্মেলনে আপনি যোগদান করেননি, মেটিয়া বুরুজে উত্তেজক বক্তৃতা দেননি, গণপত সিং এর কাছ থেকে এক ব্যাগ ক্র্যাকার নিয়ে 7 নম্বর সেলকে আপনি পৌঁছে দেননি। আনসার, আই সে আনসার।
1: বল বল, স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলে? নকবাইতে মাছ ধরতে? বল বল
2: বলো, কাল তুমি নীরার সঙ্গে দেখা করেছিলে? বলো, ওকে তুমি ভালোবাসো? কেন কেন ভালোবাসো? কেন বলো বলো।
3: তুই জানিস বিরাজমোহন ব্রিটিশের দালাল, আমাদের শত্রু। বল, তুই তার বাড়িতে যাস কিনা? বল।
4: অলোকাকে তুই গুপ্ত সমিতির কথা বলিসনি?
3: বল, স্বীকার কর।
2: এখনো বল, আমার চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল সত্যি কথা বল।
5: গত শুক্রবার রাত 11:30 নাগাদ ধ্রুব আপনার কাছে যায়নি? আপনি সেই রাত্রেই একটা চিঠি লিখে টাকা দিয়ে ওকে কোথাও পাঠিয়ে দেননি? সত্যি কথা বলুন, স্বীকার করুন।
0: পার্টিতে কত সালে এসেছেন বলুন? কোন কোন নেতাকে আপনি চেনেন? মিহির, যতীন, ধ্রুব, বলুন, উত্তর দিন, স্বীকার করুন।
6: আমি এসবের কিছুই জানি না।
5: স্বীকারোক্তি। কাহিনী সমরেশ বসু। বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার। প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।

0: 1949 সালে বেআইনি ঘোষিত এক রাজনৈতিক পার্টির একজন সদস্যের বন্দি অবস্থায় লিখিত স্মৃতিচারণ থেকে উদ্ধৃতি নিয়েই এই গল্প।
1: তারপর ওরা আমাকে লালবাজার থেকে এসবি সেলে এনে ঢোকালো 22শে ডিসেম্বরের সকাল বেলা 10টা হবে তখন। সারা রাত আমার ঘুম হয়নি। লালবাজার হাজতের সেই ঘর, টিমটিমে অকম্পিত সেই আলো, চার দেয়াল জুড়ে সেই সব বিচিত্র আঁকা জোকা হিজিবিজি লেখা, আর অর্ধোন্মাদ সেই বন্দি যে আমার দিকে স্থির চোখে মাঝে মাঝে তাকাচ্ছিল, খিকখিক করে হেসে উঠছিল, আর বিড়বিড় করে কি যেন সব আপন মনে বলছিল। লোকটা মাঝে মাঝে হঠাৎ ধপাস করে আমার গা ঘেঁষে শুয়ে পড়ে হাত দিয়ে আমাকে ছোঁবার চেষ্টা করছিল। তার আগের দিন ওরা তিনটে ছোকরাকে আমার ঘরে ঢুকিয়ে দিয়েছিল, যাদের দেখে আমার মনে হচ্ছিল যে ওরা যেন হাজতে আসেনি, যেন কোনো চায়ের দোকানে আড্ডা মারতে এসেছে। কেবলই বকবক করছে, খুব খারাপ সব খিস্তি করছে, আর এমন সমস্ত বিশ্রী নোংরা ভাবভঙ্গি করছিল যে ভয়ানক ভয়ানক অস্বস্তি বোধ করছিলাম। আর এইরকম অবস্থায় পড়লি আমি মনে করবার চেষ্টা করি যে আমি যেন কোনো একটা প্রাকৃতিক দুর্যোগের মাঝখানে রয়েছি, মানে ভীষণ ঝড় বা ভয়ঙ্কর ভূমিকম্পের মতো কোনো দুর্যোগ নয়, যেন যেন ধরে যাক দক্ষিণাঞ্চলের ভেড়ি বাঁধের ওপরে কোনো গাছতলায় দাঁড়িয়ে আছি আমি, আর আমার চারপাশে সব পাঁক, কাদা, নোংরা, পশুর মৃতদেহ, জোঁক আর কেঁচো পায়ের কাছে ঘোরাঘুরি করছে, আর আকাশ কালো, ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। আমি যেন এরই মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে, কোথাও যাবার উপায় নেই, কিন্তু কেন আমি এখানে? বৃষ্টির বা পাঁক কাদার কিংবা জোঁক কেঁচোর তো কোনো দোষ নেই, ওরা সবাই স্বাভাবিক, প্রকৃতির নিয়মে জন্মেছে এবং রয়েছে, আর দায় যা কিছু সব তো আমার। আমিই বা কেন এখানে এসে দাঁড়িয়েছি, সেইটাই তো আমার জীবনের যত কার্যকারণের গতি প্রকৃতির দ্বারা নির্ধারিত, যে গতি প্রকৃতির দ্বারা আমি লোকালয় বহির্ভূত ভেড়ি বাঁধের ওপরে একটি বিচ্ছিন্ন একক গাছের নিচে উপস্থিত। এবং অনেকক্ষণ এইরকম নোংরা অন্ধকার যেন টানেলের ভেতর দিয়ে যেতে যেতে যেমন হঠাৎ আলোর সামনে পড়ে যায়, তেমনিভাবে হঠাৎ একদিন নীরাকে আমি আমার আলিঙ্গনে আবিষ্কার করেছিলাম, যে আলিঙ্গন আমার স্ত্রীকে, সমাজকে, পার্টিকে এবং গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে অর্জন করতে হয়। আর যেমনি নীরার সেই বিশ্বস্ত চোখ দুটো আমার মনে পড়ল, সে রাত্রে আর ঘুম হলো না। তারপর গতকাল সকালবেলা আমাকে লালবাজারেরই অন্য একটা ঘরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। মাঝবয়সী একজন অফিসার বেজারভাবে কতগুলো মামুলি প্রশ্ন আবার করছিল,
2: নাম কি,
1: যার জবাব আমি বহুবার দিয়েছি, যেমন নাম, ধাম, পেশা, পিতৃপরিচয়, বংশ পরিচয়, পার্টিতে কত সালে এসেছি, পার্টিতে কোনোদিন আসিনি, এই আমার জবাব ছিল, কোন কোন নেতাকে আমি চিনি, তারা কে কোথায় আছে, আমার জবাব আমি ওসব কিছুই জানি না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এইরকম ঘন্টা দুয়েক প্রশ্নোত্তর চলবার পরে আবার আমাকে ওরা লক আপে পাঠিয়ে দিয়েছিল, আর তারপর সারা রাত ওই উন্মাদটা ঘুমোতে পারিনি।

0: আজ ওরা আমাকে এসবি সেলে নিয়ে এলো। আসন্ন বড়দিনের উৎসবের ছোঁয়া লেগেছে কলকাতায়। আমার দুপাশে সশস্ত্র দুজন প্রহরী, ড্রাইভারের পাশে একজন যুবক অফিসার। সে আমার সঙ্গে একটি কথাও বলেনি, ভালো করে তাকিয়েও দেখেনি। সে শুধু দু চোখ ভরে চৌরঙ্গী এলাকাকে যেন গিলছে। যদিও প্রশ্ন ও জবাব বিধি বহির্ভূত, তবু আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখন কোথায় যাচ্ছি? এখন যাচ্ছি কোথায়?
1: এসবি অফিস, স্পেশাল ব্রাঞ্চের অফিস।
0: তারপর আবার আমি কি লালবাজারে ফিরে যাব?
1: না, এসবি সেলে থাকতে হবে।
0: সেখানেও কি ওই লালবাজারের মতোই লক আপ?
1: না, এক একজনের জন্য এক একটা ঘর।
0: কথাটা শোনা মাত্রই মনটা খুশি হয়ে উঠল। এক একজনের জন্য এক একটা ঘর, এবং সেখানে আর কেউ থাকবে না? এই কদিন লালবাজারের লক আপ যেন একটা দুঃস্বপ্ন। সব সময় সেই একটা মিটমিটে বাতি জ্বলছে, পেচ্ছাপের তীব্র দুর্গন্ধ, আর দেয়ালে নানান ধরনের সব নোংরা অশ্লীল লেখা, সবই পেন্সিলে। অথচ পেন্সিল তো কোনো কয়েদের কাছেই থাকবার কথা নয়। হাজতে থাকার সময় লজ্জা নিবারণের জামাকাপড় ছাড়া বন্দির কাছে আর কিছুই থাকার নিয়ম নেই। হ্যাঁ, একটুকরো কাগজ থাকাও নিষেধ, তবুও লেখাগুলো হয় কী করে কী জানি। আমার এই লোকটিকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করলো যে, আচ্ছা ওখানে আমি সিগারেট খেতে পারবো, খবর কাগজ দেখতে পাবো, এবং এই অনবরত প্রশ্ন করার এই শাস্তি এবার কি শেষ হবে? কিন্তু কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়িটা লর্ড সিনা রোডের একটা বাড়ির উঠোনে ঢুকে পড়ল।
1: নামুন।
0: হ্যাঁ,
1: এইদিকে আসুন। এইদিকে
0: একটা প্রকাণ্ড পুরনো ধরনের বাড়ি, উঁচু ছাদ আর বড় বড় সব ঘর, ইউনিফর্ম আর সাদা পোশাক পরা অনেক লোক চলাফেরা করছে, কাজ করছে। সেই বাড়ি পেরিয়ে আবার একটা বাঁধানো উঠোন, সেখানে কয়েকটা গাছ, গাছে পাখিরা জটলা করছে। সেই উঠোন পেরিয়ে আবার আর একটা বাড়িতে ঢুকলাম। এ বাড়ির ভেতরটা অন্ধকার, কনকন করছে ঠান্ডায়, আর পুরনো বাড়ির যেমন একটা গন্ধ হয়। আগের বাড়িটার মতো ভিড় এখানে নেই, আর এখানে কোনো কোনো ঘরের দরজা বন্ধ, এবং বন্ধ দরজার সামনে একজন করে বন্দুকধারী। আগের বাড়িতে আমাকে কেউই প্রায় তাকিয়ে দেখেনি, এখানে কিন্তু অনেকেই আমাকে তাকিয়ে তাকিয়ে দেখলো। আমার মনে হলো যে এক একজনের মুখ কেমন যেন একটা ক্রুর উত্তেজনায় ঝলকাচ্ছে, কে জানে কেন। যেতে যেতে আমার সামনেই হঠাৎ একটা বন্ধ ঘরের দরজা খুলে গেল, আর একজন খুব দ্রুত বেরিয়ে গেল সেই ঘর থেকে। শান্তি দরজাটা টেনে দেবার আগেই চকিতে আমার চোখে পড়ল যে ঘরের মাঝখানের টেবিলে একজন যেন হুমড়ি খেয়ে পড়ে আছে, দুহাত ছড়িয়ে, আর একটা কালো কম্বল টেবিলের ওপর থেকে মেঝেই লুটোচ্ছে। আর ঠিক তখনই অন্যদিক থেকে আরেকটি লোক তাড়াতাড়ি আসছে দেখলাম। তার চোখে চশমা, গায়ে ওভারকোট, হাতে স্টেথিস্কোপ। বুঝলুম লোকটা ডাক্তার। দেখলুম সে ওই ঘরের মধ্যে গিয়েই ঢুকলো। আমার গতি স্লথ হয়ে এসেছিল।
1: কি হলো, দাঁড়িয়ে গেলেন কেন?
0: হ্যাঁ
1: চলুন, সিঁড়ি দিয়ে উঠুন।
0: হ্যাঁ চলুন। আমার চোখের সামনে টেবিলের ওপরকার সেই মূর্তিটা ভাসছে। ডাক্তারের দ্রুত আসাটাও আমি ভুলতে পারছি না। কোনো অসুখ বিসুখের ব্যাপার নাকি, নাকি স্বীকারোক্তি আদায়ের জন্যে? সেই লোকটার চেহারা মনে করতে চেষ্টা করলাম। সেই যে যে রেগে ওই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, প্রকাণ্ড চেহারা, উস্কো খুস্কো চুল, হাতা গোটানো, খুব লোম আছে, বুক খোলা শার্ট আর হাতে একটা ঝোলানো কোট। লোকটাকে

0: স্বীকারোক্তি আদায় করার জন্য ওকে মেরেছে, যাকে ওই এক মুহূর্তের জন্য খোলা ধরেছে, দিয়ে আমি দেখতে পেলাম টেবিলের উপর লুটিয়ে পড়ে আছে। বেদ দিয়ে মেরেছে নাকি কম্বল চাপা দিয়ে ভারী রুল দিয়ে পিটিয়েছে? কারণ একটা কালো কম্বলও যে টেবিলের থেকে মেঝেতে লুটোতে দেখলাম।
1: আপনি ঘরে একটু বসুন।
0: এটাই কি সেল?
1: না, বসুন, অপেক্ষা করুন।
0: একজন সান্ত্রী এসে দরজা বন্ধ করে দিল। ঘরে একটা টেবিল, দুটো চেয়ার, ব্যাস এইমাত্র আসবাব। এই ঘরটা অবিকল সেই নিচের ঘরটার মতোই, যে ঘরে সেই বন্দি উপুড় হয়ে পড়ে আছে। আমাকেও হয়তো এরা স্বীকারোক্তির জন্য।
2: নাম কি, কোথায় থাকা হয়?
0: হঠাৎ মনে পড়লো যে আমার চুলের মুঠি আমার বাবার হাতে, ভীষণ লাগছে, গাল দুটো জ্বালা করছে থাপ্পড়ের ঘায়ে, বাবার খালি গা, শক্ত শরীর, গলায় হিংস্র জিজ্ঞাসা।
3: বল বল বল, স্কুল পালিয়ে কোথায় গিয়েছিলি? নৌকো বাইতে, মাছ ধরতে? বল বল, তা নইলে তোকে আজ খুন করব।
0: বাবা ঠিকই সন্দেহ করেছিলেন, আমি স্কুল পালাতাম, নৌকো বাইতাম, মাছ ধরতে যেতাম। এরপরই আমার মনে পড়ে গেল যে ঢাকা শহরের সেই অন্ধকার গলিটার কথা, যেখানে মাত্র একটি কেরোসিনের ল্যাম্পপোস্ট এবং দুজন বন্ধু আমার মুখোমুখি, পার্টির বন্ধু। আজকের এই পার্টি নয়, সে অন্য পার্টি, সশস্ত্র গুপ্ত বিপ্লবী পার্টি, যাকে একসময় বলা হতো সন্ত্রাসবাদী পার্টি। আমাদের বয়স তখন এই 16-17-18-এর মধ্যেই। আমার বন্ধু দুজনের চোখ মুখ ভীষণ নিষ্ঠুর আর হিংস্র দেখাচ্ছিল।
4: বল, ব্রিটিশের দালাল রায় বাহাদুর বিরাজমোহনের বাড়ি তুই যাস কিনা?
5: কেন যাস, কেন যাস সে বাড়িতে? বল, তুই অলকাকে এই গুপ্ত সমিতির কথা বলিস নি?
4: আমার জবাব চাই।
5: বল বল
4: বল।
0: আমি জানি বিরাজমোহন পার্টির বিচারে বিশ্বাসঘাতক, শত্রু, কিন্তু আমি তো তার কাছে যেতাম না। আমি যেতাম ও বাড়ির সমবয়সী ছেলে মেয়েদের কাছে, তার নাতনি অলকার কাছে। তখন সেই বয়সে মনে হতো আমি অলকাকে ভালোবাসি, আর যাকে ভালোবাসা যায় তার কাছে তো জীবনের সব গোপনীয়তাই প্রকাশ করা যায় না? আসলে অলকাকে তো আমি বিশ্বাস করতাম। পার্টির বন্ধুরা ঠিক প্রশ্নই করেছিল, তারা ঠিক সন্দেহই করেছিল, কিন্তু ওরা আমার ও অলকাদের ওপর অবিচার করছে, ভুল বুঝছে। তাই আমি অস্বীকার করলাম, বললাম যে এ বিষয়ে আমি কিছুই জানি না।
5: জানিস না? এখনো সত্যি কথা বল।
4: বল, তোকে খুন করে বুড়ি গঙ্গায় ফেলে দিয়ে আসবো, চল।
5: সত্যি কথা বল, বল বল।
0: এরপরে এবছরের গোড়ার দিকে যে ঘটনাটা ঘটেছে সেইটা আমার মনে পড়ল। স্ত্রী রেবা আমার মুখোমুখি দাঁড়িয়ে, আমি সিঁড়ির কাছে, আর একটু দূরেই বাড়ির ঝি নেতা বুলিয়ে ঘর মুছছে। যদিও তার হাত ঠিকমতো কাজ করতে পারছিল না, নত মুখ নত চোখের দৃষ্টি এই দিকে, আর রেবা তখন আমার বুকের কাছে জামাটা খামচে ধরে আছে। হিংস্র রাগে ওর চোখ ওর মুখ জ্বলছে। আমার কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের জন্য ও আমার জামায় হ্যাঁচকা টান মেরে ফুঁসে উঠল।
6: বলো, কাল তুমি নীরার সঙ্গে দেখা করেছিলে কিনা? বলো, ওকে তুমি ভালোবাসো? কেন কেন ভালোবাসো? বলো বলো।
0: জামাটা ছাড়ো।
6: না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোর এই জামা আমি ছেড়ে কোটি কোটি করে ফেলবো, কোটি কোটি করে ফেলবো। লম্পট, লয়ার, কামক।
0: রেবার এই কষ্ট, কষ্টের জন্য এই হিংসে, হিংসে থেকে রাগ, রাগ থেকে ঘৃণা, সবই আমি বুঝতে পাচ্ছি। এবং নীরাকে যে আমি ভালোবাসি, নীরার সঙ্গে দেখা করি, এও তো একেবারে সত্যি সত্যি। কিন্তু কেন কেন ভালোবাসি, কেন দেখা করি?

0: এর জবাব সেই ছেলেবেলার স্কুল পালানোর মতোই, অলকাদের সঙ্গে মেশার মতোই, এবং আজকের এই বিপ্লবী পার্টিতে যোগ দেবার মতোই, অপ্রতিরোধ ও কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। আমি চুপ করেই রইলাম। এবার আমার মনে পড়ল যে পার্টির লোকাল অ্যাকশন কমিটির তলব, এই মাত্র মাস দুয়েক আগের কথা। অ্যাকশন কমিটি মানে পার্টির আর্মস অ্যামুনিশন, যাদের তত্ত্বাবধানে যারা শত্রুকে চিহ্নিত করে ও পৃথিবী থেকে সরিয়ে দেয় আর কর্মীদের অপরাধের বিচার করে, সেই এক জনবিরল লোকালয়ে একটা পুরনো বাড়ির দোতলায় প্রায়ান্ধকর একটা ঘর, পাথরের মূর্তির মতন নিরেট শক্ত মুখ নিয়ে পাঁচজন বসে আছে অ্যাকশন কমিটি। কুরিয়ার আমাকে পৌঁছিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা টেনে বন্ধ করে দিল। আমি অ্যাকশন কমিটিকে পার্টির নিয়মতান্ত্রিক অভিবাদন করলাম, কিন্তু কেউই প্রত্যভিবাদন জানালো না। মিহির, এইটাই হলো অ্যাকশন কমিটির নেতার ছদ্মনাম, যার স্মার্টনেস, সাহস, চেহারা আর বাকভঙ্গির খুবই নাম আছে পার্টির মধ্যে, খুব বিখ্যাত সে। আর একদম হাসে না, যেটা নিয়ে সবাই বিস্মিত, শ্রদ্ধায় আর প্রশংসায় একেবারে স্তব্ধ, কারণ মিহিরকে কেউ আজ পর্যন্ত হাসতে দেখেনি। সেই মিহিরই নেতা, সেই মিহির প্রথম কথা বলল।
1: হ্যাঁ কমরেড, অ্যাকশন কমিটি আপনার কাছে জানতে চাইছে ধ্রুবকে আপনি কোনো শেল্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন কি না। তার আগে জানতে চাই PC 1100/12-8-49 নম্বরের সার্কুলার আপনাদের সেলে পৌঁছেছিল কি না, এবং আপনি সেখানে উপস্থিত ছিলেন কি না। কি হলো বলুন। আপনি জানেন ধ্রুবকে কতগুলো বিশেষ কারণে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। পার্টির বিশেষ স্বার্থে কারণগুলো এক্ষুনি প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু তবুও সভ্যদের ইনস্ট্রাকশন দেওয়া ছিল যাতে তারা ধ্রুবর সঙ্গে কোনো রকম সম্পর্ক না রাখেন, এমনকি বাক্যালাপও না করেন। করলে পার্টি বিরোধী কাজের জন্য তাকেও শাস্তি পেতে হবে। এগুলো জানেন আপনি?
0: সবই তো আমি জানতাম, কিন্তু ধ্রুবকে আশ্রয়ও সত্যিই আমি দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে প্রকৃত দেশপ্রেমিক, বিশ্বাসী আর সৎ পার্টিজান, চিন্তাশীল, বিবেকবান যে ধ্রুব, সেই ধ্রুবর সঙ্গে জেলার একজন নেতা আর অ্যাকশন কমিটির নেতা এই মিহিরের ব্যক্তিগত বিরোধের ফলে তাকে পার্টি থেকে সরিয়ে দেবার চেষ্টা চলছিল, তাকে স্পাই আখ্যা দেবার ষড়যন্ত্রও চলেছিল, এবং সেটা কার্যকরীও করা হয়েছে। এই অবস্থায় তাকে পার্টি থেকে বের করে দিয়ে নির্দেশ দেওয়া হলো যে আন্ডারগ্রাউন্ড থেকে সে বেরিয়ে পড়ুক, অর্থাৎ সোজা পুলিশের হাতে চলে যাক। পার্টি থেকে বহিষ্কার করলেই তাকে আন্ডারগ্রাউন্ডের আশ্রয় ছেড়ে দিতেই হবে, আর তাহলেই পুলিশ তাকে ধরতে পারবে। আর ধরলেই, যেহেতু ধ্রুব একজন নেতৃস্থানীয় কর্মী, তাকে পুলিশ নানাভাবে পীড়ন করবেই, কথা আদায় করবার জন্যে। একদিকে পার্টি থেকে বহিষ্কার, অন্যদিকে পুলিশের পীড়ন, দুয়ে মিলে স্বভাবতই তার মানসিক শক্তিতে ভাঙন ধরাতে পারে, হয়তো স্বীকারোক্তিও করে ফেলতে পারে। এই অবস্থায় ধ্রুব আমার কাছে এসেছিল।
2: কি ব্যাপার ধ্রুব?
3: তুমি তুমি নিশ্চয়ই সব শুনেছ?
2: হ্যাঁ শুনেছি।
3: এ অবস্থায় আমি আত্মহত্যা করতে পারি অনুল, তবু পুলিশের কাছে ধরা দিতে পারবো না। মিহির আর জেলা কমিটির নেতা ওই যতীন, ওরা প্ল্যান করে আমার এই সর্বনাশটা করেছে। ওরা আমাকে পুলিশের হাতে তুলে দিতে চাইছে, অথচ তুমি বিশ্বাস করো অনুল, কোনো রকম নেতৃত্বের কোনো মোহ আমার নেই। আমি শুধু কোনো ক্ষেত্রে ওদের কর্মপদ্ধতির সমালোচনা করেছিলাম, ওরা সেটা সহ্য করতে পারছে না, আর তাই আমাকে এভাবে বের করে দিচ্ছে।
0: দেখো ধ্রুব, আমি মিহিরকে তোমার মতো অত স্পষ্ট করে চিনি না, ওর অতীতটা কেমন তাও আমি জানি না। ওকে বাইরে থেকে এনে আমাদের এলাকায় তো চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে

0: আপনি চুপ করে আছেন কেন?
1: বলুন।
2: হ্যাঁ, সেই সেকুলার আমি পড়েছি, ধ্রুবকে আমি আশ্রয় দিইনি।
1: আপনার মতো একজন খাঁটি কমরেড পার্টির কাছে মিথ্যে কথা বলবে এইটা ভাবতে পারা বড় মুশকিল।
2: আমি মিথ্যে বলিনি।
1: আর যদি প্রমাণ হাজির করা যায়?
2: তাহলে তো কোনো কথাই নেই।
3: প্রমাণ হলে মনে রাখবেন কমরেড, আপনাকেও ধ্রুবর মতো পার্টি থেকে বার করে দেওয়া হবে।
2: জানি।
3: জানেন, শুধু তাই না, তার চেয়ে কঠিন শাস্তি, ট্রিটারদের কি শাস্তি দেওয়া হয় আপনি জানেন?
1: আপনি গত শুক্রবার রাত 11:30 নাগাদ ধ্রুব আপনার কাছে যায়নি?
2: কথাটা মিথ্যে নয় এবং খবরটা নিশ্চয়ই ওরা কমরেড রেবার কাছ থেকে শুনেছে। রেবা আমার স্ত্রী এবং পার্টির সভ্যা, এবং স্ত্রীলোক মাত্রেই যা হয়ে থাকে ভালোবাসা ও ধর্মের বিষয়ে যুক্তিতর্কহীন। যদি ধর্ম মানে, এবং বর্তমানে পার্টি তো সেই ধর্মের স্থান নিয়েছে, এবং তার উপর সে ভালোবাসায় আহত, সুতরাং ফণিনী তুল্য। আমি অবশ্য রেবাকে অনুরোধ করেছিলাম যে এই খবরটা যেন সে পার্টিকে না দেয়।
1: কি হলো, চুপ করে আছেন কেন? গত শুক্রবার ধ্রুব আপনার কাছে যায়নি?
2: না।
1: ও, তাহলে কমরেড রেবা, যিনি আপনার স্ত্রী, তিনিও মিথ্যে বলেছেন?
2: যদি তিনি বলে থাকেন তবে মিথ্যেই বলেছেন।
1: খুব সাবধান কমরেড, আপনি আপনি অপর একজনকে মিথ্যাবাদী বানাচ্ছেন।
2: আমি মিথ্যে বলিনি।
3: শাট আপ লায়া, ইউ রেনেগেড, ট্রেটর!
1: আপনি আপনি সেই রাত্রেই একটা চিঠি লিখে টাকা দিয়ে ধ্রুবকে কোথাও পাঠিয়ে দেননি?
2: না।
1: এই এই ঘৃণ্য মিথ্যে কথা বলার পরিণাম আপনি জানেন?
2: আমি মিথ্যে বলিনি।
1: আপনি আপনি মিথ্যে বলেননি? ইউ আনমিটিগেটেড লায়ার, ইউ থিঙ্ক ইউ ক্যান গেট অ্যাওয়ে উইথ অল দিস প্যাক অফ লাইজ। আপনি ঠিক আছে, শুনুন, সকলে মিটিংটা আজকে রিজলভ করে দিন, আমরা পার্টির সিদ্ধান্তকে পরে জানাবো। আপনি এখন চলে যান, যান যান, চলে যান, চলে যান।
2: দরজা খোলার শব্দে চমকে উঠলাম, মনে পড়ল ও আমি তো এসবি সেলে রয়েছি। কালো গগলস পরা রাশভারী একজন লোক পিছন ফিরে ছিটকিনি লাগিয়ে দিয়ে এসে দাঁড়ালেন, বগলে একটা ফাইল, ফাইলটা টেবিলে রাখল। এবার নিশ্চয়ই আবার জিজ্ঞাসাবাদ, নাম, পেশা, ঠিকানা।
4: এখানে এসে আপনার বডি সার্চ হয়েছে?
2: না।
4: উঠে দাঁড়ান, আমি একটু সার্চ করব। বসুন, কিছু বলবেন না বলবেন না?
2: কি বিষয়ে?
4: কি বিষয়ে বলছিলাম, কিছু বলবেন না বলবেন না?
2: আমার যা কিছু বলার তা তো বলেছি আগেই।
4: আমরা যেমন জিজ্ঞাসা করি আপনারা সবাই সেই রকমই জবাব দেন। সত্যি বলছি ভাই, ভীষণ টায়ার্ড আমি, কোনো মানে হয় না, রোজ রোজ সেই একই কথা। জানা কথাই তো বাপু, আপনারা কেউ কিচ্ছু বলবেন না। কোনো জীবনে সুখ নেই মশাই, সুখ নেই। বিপ্লব করেই বা কি সোনার রাজত্ব তৈরি করবেন আপনারা? ইংরেজ আমলে আমরাও অনেক কিছু ভেবেছিলাম। বসুন, আসছি।
2: একটা দুর্যোগ গেল, হয়তো আর একটা দুর্যোগ আসবে, তারপরে আর একটা, তারপরে আরও একটা, জীবনব্যাপী দুর্যোগ, হে, রোধ করা যায় না। যে বিশ্বে বাস সেই বিশ্ব প্রকৃতির মধ্যেই তো দুর্যোগের নানান কার্যকারণের ইন্ধন, এবং আমি কেন এই দুর্যোগের মাঝখানে? এর একমাত্র কারণ আমি, যে কারণে ছেলেবেলায় স্কুল পালিয়েছিলাম, এবং আরও কৈশোরে 14 বছর বয়স হবে তখন, তখন আমাদের পাড়ার অতি অল্প বয়সে বিধবা বিনাদির, সেই বিনাদির গোপন চিঠি অমর্দাকে, আর অমর্দার চিঠি বিনাদিকে পৌঁছে দিতে গিয়েছিলাম, আর সেই চিঠি পৌঁছে দিতে গিয়েই ধরা পড়েছিলাম। তারপর আমি রক্তাক্ত, দাদার একটি ঘুষিতেই কষের দাঁত নড়ে গিয়েছিল, আর বাবার ছড়ির দাগ আমার শরীরটাকে চিতাবাঘ করে তুলেছিল, আর মায়ের ক্রুদ্ধ প্রশ্ন,
5: বল

0: এখনো বল, অমরের চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল, ফির মিথ্যে বলছিস? এত মরখেলে তবু তোর লজ্জা নেই?
1: ওমারে ওর কিচ্ছু হয়নি, ওরকম ছেলেকে মেরে পিটের ছাল তুলে ফেলতে হয়। ওকে তুমি সত্যি কথা বলতে বলো, সত্যি কথা বলতে বলো, নইলে এই ছড়ি আমি ওর পিঠে ভাঙবো।
0: তোকে না আমি কত ভাঙ নিষেধ করেছি যে তুই ওই ক্লাবে যাবি না?
1: হারামজাদাকে
0: মার, আমার কিমা বিনা কারণে ছাল তুলে না। ও তো চুপ, ভগবান, এই ছেলেকে অতুরে কেন মুখে নুন পুরে দিল? মরে যাক, মরে যাক, ওকে মেরে ফেলো।
2: আমাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছিল আমাদের পাড়ার ক্লাব, লাইব্রেরি, যেখানে আমরা খেলতাম, বই পড়তাম। কিন্তু ওদের দুজনের দেখা সাক্ষাৎ বারণ হয়ে গিয়েছিল। পাড়ার সব বয়স্ক লোকেরা যেন এই দুজনের বিরুদ্ধে একটা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। পাহারা দেওয়া, গোয়েন্দাগিরি করা, নোংরা রসিকতা ও কুৎসিত কথা বলা, বড়রা, পাড়ার যারা বড় বয়স্করা, আমাদের মনে হয়েছিল যে এ অন্যায়। এবং ওই বয়সে হৃদয়ের সব আবেগ ও সমর্থন আমাদের ওই অমরদার বিনাদির পক্ষেই ছিল। তাই সেদিন মার খেতে খেতেও মনে মনে বলেছিলাম যে হে ভগবান, বিনাদি আর অমরদা যেন ধরা না পড়ে। হঠাৎ দরজাটা খুলে গেল। এবার অন্য আর একজন লোক, আবার সেই ফাইল হাতে, স্বীকারোক্তি, আবার স্বীকারোক্তি।
3: তারপর কি ঠিক করলেন অনলবাবু?
2: কি বিষয়ে?
3: কি বিষয় মানে? যে বিষয়ে আমরা জানতে চাইছি আর আপনি কিছুই বলতে চাইছেন না।
2: আমি যা জানি না।
3: ও, জানেন না, বেশ, আমি যা পড়ে যাচ্ছি সেগুলো আগে শুনে যান, কোথাও না মিললে আমাকে বলবেন, রাইট? 44-এ আপনি পার্টিতে জয়েন করেছেন, ওই বছরেই সন্দেশখালী কৃষক সম্মেলনে আপনি যোগদান করেছেন, মেটিয়া বুরুজে 23-7-48 তারিখে আপনি উত্তেজক বক্তৃতা দিয়েছেন, 47-48-এ গান ফ্যাক্টরিতে গুপ্ত সমিতি গড়ে তুলেছেন আপনি, 11-12-48-এ রেলওয়ের 26 নম্বর গেটের ওপারে পার্টির আর্মস আপনি সরিয়ে নিয়ে গেছেন। দাঁড়ান দাঁড়ান, আরও আছে, আরও আছে, দাঁড়ান।
2: লোকটা একটা কথাও মিথ্যে বলছে না, তারিখ বা সময় একটাও ভুল না, যেন আমারই কোনো সহকর্মী, সর্বক্ষণের সঙ্গী, কতগুলো গোপন ও প্রকাশ্য ঘটনা বলে চলেছে। কে বলেছে এদের এইসব কথা? কে বলেছে?
3: হিয়ার ইট ইজ, অ্যাকশন কমিটি। অ্যাকশন কমিটির সঙ্গে আপনার যোগাযোগ ছিল এবছরের 7-10-49 তারিখে, এবং 11-11-49 তারিখে, এবং 14-12-49 তারিখে কমিটির সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে। এরই মধ্যে 12-12-49 তারিখে গণপত সিং এর কাছ থেকে এক ব্যাগ ক্র্যাকার নিয়ে 7 নম্বর সেলকে আপনি পৌঁছে দিয়েছেন। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। ওয়েট ওয়েট,
2: আশ্চর্য আশ্চর্য! লোকটা হয়তো এরপরে বলবে যে রেবার সঙ্গে আমার কবে ঝগড়া হয়েছে, নীরার সঙ্গে আমি কোথায় কি কথা বলেছি।
3: হিয়ার ইজ অ্যানাদার পয়েন্ট, প্রাদেশিক কমিটির আরতি দত্তকে নিয়ে 19-7-49 তারিখে রাত্রে ফিটনে করে পার্ক সার্কাস থেকে বালিগঞ্জ স্টেশনে আপনি গিয়েছিলেন, এবং সেখান থেকে শিয়ালদা স্টেশনে এসে নৈহাটি লোকাল ধরে টিটাগড় পর্যন্ত গিয়েছিলেন।
2: অসম্ভব, অসম্ভব! এই বিষম সত্যি শুনে নিজেকেই আমার অবিশ্বাস করতে ইচ্ছে করছে।
3: কি, তাহলে সবই মিলে যাচ্ছে অনলবাবু, সবই সত্যি?
2: কিসের
3: কিসের? এই আমি যা যা বললাম,
2: আমি এসব কিছুই জানি না।
3: লায়ার, বাট আই উইল নট স্পেয়ার ইউ, আই উইল, ওকে ওকে, আই এম গোয়িং টু রিড দ্য হোল থিং ওভার অ্যাগেন, হিয়ার অ্যাটেন্টিভলি, অ্যান্ড দেন আনসার মি, আন্ডারস্ট্যান্ড, আনসার মি। 44-এ আপনি পার্টিতে জয়েন করেছেন ওই বছরই সন্দেশ।
2: লোকটা আবার কাগজ পড়ে যেতে লাগলো, কিন্তু আমি তখন আর শুনছি না। আমার মনে এলোমেলো বহু ঘটনা, আর গলার স্বর যেন আমাকে ঘিরে পাক খেতে লাগলো।
4: এই দেখুন কমরেড রেবার চিঠি, তিনি সম্পূর্ণ বিবরণ দিয়েছেন, ধ্রুব কিভাবে আপনার কাছে কখন এসেছিল, কি বলেছিল, আপনি কি বলেছিলেন, কি করেছিলেন, আপনি আপনি এখনো স্বীকার করুন, বলুন, স্বীকার করুন, স্বীকার করুন।
0: এই যে সেই চিরকুট, নাম না থাকলেও নীরার হাতের লেখা আমি চিনি। মিথ্যুক, এখনো বলো তাহলে তুমি ওর সঙ্গে বাসুলি বিলের ধারে দেখা করেছিলে? বলো, স্বীকার করো, স্বীকার করো।
1: বল বল, সত্যি কথা বল, কোথায় গিয়েছিলে স্কুল পালিয়ে, নৌকোবাইতে, মাছ ধরতে? বল সত্যি কথা বল।
5: আমরা জবাব চাই। তুই জানিস বিরাজমোহন ব্রিটিশের দালাল, আমাদের শত্রু। সত্যি কথা বল, তুই তার বাড়িতে যাস কিনা? বল বল বল বল। অলকাকে তুই সমিতির কথা বলেছিস? চুপ করে থাকিস না, জবাব দে, স্বীকার কর।
0: বল, এখনো বল, অমরের চিঠি তুই বিনাকে দিয়ে এসেছিস? বল সত্যি কথা বল।
6: চুপ করে আছেন কেন? আনসার, আই সে আনসার।
2: জানি না, আমি এসবের কিচ্ছু জানি না।
6: কি করে জানতে হয় আমি শিখিয়ে দেব। আই উইল টিচ ইউ, ইউ লায়ার, কাওয়ার্ড। একটা সত্যি কথা যে বলতে পারে না সে করবে বিপ্লব, কাপুরুষ দখল করবে রাষ্ট্র ক্ষমতা। থো,
2: লোকটা চলে গেল। আমার সামনে চেয়ারটা শূন্য, আর নিজেকেও কেমন শূন্য মনে হতে লাগলো। লোকটা আশ্চর্য রকম ভাবে, সন্দেহজনক বিস্ময়কর ভাবেই আমার পার্টি জীবনের গোপন খবরগুলো জেনেছে, যা দিয়ে ও ভিতরের সত্যটাকে ঘায়েল করতে চেয়েছিল। আমার ভিতরের সত্য, যা আপেক্ষিক অথচ ধ্রুব, যা কোনো নিয়মাধীন নয় অথচ একটা সুকঠিন নিয়মের প্রেমে আবদ্ধ, সেই সত্য যা অথই, যা ছোঁয়া যায় না। কতক্ষণ একলা এইভাবে বসেছিলাম জানি না, আমার ভেতরে ভেতরে একটা প্রতীক্ষা কাজ করছিল। মনে হচ্ছিল সেই লোকটা আবার আসবে, আসুক, বলুক, আরো কত কি জানে ওরা, সব বলুক। হঠাৎ দরজাটা খুলে গেল, এ অন্য লোক, একজন সান্ত্রী।
1: আসুন আমার সঙ্গে।
2: আমি সেই সান্ত্রীর পিছনে পিছনে সিঁড়ি দিয়ে নেমে অন্য একটা দিক দিয়ে একটা সুন্দর সাজানো বাগানে এসে পড়লুম। রঙিন ফুল, সবুজ ঘাস, শীতের রোদ, সব মিলিয়ে আমার চোখে যেন জল এসে পড়ল। এত নোংরা, এত বেঈমানি চারদিকে, তবু পৃথিবীটা কি সুন্দর। মুখ ভরে একবার নিঃশ্বাস নেবার চেষ্টা করলাম। লোকটা দাঁড়ালো, আমিও দাঁড়ালাম। দেখলাম বাঁদিকের পাঁচিলের পাশ দিয়ে দুটো সিঁড়ির ধাপ উঠে একটা গলি চলে গিয়েছে। ভেতরটা অন্ধকার, দুটো ধাপের ওপরই গলির মুখে লোহার গরাদের দরজা, দরজায় একজন বন্দুকধারী সান্ত্রী। সে লোহার দরজা খুলে দিল, একটা গলির মধ্যে ঢুকলাম। সরু গলি, অন্ধকার, কিন্তু মাথা ঢাকা ছাদে আলো জ্বলছে। আমি যেন রাত্রির বুকে প্রবেশ করলাম। কয়েকটা খাঁচার মতো ঘর পেরিয়ে একেবারে শেষ ঘরটার কাছে এসে আমাকে দাঁড় করালো সান্ত্রী। গরাদের তালা খুলল।
1: এই আপনার ঘর, ওই চৌবাচ্চাতে জল আছে, ইচ্ছে করলে এখানে স্নান করে নিতে পারেন, পরে সেলের মধ্যে খাবার দিয়ে যাবে।
2: কিন্তু মগ, গামছা তো কিছুই নেই এখানে।
1: না, নেই।
2: তাহলে বাহ, নাক দিয়ে আমার রক্ত পড়ছে, কিছু রক্ত শুকিয়ে ডালা পাকিয়ে রয়েছে, স্নানের দরকার কিন্তু কিছু নেই। অগত্যা নগ্ন হয়ে ওই গলিটার শেষ দেয়ালের গায়ে জল ভরা চৌবাচ্চা থেকে হাতে করে আঁজলা আঁজলা জল তুলে গায়ে মাথায় ঢালতে লাগলাম। সান্ত্রী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আর খৈনি বানাতে লাগলো, আর আমি যতটা পারি মাথায় গায়ে জল ঢাললুম। তারপর ভিজে গায়ে গারদে এসে ঢুকলুম। গারদের দরজা বন্ধ হলো। গা শুকোবার আগেই জামা কাপড় পরে নিলুম। পরে একটা লোক এসে গড়াদের নিচের কয়েক ইঞ্চি ফাঁক।

দিয়ে খাবার দিয়ে গেল, সেটা খেয়ে শুয়ে চোখ বুজিয়ে চুপ করে পড়ে থাকলাম। নৈঃশব্দ, গভীর গাঢ় নৈঃশব্দ আর অন্ধকার। এই অন্ধকার, এই একাকিত্ব, এই বন্দিত্ব, এই শূন্যতা, এ সব আমার চেনা, আমার জানা। এইসব ঘোচাবার জন্যেই কি একদিন শৈশবে স্কুল পালাইনি, ছোট ডিঙিতে চড়ে বর্ষার দুরন্ত নদীর বুকে ভেসে যাইনি, অলকাদের সঙ্গে মিশিনি, রেবাকে বিয়ে করিনি, তারপরে এই বিপ্লবী পার্টিতে আসিনি, এবং তারপরে আবার নীরার কাছে ছুটে যাইনি? সারা জীবন ধরে এই বোধই কি আমাকে রূপান্তরের পথে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে না? এই বোধই কি সমাজের সকলের সঙ্গে জীবনকে ভাগ করে সবাই একসঙ্গে ভোগ করবার বাসনাকে আমার বাধ্য করেনি? এই বোধ, অথচ যা আমি অস্বীকার করেছি, করছি, তাও সব সত্যি, একেবারে সত্যি ঘটনা, সঠিক। আজ আয়নায় ওরা আমাকে, আমার মুখটাকে দেখাচ্ছে, বলছে এই এই তুমি, আর আমি বারবার মনে মনে বলছি যে না না না না, ওটা আমি নই, ওটা আমার মুখের ছায়া নহে, না না না। নীরাকে মনে পড়ল, নীরার চোখ দুটো কি কালো, কি গভীর, চারদিকের এই পচা নোংরা গা ঘিন ঘিন করা অবিশ্বাসের এই যে নিরেট অন্ধকার, এর মধ্যে হঠাৎ আলোর মতো একদিন নীরার চোখ দুটো আমার চোখের সামনে ভেসে উঠেছিল, যে বিশ্বস্ত চোখের দিকে তাকিয়ে আমি আমি কত নির্ভর করেছি, যে চোখের দিকে তাকিয়ে আমার নিজেকে পরিচ্ছন্ন মনে হয়েছে, কত নিশ্চিন্ত হয়েছি।

0: পরদিন পরদিন আবার আমাকে সেই বাড়িতে দোতলার সেই ঘরটায় নিয়ে গেল। সকাল থেকে বেলা 12টা পর্যন্ত দফায় দফায় চারজন জিজ্ঞাসাবাদ করলো, তারপর সন্ধ্যাবেলায় ছুটি, চুপ করে সেলের মধ্যে শুয়ে শুয়ে ভাবা, কেবল ভাবা। তারপরের দিন ওই একই নিয়মে 8 জন প্রশ্ন করলো। তারপরের দিন সারাদিন কেউ আমাকে ডাকতেই এলো না। অবাক হলুম, কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। সন্ধে গড়িয়ে গেল, তখন খাবার দিয়ে যাবার কথা, আমি তারই প্রতীক্ষা করছি। হঠাৎ গরাদের তালা খোলার শব্দে চমকে উঠলাম। খাবার তো তলা দিয়েই দেয়, তাহলে
1: বাইরে আসুন।
0: কোথায় যাব?
1: গেলেই দেখতে পাবেন, আসুন।
0: ও ঠিক। আবার সেই বাগান, এখন অন্ধকার। আবার সেই বাড়ি, সেই সিঁড়ি, দোতলার সেই জিজ্ঞাসাবাদের ঘর।
1: ওই ঘরে বসুন।
0: রাত্রে ঘরে কখনো আমি আসিনি। দেখলাম এই ঘরের আলো বেশ একটু জোরালো। এবারে কি নতুন কোনো কায়দায় জিজ্ঞাসাবাদ করা হবে? হয়তো তাই। এবার কিন্তু আর আমার শীত করছে না, আমি প্রস্তুত। ওরা যা করতে পারে করুক, আমি প্রস্তুত। দরজা খুলে গেল। ও, দেখেই চিনতে পারলাম, সেই লোক। একটা কম্বল তার হাতে, আর কম্বলের মধ্যে একটা কিছু রয়েছে, ডান্ডাও হতে পারে। এটা কি? সব শুধুই সে টেবিলের উপর রাখলো, ডান হাতে সেই ফাইল, রিপোর্ট। এ সেই লোক যাকে আমি প্রথম দিন একটা ঘর থেকে রেগে বেরিয়ে যেতে দেখেছিলাম, যে ঘরের মধ্যে

0: একজনকে আমি হাত ছড়িয়ে উপুড় হয়ে টেবিলের উপর পড়ে থাকতে দেখেছিলাম, সেই লোক।
1: আমি একবারের বেশি কখনো দুবার প্রশ্ন করি না, আর আমার প্রশ্নের উত্তর আলটিমেটলি সকলকে দিতেই হয়।
0: আমি তো আপনাদের প্রশ্নের জবাব বহুবার দিয়ে,
1: কিন্তু সৎ উত্তর আমরা এখনো পাইনি।
0: চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গেই লোকটা আমার চোখ থেকে হারিয়ে গেল, এবং অ্যাকশন কমিটির সেই আহ্বানের দৃশ্য ও ঘটনা আমার মনে পড়ে গেল। মিহির,
2: শুনুন, আজ আমি শুধু এই চিঠিটাই পড়ব, তারপর আপনার যদি কিছু বলবার থাকে বলবেন।
0: চিঠি? ও কি ধ্রুব লিখেছে? সে কি স্বীকার করেছে যে আমি সাহায্য করেছি?
2: চিঠিটা পড়ছি, শুনুন। মাননীয় সুমিহির বাবু, একটু ভেবে আপনাকে সব সত্যি কথা জানাতে পারবো কিনা বলেছিলাম।
3: মাননীয় সুমিহির বাবু, একটু ভেবে আপনাকে সব সত্যি কথা জানাতে পারবো কিনা বলেছিলাম। যদিও আপনাকে আমি আগে কখনো দেখিনি, শুনেছি মাত্র আপনার কথা। আপনার পার্টি সম্পর্কেও আমার তেমন কোনো ধারণা ছিল না, একমাত্র অনলের মুখেই যা শুনেছি। সে একজন বিশেষ কর্মী তাও জানি। আপনার সঙ্গে রেবাদিকে দেখে ভারী অবাক হয়েছিলাম, ভয় পেয়েছিলাম রেবাদি বোধহয় আমার সঙ্গে ঝগড়া করতে এসেছেন। যাই হোক, আপনার সঙ্গে কথা বলে আমি সত্যি অভিভূত হয়েছি। পার্টির প্রতি, তার বৈপ্লবিক কর্মপদ্ধতির প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধাকে আপনি বাড়িয়ে দিয়েছেন। আমি বুঝতে পেরেছি অনল ভুল করেছে। সে আমাকে ভালোবাসে, তাই কখনো মিথ্যে বলে না। ধ্রুবর মতো লোককে সত্যি ক্ষমা করা যায় না। পার্টির, বিপ্লবের এবং অনলের মঙ্গলের জন্যই আপনাকে আমি তাই জানাচ্ছি, অনল সত্যি ধ্রুবকে আশ্রয় দিয়েছে। আমাকে অনল নিজেই সে কথা বলেছে। আমার সঙ্গে তার সব কথাই হয়। আমি সঠিক স্মরণ করতে পারছি না কার আশ্রয় ধ্রুবকেও পাঠিয়েছে, তবে মুর্শিদাবাদে কোনো বন্ধুর কাছে পাঠিয়েছে এই পর্যন্ত মনে আছে। অনল ধ্রুবকে অনেকগুলো টাকাও দিয়েছে, এবং একদিন পার্টির সন্ত্রাসবাদী নীতির পরিবর্তন হবে, অনল এই বিশ্বাসেই ধ্রুবকে আবার ফিরিয়ে আনবে বলেছে। আপনার কথায় আমার সম্মুখ উপলব্ধি হয়েছে, অনলকে আমার ফিরিয়ে আনা উচিত। আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। ইতি নীরা।
0: নীরা, নীরা লিখেছে, নীরা, আমার প্রেমে আদুরে হয়ে ওঠা নীরার সেই মুখখানা মনে পড়ল। নীরার বিশ্বস্ত সেই চোখ দুটো, যার দিকে তাকালে আমি নিশ্চিন্ত হতাম, পরিপূর্ণ হতাম। সেই চোখ দুটো মুহূর্তের জন্য আমার চোখের সামনে ভেসে উঠল।
4: কি ভাবছেন অনলবাবু, আপনি নীরাকে এসব বলেননি? কে বলেননি?
0: না।
4: ও, তাহলে নীরাও মিথ্যে কথা বলেছে?
0: তাই তো দেখছি।
4: পার্টি মিথ্যেবাদী, আমি মিথ্যেবাদী, আপনার স্ত্রী রেবা মিথ্যেবাদী, মীরা মিথ্যেবাদী, আর আপনি একা একমাত্র সত্যবাদী। বাট ইউ কান্ট গেট অ্যাওয়ে উইথ দিস ট্রিক। আপনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আই সে ইউ মাস্ট আনসার, ইউ মাস্ট আনসার মাই কোয়েশ্চেন।
5: আনসার, আনসার, আই সে আনসার। চুপ করে থেকে কোনো লাভ নেই, আলটিমেটলি সব আপনাকে স্বীকার করতেই হবে।
0: এই চিৎকার করে ওঠার সঙ্গে সঙ্গে হঠাৎ মনে পড়ে গেল, ও, আমি তো এসবি অফিসের সেই জিজ্ঞাসাবাদের ঘরে, আর আমার চোখের সামনে টেবিলের ওপর কম্বলটা নড়ে উঠল। ভেতরের ডান্ডানা কী আছে সেইটি শুদ্ধ একটা মোটা থাবায় উঠে এলো। লোকটা মোটা গঙ্গানুস্বরে কী একটা কথা বলল, আমার কানে কিচ্ছু পৌঁছল না। আমি শুনতে পেলুম না, বুঝতে পারলুম না, আমি খালি দেখতে পেলুম রাগের তার চোখ দুটো লাল হয়ে ঝলকাচ্ছে, আমার মুখের সামনে নামিয়ে এনেছে মুখটা, দাঁতগুলো লাল। আমি কিচ্ছু বুঝতে পারলাম না সে চিৎকার করে কি বলছে। আমি শুধু বললাম যে আমি জানি না, আমি এসবের কিচ্ছু জানি না। তারপরে আর আমার কিছু মনে নেই।
5: জানেন না? আচ্ছা, কি করে জানতে হয় আমি আপনাকে শিখিয়ে দেব। ইয়েস ইয়েস ইয়েস, আই নো হাউ টু মেক ইউ টক। নাও কাম অন কাম অন কাম অন ইউ রেচেড লায়ার কাম অন।
6: স্বীকারোক্তি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। কাহিনী সমরেশ বসু, বেতার নাট্যরূপ সমীর দাশগুপ্ত, অভিনয়াংশে মিহির রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পিপি শ্যামলেন্দু মজুমদার, রেবা শুক্লা বন্দ্যোপাধ্যায়, নীরা শর্মিষ্ঠা দাশগুপ্ত, অনলের মা শেফালী বন্দ্যোপাধ্যায়, বাবা দিলীপ কুমার ভট্টাচার্য, নরেশ রমাপ্রসাদ বণিক, দলের অপর কর্মী শৈবেশ আদক, শান্ত্রে অসীম মুখোপাধ্যায়, পুলিশ অফিসারগণ শিবশঙ্কর ঘোষ দস্তিদার, মলয় কুমার সেন, অনিল সরকার, অশোক মুখোপাধ্যায়, অম্বিকাচরণ ভট্টাচার্য, ধ্রুব মৃণাল মুখোপাধ্যায়, এবং অনলের ভূমিকায় শম্ভু মিত্র। আবহ সঙ্গীতে অ্যান্টোমেরেজেস সুদর্শন দাস, চণ্ডীগোপাল দাস, অলোক চট্টোপাধ্যায়, হিল্লোল মণ্ডল, দেবব্রত গঙ্গোপাধ্যায়, বিবেকেন্দ্র দেবরায় ও অমর লাহা। আবহ সঙ্গীত পরিচালনা প্রবীর মজুমদার, সম্পাদনা শুভ্রপ্রকাশ দে ও ইভা মিত্র, প্রযোজনা অজিত মুখোপাধ্যায়।
7: এতক্ষণ শুনলেন নাটক স্বীকারোক্তি, রচনায় সমরেশ বসু এবং প্রযোজনায় অজিত মুখোপাধ্যায়, আকাশবাণী শিলিগুড়ি। এবার শুনুন আধুনিক গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

0: কিউআর কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
1: টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
2: RBI এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী বলেছেন, 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ বিরতির লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন। এরপরই খুলে যাবে হরমুজ প্রণালী। মহিলাদের টি-20 ক্রিকেটে বিশ্বকাপে ভারত আর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদেশের সফরের প্রথম দিনে আজ ফ্রান্সের নিসে পৌঁছেছেন। এই সফরে তিনি ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং পরে তার ভারত ইনোভেটসের সূচনা করবেন। বিশেষ আমন্ত্রিত হিসেবে তার G7 সম্মেলনেও যোগ দেওয়ার কথা। এদিন সে দেশের ভারতীয় সম্প্রদায় প্রধানমন্ত্রীকে নেগ্রেস্কো হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানায়। ফরাসি ও ইটালীয় নৃত্যশিল্পীরা ভারতীয় নৃত্যশৈলী পরিবেশন করেন। সফরের পরবর্তী পর্যায়ে আজই তিনি স্লোভাকিয়া যাবেন। সে দেশের ব্রাতিস্লাভায় প্রধানমন্ত্রী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিক্রিনি এবং প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক করবেন। চলতি মাসের 16 এবং 17 তারিখে তিনি ফ্রান্সের এভিয়ানে G7 শীর্ষ সম্মেলনেও যোগ দেবেন। এই নিয়ে পরপর 8টি G7 বৈঠকে ভারতকে ডাকা হল, যা এদেশের প্রতি অংশীদার দেশগুলির বিশ্বাসকে তুলে ধরে বলে প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন। স্লোভাকিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অপূর্বা শ্রীবাস্তব বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্লোভাকিয়া সফরে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সহায়তা করবে। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভায় আকাশবাণীর প্রতিনিধির সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
1: The visit of Prime Minister to Slovakia is going to be a historical one because this will be the first ever visit by any Indian Prime Minister to Slovakia. So we are all looking forward for this visit and this is likely to enhance not only the political relations but also deepen economic engagements and open new avenues for cooperation in various sectors like defense, clean technologies, cyber security, tourism and people-to-people contact.
0: ফ্রান্সের নির্ধারিত G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই বৈঠকে মূলত অর্থনৈতিক উন্নতি, পণ্য সরবরাহ ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, যৌথ বিনিয়োগ এবং বিশ্ব নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। আগামী বুধবার G7 গোষ্ঠীভুক্ত দেশের নেতা, আমন্ত্রিত সহযোগী রাষ্ট্র এবং প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষকর্তাদের সঙ্গে মধ্যাহ্নভোজে যোগ দেবেন ট্রাম্প। তবে তার ঠিক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে মার্কিন রাষ্ট্রপতির। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার প্রেক্ষিতে সার্বিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভুচিকের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় শ্রী মোদী রাষ্ট্রপতি ভুচিককে তার আন্তরিক শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি সার্বিয়ার রাষ্ট্রপতির সাম্প্রতিক ভারত সফর এবং সেই সফরে অনুষ্ঠিত ফলপ্রসূ আলোচনার কথাও স্মরণ করেন। শ্রী মোদী বলেন, ভারত সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বকে অত্যন্ত গুরুত্ব দেয়। আগামী দিনগুলিতে উভয় দেশের মধ্যেকার অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 12 বছরে ভারত চিকিৎসা ক্ষেত্রকে উন্নত, উৎকর্ষ, সাশ্রয়ী এবং সহজলভ্য করে তুলতে নিরন্তর প্রচেষ্টা চালিয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, দেশের প্রান্তিক মানুষদের উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে বিশ্বের সর্ববৃহৎ স্বাস্থ্য সেবা কর্মসূচি আয়ুষ্মান ভারত কর্মসূচি দেশবাসীকে গর্বিত করে। তিনি বলেন, PM ভারতীয় জন ঔষধি পরিযোজনার মতন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে ওষুধ সহজলভ্য হয়েছে। স্টেন্ট এবং হাঁটু প্রতিস্থাপনের খরচ বর্তমানে অনেকটাই হ্রাস পেয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে বহু মানুষ উপকৃত হচ্ছেন। মেডিকেলে শিক্ষা ও বর্তমানে অনেকটা সহজ হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে, বেড়েছে আসনও। স্বাস্থ্যকর ভারত গঠনে সরকার প্রতিনিয়ত কাজ করে চলেছে বলে শ্রীমতী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত দশকে ভারতের স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এক রূপান্তরমূলক পরিবর্তন দেখা গেছে বলে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি মন্তব্য করেছেন। তিনি বলেন, সমস্ত নাগরিকের জন্য সুলভ এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজ সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী গড়করি বলেন, সরকারের ফ্ল্যাগশিপ স্বাস্থ্যসেবা প্রকল্পগুলি দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে যথেষ্ট শক্তিশালী করেছে এবং সুস্থ ভারতের দৃষ্টিভঙ্গিকে উন্নত করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডাও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে স্বাস্থ্যক্ষেত্রে ভারত অভূতপূর্ব উন্নতি করেছে। স্বাস্থ্যবান নাগরিক যে কোনো দেশকে শক্তিশালী করে বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে এক পোস্টে শ্রী নাড্ডা উল্লেখ করেন, আয়ুষ্মান ভারত, পিএম জয়, আয়ুষ্মান আরোগ্য মন্দিরের মতন স্বাস্থ্য পরিষেবা উদ্যোগের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, যা অতীতে কখনো হয়নি। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, পারমাণবিক শক্তি দপ্তরের সঙ্গে যৌথভাবে তারা একটি হিটিং সিস্টেম বা তাপ নির্গমন যন্ত্র বানিয়েছে, যাতে চাঁদে অত্যন্ত ঠান্ডা আবহাওয়াতেও মহাকাশযানকে উষ্ণ রাখা যায়। গতকাল ইসরো চেয়ারম্যান বেঙ্গালুরুতে একটি বৈঠকে বলেন, চন্দ্রযান থ্রি অভিযানের ল্যান্ডার বিক্রম পুরোপুরি সৌরশক্তি চালিত, কিন্তু তা চাঁদের ওপর কেবলমাত্র 14 দিন সক্ষম থাকতে পারে। এবার যে তাপ নির্গমন যন্ত্র বানানো হচ্ছে, তার মাধ্যমে ল্যান্ডারটি অন্তত 200 দিন চাঁদের অতি শীতল পরিস্থিতিতে ঠিকঠাক কাজ করতে পারবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব রক্তদাতা দিবস পালন করা হচ্ছে। মানুষের প্রাণ বাঁচানোর জন্য রক্তদানে উৎসাহিত করাই দিনটি পালনের মূল লক্ষ্য। রক্তের গ্রুপ আবিষ্কারক, চিকিৎসক, গবেষক ল্যান্স স্টেইনারের জন্মদিন স্মরণ দিনটি পালন করা হয়ে থাকে। এই উপলক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী নাড্ডা বলেন, রক্তদানের মাধ্যমে কোনো মানুষের দ্বিতীয় জীবন লাভের সম্ভাবনা তৈরি হয়। রক্তদান মানবিকতার এক ফোঁটা শীর্ষক এই বছরের রক্তদান দিবসের মূল ভাবনাকে তুলে ধরে শ্রী নাড্ডা বলেন, প্রতিটি রক্তদাতার জীবন বাঁচানোর শক্তি রয়েছে। স্বাস্থ্যকর সমাজ গঠনে রক্তদান করে প্রতিটি নাগরিকের সমর্থনের আহ্বান জানান তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান ইঙ্গিত দিয়েছিল এই ধরনের একটি চুক্তি সম্পাদনের জন্য অনেক দূর কথাবার্তায় গিয়েছে। ঠিক তার কয়েক ঘণ্টা পরই ট্রাম্প এই মন্তব্য করেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর চুক্তি স্বাক্ষরের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানিয়েছে যে চুক্তির কাঠামো এখনও চূড়ান্ত হয়নি এবং এই দিনটি নিয়ে ট্রাম্পের অস্বাভাবিক জেদের সমালোচনা করা হয়েছে। ইরানের কর্তৃপক্ষ প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য অনুষ্ঠান, শোকযাত্রা ও দাফনের সময়সূচি ঘোষণা করেছে। ইরানের বার্তা

সংস্থার তথ্য অনুযায়ী প্রয়াত খামেনির বিদায় অনুষ্ঠান 4 ও 5 জুলাই তেহরানের ইমাম খামেনি প্রার্থনা ময়দানে অনুষ্ঠিত হবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর উপত্যকায় সাধারণ মানুষের প্রতিবাদ ক্রমশ বেড়ে চলেছে। ইসলামাবাদ প্রতিবাদীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেও জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে। মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত আজ প্রথম ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। এডভার্সনে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যে 7টায়। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড বেশ ভালো। এখনও পর্যন্ত হওয়া 16টি ম্যাচের মধ্যে তারা 13টিতেই জয়ী হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ ফ্রান্সের নিশে ভারত ইনোভেটসের সূচনা করবেন। ফ্রান্সের G7 সম্মেলনে আগামী সপ্তাহে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। খবর এখনকার মতো শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা বিদ্রোহ আরও মারাত্মক আকার ধারণ করার ইঙ্গিত মিলেছে। বিদ্রোহী শিবিরের অন্যতম প্রধান নেত্রী তথা বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আজ এক বিস্ফোরক দাবি করে জানিয়েছেন যে তাদের পক্ষে থাকা বিক্ষুব্ধ সাংসদের সংখ্যা 19 থেকে বেড়ে এখন 22-এ পৌঁছেছে। তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের সূত্রে জানা গেছে, আগামীকাল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করার আগে আজ সন্ধ্যায় দিল্লিতে বিদ্রোহী ব্লকের সদস্যরা বৈঠকের ডাক দিয়েছেন। এই বৈঠকে অধ্যক্ষের কাছে জমা দেওয়ার জন্য চূড়ান্ত রণকৌশল ও খসড়া তৈরি করা হবে। এরপর তারা অধ্যক্ষের কাছে গিয়ে নিজেদের জন্য সংসদে একটি সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আনুষ্ঠানিক আবেদন জানাবেন। বিধানসভায় সুইজাল কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ সকাল 11:45 নাগাদ ভবানী ভবনে হাজিরা দেন। এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করেছে সিআইডি। উল্লেখ্য, গত 12 তারিখ এক দফায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করে সিআইডি, আজ তাকে এ বিষয়ে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকেও আজ জিজ্ঞাসাবাদের জন্য সিআইডি ডেকে পাঠিয়েছে বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। সাধারণ মানুষের কাছে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে শুরু হচ্ছে নতুন সরকারের এই জনকল্যাণ শিবিরগুলি। আগামীকাল 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। এই শিবিরগুলিতে সরকারের 55 ধরনের সমাজ কল্যাণমূলক প্রকল্প সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ। এদিকে জনকল্যাণ শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলায় সচিব স্তরের IAS আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কলকাতা পুরসভা এলাকাতেও 16টি বড়তে জনকল্যাণ শিবির আয়োজিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আগামী 21 জুন কলকাতার রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য যোগ সঙ্গম পোর্টাল চালু করা হবে। যোগ দিবসের অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম গতকাল স্বাস্থ্যভবনে বৈঠক করেন। বিভিন্ন আবাসন, স্কুল, কলেজ, সরকারি প্রতিষ্ঠানের সবাইকে এই পোর্টালের মাধ্যমে যোগ অনুশীলনে যুক্ত হওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে চাইলে সাধারণ মানুষ তাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে 1800-315-7008 এই নম্বরে মিসড কল দিতে পারেন বলেও তিনি জানান। 19 জুন দৌড় সে ধ্যান তক নামে রান ফর যোগার আয়োজন করা হয়েছে। এদিকে আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে নদিয়া জুড়ে বেড়েছে যোগ চর্চার উন্মাদনা। জেলার স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাবগুলিতে জোর কদমে চলছে যোগাভ্যাস। কলকাতাকে আরও পরিচ্ছন্ন, বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। ভবানীপুরে এক জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল একথা ঘোষণা করেছেন। তিনি জানান, 15 জুন সোমবার থেকে 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। রাজ্য সরকার 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতিগত শংসাপত্র যাচাইয়ের কাজ শুরু করেছে। যাচাইয়ের কাজ দ্রুত শেষ করার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে একটি মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করা হয়েছে। জেলা শাসক, মহকুমা শাসক, BTO এবং সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত নথি যাচাই করে সংশ্লিষ্ট রিপোর্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে। কোনো শংসাপত্র ভুয়ো প্রমাণিত হলে সেটি দ্রুত বাতিল করার অর্ডার জারি করে সেটিকেও পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। সামাজিক সুরক্ষা প্রকল্প সহ নানা বিষয়ে অভিযোগ জানানোর জন্য রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করেছে। মুখ্যমন্ত্রী দপ্তরের ওয়েবসাইটে গিয়ে এই পোর্টাল খুলে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অভিযোগ জানানো যাবে। একই সঙ্গে সেই সংক্রান্ত নথিও আপলোড করার সুযোগ থাকছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি অভিযোগ জানানোর জন্য আপনার সরকার আপনার পাশে নামে একটি হেল্পলাইন চালু করেন। নম্বরটি হল 8282082820। এছাড়াও চালু হয়েছে ইমেল আইডি asap@wb.gov.in। রাজ্য সরকার আরও 23টি বেসরকারি হাসপাতালের 540টি শয্যা স্বাস্থ্য দপ্তরের বেড ব্যাংকে যুক্ত করবে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার গতকাল স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সহ এই হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, রাজ্য সরকারের কাছ থেকে বিনামূল্যে জমি পাওয়া হাসপাতালগুলির 10% শয্যায় গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা হবে। উল্লেখ, এর আগে তিনি 17টি বেসরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে 660টি শয্যা রাজ্য সরকারের বেড ব্যাংকে যুক্ত করার কথা জানিয়েছিলেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, স্বাস্থ্যকেন্দ্র মিলিয়ে 97,000 সরকারি শয্যা রয়েছে। এর সঙ্গে আরও বিভিন্ন বেসরকারি হাসপাতালের আরও 2,000 শয্যা যুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5:10।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন বিজ্ঞাপন বিরতি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
2: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
1: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন ভাওয়াইয়া, শিল্পী সঞ্জয় বর্মণ।

এতক্ষণ শুনলেন ভাওয়াইয়া শিল্পী সঞ্জয় বর্মনের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি এবং হিন্দি সংবাদ।

0: una canción.
1: আকাশবাণী শিলিগুড়ি, নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের লাইভ ফোন ইন অনুষ্ঠান মনপুরা জাংশন। সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ বিশ্ব রক্তদান দিবস। আজকে আমাদের এই দিনে আমরা আলোচনা করব রক্ত আমাদের শরীরে

আমাদেরকে কিভাবে ভালো রাখে, অর্থাৎ রক্ত আমাদের শরীরের তো একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং এর মাধ্যমে আমাদের শরীর অক্সিজেন, পুষ্টি হরমোন এবং বিভিন্ন প্রয়োজনীয় উপাদান শরীরের এক অংশ থেকে অন্য অংশে পৌঁছে দেয়। তাই রক্তের অভাব হলে শরীরে কি কি লক্ষণ দেখা যায়, কি রোগ দেখা যায় এবং এর ঘরোয়া প্রতিকার কি, কিভাবে আমরা নিজেদেরকে ভালো রাখবো যাতে আমাদের রক্তাল্পতা না হয়, শরীরে রক্ত কম দেখা গেলেই সেটি রক্তাল্পতা হয়, এই নিরাময়ের জন্য আমাদের সঙ্গে আলোচনা করার জন্য ফোন করুন 9434076705 এই নম্বরে। তার আগে শুনে নিই একটি সুন্দর গান।

আমাদের দেশে বিশেষ করে নারীদের এবং শিশুদের মধ্যেই কিন্তু অ্যানিমিয়ার প্রভাবটি দেখা যায়। অনেক সময় আমরা এটিকে সাধারণ দুর্বলতা হিসেবেই কোনো গুরুত্ব দিই না, কিন্তু দীর্ঘদিন ধরে রক্তের অভাব থাকলে শরীরের বিভিন্ন অঙ্গে কিন্তু অনেক রকম প্রভাব পড়ে বা প্রভাব দেখা যায়। অ্যানিমিয়ার সবচেয়ে বড় কারণ হল শরীরে পর্যাপ্ত আয়রনের অভাব। আয়রন ছাড়া হিমোগ্লোবিন তৈরি হয় না। অপুষ্টি, অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত রক্তক্ষরণ, এই সমস্তের ফলে এই সমস্যা দেখা দেয়। এর জন্য ঘরোয়া প্রতিকার কি করা উচিত বা কী করতে হবে, কী করে নিজেদেরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে হবে, এই নিয়ে কথা বলবো আজকে। তাই ফোন করুন 9434077605 এই নম্বরে।

0: শ্রোতা বন্ধুর ফোন এসে গেছে, দেখব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি, সঙ্গীতা মজুমদার।
0: হ্যাঁ, সঙ্গীতা দেবী বলুন।
1: আজকের কি বিষয় আপনাদের?
0: আজকে তো বিশ্ব রক্তদান দিবস, তো এই রক্তের ব্যাপারে আমাদের কথা বলার আগে আমাদের বিষয় হলো রক্তের অভাবে যে আমাদের রক্তাল্পতা দেখা যায়, তার জন্য ঘরোয়া কী কী উপায়ে আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি যাতে আমাদের এই রক্তের অভাবটা না দেখা যায় বা রক্তাল্পতা, অ্যানিমিয়াটা না হয়।
1: রক্ত, আজ তো রক্তদান দিবস, রক্ত আমাদের খুবই প্রয়োজনীয় উপাদান।
0: হুম,
1: আর ঠিক মতন খাওয়া দাওয়া করলে, বিশ্রাম এইসব করলে, ফল টল ভিটামিন খেলে রক্তটা ঠিক থাকে। কিন্তু সবার পক্ষে তো দামি দামি জিনিস খাওয়া সম্ভব না, মাছ মাংস ডিম। সেজন্য আমি যতদূর জানি যে কুলেখাড়া একরকম শাক পাওয়া যায়, সেটা সেটা খেলে শরীরে নাকি রক্ত হয়। একবার আমিও খেয়েছিলাম, উপকারও পেয়েছি আমি। হ্যাঁ, আর খেলে শরীরটা খুব ভালো লাগে, শরীরটা মানে শরীরে একটু ঘুমও আসে, তরতাজা হয়, শরীরটা খুব ভালো লাগে কুলেখাড়া শাক।
0: আচ্ছা আচ্ছা, এই
1: কোনো তরকারি বা ডালের মধ্যে একটু দিয়ে দিলে,
0: হ্যাঁ হ্যাঁ, কিভাবে খাওয়া যেতে পারে এই কুলেখাড়া শাকটা?
1: কুলেখাড়া শাকটা এমনি শাকের মতো রান্না করে, বা যারা একটু গন্ধ থাকে তো,
0: হুম হুম
1: এরকম একটু গন্ধ থাকে,
0: হুম
1: সেই জন্য রসুনটা বেশি দিয়ে, বা একটু পাতা ছিঁড়ে কোনো তরকারির মধ্যে যদি দিয়ে দেওয়া যায়, বা
0: আচ্ছা আচ্ছা,
1: ডালের মধ্যে একটু পাতা দিয়ে কুচি কুচি করে দিয়ে দেওয়া যায়,
0: হুম,
1: তাহলে ওটা যাতে শরীরের ভিতরে গেলেই রক্তটা হয়ে যায় আর কি।
0: একদম। এটা এই শাকটা হচ্ছে বাজারে একদম সহজলভ্য এবং আমরা
1: হ্যাঁ হ্যাঁ
0: সহজেই এটাকে ঘরে আনতে পারি।
1: হ্যাঁ, খুব কম দামেই পাওয়া যায়, এটা খাওয়া যায়, এটা সকলের সাধ্যের মধ্যে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই খুব ভালো কথা বলেছেন যে সকলের সাধ্যের মধ্যেই থাকতে হবে। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এমন খাবার আমাদের খেতে হবে যাতে আমাদের রক্তের অভাবটা বা রক্তের ঘাটতি পূরণ হয় এবং সকলের সাধ্যের মধ্যে হয়। খুব ভালো বলেছেন সঙ্গীতা দেবী, উপকৃত হলাম আপনার কথা শুনে।

0: আপনিও খুব ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন এবং সঙ্গে থাকবেন আকাশবাণী শিলিগুড়ি। ধন্যবাদ।
1: আচ্ছা, আপনিও ভালো থাকবেন। একটা সাধনা সরগমের একটা গান শোনাবেন?
0: চেষ্টা করব, অনুরোধ রইল, শুনে রাখলাম, আমি চেষ্টা করব অবশ্যই। সঙ্গে থাকুন। তো সঙ্গীতা দেবী যেটা বললেন যে সকলের সাধ্যের মধ্যে কুলেখাড়া শাকটি কিন্তু বেশ আমাদের রক্তের অভাব পূরণ করতে পারে। এটিকে ধুয়েও খেতে পারেন অথবা রস করে খেতে পারেন, বিভিন্ন তরকারিতে খেতে পারেন অথবা শাক করেও খেতে পারেন, যেমনভাবে খুশি আপনি খেতে পারেন, কিন্তু খেলে রক্তের যে অভাব সেটা মিটবে, অনেকটাই ঘাটতি লাঘব হবে। শুনে নেব আমাদের গান।

0: আমাদের সঙ্গে রয়েছেন শ্রোতা বন্ধু, শুনে নেব।
1: হ্যালো,
0: হ্যালো, কে
1: আমি
0: বলছেন?
1: জলপাইগুড়ি থেকে বলছি,
0: হ্যাঁ
1: সোমা
0: হ্যাঁ,
1: গাঙ্গুলি।
0: সোমা দেবী বলুন।
1: হ্যাঁ, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার।
1: রক্ত নিয়ে কথা বলছেন
0: হুম
1: তো?
0: হুম হুম আজকে যেহেতু রক্তদান দিবস, বিশ্ব রক্তদান দিবস, তাই রক্তের অভাবে থেকে যাওয়া আমাদের এই অ্যানিমিয়া রোগ, তার প্রতিকার এবং কিভাবে নিজেকে ভালো রাখবো।
1: হ্যাঁ, রক্তদান তো একটি মানে মহাদান।
0: হ্যাঁ হ্যাঁ
1: রক্তদান যেহেতু আজকে রক্তদান দিবস,
0: হুম
1: রক্ত দেওয়া তো খুবই গুরুত্বপূর্ণ বিষয়,
0: হুম হুম
1: আর এটা একটা সামাজিক কাজ,
0: হুম
1: পুণ্যেরও কাজ বলা যায়।
0: একদম
1: যে 1 ফোঁটা রক্তের জন্য মানুষ চলে যায় পৃথিবী থেকে,
0: হুম
1: তাই রক্ত তো দোকানে কেনাবেচা করা যায় না, সেটা
0: হুম
1: মানুষের মধ্যে তৈরি হয়।
0: একদমই তাই, ঠিক
1: সেই
0: বলেছেন।
1: থেকে আমাদের, হ্যাঁ, রক্ত দিয়ে একজনকে বাঁচায়, সেটা তো মহা পুণ্যের কাজ
0: হুম
1: বলা যায়।
0: হুম হুম
1: আর রক্ত মানে মানুষের যখন অল্প হয়ে যায়
0: হুম
1: তখন নানা রকম রোগ দেখা যায়,
0: হুম হুম
1: যেমন অ্যানামিয়া,
0: হুম
1: আরো
0: হুম
1: অন্যান্য
0: হুম
1: কি
0: হুম
1: দেখা
0: হুম
1: যায়। এর জন্য আমাদের ভিটামিন এ এগুলো খেতে হবে, যেমন ডিম, মাছ, মাংস,
0: হুম হুম
1: এছাড়া শাকসবজি খেলেও রক্তটা মানুষের শরীর তৈরি হয়।
0: হুম হুম সবুজ শাক সবজি।
1: হ্যাঁ, সবুজ শাকসবজি
0: হ্যাঁ
1: যেমন
0: হ্যাঁ হ্যাঁ
1: পালং শাক,
0: পালং শাক, লাল শাক,
1: বেগুন শাক,
0: হ্যাঁ
1: হ্যাঁ, পাই শাক, এগুলো খুব
0: হ্যাঁ হ্যাঁ
1: উপকারী।
0: হ্যাঁ সেটাই, সবুজ শাকসবজিতে প্রচুর রকমের ভিটামিন পাওয়া যায়
1: হ্যাঁ
0: যেগুলো আমাদের
1: হ্যাঁ,
0: শরীরে রক্ত তৈরি করতে
1: রক্তের
0: সাহায্য
1: ঘাটতি
0: করে।
1: হবে।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ,
0: ঠিক বলেছেন।
1: এইটুকুই বললাম।
0: হুম
1: নমস্কার দিদি।
0: নমস্কার, আপনি খুব ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
1: ঠিক আছে।
0: সবুজ শাক সবজি যেমন পালং শাক।

লাল শাক, কলমি শাক, পুঁই শাক এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, তাই এই সমস্ত খাবার আমাদের লক্ষ্য রাখতে হবে খাবারের সঙ্গে যেন প্রতিদিন একটু আধটু করে থাকে। তারপর 4 থেকে 5টি খেজুর খেলে শরীর অনেকটাই আয়রন পায়। শুনে নেব আরও একটি গান।

রক্তের অভাবে যে লক্ষণগুলি আমাদের শরীরে দেখা যায় তা হলো সব সময় একটা ক্লান্তি লাগা, শরীরে শক্তি না থাকা, মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, বুক ধরফর করা, শ্বাস নিতে একটু কষ্ট হওয়া, মাথা ব্যথা করা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, মুখ ঠোঁট এবং চোখের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়া। এছাড়াও চুল পড়তে পারে এবং নখ ভঙ্গুর হয়ে যেতে পারে এবং কাজের প্রতি অনীহা, এই সমস্ত রক্তের রক্তাল্পতার বিষয়, অর্থাৎ রক্তহীনতায় যারা আমরা ভুগি তাদের কিন্তু এই সমস্ত শারীরিক লক্ষণ দেখা যেতেই পারে। এই সমস্ত লক্ষণ দেখা গেলেই একদম কোনো দিক চিন্তাভাবনা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং তার সঙ্গে ঠিকঠাক আমাদের খাওয়া দাওয়ার দিকেও নজর দিতে হবে। যেমন রাতে কিশমিশ ভিজিয়ে রেখে সকালে আপনি খেতে পারেন, এতেও কিন্তু রক্ত বাড়ে। এছাড়াও বিভিন্ন রকম ডাল, যেমন মুসুর ডাল, মুগ ডাল, ছোলা, রাজমা, এই সমস্তও কিন্তু রক্ত তৈরিতে সাহায্য করে।

এছাড়াও বিট, গাজর পুষ্টিগুণে সমৃদ্ধ এবং রক্ত স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী। আমলকিতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা রক্ত তৈরি করতে সাহায্য করে। শাকসবজি বা ডালের সঙ্গে লেবুর রস খেলে আয়রন সহজে তৈরি হয়। খাবারের সঙ্গে চা কফি খাবেন না, অতিরিক্ত জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, নিয়মিত ফল এবং শাকসবজি খান, পর্যাপ্ত জল গ্রহণ করুন। এছাড়াও রক্তের অভাবে বা রক্তের অভাবজনিত অ্যানিমিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দিন। সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন।

জীবন অমূল্য, আর সেই জীবন রক্ষার জন্য মানুষের পাশে মানুষ হয়ে দাঁড়ানোর চেয়ে বড় মানবতা আর কিছু হতে পারে না। প্রতিদিন অসংখ্য মানুষ দুর্ঘটনা, অস্ত্রোপচার, থ্যালাসেমিয়া কিংবা নানা জটিল রোগের কারণে রক্তের প্রয়োজন অনুভব করেন। তাদের কাছে একজন স্বেচ্ছা রক্তদাতা কেবল একজন মানুষ নন, তিনি এক টুকরো আশা, এক নতুন সম্ভাবনা। তাই রক্তদান শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, এটি মানবতার প্রতি আমাদের ভালোবাসা ও দায়বদ্ধতার এক অনন্য প্রকাশ। জীবনের সবচেয়ে বড় উপহার হয়তো অর্থ বা সম্পদ নয়, কখনো কখনো কয়েক ফোঁটা রক্তই হয়ে ওঠে কারুর বেঁচে থাকার শেষ আশ্রয়। রক্তের কোনো বিকল্প নেই, কিন্তু একজন মানুষের পাশে দাঁড়ানোর হাজার উপায়ের মধ্যে রক্তদান সবচেয়ে মূল্যবান, কারণ এই দান ফিরিয়ে দেয় জীবনের স্পন্দন। নমস্কার বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আজকের যুব অনুষ্ঠানের মূল বিষয় বিশ্ব রক্তদান দিবস, অর্থাৎ আজ বিশ্ব রক্তদান দিবস। আমরা কথা বলবো এই বিষয়টি নিয়ে। বন্ধুরা, প্রথমেই তোমাদের একটু জানিয়ে রাখি যে রক্তদান দিবস বলতে সাধারণত বিশ্ব রক্তদান দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডেকেই বোঝানো হয়, যা প্রতি বছর 14 জুন পালিত হয়। এই দিনটি পালন করা হয় মূলত মানুষের মধ্যে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এবং যারা নিয়মিত রক্তদান করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে। এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্যগুলি হল নিরাপদ রক্তদানের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, স্বেচ্ছা রক্তদাতাদের ধন্যবাদ জানানো, হাসপাতাল ও রোগীদের জন্য পর্যাপ্ত ও নিরাপদ রক্তের যোগান নিশ্চিত করা। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে দিনটি মূলত সেই সকল মানুষকে উৎসর্গ করা হয় যারা নিঃস্বার্থভাবে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচান। সহজভাবে বললে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় এক ব্যাগ রক্ত একটি জীবন বাঁচাতে পারে। একজন মানুষের রক্তদান অন্য একজনের জীবন বাঁচাতে পারে, কারণ মানুষের শরীরে রক্তের বিকল্প কোনো কৃত্রিম জিনিস এখনো তৈরি হয়নি। তাই জরুরি অবস্থায় দাতার রক্তই রোগীর শরীরে সরাসরি ব্যবহার করা হয়। যখন একজন মানুষ রক্তদান করেন, সেই রক্তকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে বিভিন্ন উপাদানে ভাগ করা হয়, যেমন লোহিত রক্তকণিকা, প্লাজমা, প্লেটলেট। এরপর এগুলো আলাদা আলাদা রোগীর জন্য ব্যবহার করা হয়। নানান পরিস্থিতিতে রক্তের প্রয়োজন হয়, যেমন দুর্ঘটনায় প্রচুর রক্তক্ষরণ হলে, বড় অপারেশনের সময়, থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়ায় রোগীদের রক্ত দরকার হলে, সন্তান জন্মের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে, ক্যান্সার বা অন্যান্য জটিল রোগে। যেমন ধরো একজন দুর্ঘটনা

আহত রোগীর শরীরে যদি অনেক রক্ত কমে যায়, তখন সময় মতো রক্ত না পেলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অক্সিজেন পাবে না এবং জীবন ঝুঁকিতে পড়বে। ঠিক সেই সময়ে ডোনারের দেওয়া রক্তই তাদের জীবন বাঁচাতে পারে। তাই বলা হয়, একজন মানুষের এক ইউনিট রক্ত কমপক্ষে তিনজন ভিন্ন ভিন্ন মানুষের জীবন বাঁচাতে পারে। সহজ কথায়, রক্তদান মানে শুধু রক্ত দেওয়া নয়, এটা সরাসরি জীবনদান। ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে নিরাপদ রক্তদান, এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদান দিবস। ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে। প্রতি বছর ৮ কোটি ইউনিট রক্ত স্বেচ্ছায় দান হয়, অথচ এর মাত্র ৩৮% সংগ্রহ হয় উন্নয়নশীল দেশগুলো থেকে, যেখানে বাস করে বিশ্বের মোট জনসংখ্যার ৮২% মানুষ। এছাড়া এখনও বিশ্বের অনেক দেশে মানুষের রক্তের চাহিদা হলে নির্ভর করতে হয় নিজের পরিবারের সদস্য বা নিজের বন্ধুদের রক্তদানের ওপরে। আর অনেক দেশে পেশাদারী রক্তদাতা অর্থের বিনিময়ে রক্তদান করে আসছে রোগীদের। অথচ বিশ্বের নানা দেশ থেকে তথ্য সংগ্রহ করে জানা যায়, নিরাপদ রক্ত সরবরাহের মূল ভিত্তি হল স্বেচ্ছায় দান করা রক্ত, কারণ তাদের রক্ত তুলনামূলকভাবে নিরাপদ এবং এসব রক্তের মধ্য দিয়ে গ্রহীতার মধ্যে জীবন সংশয়ী সংক্রমণ যেমন এইচআইভি ও হেপাটাইটিস সংক্রমণের আশঙ্কা খুবই কম। স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী আড়ালে থাকা সেসব মানুষদের উদ্দেশ্যে, এসব অজানা বীরের উদ্দেশ্যে উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদান দিবস। উন্নত দেশে বেশিরভাগ রক্তদাতাই হলেন স্বেচ্ছায় রক্তদাতা, যারা সামাজিক দায়বদ্ধতা থেকে রক্তদান করেন। দরিদ্র দেশগুলোতেও এ ধরনের প্রতিষ্ঠিত স্বেচ্ছায় রক্তদাতার সংখ্যা বেশ কম। বেশিরভাগ রক্তদাতাই কেবল তাদের পরিচিতজনদের প্রয়োজনে রক্তদান করে থাকেন। বেশিরভাগ রক্তদাতাই সমাজসেবামূলক কাজ হিসেবে রক্তদান করেন। তবে কিছু মানুষ পেশাদার রক্তদাতা, অর্থাৎ তারা অর্থ বা কোনো ভাতার বিনিময়ে রক্তদান করে থাকেন। আবার রক্তদাতা তার ভবিষ্যৎ প্রয়োজনে রক্ত পেতে পারেন। রক্তদান অপেক্ষাকৃত নিরাপদ, তবে কিছু রক্তদাতার যে জায়গায় সূঁচ প্রবেশ করানো হয় সেগুলো কালশিরে পড়ে। আবার কেউ কেউ রক্তদানের পর দুর্বলতাও অনুভব করেন। সম্ভাব্য রক্তদাতার রক্ত ব্যবহার যেসব কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে তার সব কিছুই পরীক্ষা করা হয়। এই পরীক্ষাগুলোর মধ্যে রক্তের মাধ্যমে ছড়ায় এমন রোগের পরীক্ষা অন্তর্ভুক্ত। রক্তদাতাকে তার চিকিৎসার ইতিহাস জিজ্ঞাসা করা হয় এবং তার একটি সংক্ষিপ্ত শারীরিক পরীক্ষা করা হয়, তা নিশ্চিত করার জন্য যে রক্তদান তার শরীরের জন্য ক্ষতিকর হবে না। একজন রক্তদাতা কতদিন পরপর রক্তদান করতে পারবেন তা নির্ভর করে তিনি কি দান করছেন তার উপর এবং যে দেশে রক্তদান সম্পন্ন হচ্ছে সে দেশের আইনের উপর। তবে প্রতি ৪ মাস অন্তর, অর্থাৎ ১২০ দিন পরপর মানব দেহে নতুন রক্ত তৈরি হয়। গৃহীত রক্তের পরিমাণ ও পদ্ধতি ভিন্ন হতে পারে, তবে সাধারণত ৫০০ মিলিলিটার সম্পূর্ণ রক্ত নেওয়া হয়। পরিসঞ্চালনে ব্যবহৃত বেশিরভাগ রক্ত উপাদানই অল্প আয়ু বিশিষ্ট এবং এ কারণে অপরিবর্তিত সরবরাহ নিশ্চিত করা একটি সব সময়কার সমস্যা। বন্ধুরা, আমরা অনেক কথাই তোমাদের জানালাম আজকের এই বিশেষ দিনটি নিয়ে, আরও কথা তোমাদের জানাবো, কিন্তু তার আগে তোমাদের বলে রাখি, আমাদের মাঝে রয়েছেন একজন আবৃত্তি শিল্পী এবং একজন সঙ্গীত শিল্পী। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি দেবস্মিতা মণ্ডলকে, তার কণ্ঠে একটা সুন্দর গান আমরা শুনব। দেবস্মিতার সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস।

বন্ধুরা, আমরা শুনলাম একটি সুন্দর মিষ্টি গান দেবস্মিতার কণ্ঠে। এবারে তোমাদের একটু বলি রক্তদানের উপকারিতা কি কি রয়েছে। রক্তদানের প্রথম এবং প্রধান কারণ, মানুষের দানকৃত রক্ত আরেক মানুষকে নতুন জীবন দিতে পারে। রক্তদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। রক্তদান করার সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে অবস্থিত বোন ম্যারো নতুন কণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয় এবং রক্তদানের দু সপ্তাহের মধ্যে নতুন রক্তকণিকার জন্ম হয়ে ঘাটতি পূরণ হয়ে যায়। বছরে তিনবার রক্তদান শরীরের লোহিত রক্তকণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য, রক্তদান করার মাত্র 48 ঘন্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কিন্তু কমে যায়। আরেক গবেষণায় দেখা যাচ্ছে, যারা বছরে দুবার রক্ত দেয় অন্যদের তুলনায় তাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি

0: কমে যায়। বিশেষ করে ফুসফুস, লিভার, কোলন, পাকস্থলী ও গলার ক্যান্সারের ঝুঁকি নিয়মিত রক্তদাতাদের ক্ষেত্রে অনেক কম পরিলক্ষিত হয়েছে। 4 বছর ধরে 1200 লোকের ওপর এ গবেষণা চালানো হয়েছিল। নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে নিজের শরীরে বড় কোনো রোগ আছে কিনা তা বিনা খরচে জানা যায়, যেমন হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইচআইভি ইত্যাদি। প্রতি পাইন্ট রক্ত দিলে 650 ক্যালোরি করে শক্তি খরচ হয়, অর্থাৎ ওজন কমানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রক্তদান উচ্চ রক্তচাপ কমায়। মানুষ এবং সমাজের উপকারের স্বার্থে রক্তদান অন্যতম কর্তব্য। রক্তদানের মাধ্যমে নিজের শরীর ঠিক থাকে এবং অন্যের জীবন বাঁচে। বন্ধুরা, রক্তদানের ক্ষেত্রে মানুষের মধ্যে এখনও যে ভয় বা ভুল ধারণা রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের তাহলে একটু বলি। অনেকেই ভাবে রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায়। আসলে শরীর কিছুদিনের মধ্যেই নিজের রক্ত তৈরি করতে পারে। রক্তদান করলে রোগ হয়ে যেতে পারে, এটাও অনেকে ভাবে। যদি নিরাপদ ও নতুন সুই ব্যবহার করা হয় তাহলে সংক্রমণের কোনো ঝুঁকি কিন্তু থাকে না। একবার রক্ত দিলে বারবার নাকি দিতে হয়, এটা বাধ্যতামূলক নয়, ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর দেওয়া যায়। যে কেউ রক্ত দিতে পারে না এটা অনেকের মনে হয়। আসলে নির্দিষ্ট স্বাস্থ্য মানদণ্ড পূরণ করলে বেশিরভাগ সুস্থ মানুষই রক্ত দিতে পারেন। রক্তদান করলে ওজন কমে যায় বা শরীর খারাপ হয়, এই ভুল ধারণাও রয়েছে। তো বলে রাখি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। শরীর স্বাভাবিকভাবেই কিন্তু দ্রুত ভারসাম্য ফিরিয়ে আনে। একটি সত্যি কথা হলো, রক্তদান একটি নিরাপদ প্রক্রিয়া এবং এটি কারো জীবন বাঁচানোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা একটু স্বাদ বদল করার জন্য এবারে শুনব আরাত্রিকা আচার্যের কণ্ঠে একটি সুন্দর আবৃত্তি।
1: কৃপণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধন ধন্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাত, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণ কালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার।
0: আমরা শুনলাম আরাত্রিকার কণ্ঠে একটি আবৃত্তি। বন্ধুরা, তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা, ভয় দূর করা এবং সামাজিক প্রেরণা তৈরি করা, সচেতনতা প্রচার বাড়ানো, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে রক্তদান নিয়ে সেমিনার ওয়ার্কশপ ও ক্যাম্প করা হলে তরুণরা কিন্তু সহজেই বুঝতে পারে। ভয় ও ভুল ধারণা দূর করা, দুর্বল হয়ে যাবে বা ব্যথা লাগে এই ধরনের ভুল ধারণা পরিষ্কারভাবে ভাঙতে হবে। রোল মডেল তৈরি করা, জনপ্রিয় ব্যক্তি ডাক্তার শিক্ষক বা স্থানীয় নেতারা রক্তদান করলে তরুণরাও কিন্তু অনুপ্রাণিত হবে। স্বেচ্ছায় রক্তদানের ক্যাম্প আয়োজন করা, সহজে ক্যাম্পে গিয়ে রক্তদান করার সুযোগ থাকলে অংশগ্রহণ বাড়ে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার করা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রক্তদানের ইতিবাচক গল্প প্রয়োজনে শেয়ার করা উচিত। সার্টিফিকেট বা স্বীকৃতি দেওয়া, রক্তদাতাদের ছোট স্বীকৃতি বা ধন্যবাদ পত্র দিলে তাদের উৎসাহ কিন্তু বাড়ে। আচ্ছা, এবারে তোমাদের বলি রক্তদানের আগে ও পরে কি কি সাবধানতা নেওয়া প্রয়োজন। রক্তদানের আগে পর্যাপ্ত ঘুম হওয়া কিন্তু উচিত, হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে এবং পর্যাপ্ত জল পান করতে হবে। খালি পেটে রক্তদান করা উচিত না। এছাড়া যদি কোনো অসুস্থতা বা জ্বর বা চলমান চিকিৎসা থাকে তবে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীকে সেটা অবশ্যই জানাতে হবে। এবারে আসি রক্তদানের পরে। রক্তদানের পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়া উচিত এবং পর্যাপ্ত তরল খাবার বা জল পান করা কিন্তু দরকার। কয়েক ঘন্টা ভারী কাজ, অতিরিক্ত ব্যায়াম বা ওজন তোলা এড়িয়ে চলতে হবে। যদি মাথা ঘোরে বা দুর্বলতা অনুভব হয় তাহলে সঙ্গে সঙ্গে বসে বা শুয়ে বিশ্রাম নিতে হবে। সঠিক নিয়ম মেনে রক্তদান করলে এটা সম্পূর্ণ নিরাপদ এবং একজন সুস্থ মানুষ নিয়মিত রক্তদান কিন্তু করতে পারে। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে যেহেতু পৌঁছে গেছি তাই আমরা এবারে শুনব আরও একটি আবৃত্তি আরাত্রিকার কণ্ঠে।
1: দেশলাই কাঠি, কবি সুকান্ত ভট্টাচার্য। আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি, এত নগণ্য হয়তো চোখেও পড়ি না, তবু জেনো মুখে আমার উসখুস করছে বারুদ, বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস। আমি একটা দেশলাইয়ের কাঠি। মনে আছে সেদিন হুলুস্থুল বেঁধেছিল, ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন, আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায়। কত ঘরকে দিয়েছি পুড়িয়ে, কত প্রাসাদকে করেছি ধুলিসাত। আমি একাই ছোট্ট একটা দেশলাই কাঠি। এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড়খাড় করে, তবু অবজ্ঞা করবে আমাদের? মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে, আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি তা তো তোমরা অনুভব করেছ বারংবার, তবু কেন বোঝো না আমরা বন্দী থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়ব, আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে। আমরা বার বার জ্বলি নিতান্ত অবহেলায়, তা তো তোমরা জানোই, কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠব সবাই শেষ বাড়ির মতন।
0: বন্ধুরা, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি, কিন্তু যেতে যেতে তোমাদের এটাই বলবো যে মানবতার সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের পাশে দাঁড়ানো, আর রক্তদান সেই মানবতারই এক উজ্জ্বল উদাহরণ। আমরা সবাই সুস্থ থাকি, সচেতন থাকি এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সমাজে জীবন বাঁচানোর একটি মহৎ উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাই, কারণ আমাদের একটি ছোট পদক্ষেপে কারো জীবনের সবচেয়ে বড় আশার কারণ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের অনুষ্ঠান তোমাদের খুব খুব ভালো লাগলো। আমরা আবারও ফিরব অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। যেতে যেতে আমরা শুনব দেবস্মিতা মণ্ডলের কণ্ঠে আরও একটি গান। দেবস্মিতার সঙ্গে তবলায় সঙ্গ দিচ্ছেন উৎপল দাস এবং কিবোর্ডে রয়েছেন মনোরঞ্জন দাস। ধন্যবাদ।

এতক্ষণ শুনলাম যুব অনুষ্ঠান। অনুষ্ঠানটির উপস্থাপনায় সংযুক্তা চক্রবর্তী, আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।

কিছুক্ষণের মধ্যে শুনবেন গ্রামে গঞ্জে, কিন্তু তার আগে শুনে নেব কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত খবর অনুযায়ী কৃষক ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জল হাওয়ার খবরে জানানো হয়েছে, সিকিম সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আগামী সাত দিন আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন নেই। গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যারা বিভাগে রয়েছেন এবং কৃষক ভাইদের উদ্দেশ্যে সব জায়গাতেই জানানো হচ্ছে, আকাশ আবহাওয়ার গুরুত্বপূর্ণ পূর্বাভাস সিকিম সহ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার বেশিরভাগ স্থানে খুব ভারী থেকে ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া হওয়ার প্রভাব প্রচুর রয়েছে। ঝোড়ো হাওয়া 40-50 কিলোমিটার বেগে আসতে পারে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আকাশবাণী শিলিগুড়ি, এবারে আসছি গ্রামে গঞ্জে অনুষ্ঠান। আজকের বিষয় ভবিষ্যতের চাষবাসের নতুন দিগন্ত। এই নিয়ে আলোচনায় রয়েছেন ডক্টর পিনাকি রায় এবং আইফি দে।

0: আজকের গ্রামেগঞ্জে আসর। আজকের আলোচনার বিষয় ভবিষ্যতের চাষবাসের নতুন দিগন্ত, অর্থাৎ রি ইমাজিনিং এগ্রিকালচার আর রোড ম্যাপ অফ ফিউচার ফার্মিং। হ্যাঁ, আলোচনা তো শুনবেন, আসুন তার আগে পরিচয় করিয়ে দিই। আজ আসরে উপস্থিত আছেন ডক্টর পিনাকী রায়, ইনি কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র সীতামারি। নমস্কার ডক্টর রায়, গ্রামেগঞ্জের আসরে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: আমাদের এই কৃষি কাজ একেবারে প্রাচীন যুগ থেকে শুরু হয়েছিল, তারপর ধাপে ধাপে বিভিন্ন আধুনিকতার ছোঁয়ায় সেটা কিন্তু বর্তমানে একটা নতুন রূপ নিয়েছে। এই যে প্রথাগত কৃষি থেকে এই যে নতুন চাষবাস শুরু হয়েছে, ভবিষ্যতের একটা নতুন দিক আমরা বলতে পারি, তো এই ভবিষ্যতের চাষবাস অর্থাৎ প্রগতিশীল কৃষি, এটা বলতে কি বোঝায়?
1: দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের কৃষিকাজ করে আসছে এবং আমাদের ভারতবর্ষে 60-65% মানুষ এখনও কৃষির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আগেকার দিনে আমরা দেখতাম কৃষি মানে টপ ডাউন অ্যাপ্রোচ, মানে উপর থেকে নিচে আসছে, মানে কোনো একটা প্রোগ্রাম বা কোনো একটা ডিসিশন নেওয়া হচ্ছে সেটা একদম উপর লেভেলে নেওয়া হয়, সেক্ষেত্রে উপর লেভেল থেকে সেটা পাস হয়ে হয়ে ফার্মারের কাছে আসছে। কিন্তু এখন সেটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন আমরা ফার্মারদেরকে ইনভলভ করছি যে তাদের কী প্রবলেম, তারা তাদের প্রবলেম জানাচ্ছে, সেই প্রবলেম শুনে আমরা বিভিন্ন দিকে আলোচনা করছি সেই প্রবলেমগুলোকে কী করে আমরা সলভ করতে পারি। দ্বিতীয় বলা যেতে পারে যে আগেকার দিনে কৃষিটা ছিল সেটা আমরা সামনাসামনি দেখা করে সলভ করার চেষ্টা করতাম, যেরকম কর্মীরা গ্রামে যেত, গ্রামে গিয়ে ফার্মারদের বিভিন্ন সভা সমিতি সেটা পরামর্শ দিত এবং সেখানে প্রবলেমটা তাদের সলভ করা যেত। আগের যে কৃষিটা আমাদের ছিল সেক্ষেত্রে মেইনলি আমরা একই টাইপের পরামর্শ সকলকে দিতাম, মানে আপনার মনে করুন 1 বিঘা জমি আছে, আমার 10 বিঘা জমি আছে, এবার আপনাকে আমি একটা হাই ভ্যালু উচ্চ ফলনশীল বীজ চাষ করতে বলতেই পারি, আপনি সেটা কিনতে পারবেন, কিন্তু একজন যে আমার প্রান্তিক কিষাণ তার পক্ষে সেই বীজটা কেনা সম্ভব না, কারণ তার কাছে সেই পুঁজিটা নেই। তো আমরা কি করতাম, আগে তাদের এলাকা, তাদের জমি বা তাদের কোন এরিয়াতে কি জিনিস হবে সেই জিনিসগুলোকে আলাদাভাবে আমরা না দেখে আমরা প্রত্যেকটা কিষাণের জন্য একই টাইপের পরামর্শ বানাতাম, যার জন্যে যারা ধনী কিষাণ তারা লাভবান হতো, কিন্তু যারা স্মল বা প্রান্তিক কিষাণ তারা সেই লাভটা নিতে পারতো না। তারপরে আমরা বলছি কাগজের রেকর্ড, মানে আগেকার দিনে রেজিস্টারে সব কিছু রেকর্ড রাখা হতো যে এই ফার্মারকে এতটা তার জমি আছে, এতটা বেনিফিট নেওয়া হয়েছে, কিন্তু সেই রেকর্ডগুলো যখন নেওয়া হতো সেক্ষেত্রে কাজে ত্রুটি দেখা যেত বা কখনো কখনো সময় বেশি লাগতো, কিন্তু এখনকার দিনে সেই রেকর্ডগুলোকে আমরা ডিজিটালের মাধ্যমে নিচ্ছি। তারপরে আছে যে মাধ্যম, যেমন আগেকার দিনে আমাদের মেন যে মাধ্যমটা ছিল সেগুলো কী ছিল, পোস্টার ছিল, আমরা মিটিং করতাম, সভা ছিল, ডেমনস্ট্রেশন করতাম, প্রদর্শন করে দেখানো হতো, এই কিছু মাধ্যম ছিল, কিন্তু এখনকার দিনে এই জিনিসগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে।
0: আচ্ছা, তাহলে এই যেগুলো কথা বললেন সেগুলো কিন্তু প্রথাগত কৃষির একটা বৈশিষ্ট্য।
1: একদম।
0: আর বর্তমানে যেটা প্রগতিশীল কৃষির কথা নিয়ে আমরা আলোচনা করছি, তো এই প্রথাগত এবং প্রগতিশীল কৃষির মধ্যে পার্থক্যটা কি রয়েছে?
1: প্রথমে আমি বলছি আমাদের এখনকার যে কৃষি সেটা ফোকাস করছে কৃষি কৃষক কেন্দ্রিক, তারপরে দ্বিমুখী যোগাযোগ এবং কৃষক সমস্যাকে তাদের জ্ঞানটাকে ইউজ করে তাদের প্রবলেম, মানে আগেকার দিনে আমরা কৃষকদেরকে একটা জিনিস ইনফরমেশান দিতাম, তারা সেই ইনফরমেশানটা ইউজ করতো, কিন্তু তাদের কী প্রবলেম সেটা আমরা শুনতাম না, মানে তাদেরও তো একটা প্রবলেম হতে পারে যে আমি একটা বলছি আপনি ট্র্যাক্টর ইউজ করুন বা আমি বলছি হ্যাপি সিডার ইউজ করুন, কিন্তু হ্যাপি সিডারের দাম 5 লাখ 7 লাখ টাকা, তো ফার্মার সেটা ইউজ করতে পারবে না, তাহলে তাদের অল্টারনেটিভ কী আছে, মানে ফার্মারের দিক থেকেও আমরা তাদের প্রবলেমটা নিচ্ছি, আমরা যেটা তাদের বলছি আর তাদের প্রবলেমটা আমরা শুনছি, এই যে দ্বিমুখী যোগাযোগের মাধ্যমে ফার্মাররা তাদের মনের ইচ্ছা মনের প্রবলেমগুলো বলতে পারছে, যার জন্য কৃষিটাকে আমরা অনেক বেশি আধুনিকের দিকে নিয়ে যেতে পারছি, কারণ ফার্মারের প্রবলেম যদি আমরা না জানতে পারি আমরা কৃষকের কোনোদিনও উন্নতি করতে পারবো না।
0: ঠিক।
1: তারপরে এখনকার যুগে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হচ্ছে ডিজিটাল টুলস, মানে আমাদের আগে যেগুলো আমরা বলছি পোস্টার, আমরা মিটিং, মিছিল, সম্প্রসারণ, তারপরে ডেমনস্ট্রেশন, প্রদর্শন, এখন আমরা কি করছি, আমরা সবার কাছে আমাদের স্মার্টফোন আছে, তো আমরা মোবাইল অ্যাপ যেমন কিষাণ সারথি অ্যাপ আছে, ভারত বিস্তার রয়েছে, আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, SMS সিস্টেম রয়েছে, যেগুলো দিয়ে ফার্মাররা ঘরে বসেই তাদের যে কোনো প্রশ্নের উত্তর পেতে পারে। তারপরে রয়েছে যথার্থ কৃষি বা প্রিসিশন এগ্রিকালচার, যেটা আমরা বলছি। এখানে আমরা বিভিন্ন সেন্সর, ড্রোন, তারপর স্যাটেলাইট ইমেজ এগুলো ইউজ করছি। ইমাজিনারি একটা ওয়ার্ল্ড থেকে আমরা উপর থেকে দেখছি, ছবি তুলে নিচ্ছে জমির, সেটা নিয়ে তাদের জমিতে কি সমস্যা সেই এক্স্যাক্ট প্রবলেমটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি। মানে আগে যেটা প্রিসিশন ফার্মিং বা এই যথার্থ কৃষি যখন আমরা ছিল না, মানে ট্র্যাডিশনাল বা আমরা যে ওল্ড সিস্টেমে যে আমরা ফার্মিংটা করতাম, সেখানে আমরা আন্দাজকে অনেক বেশি গুরুত্ব দিতাম। কিন্তু এখন আমরা প্রিসিশনের দিকে চলে গেছি, মানে আপনার যতটা দরকার আপনি সেই আপনার ক্ষেতে ততটাই উপযোগ করবেন। যদি আপনার মনে হয় যে আপনার নাইট্রোজেনের কমি নেই, তাহলে ইউরিয়া দেওয়ার দরকার নেই, তাহলে সিঙ্গেল সুপার ফসফেট, বাকি সার যেগুলো দেওয়া আছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো দরকার সেগুলো দেবেন। তারপর আসছে রিয়েল টাইম তথ্য, মানে ইনফরমেশান সবসময় পৌঁছতে হবে সঠিক সময় সঠিক টাইমে ফার্মারদের কাছে, তাহলেই তারা সেই ইনফরমেশানটাকে ইউজ করতে পারবে। তারপরে রয়েছে ডিজিটাল রেকর্ড, যেটা কৃষকদের যে প্রশ্ন, যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে সেগুলো ডিজিটালভাবে আমরা সংরক্ষণ করে রাখছি। আগেকার দিনে কি হতো, আমরা কাগজে কলমে দিতাম, তো ফার্মারের পরের বার সেই প্রবলেমটা হলে আমরা দ্বিতীয়বার সেই প্রবলেমটাকে খুঁজে বার করতে হতো, কিন্তু এখন এটা ডিজিটালি সংরক্ষণ হচ্ছে, মানে সময়টা অনেক বেশি কম লাগবে। তারপরে রয়েছে বহু অংশীদার, মানে আমরা শুধু আগে ফার্মারকেই আমরা বলতাম, কিন্তু এর সঙ্গে রয়েছে সরকারি কর্মী, বেসরকারি অনেক কোম্পানি, তারপরে অনেক স্টার্ট আপ রয়েছে, কিষাণ গোষ্ঠী রয়েছে, অনেক গবেষণা আছে, সবাই মিলে একটা আমরা ইনক্লুসিভ প্ল্যাটফর্ম ইউজ করছি। এটাই আধুনিক কৃষিতে একটা নতুন রকম দিশা দেখাচ্ছে।
0: বাহ, এতে যেমন কৃষক ভাইরা নতুনভাবে তাদের কৃষিকাজকে দেখতে পাচ্ছেন, তাদের সমস্যার সমাধান করতে পারছেন, এবং অর্থনৈতিক দিক থেকেও কিন্তু তারা উপকৃত হচ্ছে। আর এখন বর্তমানে অনেক ক্ষেত্রেই দেখি যে কৃষকদের মধ্যে যারা আগামী প্রজন্ম রয়েছে বা যুব সম্প্রদায় যারা রয়েছে, তারা কিন্তু কৃষিকাজ থেকে বিমুখ, তো তারা কিন্তু ওই গতানুগতিক কৃষি করতে রাজি নয়, তাদের কিন্তু নতুন আধুনিকতার একটা ছোঁয়া দরকার, এবং এই ডিজিটালাইজেশন যেটা আমরা বলতে পারি সেটাতে কিন্তু তারা যথেষ্ট আগ্রহ এবং তারা সেই ব্যাপারে পারদর্শীও রয়েছে, এবং সেই জিনিসটাকে যদি আমরা কৃষিকাজে ব্যবহার করতে পারি তাহলে হয়তো আমাদের কৃষিকাজটা আগামী দিনে আরো একটা নতুন দৃষ্টান্ত হতে পারবে।
1: হ্যাঁ, নিশ্চয়ই।
0: আচ্ছা, এই যে আধুনিক কৃষিকাজের কথা তো আমাদের আলোচনা হচ্ছে, তো এর কারণটাই বা কি এবং এর ফলাফল কি রয়েছে?
1: কারণ বলতে সবচেয়ে প্রথমে যদি আমি বলি, আমরা বলবো মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার, তারপর সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে প্রগতি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের এখন এসে গেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যেটাকে বলি, আইওটি, ইন্টারনেট অন থিংস, দেন ব্লকচেন। ব্লকচেনের মাধ্যমে আমরা বিভিন্ন রকম সোর্সটাকে আমরা জানতে এটা আমাদের হেল্প করছে। তারপরে কৃষকরা এখন যেহেতু প্রগতিশীল হচ্ছে, তাদের দ্রুত তথ্যও দরকার হচ্ছে, তো আমরা এই মডার্ন কৃষির মাধ্যমে আমাদেরকে রাইট টাইমে রাইট ইনফরমেশনটা আমরা খুব ফাস্ট ডেলিভার করতে পারছি, যেটা আমাদের ট্র্যাডিশনাল মাধ্যম দিয়ে আমরা সম্ভব না। তারপরে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, আমরা কখনোই সেটাকে নেগলেক্ট করতে পারি না, জলবায়ু পরিবর্তন এবং সম্পদ সাশ্রয়, এই জিনিসগুলো খুব বেশি প্রমুখ এখন বলা যেতে পারে। ফলাফলের দিকে যদি আমরা বলি, এটার মেন ফলাফল হচ্ছে আমাদের পরামর্শ খুব দ্রুত এবং সঠিক হচ্ছে, যেটা আমরা অ্যাডভাইজারি বলছি। তারপরে উৎপাদনের খরচ কমছে এবং ফলন বাড়ছে, সাথে সাথে কৃষকের আয় এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ছে, মানে তারা আত্মনির্ভর নিজে থেকে হচ্ছে। তো সেটা আমরা যদি বলতে পারি, আমরা পুরোটা সংক্ষেপে যদি আমি এখানে বলি, সেটা হচ্ছে কৃষক কর্মী থেকে কৃষক, এই একমুখী পদ্ধতি থেকে আমরা কৃষক কেন্দ্রিক তথ্যচালিত ডিজিটাল নেটওয়ার্কের ধীরে ধীরে সেদিকে অগ্রসর হচ্ছে।
0: আচ্ছা, আমাদের আলোচনায় তো এই ডিজিটালাইজেশনের কথাটা উঠে আসলো, তো এই ডিজিটালাইজেশনটা আসলে কি, এর মাধ্যমে আমাদের কৃষক ভাইরা কিভাবে উপকৃত হবেন?
1: এখন আমরা ডিজিটালাইজেশনের যুগে রয়েছি, তো ডিজিটালাইজেশন কি, আমরা কাগজ কলম বা মাঠে গিয়ে ফার্মারদের কোনো রকম পরামর্শ না দিয়ে মোবাইল, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ বা ডেটা ব্যবহার করে দ্রুত কৃষককে আমরা বিভিন্ন রকম তথ্য পৌঁছানোর চেষ্টা করছি। ডিজিটালাইজেশনটা কৃষক বন্ধুদেরকে কিভাবে উপকৃত করছে, সেক্ষেত্রে বলছে ফার্স্ট হচ্ছে গিয়ে তথ্য পৌঁছানোর গতি এবং পরিসর। মানে যদি আমাদের একটা ইনফরমেশান তাড়াতাড়ি দিতে হয় কাউকে, আমি একজন কর্মী, আমার পক্ষে আমার থেকে 70 কিলোমিটার দূরে যদি একটা গ্রামে একটা প্রান্তিক কৃষক আছে, আমি পৌঁছে তার কাছে ইনফরমেশান দিতে পারবো? সেটা হয়তো পারবো একদিন দুদিন, কিন্তু আমরা এটা তো শুনেছি না, জওহরলাল নেহরু বলেছিলেন এভরিথিং ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার, মানে সব কিছু থামতে পারে কিন্তু কৃষিকাজ নয়। তার জমিতে একটা রোগের সমস্যা হলো, তো আমি যদি দুদিন যেতে লেট করি তাহলে তো তার ক্ষেত পুরো নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যদি ডিজিটালাইজেশনের ইউজটা করতে পারি তাহলে তার কাছে তার যে প্রবলেম সেই প্রবলেমটা আমরা ফোনের দ্বারা জেনে তথ্য খুব তাড়াতাড়ি তার কাছে আমরা পৌঁছে দিতে পারি, যেমন কোন নতুন বীজ এসেছে, কোন আবহাওয়ার কী পূর্বাভাস, সেই অনুযায়ী ফার্মার তাদের বীজতলা কীভাবে তৈরি করবেন সেই জিনিসগুলো আমরা দেখছি। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন কৃষি অ্যাপ রয়েছে সেগুলোর মাধ্যমে সেকেন্ডে আমরা ইনফরমেশন তাদের কাছে পৌঁছে দিতে পারছি। দ্বিতীয়, দূরবর্তী গ্রামে যারা কৃষকরা বসে রয়েছেন তারাও বিশেষজ্ঞের পরামর্শ পেয়ে যায়, তাদের কাছে ভৌগোলিক দূরত্বটা কোনো দূরত্ব হচ্ছে না যখন আমরা ডিজিটালাইজেশনটাকে ইউজ করছি। তারপর তৃতীয় হচ্ছে প্রশিক্ষণ এবং ক্ষমতায়ন, যেমন বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ফার্মাররা ঘরে বসে মোবাইল দিয়ে ডিজিটাল বিভিন্ন তাদের কৃষি পদ্ধতি কিভাবে কি করতে হচ্ছে সেই জিনিসগুলো শিখছে, এবং কৃষি কর্মীদের যে ডিজিটাল ড্যাশবোর্ড রয়েছে সেখানে যদি কৃষকরা তাদের কোনো প্রবলেম দিচ্ছে, কোনো প্রশ্ন দিচ্ছে, সেই প্রশ্ন বিভিন্ন কৃষিকর্মী বা বিভিন্ন যারা আধিকারিক রয়েছে, যারা বৈজ্ঞানিক রয়েছে, আমরা কৃষিবিজ্ঞান কেন্দ্রতে বৈজ্ঞানিকরা রয়েছি, তারা তাদের প্রবলেমটা দেখে সেই প্রবলেম অনুযায়ী তাদেরকে আমরা সলিউশন প্রোভাইড করছি। তারপর সবকিছুর সঙ্গে রয়েছে ইম্পর্টেন্ট বাজার সংযোগ, মানে ফার্মার কিছু তৈরি করছে কিন্তু কোথায় বিক্রি করবে, সে যদি তার গ্রামেই একটা জিনিস যদি বিক্রি করে সেক্ষেত্রে সেটার মূল্য অনেক সময় পাওয়া যায় না, না তার কাছে মার্কেটের ইনফরমেশনটা নেই, তাহলে সেক্ষেত্রে যদি সে বাজারের সেই ইনফরমেশনটা পায়, সেই ইনফরমেশনটা সে ইউজ করে সেই বাজারে যদি সেটা বিক্রি করতে পারে বা কিছুদিন স্টোর করে কিছুদিন পরে যদি সেটা বাজারে বিক্রি করতে পারে তাহলে তাদের যথার্থ মূল্য পাবে। তারপরে রয়েছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, যেমন বিভিন্ন ফার্মারদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে, 6,000 টাকা একটা বছরে যাচ্ছে, তো সেটা যে আসল ফার্মার সে পাচ্ছে নাকি যে চাষের সঙ্গে যুক্ত না সে পাচ্ছে, সেই জিনিসগুলো আমরা ডিজিটালাইজেশন দ্বারা ট্র্যাক করতে পারছি। তারপরে রয়েছে বীজ বিতরণ করা হচ্ছে বিভিন্ন ব্লকে, ফার্মাররা যে বীজ পেয়েছে সেই বীজটা ভালো না, মানে হয়তো পুরনো বীজ, অঙ্কুরোদ্গম হয়নি বীজে যখন তারা মাঠে লাগাচ্ছে। তো এখন আমরা ডিজিটালাইজেশনের যুগে কি হয়েছে, প্রতিটা বীজের যে প্যাকেট থাকে সেখানে একটা বারকোড থাকে, যদি সেই বারকোডটা আমরা স্ক্যান করি তাহলে আমরা টোটাল ডিটেল পেয়ে যাব, বীজটা কোথাকার, কি বীজের ভ্যারাইটি, কবে বোনার টাইম, কবে কাটার টাইম, কতদিনে অঙ্কুরোদ্গম হবে, সবটা আমরা জানতে পারি। তারপর রয়েছে খরচ এবং সাশ্রয়, আমি যদি 50 কিলোমিটার বা 60 কিলোমিটার দূরে আমার একজন কৃষক আছে, আমি তার কাছে যাব, সেটা আমার টাইম লাগছে, প্লাস আমি একটা ভেহিকেল নিয়ে যাব, সেটার একটা আলাদা খরচ হচ্ছে। কিন্তু আমরা যদি ডিজিটালাইজেশনের সঙ্গে আমাদের কিষাণকে যুক্তে পারি এই ডিজিটাল ইন্ডিয়ার সাথে, তাহলে সেটা আমরা মুহূর্তের মধ্যে তাদের প্রবলেমটা সলভ করতে পারবো, মানে ভৌগোলিক দূরত্বটা তার কাছে একটা বাধা হয়ে দাঁড়াবে না। তারপরে রয়েছে ব্যক্তিগত এবং স্থান ভিত্তিক পরামর্শ, মানে আগে আমরা সব কিষাণকে একই রকম পরামর্শ দিতাম, সেটা তার কাছে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, যেমন প্রান্তিক কিষাণের কাছে হয় না, কিন্তু এক্ষেত্রে হবে।
0: আচ্ছা, তাহলে এই ডিজিটালাইজেশনের যেমন আমরা অনেক উপকার দেখছি, হ্যাঁ এর তো একটা ভালো দিক যেমন থাকে কোনো কিছু, সেটা তো খারাপ দিকও রয়েছে, কোনো প্রতিবন্ধকতাও রয়েছে?
1: হ্যাঁ, প্রতিবন্ধকতা তো আছেই, কেননা কোনো একটা জিনিসের যেরকম ভালো দিকের সঙ্গে সঙ্গে কিছু তার প্রতিবন্ধকতা থেকে যায় বা চ্যালেঞ্জ আমরা বলতে পারি। সেক্ষেত্রে প্রথমে যেগুলো প্রত্যন্ত গ্রাম সেক্ষেত্রে ইন্টারনেটের কানেকশনের একটা প্রবলেম থাকে, তারপরে অনেক প্রান্তিক গ্রাম আছে যেগুলোতে বিদ্যুৎ সরবরাহ একটা প্রবলেম, তারপরে যারা ধরুন একটু বয়স্ক তারা এই যে নতুন টেকনোলজি বা নতুন যে ডিজিটাল টুল সেগুলোর সাথে খুব একটা তারা পরিচিত নন, তো সেই পরিচয়টাও করানো দরকার, কারণ তারা একটা দীর্ঘদিন ধরা, যেমন কিছু কৃষক যদি সে 60 বছর হয়, 65 বছর হয়, সে একটা ধারণায় সে করে আসছে, এখন পুরো তার ধারণাটা চেঞ্জ করে দেওয়া বা পরিবর্তন করা একটু সমস্যার সম্মুখীন। তারপরে আরেকটা যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা স্থানীয় ভাষায় কন্টেন্টের অভাব, মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা সেই কন্টেন্টগুলো হয়তো হিন্দিতে আছে বা হয়তো ইংলিশে আছে বা হয়তো বাংলায় আছে, কিন্তু প্রতিটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ ওয়াইজ মানে স্থানীয় ভাষা ওয়াইজ কন্টেন্ট নেই, সেক্ষেত্রে আমার যারা কৃষক বন্ধু তারা হয়তো সেটার পুরোপুরি বেনিফিট নিতে পারছে না,
0: বুঝতে অসুবিধা,
1: তাদের একটু বুঝতে সেই সমস্যাটা হয়, এই প্রবলেমগুলো আমরা ডিজিটালাইজেশনে ফেস করছি।
0: আচ্ছা, এখন তো এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর কিন্তু ব্যবহার সব জায়গায় রয়েছে, তো আধুনিক কৃষিতে এটা কিভাবে প্রভাবিত করছে?
1: আমরা এখন পুরো এআই এর যুগে চলে এসেছি, তো আমাদের কৃষিও এর থেকে দূরে নেই। আমরা কৃষিকে উন্নত করছি কিন্তু সেক্ষেত্রে এআই করছি। এক্ষেত্রেই আমাদের যে কৃষির যে জায়গাগুলো, এই জায়গাগুলোতেই আমরা মেনলি যথার্থ কৃষি যেটা ইউজ করছি, আমি কিষাণ সার্থী নিয়ে আমরা আলোচনা করব। এখন ভারত বিস্তার চলছে, এগুলো সব এআই এর মধ্যে পড়ছে। মানে আমরা কৃত্রিমভাবে কোনো একটা ইনফরমেশন যেগুলো পাচ্ছি সেটা আমরা হিউম্যানের মধ্য দিয়ে কীভাবে আমরা ওগুলো

0: বেনিফিট দিতে পারছি। মানে আমরা এক কথায় বলতে পারি, এটা সঠিক সমস্যার সমাধান সঠিকভাবে এবং সঠিক সময়ে এবং সঠিক তথ্য দিয়ে।
1: আচ্ছা, এই যে কিষাণ সারথি, তো এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, হ্যাঁ আপনি এটা বললেন, তো এর মাধ্যমে কৃষক বন্ধুরা কি কি সুবিধা পাচ্ছেন?
0: এই কিষাণ সারথি, এটা ICAR-এর 93তম যে প্রতিষ্ঠা দিবস, এখানে চালু করা হয়েছিল। এটার মেন লক্ষ্যই ছিল কৃষকদের সঠিক সময়ে সঠিক ভাষায় কৃষি পরামর্শ পৌঁছে দেওয়া। এর যদি আমরা মূল সুবিধা বা ব্যবহারগুলো বলি, সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ, মানে আমরা আগে শুনেছি কিষাণ কল সেন্টার ছিল, যেমন আমরা ফোন করতাম 1800-180-1551। তো সেক্ষেত্রে বেশিরভাগ সময় কি হতো, আমরা হয়তো কল পেতাম না, মানে কিষাণ ভাইরা আমাদের বলতেন যে তারা ফোন করছে কিন্তু নাম্বার লাগছে না, বা অনেক সময় এরকম হতো, যেমন ওখানে দু তিনটে লেয়ারে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করতাম, কিন্তু সেক্ষেত্রে কি হতো, এটা ওয়ান ওয়ে ছিল, একমুখী, মানে কিষাণ ভাই আমাকে ফোন করছে, আমি তাকে জবাব দিচ্ছি। কিন্তু এখন শুধু আমাদের যে কিষাণ সারথি যে প্ল্যাটফর্মটা আমরা কাজ করছি, সেক্ষেত্রে একমুখী না, এটা দ্বিমুখী, মানে আমার কিষাণ ভাইয়ের যখন প্রবলেম হচ্ছে তারা ফোন করছে, এবং যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারাও সময় সময় ওখানে কন্টেন্ট ডেভেলপ করছে, মানে তাদের কাছে একটা রেজিস্ট্রেশন পোর্টাল রয়েছে ফার্মারদের, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে তাদের দ্বারা ফার্মারের রেজিস্ট্রেশন করে নেওয়া হয়েছে, তাদের মোবাইল নাম্বার ডিটেল ওখানে অ্যাড করা আছে, এবং তাদের কাছে সঙ্গে সঙ্গে আমাদের নাম্বারটাও চলে যাচ্ছে, একটা নাম্বার রয়েছে ওখানে, ওটাও টোল ফ্রি নাম্বার। তারপরে রয়েছে বহু ভাষার সহায়তা, এই যে প্ল্যাটফর্মটা রয়েছে এখানে 13টিরও বেশি ভাষার কাজ করা হচ্ছে, যেটা কৃষক তার নিজের ভাষায় তাদের ইনফরমেশন পাবে। তারপরে মাল্টি মডেল প্রশ্ন আমরা যদি বলি, মানে কৃষক বন্ধুরা শুধু প্রশ্ন না, তারা টেক্সট মেসেজ করতে পারে, যেটা আমরা SMS বলি, তারা আমাদেরকে ভয়েস SMS পাঠাতে পারে, এবং কি সবচেয়ে ভালো যেটা সুবিধা সেটা হচ্ছে মাল্টিমিডিয়া, মানে ছবিও তারা অ্যাড করে আমাদের পাঠাতে পারে। আমার খেতে একটা রোগের অসুবিধা হচ্ছে, এবার অনেক সময় টেক্সট বা ভয়েস মেসেজ দিলে আমরা জিনিসটা পুরোটা বোঝা যায় না, কিন্তু তারা যদি একদম পুরো ছবিটা, যে আমার এই রোগের প্রকোপ আমার খেতে দেখা গিয়েছে, এবং সেই ছবিটা যদি তুলে পাঠিয়ে দেয়, তো সঙ্গে সঙ্গে সেটা আমরা আইডেন্টিফাই করি তার যে সমস্যা সেই সমস্যার সমাধান হতে পারে। তারপরে হচ্ছে স্থানভিত্তিক পরামর্শ, যেটা অঞ্চল নির্দিষ্ট বা ফসল নির্দিষ্ট বা প্রযোজক ভিত্তি পরামর্শ আমরা দিতে পারছি। সঙ্গে সঙ্গে কিষাণ সারথি কোষ, একটা কেন্দ্রীয় জ্ঞান ভাণ্ডার তৈরি হয়েছে, সেটারও আমরা উপযোগ করতে পারছি। সঙ্গে রয়েছে আবহাওয়া এবং বাজার তথ্য, কোন কোন বাজারে কোন কোন জিনিসের ন্যায্য মূল্য পড়বে সেই ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, সঙ্গে সঙ্গে আবহাওয়া, কারণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার ইনফরমেশনগুলো, যে 7 দিন পরে বৃষ্টি হবে, সেই ইনফরমেশনগুলো আমরা এই প্ল্যাটফর্মের দ্বারা ডেসিমেট করছি,
1: মানে কৃষকদেরকে জানিয়ে দিচ্ছি।
0: এই যে কিষাণ সারথি যে আমাদের প্ল্যাটফর্মটা রয়েছে, এটার একটা নাম্বার আছে, এটা টোল ফ্রি নাম্বার, যেটা আমি বলে দিচ্ছি, 1800-123-2175 বা 1446। এই নাম্বারে তারা ফ্রিলি আমাদের সাথে যোগাযোগ করতে পারে যে কোনো রকমের সমস্যা নিয়ে, এবং শুধু কল না, সেটা টেক্সট মেসেজ, মাল্টিমিডিয়া মেসেজ বা ভয়েস, যে কোনো ফর্মে তারা করতে পারে। মানে আমরা যদি এই কিষাণ সারথি প্ল্যাটফর্মটার কথা বলি, তাহলে আমরা বলতে পারি কিষাণ সারথি কৃষক ও কৃষি বিজ্ঞানীর মধ্যে সরাসরি একটা ডিজিটাল যোগাযোগ করছে, সেটা গড়ে তুলে একটা পরামর্শ, প্রশিক্ষণ এবং তথ্য দ্রুত তাদের কাছে পৌঁছে দেওয়ার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে।
1: বাহ, তাহলে কিন্তু আমাদের কৃষক ভাইদের জন্য এটা একটা সত্যি কিন্তু নতুন পথের দিশা।
0: হ্যাঁ, সেই প্ল্যাটফর্মের দ্বারা তারা যে কোনো রকমের সমস্যা, যখন তাদের সমস্যা হচ্ছে সেই সময় তারা আলোচনা করতে পারছে, এবং সঙ্গে সঙ্গে সেটার সলিউশন তারা পাচ্ছে।
1: আচ্ছা, প্রিসিশন কৃষি বা যথার্থ কৃষি, এর কথাও তো আমরা শুনেছি এখন, তো এটা কি আর এর ব্যবহার কি রয়েছে?
0: প্রিসিশন এগ্রিকালচার বা যথার্থ কৃষি, এটা নতুন একটা চাষ পদ্ধতি, যেখানে আমরা GPS সেন্সর, ড্রোন, স্যাটেলাইট ইমেজ বা ডেটা অ্যানালাইসিস করে প্রতিটা জমির টুকরো, যেমন মাটির আর্দ্রতা হতে পারে, মাটিতে কী জিনিসের পুষ্টি কম রয়েছে, কোন পোকা কোন রোগ ঘটাচ্ছে এবং সেই রোগের মাত্রা কতটা, সেটা পুরো এই যে প্রিসিশন এগ্রিকালচার দিয়ে আমরা সেটাকে বুঝতে পারি।
1: মানে এক্ষেত্রে কৃষক ভাইদেরকে অত ভাবতে হবে না, তারা এই কৃষির মাধ্যমেই কিন্তু বুঝতে পারবে যে কোথায় কতটা কি দিতে হবে।
0: মানে যদি ড্রোন একটা নেওয়া যেতে পারে, 1 হেক্টর ল্যান্ড এখন দেখুন আমাদের যে সময়টা আসছে, আপনি শুরুতেই বললেন যে নতুন যুবক তারা কৃষি বিমুখ হয়ে যাচ্ছে, তো তাদেরকে যদি কৃষিতে আনতে হয় তারা এসে নিশ্চয়ই মাঠে গিয়ে ধানের ছড়ানোতে ইন্টারেস্টেড থাকবে না। সাপোজ একজন MBA করে এসেছেন, সে কখনো ইন্টারেস্ট নেবে না সেভাবে, কিন্তু সে যদি ড্রোন থাকে, একটা ড্রোন দিয়ে, সে ড্রোন নিয়ে জাস্ট ব্যাটারি দিয়ে নিয়ে দাঁড়িয়ে থাকবে, হাতে রিমোট কন্ট্রোল করবে, ড্রোন উপর থেকে পুরো খেতে তার ফার্টিলাইজার ছড়িয়ে দিচ্ছে, তার পেস্টিসাইড ছড়িয়ে দিচ্ছে, তাহলে কি সময়টা তার কম লাগছে, প্লাস সবচেয়ে বড় ফার্মারের সেফটি, আমার কিষাণ ভাইদের স্বাস্থ্য, কারণ যখনই তারা পেস্টিসাইড ছড়িয়ে দেয় প্রপার সতর্কতা তারা জেনারেলি নেন না, তাহলে সেক্ষেত্রে কি হয়, তাদের যে পেস্টিসাইড তো একটা বিষাক্ত জিনিস, তো সেই কীটনাশকগুলো যখন ছড়িয়ে দিচ্ছে তাহলে তাদের হাতে লাগছে, নাকে মুখে লাগছে, সেই জিনিসগুলো থেকে তাদের বিভিন্ন রোগ হয়। কিন্তু আমি যদি ড্রোন ইউজ করি তাহলে আমার সেটা আমাদের কাছে যেতেই হচ্ছে না, সেটা ড্রোনে আমি ভরিয়ে দিলাম, জিনিসটা দিয়ে দিলাম, অটোমেটিক আমি রিমোট কন্ট্রোল চালিয়ে দিয়েছি, সেটা উপরে গিয়ে স্প্রে করে দিচ্ছে, তো আমাদের সেই ঝুঁকিটা কমছে, সময় কমছে এবং প্রিসিশন হচ্ছে, প্রিসিশন ইন দ্য সেন্স প্রতিটা জায়গায় সমানভাবে স্প্রেটা হচ্ছে। আমরা যদি এক সাইড থেকে করি কি হয় জেনারেলি, যে সাইডের দিকের গাছগুলোর খুব পুষ্টি পাচ্ছে, কারণ আমরা এক সাইড থেকে করা শুরু করি, তো সামনের মানে ইভেন ডিস্ট্রিবিউশন হয় না, কোনো জায়গায় বেশি পড়ে কোনো জায়গায় কম পড়ছে, কিন্তু যেহেতু এটা মেশিন এবং সেখানে রিমোট কন্ট্রোল এবং GPS লাগানো আছে, টোটাল সব কিছু ট্র্যাকিং করা আছে, ওখানে প্রতিটা জায়গায় ভালোভাবে পর্যাপ্ত পরিমাণে সব কাজটা হচ্ছে, যার জন্য প্রিসিশন অনেক বেশি ভালো হচ্ছে, ফসলের উৎপাদন অনেক বেশি হচ্ছে।
1: ঠিক, আর এখন তো শ্রমিকের সংখ্যাও কমে গেছে, তার জন্য ড্রোনের মাধ্যমে যদি এইভাবে পেস্টিসাইড দেওয়া হয় বা জমি পর্যবেক্ষণ করা হয় তাহলে কিন্তু অনেক কম সময়ে আমাদের পুরো কাজটা সম্ভব হবে।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: এবং এতে কিন্তু খরচটাও কম হচ্ছে।
0: নিশ্চয়ই।
1: আচ্ছা, এই আধুনিক কৃষিতে ব্লকচেইন বিষয়টা আমরা শুনে থাকি, তো এই ব্লকচেইন কৃষিতে কিভাবে ব্যবহৃত হচ্ছে?
0: হ্যাঁ, ব্লকচেইন এখন নতুন একটা দিশা দিতে পেরেছে এবং খুব প্রাসঙ্গিক। সেক্ষেত্রে ব্লকচেইন হলো একটা ডিজিটাল লেজার বা খাতা বলতে পারি আমরা, যেখানে কি হচ্ছে প্রতিটা লেনদেন বা তথ্য ব্লকে রেকর্ড করা হচ্ছে ডিজিটাল ফর্মে, এবং সেই লেখাগুলো একবার রেকর্ড হলে সেগুলো বদলানো যাবে না। তাহলে কি কৃষিতে যে এই যে প্রযুক্তি, এই যে বিশ্বাস, স্বচ্ছতা বা দক্ষতা বাড়াতে এটা সাহায্য করছে। যেমন আমরা বলতে পারি সরবরাহ শৃঙ্খলের স্বচ্ছতা, যেমন বীজ কেনা থেকে বাজার পর্যন্ত প্রতিটা স্টেপ, মানে প্রত্যেকটা অধ্যায়, প্রতিটা ধাপে, কখন বপন, সার প্রয়োগ, কীটনাশক সংগ্রহ, ব্লক, প্রত্যেকটা জিনিস ব্লকে রেকর্ড হচ্ছে। তারপর আমরা বলছি কৃষি সম্প্রসারণ কর্মী ও ভোক্তা যারা রয়েছে সবাই দেখতে পাবে যে পণ্যটি কোথা থেকে কেনা হয়েছে, যেটা আমি একটু আগে বললাম যে একটা বার কোড থাকে, তো ওটা স্ক্যান করলে পণ্যটা কোথা থেকে কেনা হয়েছে, কতদিন আমার গোদামে ওই জিনিসটা ছিল, কতদিন পর আমার কাছে এসেছে, যার জন্য কি কোন রাসায়নিক সেটা ব্যবহার হয়েছে, যার জন্য কি স্বচ্ছতাটা বাড়ছে, এবং সেখানে যদি কোনো রকম ভেজাল থাকে সেই জিনিসটা কমে আসছে, সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি, যার জন্য কৃষিতে এটা অনেক প্রাসঙ্গিক। কারণ অনেক সময় কৃষির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা জেনারেলি যে কৃষক বন্ধুরা দেখে অনেক বাজার থেকে তারা অনেক সময় জিনিস নেয় যেগুলো এক্সপায়ার হয়ে যায়, তারা বুঝতে পারে না, সেক্ষেত্রে ওই জিনিসটা হয়তো কৃষিতে তার দরকার নেই কিন্তু সে কিনে নিয়ে ইউজ করছে, সেই জিনিসগুলো বুঝতে পারছে না, কিন্তু এটা থাকলে তারা সেই জিনিসটা বুঝতে পারছে। তারপরে রয়েছে প্রকৃত পরামর্শ ও রেকর্ড, যেমন যে কোনো পরামর্শ, যেমন কতটা সার, কতটা পরিমাণ দেওয়া হবে, কখন স্প্রে করতে হবে, সেটা ব্লকচেইনে সংরক্ষিত থাকছে। পরে এই কৃষকের যদি সেই সমস্যা হয় পুনরায় সেই সঠিক তথ্য দ্রুত পাওয়া যাবে এবং কোনো বিকৃত হবে না তথ্যটা। তারপরে ইনপুট বিতরণ বা ভর্তুকি যেটা বলছি, যেমন বীজ, সার, কীটনাশকের ট্র্যাক করা হলে কিষাণ ভাই কতটা পেয়েছে, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় কিষাণের জন্য দেওয়া হয়েছে 10 কেজি করে কিন্তু কিষাণ ভাই পেয়েছে 4 কেজি, কিন্তু আমরা ব্লকচেইনের মাধ্যমে যেহেতু ফার্মারের রেকর্ডটাও থাকছে, আবার আমরা কতটা দিয়েছি বা কতটা পণ্য সে পেয়েছে সেটাও থাকছে, দুটোই একসঙ্গে থাকার জন্য সে বুঝতে পারছে যে সে কতটা পেয়েছে, সেই জিনিসের রেকর্ডটাও আমরা করতে পারছি। তার মানে মাঝপথে যে পণ্য গায়েব হয়ে যায় বা ভুয়ো বিল যে দেই, সেই জিনিসগুলো ঝুঁকিগুলো অনেক কমে আসছে এবং অনেক বেশি স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি আমরা কৃষিতে ইউজ করতে পারছি, যেটা আমার কৃষক ভাইদের জন্য খুবই তারা উপকৃত হচ্ছে। কারণ কোনো কিছুই যদি করা হয় তাদেরকে মাথায় রেখে করা হয় যে তাদের ইনকাম কিভাবে বাড়ানো যাবে, কৃষিকাজটাকে কিভাবে ভালো করা যাবে?
1: আচ্ছা, এই যে বিভিন্ন রকম সুযোগ সুবিধা আধুনিক কৃষির মাধ্যমে আমাদের কৃষক ভাইরা পাচ্ছেন, তো এই সুবিধাগুলো বা এই যে ড্রোনের কথা যেটা বললেন, তো এগুলোকে তো চালানোর জন্য বা এটার যে একটা টেকনোলজি সেটা তো জানতে হবে, এবং কৃষক ভাইরা তো সরাসরি সেটা সুবিধা নিতে পারবে না, তো একটা মাধ্যম বা একটা গ্রুপ কিন্তু দরকার, সেটা কিভাবে সম্ভব?
0: হ্যাঁ, এই যে প্রযুক্তির কথা বলছি, কিছু ক্ষেত্রে প্রযুক্তিগুলো পয়সা তাদের বেশি লাগছে, যেটা আমাদের বেশিরভাগ যে কিষাণ তারা হচ্ছে গিয়ে প্রান্তিক কিষাণ, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস সেইভাবে কিনে, যেমন আমার কাছে যদি 1 বিঘা বা 2 বিঘা জমি থাকে, আমার পক্ষে একটা ড্রোন কিনে সেই ড্রোন দিয়ে আমাদের পক্ষে কীটনাশকের স্প্রে করা জমিতে সেটা পসিবল না। সেক্ষেত্রে আমাদের যে মেন জিনিস আছে, আমাদেরকে কোনো অর্গানাইজেশন বানাতে হবে বা আমাদের কোনো কিষাণ গোষ্ঠী বানাতে হবে। সেক্ষেত্রে সব থেকে বেশি যে কার্যকরী এখন এবং খুবই ফলপ্রসূ এবং যথেষ্ট ভালো তারা কাজ করে, সেগুলো হচ্ছে ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন, মানে কৃষকদের দিয়ে তারাই একসঙ্গে মিলে একটা অর্গানাইজেশন তৈরি করছে, যেটাকে আমরা বলি ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন। এবং সেক্ষেত্রে আর একটা জিনিস যে আমরা বলছি ডিজিটালাইজেশন, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রিসিশন ফার্মিং, এক্ষেত্রে এগুলো তারা সবই ইউজ করতে পারবে। এটার জন্য আরেকটা জিনিস যেটা দরকার সেটা হচ্ছে ক্যাপাসিটি বিল্ডিং বা ট্রেনিং, মানে স্বয়ং সম্পূর্ণতা বা আত্মনির্ভরতা, মানে তাদের মধ্যে সেই ক্যাপাসিটিটা তৈরি করতে হবে, যা

0: বেশি লাগছে, এটার জন্য ফার্মার অর্গানাইজেশন। এক্ষেত্রে আর একটা জিনিস চলে আসছে, আমরা যদি বলি একটা উদ্যোক্তা উন্নয়ন বা আমরা বলতে পারি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে গিয়ে জিনিসগুলোকে আমাদের এন্টারপ্রেনারের মাধ্যমে আমরা যদি সেগুলোর এন্টারপ্রেনারশিপ করতে পারি, সেগুলোকে অ্যাজ এ বিজনেসের মতো দেখতে পারি, ব্যবসায়িকভাবে দেখতে পারি, তাহলে আমরা সেই জিনিসগুলো একদিকে আমরা কৃষির জিনিস নতুন প্রযুক্তি ইউজ করছি, একদিকে ফার্মারের অর্গানাইজেশনের মাধ্যমে সেই জিনিসগুলোর আমরা বিজনেস শুরু করছি, তার মানে আমাদের জিনিস আবার আমরাই ইউজ করছি, ঘুরে ফিরে সেই জিনিসগুলোকে আমরা ইউজ করছি। সেটা করলে আমাদের কৃষিটা আরও বেশি উন্নত হবে। মানে আমরা যদি বলতে পারি আধুনিক কৃষি প্লাস উদ্যোক্তা মানসিকতা যদি একসঙ্গে মিলে যায়, তাহলে কৃষক শুধু উৎপাদনকারী নয় বরং ব্যবসায়ী হয়ে উঠবে। আর তার সঙ্গে থাকছে ডিজিটাল টুল, প্রতিযোগিতাকরণ এবং সরকারি বাজার সংযোগ ব্যবহার করে কৃষি শুধু এখন লাভজনক না, এটা সঙ্গে সঙ্গে একটা ব্যবসায়িক এন্টারপ্রাইজ হিসেবে দেখা যাচ্ছে।
1: আচ্ছা, তাহলে আমাদের আজকের আলোচনায় পিনাকিবাবু অনেক রকমের তথ্য দিলেন, যার মাধ্যমে আমাদের কৃষক ভাইরা জানতে পারলেন যে ভবিষ্যতের চাষবাস অর্থাৎ প্রগতিশীল কৃষিতে কত রকমের সুযোগ সুবিধা আমাদের কৃষক ভাইরা পাবেন, এবং এই সুযোগ সুবিধার মাধ্যমে আমাদের আগামী প্রজন্ম এই কৃষিতেই কিন্তু ফিরে আসবে, এই আশাই আমরা দেখি, এবং আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর নির্মল পরিবেশ আমরা উপহার দিতে পারব।
0: নিশ্চয়ই।
1: তো আসরে আসার জন্য পিনাকিবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন আলোচনা ভবিষ্যতের চাষবাসের নতুন দিগন্ত অর্থাৎ রি ইমাজিনিং এগ্রিকালচার আর রোড ম্যাপ অফ ফিউচার ফার্মিং। আলোচনায় অংশ নিয়েছেন ডক্টর পিনাকি রায়, ইনি কৃষি সম্প্রসারণ বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র সীতামারি। গ্রামীগঞ্জের আসর আজ এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমস্কার।
2: এতক্ষণ শুনলেন গ্রামীগঞ্জে, অনুষ্ঠানটিতে উপস্থাপনা করলেন আইভিদে। একটু পরেই পরবর্তী অনুষ্ঠান।
3: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
4: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
3: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ সরকারি পরিষেবা পাওয়া যাবে।
4: ব্লক স্তর থেকে শুরু করে প্রতিটি জনকল্যাণ শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে।
3: আপনার এলাকার শিবিরের বিশদ জানতে নিকটবর্তী বিডিও অফিস, পৌরসভা, পৌর নিগম, গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। पश्चिम बंगाल सरकार की ओर से विशेष घोषणा।
5: केंद्र और राज्य सरकारों की 54 प्रमुख योजनाओं के बारे में लोगों को जानकारी देने और सरकारी सेवाएं उपलब्ध कराने के लिए आपके इलाके में जन कल्याण शिविर नाम की एक नई पहल शुरू की जा रही है।
3: 15 जून से 17 जून 2026 तक रोजाना सुबह 10 बजे से शाम 5 बजे के बीच इन शिविरों में सरकारी योजनाओं के लिए आवेदन करने और विभिन्न सरकारी सेवाओं का लाभ उठाने का मौका मिलेगा।
5: ब्लॉक स्तर से शुरू करके हर नगर पालिका और नगर निगम क्षेत्र में आयोजित जन कल्याण शिविर में मुफ्त स्वास्थ्य जांच की सुविधा उपलब्ध होगी। आपके नजदीकी BDO ऑफिस, नगर पालिका, नगर निगम या ग्राम पंचायत से संपर्क कर सकते हैं। धन्यवाद।
2: आकाशवाणी शिलकुरी, এবারে শুনুন উত্তরণ। অনুষ্ঠানটির উপস্থাপনায় সোমা মুখোপাধ্যায় এবং কমলেশ চৌধুরী।

0: খুব সুন্দর, ভীষণ মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম আপনার এই ভজনটি। মোহন আগরওয়ালজি, তিনি বিশেষ ক্ষমতা সম্পন্ন এক ব্যক্তি, দৃষ্টিহীন, চোখে দেখতে পারেন না। তার মা সুমিত্রা দেবীও আমাদের আকাশবাণী শিলিগুড়ির স্টুডিওতে হাজির আছেন। দুজনের কাছেই সঙ্গেই আমরা কথা বলবো। জন্মের ছ মাস পর থেকেই মোহন আগরওয়ালজি চোখে দেখতে পারেন না। জীবন কিন্তু ওনার থেমে থাকেনি। হরিয়ানার হিসারে উনি ব্রেল লিপিতে কিছুদিন পড়াশোনা করার পর আমাদের পশ্চিমবঙ্গের কালিয়াগঞ্জে চলে আসেন এবং ওখানেই দুজন গুরুর কাছে ওনার সঙ্গীত চর্চা, নিজে গান লেখেন, নিজের ভজন করেন। আমাদের সঙ্গে উনি উপস্থিত আছেন। মোহনজি, এই যে আপনি নিজে গান লিখছেন, নিজে গান করছেন, ভজন করছেন এত সুন্দরভাবে, তো এই গানের জীবনটা আপনার শুরু হয়েছে, সঙ্গে তবলাও অসম্ভব সুন্দর আপনি বাজান, তো এই তবলার গুরু কে আপনার?
1: তবলার গুরু হচ্ছেন শ্রী তামাল পাট্টাদার।
0: কিভাবে শিখলেন
1: তবলা? আমি ছোটবেলার থেকে একটু ইয়ে ছিল আর কি, যেটাকে বলা হয় গড গিফটেড আর কি। অনুপ জলোটারজির ক্যাসেট বাজতো তখন, মানে ওনার যে তবলার বাজানোটা
2: বলগুলো শুনে শুনে আপনি রপ্ত করে নিতেন,
1: মানে যেটা এই যে ঝুনঝুনিটা যেরকম থাকে না পুতুল খেলনাটা, ওই ঝুনঝুনিটা এরকম করে বাজাতাম, ছুনছুন করে ওই তালেরই বাজাতাম। তারপরে মানে যে কোনো জিনিস দিয়ে মানে তবলার মতন করে বাজাতাম। তারপরে বাবার তবলা আনায় দিল দাদু বাবা মিলে।
0: হাতে ধরে আপনাকে কাহার বা ত্রিতাল কেউ শিখিয়েছে ঠাট এই তবলাই বাজানো?
1: হ্যাঁ, গুরুদেব শিখাইছে।
0: তারপরে খুব সুন্দর আপনার গুরুর যে আপনি শিষ্য, ভালো শিষ্য একজন, সেটা আপনার তবলা শুনেই আমরা, তবলার তালে এত সুন্দর বোল আমরা শুনেই বুঝতে পারছি। এছাড়া আপনার এই সঙ্গীত জগতে বা এই জীবনে এগিয়ে চলার পথে আর কি কি আপনার পরিকল্পনা আছে গানটাকে নিয়ে, তবলা নিয়ে?
1: গানকে নিয়ে তো আমি গানকে নিয়েই থাকতে চাই আর কি।
0: প্রোগ্রাম করেন এখনো?
1: আপাতত তো এখানে সেরকম পাচ্ছি না।
0: আপনি কি ধরনের প্রোগ্রামে ডাক পান বা আপনার এই যে এতদিন ধরে আপনাকে তো জীবনযাপন করতে হয়, তো আর্থিকভাবে আপনি পয়সা রোজগার করতে পারেন কি এই গান গেয়ে?
1: আপাতত তো নাই।
0: গান করতে যান, কেউ গানের জন্য ডাকে আপনাকে অনুষ্ঠান করার জন্য?
2: আচ্ছা, আমি জানতে চাচ্ছি আপনি এখন কি করেন, কিভাবে আপনার জীবিকা হচ্ছে?
1: জীবিকার কোনো আয় সাধন নাই আর কি।
2: সরকারি কোনো অনুদান বা কিছু পাচ্ছেন?
1: না, আপাতত তো নেই।
2: আপনার সরকারি যেমন যেই সব কার্ডগুলো করা দরকার, প্রতিবন্ধী সার্টিফিকেট, সেগুলো করা আছে?
1: কালিয়াগঞ্জে ছিল, তারপরে ওটা রিনো করানো হয় নাই, তারপরে ওটা কাজে লাগছে না।
2: কেন, ওটা তো দরকার, ওটা করতে পারেননি কেন?
1: ওরা বলছে যে হয়তো এটা আবার ক্যান্সেল করে দিতে পারে, এখানে করে নিতে হবে বলে আলাদা করে।
2: আচ্ছা, আমি শুনছি নাকি আপনার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে আপনি আগেও আকাশবাণী শিলিগুড়িতে এসেছিলেন, তখন কিছু গান করেছিলেন, তাই তো? তারপর মাঝখানে দীর্ঘদিন আপনি আসতে পারেননি, যোগাযোগ রাখতে পারেননি, এখন আবার নিয়মিত আসবেন আমাদের আকাশবাণী শিলিগুড়ি, যেই অনুষ্ঠানগুলো হবে শুনবেন কি করে আসতে হয়। আমাদের অনেক ফোন হয়, আপনি সরাসরি ফোন করবেন আমাদের ফোন নাম্বারে, আপনি আপনার মতামত জানাবেন, আপনার কেমন লাগছে, আপনি কি করছেন, সেই সব আমাদের সঙ্গে কথা বলবেন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তাতে কি হবে, আপনি একটা সঙ্গী পেয়ে যাবেন। আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি বেরোতে পাচ্ছেন না, আপনা আমরা আছি, আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র আছে আপনার সঙ্গে একটা বন্ধু হিসাবে। আপনি অনবরত আমাদের সঙ্গে যুক্ত হয়ে অনেক কিছু জানতে পারবেন।
0: আরেকটা কথা, আপনি তো নিজে গান লেখেন, তো গান আপনার গলায় খুব ভালো সুর আছে, তো আপনি যেরকম শিখেছেন, তো আপনার কি ইচ্ছে করে না একটা গানের স্কুল খুলতে?
1: আগে করতো।
0: মনের ইচ্ছেটা বলুন এবার, আর নিজের একটা রচনা করা গান শোনান, মনের কি ইচ্ছে, এখন কি করার ইচ্ছে আপনার?
1: গানের দ্বারাই ইনকাম করতে চাই আর কি, সমাজ সেবা, যাতে ইনকাম হলে তারপরে সমাজ সেবা, মা বাবার সেবা।
0: সমাজ সেবাটা কিভাবে করতে চান?
1: মানে যারা মানে শিক্ষা নিতে পাচ্ছেন না তাদের শিক্ষা, বা যারা প্রতিদ্বন্দ্বী আরও আছে, মানে যারা দুঃখিত আছে তাদের যতদূর হতে পারে সহায়তা করতে পারি আর কি।
0: তো কিভাবে, কি কিছু প্ল্যানিং আছে যে আপনি সহায়তা করতে পারেন, আপনি কোনোভাবে কোনো পরিকল্পনা করেছেন?
1: মানে কোনো সংস্থা যারা যে থাকে আর কি, যেরকম গোমাতার আছে ওনার, মানে যেরকম গোশালা থাকে ওইখানে ভালো ভালো যেগুলো থাকে আর কি, ওইখানে কিছু দিতে পারি এরকম থাকে আর কি। গানের মাধ্যমে যদি কারো সেবা হয় তাও করতে পারি, কিন্তু প্রথমে তো পরিবার, তারপরে সমাজ।
0: হ্যাঁ, সত্যি তো তাই,
1: পরিবার যদি দুঃখিত থাকে তাহলে তো কোনো লাভ নাই।
0: তো পরিবারে কিভাবে মাকে ঘরে হেল্প করেন আপনি? বাবারও তো বয়স হয়েছে, তো বাড়িতে কোনো ছোটোখাটো কাজ করে কি বাবা মা সাহায্য করা হয়? বলুন আপনি ঘরে কি কি কাজ করেন?
1: যেটা আর কি করা যেতে পারে
0: বলুন।
1: হয়তো মা বললো যে এই জিনিসটা আনে দেও, টমেটো ঘষে দেও, বা যে কোনো যেটা দুকারে।
0: রান্না করতে পারেন?
1: না, রান্না তো করতে পারি না।
0: আচ্ছা, তো আপনি আগুনের কাছে যেতে পারেন না? সেটাও প্রশিক্ষণ দেওয়া হয় যারা দৃষ্টিহীন তাদের কীভাবে রান্না করে।
1: আমি দেখেছি ওই হিসারের একজন করতেন আর কি, কাকিমা ছিল আর কি, প্রিন্সিপাল সাহেবের বউ ছিলেন আর কি।
0: আচ্ছা,
1: খুব ভালো খাওয়া বানাতেন।
0: আচ্ছা, তো কি খেতে ভালোবাসেন আপনি?
1: খাবারটা সব কিছুই যেটা নিরামিষে আর কি, আমাদের তো পেঁয়াজ লসুনও নাই।
0: এই গান করতে করতে চটপটা কিছু নিজে তৈরি করে খেতে এরকম কি কখনো বাড়িতে চেষ্টা করেছেন?
1: চেষ্টা করেছি, মানে সবজি চালাতেও চেষ্টা করলাম, কিন্তু ওই হাতের মানে আমাকে সাপোর্ট দিতে হচ্ছে, তাছাড়া মানে ইয়ে হচ্ছে, মানে হাতটাকে এরকমভাবে যদি ধরে রাখা হয় তাহলে হয়তো চালাতে পারলাম, নালে চালাতে পারছি না, ওইটাই।
0: আচ্ছা, কিন্তু আপনি তবলাটা ভীষণ ভালো বাজান এবং আপনার হাতে যে

0: একটা শক্তি আছে সেটা কিন্তু আছে। তো অন্যান্য কাজ করারও আপনি চেষ্টা করবেন ছোটখাটো, যেগুলো মায়ের হেল্প হয়। আপনি বলুন, আপনার ছেলে আপনাকে কি কি হেল্প করে?
1: টমেটোর গোছে দেয়, আলু ছিলে
0: আলু
1: দেয়,
0: ছিলে দেয়। আচ্ছা, আলু
1: বলে আমাকে জল আনে দো, জল আনে দে
0: জল
1: আমার
0: এনে
1: খাওয়ার
0: দেয়,
1: জন্য,
0: খাবার জল এনে দেয়,
1: বাসন আনে দেয়, ঠাকুরে
0: ঠাকুরের বাসন এনে দেয়।
1: শঙ্খ বাজায়।
0: আচ্ছা, শঙ্খ বাজায়।
1: হ্যাঁ।
0: আচ্ছা, আর অনেকক্ষণ আমরা একটা গান শুনি না, আপনার রচনা করা একটা গান শোনান, তবলার বল বাজান একটু।

0: বাহ
1: বাহ,
0: একটু যদি বলেন এটা কি বাজালেন আমাদের শ্রোতা বন্ধুরা যদি জানতে পারে।
2: ত্রিতালের কায়দা,
0: এরকম আপনি আরো অনেক কিছু তো বাজাতে পারেন, তাই তো?
2: হ্যাঁ,
0: আরেকটা কিছু শোনান।
1: আচ্ছা, ঢোলকও বাজায়,
3: হারমোনিয়াম বাজায়,
1: হারমোনিয়াম ঢোলকও বাজায়।
3: ওর কঞ্জকে অন্ধনাথের তবলা ও মাস্টার দিও তো কঞ্জতো।
1: মোহন আগরওয়ালের মা জানাচ্ছেন ঢোল বাজাতে পারেন, হারমোনিয়াম বাজাতে পারেন, আরো অনেক বাদ্যযন্ত্র উনি বাজাতে পারেন।
0: একটু হারমোনিয়াম বাজিয়ে শোনান না।

0: বাহ, খুব ভালো লাগলো আপনার কণ্ঠে গান এবং সঙ্গে আপনার বাদ্যযন্ত্রগুলির সমূহ নিয়ে আমাদের এই আলোচনা পর্বের মধ্যে আপনার উপস্থিতি।
1: গানের মধ্যে দিয়ে ওনার যে ব্যাকুলতা, ওনার যে মনের কষ্ট, সেটা উনি আমাদের কাছে তুলে ধরলেন। এবং সবাই কিন্তু এই গলার এত সুন্দর সুর পায় না। দেবী সরস্বতী ওনাকে এই জিনিসটা দিয়েছেন, আশীর্বাদ রয়েছে, এবং দৃষ্টিহীন হয়েও, বিশেষ ক্ষমতা সম্পন্ন হয়েও তিনি যে আমাদের অনুষ্ঠানে এসেছেন, মানুষকে শোনাতে পারছেন এত সুন্দর গান, সবাই কিন্তু জীবনে এই সুযোগ পায় না বা এই আশীর্বাদ পায় না।
0: আমিও একমত এই প্রসঙ্গে। আজকে আমাদের সঙ্গে ছিলেন মোহন অগ্রওয়াল, জ্যোতিনগর শিলিগুড়ি থেকে। অজস্র ধন্যবাদ, নমস্কার মোহন ভাই। মোহন ভাই
2: নমস্কার।
0: সঙ্গে ছিলেন মোহন ভাইয়ের মা সুমিত্রা দেবী অগ্রওয়াল। ধন্যবাদ সুমিত্রা দেবী। আমরা আশা করি এরকমই অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ছাড়াও আরও অন্যান্য অনেক ব্যক্তিবর্গকে আমরা এই অনুষ্ঠানে নিয়ে আসতে পারবো, কি বলো?
1: একদম, আপনারা আকাশবাণী শিলিগুড়ির এই উত্তরণ অনুষ্ঠানে অনেক প্রতিভা সম্পন্ন ব্যক্তিদের অনুষ্ঠান শুনতে পারবেন, এবং যারা আমাদের সমাজে বিভিন্ন গুণের অধিকারী, সেই গুণগুলোকে নিয়েই আপনাদের সামনে আমরা হাজির করব। আমি সোমা মুখোপাধ্যায়।
0: আর আমি কমলেশ চৌধুরী।
1: আপনারা শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ি।
3: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান উত্তরণ, মোহন আগরওয়ালের সাক্ষাৎকার শুনলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন সোমা মুখোপাধ্যায় ও কমলেশ চৌধুরী, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার।

0: পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
1: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ, জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়।
0: আগামী 15 থেকে 17 জুন 2026 প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এসরাজ, শিল্পী শুভায়ু সেন মজুমদার, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান জওয়ান ভাইদের জন্যে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে ডায়াল করুন এই নম্বরে 9434076705। নম্বরটি আবার জানিয়ে দিচ্ছি, 9434076705। শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। শুরু হয়ে গেছে কিন্তু বিশ্বকাপ ফুটবল,

0: ফিফা বিশ্বকাপ 2026 এগারোই জুন থেকে শুরু হয়েছে। একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনার নাম বলুন। হ্যাঁ বলুন, কেন ফোন করেছেন বলুন।
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি।
1: হ্যাঁ, একটা গান চালান, ভালো হলো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন।
1: হ্যাঁ
0: তো বন্ধুরা, যে কথায় ছিলাম, বিশ্বকাপ ফুটবল 2026 এগারোই জুন থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী 9 জুলাই 2026 পর্যন্ত। আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের এটি 23তম আসর। ইতিহাসের এই প্রথমবারের মতো আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই তিনটি দেশ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে। বন্ধুরা, এই বিশ্বকাপ নিয়ে কথা বলতে আপনারা অবশ্যই ডায়াল করুন এই নাম্বারে 9434076705। বিশ্বকাপের জ্বর তো নিশ্চয়ই সকলের শুরু হয়ে গেছে, আজকে ফ্রান্সের খেলাও রয়েছে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে আপনাদের মতামত ভাগ করে নিন। শুনে নিই আমাদের আজকের প্রথম গান, অরিজিৎ সিং এবং কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে লড়াই ছায়াছবি থেকে।

0: একজন শ্রোতা বন্ধু অপেক্ষা করছেন, দেখে নি কে আছেন। হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি বীরভূম জেলা শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
0: আচ্ছা, বিশ্বজিৎ বাবু বীরভূম থেকে বলছেন।
1: হ্যাঁ দিদি ভাই,
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
1: হ্যাঁ হ্যাঁ চলে যাচ্ছে মোটামুটি সারাদিন এই রেডিওর সাথে যুক্ত থেকে স্টেশন
0: হ্যাঁ,
1: আনন্দ দিয়ে রেখেছে সারা সারাদিন। আপনারা আশা করি ভালো আছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো, ভালোই আছি। বলুন, বিশ্বকাপ ফুটবল শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে, দেখছেন তো? আপনার কথা পরিষ্কারভাবে আসছে না আমাদের কাছে।
1: হ্যাঁ দাঁড়ান একটু দাঁড়ান, এবার শুনতে পাচ্ছেন দিদি
0: হ্যাঁ
1: ভাই?
0: হ্যাঁ হ্যাঁ বলুন বলুন।
1: হ্যাঁ কি শুরু হয়ে গেছে বললেন?
0: বললাম বিশ্বকাপ ফুটবল তো শুরু হয়ে গেছে 11 তারিখ থেকে, আজকে আজকেও খেলা রয়েছে। আপনি কি খেলা দেখছেন আমাদের সঙ্গে? তাহলে কিছু ভাগ করে নিতে পারেন কথা, আজকে বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা হচ্ছে।
1: হ্যাঁ বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা হচ্ছে, এই সবে শুরু হয়েছে
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: তাই মানে এখন সবাই যে হয় সেই টাইমটা তো একটু রাত্রির দিকে
0: হ্যাঁ হ্যাঁ তিনটে দেশ নিয়ে খেলা, তিনটে দেশে খেলা হচ্ছে, তো তাই সময়টা আমাদের জন্য একটু অসুবিধাকর হচ্ছে, রাতে বা মাঝরাতে বা ভোরে এরকম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: জন্য নানা রকম মেডিসিন ইউজ করতে হয় তো,
0: আচ্ছা
1: যার
0: আচ্ছা
1: জন্য এই
0: আচ্ছা
1: সমস্ত
0: ঠিক আছে, তাহলে আপনার জন্য এখন একটা গান চালিয়ে দিই, আপনি শুনুন।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: দিদি ভাই কি বলে?
0: বলছি একটা গান শুনুন, তাহলে গান চালাই আপনার জন্য, ঠিক আছে?
1: হ্যাঁ একটা গান
0: হ্যাঁ হ্যাঁ
1: তাই
0: ঠিক
1: তো,
0: আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন।
1: নমস্কার
0: হ্যাঁ হ্যাঁ
1: নমস্কার।
0: নমস্কার। চলে যাই আমার পরের গানে, শিল্পী কিশোর কুমার, পারাবত প্রিয়া ছায়াছবি থেকে।
2: অনেক জমানো ব্যথা বেদনা,

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। অনুষ্ঠানে ফোন করতে ডায়াল করুন 9434076705 9434076705 এই নম্বরে। এবারের বিশ্বকাপের যেটা মূল আকর্ষণ সেটা হচ্ছে 48টি দল এবার বিশ্বকাপে অংশগ্রহণ করছে, যা আগে কখনো হয়নি। 32টি দল বরাবরই বিশ্বকাপ টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে বলে আমরা জানি। টুর্নামেন্ট জুড়ে মোট 104টি ম্যাচ খেলা হচ্ছে। এর মধ্যে গ্রুপ পর্বে 72টি এবং নকআউট পর্বে 32টি ম্যাচ রয়েছে। উত্তর আমেরিকার মোট 16টি শহরে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে আমেরিকা 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহর রয়েছে। ফাইনাল ম্যাচ খেলা হবে 19শে জুলাই, অর্থাৎ এক মাস ধরে চলবে ফুটবলের মহাযজ্ঞ। ফুটবল থেকে একটু সুরে গানের জগতে প্রবেশ করি। গানে এবার শুনে নিই কিশোর কুমারের কণ্ঠে কলঙ্কিনী ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন আপনারা বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান লাইভ ফোন ইন আনন্দধারা। অনুষ্ঠানটি শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে 711 কিলোহার্টজে। আমাদের সঙ্গে ফোন নিয়ে সরাসরি কথা বলতে ডায়াল করুন 9434076705 9434076705 এই নম্বরে। ফুটবল নিয়ে তো কিছু কথা হলো, এখন বলি যে আইসিসি মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু শুরু হয়ে গেছে। খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের ওয়েলসে। 12 জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলবে 5 জুলাই পর্যন্ত। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে। 12টি মোট দল নিয়ে এই আসরটি সাজানো হয়েছে। ভারতীয় দলের নেতৃত্ব করছেন হরমনপ্রীত কৌর, এবং সেই নেতৃত্বে ভারতীয় দল আজ তাদের অভিযান শুরু করবে পাকিস্তানের বিরুদ্ধে। আপনারা আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি এই খেলার সম্প্রচার শুনতে পাবেন। চলে যাই পরের গানে। পরের গানটি আশা ভোঁসলের কণ্ঠে, শুনুন অমর সঙ্গী ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন লাইভ ফোন ইন অনুষ্ঠান বাংলা ছায়াছবির আনন্দধারা। অনুষ্ঠানটি আজকে সময় একদম শেষের দিকে, আমরা আজকের মতো এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। পরবর্তী কোনো দিন আবার আপনাদের সঙ্গে কথা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।

আকাশবাণী শিলিগুড়ি। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার এক সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে অধিকাংশ স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা মালদায় রেকর্ড করা হয়েছে 36 ডিগ্রি সেন্টিগ্রেড এবং ট্যাডং পার্বত্য অঞ্চলে 29.3 ডিগ্রি সেন্টিগ্রেড। সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ফালাকাটা 9 সেন্টিমিটার, মাথাভাঙা 7, শিলিগুড়ি 6, বারোভিসা 5, ধূপগুড়ি 3 সেন্টিমিটার করে। আবহাওয়ার পূর্বাভাস। আগামী 7 দিনে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7 থেকে 11 সেন্টিমিটার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলার দু একটি স্থানে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের সব জেলাগুলি দু একটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া যথাক্রমে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বয়ে যাওয়ার সতর্কবার্তা রয়েছে। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট, আলিপুর, কলকাতা। জেনারেল ওয়েদার বুলেটিন।

0: Forecast for next 7 days. Light to moderate rain or thunder shower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar and Kochbihar districts of Savimalayan, West Bengal and Sikkim. Light to moderate rain or thunder shower very likely to occur at many places over these districts of Savimalayan, West Bengal. No large change in day temperature during next 7 days over Savimalayan, West Bengal. Weather warning for next 7 days, very heavy rainfall, 7 to 11 cm, very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar district of Savimalayan, West Bengal. Thunderstorm with gusty wind, 40 to 50 km per hour and lightning very likely to occur at one or two places over all the districts of Savimalayan, West Bengal. That's conclude for weather today. Please stay tuned with us, our next announcement in Bangla. এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে জানাই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। সন্ধে 6:05 বাংলা আধুনিক গানের অনুষ্ঠান গানের ভেলা। সন্ধে 7:00 বিশেষ জয়মালা। 7:45 সাজ অর আওয়াজ। 8:00 হাওয়া মহল। 8:15 চিত্রলোক। 9:00 আপকে লিয়ে। 9:30 আজকে ফানকর। 10:00 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান ছায়া গীত। 10:30 ঢালতি যায় রাত। এখন জানিয়ে দিচ্ছি আকাশবাণী শিলিগুড়ি 711 কিলোহার্টজে আজকের সান্ধ্য অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সন্ধে 6:05 লোক পরম্পরায় কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদার। 6:30 থেকে ICC মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী শুনবেন এজ বাস্টন থেকে যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠানটি রিলে করে শোনানো হবে। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের বাকি অনুষ্ঠান শুনবেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে এবং খেলার ধারা বিবরণী শুনবেন 711 কিলোহার্টজে। সন্ধ্যে 7:40 AIR অ্যাপে শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি রায়। 7:05 শুনবেন ডুয়ার্স দর্পণ। 8:00 সুস্বাস্থ্য, রক্তদান আপনার মানবিক কর্তব্য বিষয়ে ডক্টর স্বপন কুমার খানের সঙ্গে আলাপচারিতায় শান্তনু আচার্য। 9:15 বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনতে পাবেন। 9:30 শুনবেন শিক্ষাঙ্গন থেকে। 10:00 রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন শুনবেন শিল্পী JS শ্রীরাম। শুনলেন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সূচি। এখন জানিয়ে দিচ্ছি আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন। সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন শিলিগুড়ি রবিবার 14 জুন 2026। দার্জিলিং মোড় ক্রসিং মোড়ে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করুন। বাগডোগরার দিক থেকে পরিনগর পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহন দার্জিলিং মোড় ব্যবহার না করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে। সিকিম এবং কলিম্পং দিক থেকে আগত পণ্যবাহী যানবাহন চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশ আপনাদের নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। রিয়েল টাইম আপডেটের জন্য শিলিগুড়ি ট্রাফিক অফিসিয়াল পেজটি অনুসরণ করুন এবং আপনাকে সাহায্য করতে আমাদের সহযোগিতা করুন। শুনলেন আজকের সান্ধ্যকালীন ট্রাফিক বুলেটিন।
1: ¡Por! পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণা।
2: কেন্দ্র ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ 54টি প্রকল্প সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সরকারি পরিষেবা প্রদানের জন্য এক অভিনব উদ্যোগ। জনকল্যাণ শিবির শুরু হতে চলেছে আপনার এলাকায়
1: আগামী 15 থেকে 17 জুন 2026। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই শিবিরগুলিতে সরকারি প্রকল্পে আবেদন করার পাশাপাশি বিবিধ

শ্রোতা বন্ধুরা, লোক পরম্পরায় কীর্তন শুনছেন আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, লোকু পরম্পরায় আপনারা শুনছেন কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদার।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন লোক পরম্পরায় কীর্তন, শিল্পী আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন লোক পরম্পরায় কীর্তন শিল্পী আরতি ঘোষ দস্তিদারের কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন আপনার মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি রায়।

প্রচলিত লোকগীতির অনুষ্ঠানে শুনলেন ভাওয়াইয়া শিল্পী অঞ্জলি রায়, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: সাপ্তাহিক বিশেষ বিশেষ বেতার রিপোর্ট নিয়ে শুরু হচ্ছে ডুয়ার্স দর্পণ। আজকের ডুয়ার্স দর্পণের বেতার রিপোর্টে আপনারা শুনবেন, মালদার আম বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার উৎপাদিত উৎকৃষ্ট মানের আমের জাতগুলিকে বোঝায়। আমরা এখন এই মালদা জেলারই আম নিয়ে একটি বেতার রিপোর্ট শুনব। এই বেতার রিপোর্টে সাক্ষাৎকার গ্রহণ করেছে প্রয়াস সাহা।
1: আম ভারতের অন্যতম জনপ্রিয় ফল এবং এর অসাধারণ স্বাদ, মিষ্টি গন্ধ ও পুষ্টিগুণের জন্য একে ফলের রাজা বলা হয়। আমাদের দেশে বিভিন্ন আম উৎপাদনকারী অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা অন্যতম। মালদা জেলা বিশেষভাবে বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ, ফজলি ও ল্যাংড়া জাতের উৎকৃষ্ট মানের আমের জন্য। এই অঞ্চল গঙ্গার পার্শ্ববর্তী হওয়ায় মালদা জেলার উর্বর পলিমাটি, ভালো জল নিষ্করণ ব্যবস্থা, উপযুক্ত পিএইচ যা 5.5 থেকে 7.5 পর্যন্ত হয়, জৈব পদার্থের উপস্থিতি এবং গভীর মাটির স্তর উৎকৃষ্ট মানের আম চাষের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে, ফলে এখানকার আম সুস্বাদু, মিষ্টি ও সুগন্ধযুক্ত হয় এবং হাজার হাজার পরিবার তাদের জীবন জীবিকার জন্য আম চাষের উপর নির্ভরশীল। আমরা এরপর কথা বলে নেব মালদা জেলার কিছু আম বাগানের মালিকের সঙ্গে, তাদের এবছরের আমের ফলন কেমন হয়েছে এবং আরো নানান রকম জিনিস আমরা তাদের মুখ থেকে শুনে নেব।
2: বর্তমানে আমি রয়েছি মালদা জেলার একদম বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুর এলাকাতে এবং এখানে একটি আম বাগানে। আমরা সবাই জানি মালদা দ্য সিটি অফ ম্যাঙ্গো। আপনার পরিচয়টা দেবেন।
3: আমার নাম রিপন দাস, আমার বাড়ি মালদার সাহাপুর নিত্যানন্দপুর এরিয়াতে। না, এটা প্রায় 5.5-6 বিঘার বাগান আছে। এটা আমাদের লিজে নেওয়া আছে, আমাদের নিজের বাগান আছে। এখান থেকে একটু ভেতরে 2.5-3 কিলোমিটার হবে, যে জায়গাটার নাম হচ্ছে ভাটরা। ভাটরাতে আমাদের নিজের বাগান আছে আর এটা আমাদের লিজে নেওয়া আছে।
2: আচ্ছা, আপনার একটি নিজস্ব বাগান আছে এবং এই বাগানটি লিজে নেওয়া আছে। এই বাগানটিতে কতগুলো আম গাছ আছে মোট?
3: ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে 50 ঝাড় তো হবে, মিনিমাম 50 ঝাড় মতন আছে, বড় গাছ আর ছোট গাছ, মাঝারি গাছ সব মিলিয়ে।
2: আচ্ছা, আর আপনার যে নিজস্ব বাগানটি রয়েছে সেই বাগানে কতগুলো আম গাছ আছে?
3: ওটা ছোট বাগান, ওটা খুব বড় বাগান নয়, ওখানে সব মিলে 12টা মতন মাঝারি টাইপের গাছ আছে।
2: আচ্ছা, এই আম বাগানটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই আম বাগানটিতে কি কি আমের গাছ আছে? সবই কি এক আম না আলাদা আলাদা আমের গাছ আছে?
3: না, এখানে 4-5 রকমের ভ্যারাইটিস আছে। যেমন বেসিক্যালি মেন যেটা আছে, বেশিরভাগ যদি আমরা দেখি তো লক্ষণভোগ বলা হয়, লক্ষণভোগ বলে আছে বেশিরভাগটাই। সেকেন্ড আছে ন্যাংড়া আছে, তারপরে যেটাকে হিমসাগর বলা হয়, আমরা লোকাল ভাষায় খিস্সাপতি বলি, সেটা আছে। মোহনভোগ আছে, অম্রপলি আছে, তারপরে কিছু আম যেটাকে আমরা গুঠিও বলি, এ জাতীয় 2-1 ঝাড় আছে। এই টাইপের 4-5 ধরনের ভ্যারাইটিস এখানে আছে।
2: আচ্ছা, এবছর আমের ফলন কেমন এখনো পর্যন্ত আপনারা দেখে কি বুঝতে পারছেন?
3: অ্যাকচুয়ালি যখন মুকুল আসে তখন তো চারিদিকেও দেখেছিলাম এবং আমাদের বাগানেও প্রচুর ভরপুর মুকুল ছিল এবং ওয়েদারও প্রথম প্রথম খুব ভালো ছিল, তাতে বেশ ফলন এসেছিল গাছে। কিন্তু মধ্যে একটা যে একদিন বৃষ্টি হয় আর তারপরে মেঘলা করে, কুয়াশা হয়, সেই কুয়াশাতে যে গুটিগুলো মুকুল থেকে যে ছোট ছোট গুটি থাকে সেই গুটিগুলো ওই কুয়াশার জন্য কেটে যায়, কারণ ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে এখনও খুব একটা খারাপ নেই, অনেকের আম কেটেছে, অনেকের আছেও, ঠিক আছে। এখন দেখা যাক, কারণ প্রাকৃতিক দুর্যোগের ওপরেও আমের অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আমের সিজনে প্রচুর ঝড় ঝাপটা, তারপরও ওয়েদার খারাপ থাকে, বিভিন্ন টাইপের দুর্যোগ হয়, তার উপরেও যতটা টেকে তার উপর ডিপেন্ড করে।
2: আচ্ছা, মানে কয়েকদিন আগে বা এখনো যে বৃষ্টিগুলো হচ্ছে, আজকেও যেরকম ওয়েদারটা মেঘলাই আছে, তো এগুলো বলছেন এগুলো আমের ফলনের উপরে এগুলোর মানে প্রভাব পড়ে?
3: হ্যাঁ, ছাপ দেখা যায় ওয়েদার খারাপ হলে, কারণ এখনো আমটা বড় হয়নি, তো জাস্ট বড়র দিকে, ছোট থেকে বড় হচ্ছে, এই 1.5-2 মাসের হতে চললো। তো এখন যদি ওয়েদারটা ভালো হয়, সাথে বৃষ্টি পেলে এখন আমের গ্রোথটা আসবে, কিন্তু বৃষ্টির সাথে সাথে ঝড় হলে তো এখন ছোট আম অনেক ঝরে যাবে। বৃষ্টি হলে আমের পক্ষে এ সময় ভালোই হয়, গ্রোথটা আসে, কিন্তু যদি তার সাথে ঝড় হয় তাহলে ছোট আম ঝরে যায়।
2: আচ্ছা, মানে এখনো পর্যন্ত যা ফলন রয়েছে সবই ভালো, এবং যা ওয়েদার কাস্ট মানে আপনারা চাইছেন যে তার একটু বৃষ্টি হোক যাতে আমের ফলনটা ভালো হয়। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই এই আমগুলোকে মানে ঠিক টেকসই রাখার জন্য কোনো পেস্টিসাইডস ব্যবহার করেন, সেগুলো কিভাবে দেওয়া হয় আম গাছে?
3: অ্যাকচুয়ালি যদি দেখা যায় টোটাল সিজনে মিনিমাম 4-5টা পেস্টিসাইডের স্প্রে হয়। যখন মুকুল থাকে তখন এক ধরনের স্প্রে হয়, মুকুল থেকে যখন ছোট গুটি আসে জাস্ট তখন এক ধরনের হয়, এখন এক ধরনের হয়, এবং এর পরেও আরেক রাউন্ড হতে পারে। তো প্রথম অবস্থাতে যে স্প্রেটা হয় সেটা যেন মুকুলটা ঠিকঠাক থাকে, বা গাছটা গাছ থেকে বলে অনেক সময় গরম করার জন্য গাছটা, যেন মুকুলে প্রতিটা শাখায় যেন মুকুল আসে, এই জন্য একটা প্রথমে স্প্রে করা হয়। তারপরে মুকুলটা যেন টিকে থাকে, গুটিটা যেন ঠিকঠাক হয়, তখন এক ধরনের স্প্রে করা হয়। এবং এখন যেমন ওই বলে যে মধু লেগে যায় আমে, আমের পাতায় এক ধরনের পোকার জন্য, সেই মধুকে আটকানোর জন্য এক ধরনের স্প্রে করা হয়। এবং মধুর পরেও আমটা যখন একটু বড় হয় তখন অনেক সময় বিভিন্ন পোকামাকড় এসে আমে বসে, যেটাতে আমে হুল মেরে দেয়, যার জন্য আমের ক্ষতি হয়। তো তখন ওই হুলটাকে আটকানোর জন্য আরেক ধরনের স্প্রে করা হয়। এই টোটাল 4-5 ধরনের স্প্রে পেস্টিসাইড করা হয়, এগুলো বিভিন্ন টাইপের মানে কীটনাশক আটকানোর জন্যই বেসিক্যালি। এগুলো দোকানদারেরা দেয়, এবার নামগুলো সঠিক আমাদের জানা নেই যে কোনটা কোন ধরনের, আমরা দোকানে গিয়ে বলি এবং দোকানদারেরা সেই মতন দেয়। টোটাল পেস্টিসাইডে 4-5 ধরনের থাকে, একটা বেসিক্যালি বিষ থাকে, একটা হয়তো ভিটামিন থাকে, একটা হয়তো ফাঙ্গাস ফ্রি থাকে। এই এই টোটাল 4-5 ধরনের বিষ সিজনাল করা হয় এক একটা স্প্রের সময় এক এক রকম ভাবে।
2: তো এই

0: যে আম বাগানে পেস্টিসাইডসগুলো আপনারা দিচ্ছেন, এটাতে মানে ধরুন আমরা যারা পরে আমগুলো খাবো গিয়ে সেটার প্রতি কোনো এফেক্ট পড়বে না? এগুলো সব ঠিক থাকে, কারণ পেস্টিসাইডস দেওয়া মানে তো একটা এফেক্ট পড়েই।
1: অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যদি দেখা যায়, কীটনাশক তো আমরা জানি প্রতিটা জিনিসে, কিন্তু কৃষকদের কাছে কোনো উপায় নেই। কারণ এখন সময় চলে এসেছে, বা যেটা যখন চলে এখন, যদি আমরা যদি 15-20 বছর আগে দেখতাম, তাহলে কিন্তু সেই সময় পেস্টিসাইড দেওয়া হতো না। কিন্তু এখন যত যুগ পরিবর্তন হচ্ছে, তত তার সাথে আমাদেরকে সামঞ্জস্য মিলিয়ে চলতে হচ্ছে। এই জন্য আমাদেরকে সময়ের সাথে, আমরা না চাইলেও উপায় নেই, কারণ না হলে এই যে আমে বিভিন্ন ধরনের পোকা লাগবে, আমটা নষ্ট হয়ে যাবে, এটা টেকানোর জন্য। এবার এখানেও তো আমাদের একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে। এবার যদি আমরা চাষ করি আর চাষ থেকে যদি আমরা ফসল যদি রিটার্ন না পাই, তাহলে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তাই জন্য আমটাকে টেকানোর জন্য আমাদেরকে পেস্টিসাইড দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই পেস্টিসাইডের একটা ক্ষতিকারক দিক আছে, কিন্তু যদি আমরা একটু মানে সেটা খাওয়ার সময় যদি একটু ভালো করে ধুই, বা কেমিক্যাল ফ্রি করার তো এখন অনেক উপায় আছে, সেগুলো যদি ব্যবহার করি, তাহলে সেখান থেকে হয়। এবার অনেকেই থাকে যে অর্গানিকভাবে চাষ করতে চায়, কিংবা আমরাও চাই, কিন্তু আশেপাশে চারিদিকে যেহেতু পেস্টিসাইড ইউজ হয়, এবার যদি আমরা যদি আমাদের বাগানে না দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের বাগানের আমেরও ক্ষতি হতে পারে। এই জন্য বাধ্যতামূলক আমাদের কিছু না কিছু করতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি যতটা কম দিয়ে ভালো কিছু করা যায়। এই আর
0: আমের যা ফলন আছে সেটা দেখে আপনাদের কী বুঝছেন এবছর আমের মার্কেট কেমন যাবে?
1: অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে আমি তো বললাম, প্রথমে যা মুকুল এসেছিল বা ওয়েদার যেমন ছিল, প্রতিটা বাগানে আমরা খেয়াল করেছিলাম যে বেশ ভালোই আম ছিল। কিন্তু এখন যেহেতু আম অনেক জায়গাতে শুনছি বা দেখছি যে কিছু পরিমাণ আম কেটে গিয়েছে, তাতে আগামী দিনে এখন যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, আর যা আম যদি টেকে আছে, যদি আম এই অবস্থাতেই টেকে, তাহলে হয়তো একটা মোটামুটি আমরা মার্কেট পেতে পারি। যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা আমের ক্ষতি হয়, তাহলে হয়তো মার্কেটটা বাড়তে পারে। এটা এখন বলা যাচ্ছে না, আগামী এখনও তো 2-3 মাস আছে আমাদের হাতে পরিস্থিতির ওপর, কিন্তু মোটামুটি একটা হবে, এটা একটা আভাস পাওয়া যাচ্ছে যে গতবারের তুলনায় হয়তো এবার একটু ভালো হতে পারে।
0: আপনি তো বললেন আপনার বাগানে 4-5 রকমের আম গাছ আছে, ওই প্রতিটি আমের মানে মার্কেট প্রাইস কেমন থাকে? কোনো মানে অম্রপলির কেমন থাকে, লক্ষণভোগের কেমন থাকে, সেই আমের মার্কেট প্রাইসগুলো নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন।
1: মার্কেট প্রাইসটা ডিপেন্ড করে যে পাকার সময় কোন। অ্যাকচুয়ালি লক্ষণভোগ যেটা আছে সেটার মার্কেট সবসময় একটু লো ডিম্যান্ড থাকে, কারণ এর ফলনটা বেশি হয় বলে মানুষ চাষ বেশি করে। লক্ষণভোগটা খুব সহজে মার্কেটে পাওয়া যায়, তো আমরা যেহেতু এখানে মোটামুটি একটা পাওয়া যায় হয়তো 15 টাকা কেজি বা 20 টাকা কেজি, 15-20 বা তার নিচেই থাকে আশেপাশে, এটা পাইকারি রেট। এবার সেটা যদি খুচরো কেউ কিনতে যায় সেটা তো একটু বাড়বেই, এটা আমরা জানি, এটা মার্কেটের নিয়ম। এবং যে আরও যে আম আছে, যেমন ন্যাংড়া বা হিমসাগর বা খিস্সাপতি আমরা যেটাকে বলি, এগুলো হচ্ছে একটা ভালো টাইপের আম, খেতে সুস্বাদু বা হাইলি ডিমান্ড থাকে এই আমগুলো। এই আমগুলোর ন্যাচারালি মার্কেট আমরা দেখলেও মোটামুটি 30-এর উপরেই থাকে প্রতিবারই প্রথম প্রথমের দিকে। এবার এটা খুচরো কিনতে গেলে একটু বেশি পড়ে, কিন্তু আমরা পাইকারি রেটে মোটামুটি 30-40-এর ঘরেই থাকে। এবার দেখা যাক যে মার্কেটে কী টাইপের ডিমান্ড আছে, যদি হাইলি ডিমান্ড থাকে আর যদি সাপ্লাই কম থাকে, তাহলে হয়তো দামটা আমরা বেশি পেতে পারি। যদি আর যদি সাপ্লাই বেশি থাকে, তাহলে অবশ্যই দামটা আমরা কম পাব। আর অম্রপলি তো হচ্ছে শেষের দিকে আম, ওই দামটার সবসময়ই একটা ভালো দাম পাওয়া যায়। যেগুলো একটু ভালো ধরনের আম, কোয়ালিটি আম মার্কেটে মানুষ পছন্দ করে, সেই আমগুলোর আমরা একটু দাম পাই। আর যেহেতু লক্ষণভোগটা একটু মানে লোয়ার কোয়ালিটির মধ্যেই ধরা হয় এবং সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় বলে, এই আমটার দাম একটু ন্যাচারালি কম পাওয়া যায়, এর এবং এর ফলনও বেশি হয়, তো তাই জন্য।
0: আচ্ছা, এই যে আমগুলো নিয়ে বললেন, তো মোটামুটি ধরুন মানে ওই সরস্বতী পুজোর পরপর থেকে আমের মুকুল আসা শুরু হয়ে যায়, আর তারপরে এই যে প্রসেসটা, এই প্রসেসটা তাও কতদিন চলে আম ধরা, আম হিসেবে মানে আপনারা কতদিন ধরে ইনভলভ থাকেন এই বাগানটির মধ্যে?
1: এটা মোটামুটি জানুয়ারির পরে থেকে স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ মুকুল আসার আগে থেকে।

0: ধরতে গেলে পুরো বছরই যত্ন নেওয়া হয় গাছের, কিন্তু বেসিক্যালি আমের জন্য আমাদের জানুয়ারির পর থেকেই শুরু হয়ে যায় চর্চা। এবার মুকুল আসা থেকে আম পাড়া পর্যন্ত শেষ করতে মোটামুটি ওভারঅল যদি দেখা যায় যে কিছু আম আছে যেগুলো অনেক পরে পাকে, তো ওগুলো মেলে যদি দেখা যায় ওভারঅল আমাদের 5-6 মাস, মিনিমাম 3 মাস থেকে শুরু করে ম্যাক্সিমাম 5-6 মাস পর্যন্ত আমাদের ওভারঅল টাইম লেগেই যায়।
1: আচ্ছা, আপনাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
0: অসংখ্য ধন্যবাদ।
1: ধন্যবাদ, নমস্কার।
2: আমবাগান শুধু অর্থনীতিতেই অবদান রাখে না, বরং এই এলাকার কৃষি ঐতিহ্যও রক্ষা করে। বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতিও ব্যবহার করা হয় আম চাষের জন্য।
1: বর্তমানে যে আম বাগানটিতে আমরা রয়েছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আম গাছে স্প্রে করার কাজ চলছে। আমরা এখানে যে দাদা রয়েছে তার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার পরিচয়টা দেবেন।
3: আমার নাম অজয় কর্মকার, আমার গ্রাম নিত্যান্দু, আমার বাড়িও নিত্যান্দু।
1: আপনি প্রায় কতদিন ধরে এরকম আম গাছে স্প্রে করছেন?
3: আমি প্রায় 13-14 বছর থেকে স্প্রে করছি।
1: এই যে আম গাছে আজকে আপনারা যে স্প্রে করছেন, এগুলো কি সব জৈব সার নাকি সব কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডস?
3: জৈব সার না, সব বিষ এগুলো।
1: আচ্ছা দাদা, কি কি ধরনের বিষ আজকে দিলেন গাছে?
3: বিষ দিলাম, একটা বিষ আছে যেটা সুলি মারার জন্য, যে পোকাটা যেন যে সুলি যেন না মারে তার জন্য। আর একটা বরুণ দিলাম যেটার জন্য দানাটাকে ফ্রেশ করে। আর একটা ভিটামিন, দানাগুলো কেটে যাচ্ছে, ঝরে মাটিতে পড়ে যাচ্ছে, তার জন্য একটা ভিটামিন দেওয়া হলো।
1: আচ্ছা, এই মানে বিষগুলো দেওয়ার প্রক্রিয়া কী রয়েছে? আপনারা কেমনভাবে বিষটা দিয়ে থাকেন?
3: বিষগুলো আমরা আমাদের যা হোক, আমাদের লেবার আছে, আমাদের ড্রাম আছে, আমাদের স্প্রে করা মেশিন আছে। আমরা বিষটা গুলে জল থেকে জলে করে গুলে আমরা স্প্রে মেশিনের মাধ্যমে আমরা বিষটা দেওয়ার চেষ্টা দিই গাছে উঠে।
1: আচ্ছা, মানে বৃষ্টিটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে আপনারা গাছে সেটাকে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করেন। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে বিষগুলো যেগুলো আপনারা দেন গাছে, এগুলো কি সরকার থেকে আপনাদেরকে দেওয়া হয় না? আপনারা পার্সোনালি এগুলো কিনে তারপরে গাছে দেন?
3: এগুলো বিষ সরকার থেকে পাওয়া যায় না, আমরা দোকান থেকে নিজে থেকে কিনে নিয়ে আসি। তো আমরা নিজে থেকে কিনে আমরা বাগানে স্প্রে করি।
2: গ্রীষ্মকালে মালদার আমবাগানগুলো কর্মচাঞ্চল্যে ভরে ওঠে, যেখানে চাষিরা যত্ন সহকারে আম সংগ্রহ করে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও পাঠান।
4: উত্তরবঙ্গ বিজ্ঞান কেন্দ্র শিলিগুড়ি, 9 জুন 2026 তারিখে আন্তর্জাতিক আর্কাইভ দিবস উদযাপন করেছে। এই অনুষ্ঠানে একটি বিশেষ 3 দিন ব্যাপী ঐতিহ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। রাজকীয় কুচবিহার প্রদর্শনী, দুর্লভ আর্কাইভাল সম্পদ ও রাজকীয় ইতিহাসের এক প্রদর্শনী, জাদুঘর বিশেষজ্ঞদের পরিচালনায় হাতি কলমে কর্মশালা, যেখানে ঐতিহাসিক বস্তুসমূহ কীভাবে সুরক্ষিত করা হয় তা প্রদর্শন করা হয়, সংরক্ষণ প্রদর্শনীর নথি, ছবি ও রেকর্ড সুরক্ষিত রাখার ব্যবহারিক নির্দেশিকাও দেওয়া হয় এখানে। এই নিয়ে এখানকার কর্মশালার কর্মকর্তারা বললেন,
5: স্যার, আজকের দিনের বৈশিষ্ট্য এবং ঐতিহ্য এবং গুরুত্ব নিয়ে আপনার মতামত।
6: আজকে যেহেতু 9 জুন আমরা ইন্টারন্যাশনাল আর্কাইভ ডে পালন করছি, আর ইন্টারন্যাশনাল আর্কাইভ ডে পালন করাটা একটাই অবজেক্টিভ যেটা পাই আমরা, যেটা আমাদের ঐতিহ্য যেটা আছে ওটাকে পুনর্লেখানোর জন্য, যেটা নতুন প্রজন্ম যারা আসবে ওদের জন্য সুরক্ষিত রাখার জন্য। যেহেতু আর্কাইভ মানেটাই হলো আমাদের যা ডকুমেন্ট, যা নথিপত্র আছে, যা দলিল আছে, যেটা হতে পারে অনেকদিন পুরনো, যেটা কোনো সময় হতে পারে নীতি নির্ধারণ করার জন্য বা দেশ চালানোর জন্য বা রেভিনিউ কালেকশন করার জন্য এই জন্য বানানো হয়েছিল হতে পারে, ওই জিনিসটাকে নতুন প্রজন্ম কীভাবে বুঝবে বা কীভাবে বোঝা দরকার, আর যেটা ভঙ্গিটাকে যেটা মানে একটা মানে পার্সপেক্টিভটা কীভাবে দিতে পারি আমরা, যেহেতু ইতিহাস লেখানো সবসময় পার্সপেক্টিভ ম্যাটার করে, আর দেশ বানানোর জন্য বা চালানোর জন্য একটা মানে ডকুমেন্টেশন লাগে, ওই জিনিসটা কীভাবে সুরক্ষিত রাখা যায়। যেহেতু দেশে প্রতিবার প্রতিনিয়ত বিভিন্ন দেশে আক্রমণ হয়, বিভিন্ন ধরনের মানে ডিস্ট্রাকশন হয়, ডিভাস্টেশন মানে ক্যালামিটিজ হয়, ওই তখন কিন্তু এই ডকুমেন্টসগুলো কীভাবে সুরক্ষিত রাখা উচিত, যেহেতু মানে এই একটা সেন্টার হয় যেখানে আর্কাইভ মানে কোনো একটা জায়গা জিনিসটাকে সুরক্ষিত রাখার জন্য সেন্টারটা বানানো, যেখানে যখন অঙ্গ্রেজ ভারত বাড়িতে আসছিলো, ওরা প্রথম থেকে শুরু করেছিল ইম্পেরিয়াল রেকর্ড ডিপার্টমেন্ট। যেহেতু যত ওদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ যারা নীতি নির্ধারণ করতো বা কোনো দেশের ব্যাপারে যারা কোনো কিছু লিখতো, বা যে কোনো হতে পারে, ইতিহাসকার হতে পারে, বটানিস্ট হতে পারে, ট্রাভেলার হতে পারে, ওরা লিখেছে যেটা দেশের ব্যাপারে একদম ইম্পর্টেন্ট জিনিস, ওই জিনিসটাকে যেটা সিঙ্গল কপি হতে পারে ওটাকে সুরক্ষিত রাখার জন্য ওরা চেষ্টা করে, যেটা নতুন প্রজন্ম জানতে পারে কি ওই সময় ওই জিনিসটা কেমন ছিল। এই জিনিসটা হলো

0: ক্ষেত্রে আমাদের এই ইন্টারন্যাশনাল আর্কাইভস ডেটা পালন করাটা একেবারে ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্ট যেটা আমরা মনে করি। আর সঙ্গে সঙ্গে আমাদের দেশের যেটা আমাদের নতুন প্রজন্ম ছাত্ররা আছে বাচ্চারা ওদেরকে বোঝা উচিত এই আর্কাইভ মানে জিনিসটা কি আর আর্কাইভে কি জিনিস পাওয়া যায়। আর্কাইভ আমাদের লাইব্রেরিতে অনেক বই পাওয়া যায় কিন্তু আর্কাইভে পাওয়া যায়, কিন্তু একটাই পার্থক্য হলো আর্কাইভে কিন্তু সিঙ্গেল কপি হতে পারে আর আমাদের যেটা মানে লাইব্রেরিতে কিন্তু মাল্টিপল কপিজ হতে আর্কাইভসে পাই।
1: আজকে ডুয়ার্স দর্পণ এই পর্যন্তই। সোমা মুখোপাধ্যায়, আকাশবাণী, শিলিগুড়ি।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন ডুয়ার্স দর্পণ, আকাশবাণী, শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনবেন গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ এবং পরে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: knowledge and training as many engineers as Europe and the US combined, more than 1 million per year. So in every respect, the country with research, innovations and frontier models is spearheading global innovation.
1: বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন তাঁরা। সফরের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী আজই স্লোভাকিয়ায় যাবেন। সেদেশের রাজধানী ব্রাতিস্লাভায় নরেন্দ্র মোদী স্লোভাকিয়ার রাষ্ট্রপতি পেলিগ্রিনি ও প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে সাক্ষাৎ করবেন। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বে ভারত বিশ্বের শক্তিশালী ও আত্মমর্যাদা সম্পন্ন এক রাষ্ট্র হিসেবে বিবেচিত হচ্ছে। সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মন্ত্রে সারা দেশে দেশ সেবার এক নতুন ভাবনা তৈরি হয়েছে। দেশে উন্নয়নের জোয়ারের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রধানমন্ত্রীর নিরলস উদ্যোগ ও 12 বছরের কঠোর পরিশ্রমের ফলে এটি সম্ভব হয়েছে। আগরতলায় জনকল্যাণমুখী শিবিরে শ্রী সোনোয়াল ভাষণ দিচ্ছিলেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ত্রিপুরায় আজ থেকে জনকল্যাণমুখী শিবির শুরু হয়েছে। আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে তিনি যৌথভাবে এই শিবিরের উদ্বোধন করেন। মন্ত্রী আরও বলেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে এই অঞ্চলের সন্ত্রাসবাদীরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। শ্রী মোদীর নেতৃত্বে এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার যোগ্য পরিচালনায় ত্রিপুরা দ্রুত দেশের সব থেকে সমৃদ্ধ ও সফল এক রাজ্য হয়ে উঠবে বলে তিনি দৃঢ় অভিমত ব্যক্ত করেন।
2: মাননীয় প্রধানমন্ত্রী জি, ইহা উগ্রবাদীয় কা সাথ বাত কিয়া, সমঝোতা কিয়া, 10,000 সে অধিক উগ্রবাদীয় নে উন্হোনে হাতিয়ার ছোড় দিয়া আর হামারে মূল ন্যাশনালিস্ট টিম পর উন্হোনে শামিল হো গয়ে। ইসকে ওজহ সে আজ নর্থ ইস্ট মে শান্তি ব্যবস্থা সম্ভব হুই। শান্তি হোনে কে ওজহ সে আজ বিকাশ কি রূপরেখা বদল চুকা হ্যায় আর জবরদস্ত বিকাশ কে ইঞ্জিন পর আজ নর্থ ইস্ট চলনে লাগা হ্যায়।
1: ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প ও সরকারি সুযোগ সুবিধে প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতেই এই শিবির। জেলা ও ব্লক স্তরে এই শিবির আয়োজিত হবে আগামী 15-17 জুন পর্যন্ত। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই আজ দিল্লিতে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের বিদ্রোহী সাংসদরা। এই দলে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। তাঁদের লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গেও আগামীকাল দেখা করার কথা রয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ ও সাগরিকা ঘোষ লোকসভার অধ্যক্ষর বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা একটি চিঠিও জমা দেন। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, তিনি অধ্যক্ষ ওম বিড়লাকে জানিয়েছেন বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক ও অবৈধ। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভার অধ্যক্ষকে চিঠি লিখে অনুরোধ করেছেন, এই দলকে একটি একক রাজনৈতিক দল হিসেবেই যাতে গণ্য করা হয় এবং সংসদে দলের যথাযথভাবে অনুমোদিত নেতা এবং হুইপের মাধ্যমে যেন প্রতিনিধিত্ব হয়। দলের কোনো তথাকথিত আলাদা গোষ্ঠীকে কোনো ধরনের স্বীকৃতি বা মর্যাদা না দেওয়ার অনুরোধ করেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ওমানের ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওমান উপকূলের কাছে ভারতীয় পতাকাবাহী জাহাজ বিরাট একের 11 জন নাবিককে উদ্ধার করে এমভি জাবাল আলী 9 নামের অন্য একটি জাহাজে তুলে দেওয়া হয়েছে। জাহাজটিতে 14 জন ভারতীয় ছিলেন। ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। সামাজিক মাধ্যমে এক বার্তায় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাকি 3 নাবিককে উদ্ধারের চেষ্টা চলছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের লক্ষ্যে আজ একটি চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপরই কৌশলগত গুরুত্ব সম্পন্ন হরমুজ প্রণালী সকলের জন্য খুলে দেওয়া হবে। উল্লেখ্য, এর আগে পাকিস্তান জানিয়েছিল এ ধরনের একটি চুক্তি সম্পাদনের লক্ষ্যে আলোচনা অনেকটাই এগিয়েছে। সামাজিক মাধ্যমের ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, দুদেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে ইরানের প্রশাসনের পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করা হয়নি। তারা জানিয়েছে, চুক্তির বিষয়বস্তু এখনও চূড়ান্ত নয়। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির বিরোধিতা করে ইরানের শহরগুলিতে গতকাল বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছেন। সে সময় সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাকাচি এবং সংসদের অধ্যক্ষ মোহাম্মদ বাগের গালিবাফের বিরুদ্ধেও তারা ক্ষোভ প্রকাশ করেন। কেন্দ্রীয় সরকার অনলাইনের একটি মেসেজকে অসত্য বলে জানিয়েছে। হোয়াটসঅ্যাপে ওই বার্তায় বলা হয়েছে, ন্যাশনাল স্টুডেন্ট ল্যাপটপ স্কিম 2026 আওতায় বিনামূল্যে ল্যাপটপ পাওয়ার জন্য আবেদন গ্রহণ করা হচ্ছে, এই তথ্যটি অসত্য। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্টচেক ইউনিট স্পষ্ট করে বলেছে, এই দাবি মিথ্যা এবং সরকারের এই ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি। এসবাস্টারে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের প্রথম ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হয়েছে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করছে। শেষ পাওয়া খবরে ভারত 7 ওভারে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। আর এবার ফিফা ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ ইর ম্যাচে জার্মানি কুরাসাওয়ের বিরুদ্ধে খেলবে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 10:30। গ্রুপ এফ এ ম্যাচে নেদারল্যান্ডস জাপানের মুখোমুখি হবে। ডালা স্টেডিয়ামে এই খেলা শুরু হবে রাত 1:30। আজ ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে অস্ট্রেলিয়া তুরস্ককে 2-0 হারিয়ে দিয়েছে। বস্টন স্টেডিয়ামে স্কটল্যান্ড হাইতিকে 1-0 হারিয়েছে। নিউ জার্সি স্টেডিয়ামে গতরাতে মরক্কো ব্রাজিলের খেলাটি এবং কাতার ও সুইজারল্যান্ডের মধ্যে খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ফ্রান্সের নিসে ভারত ইউনিভার্সের সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তি দেশে পরিবর্তন আনছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রী বলেছেন, উত্তর পূর্বাঞ্চলে প্রধানমন্ত্রীর নিরবচ্ছিন্ন নজরদারির ফলে ওই অঞ্চলের জঙ্গিরা অস্ত্র ত্যাগ করে শান্তির পথে ফিরে এসেছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মোবাইলের মাধ্যমে নিউজ অন এআইআর অ্যাপে। এখন আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সংক্রান্ত ঘোষণা। রাত 8:00 শুনবেন সুস্বাস্থ্য, রক্তদান আপনার মানবিক কর্তব্য, এই বিষয়ে ডক্টর স্বপন কুমার খানের সাথে আলাপচারিতায় শান্তনু আচার্য। 9:15 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠান।

রাত ১০টায় শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন, শিল্পী জে এস শ্রীরাম।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। 711 কিলোহার্সে আপনারা শুনছেন আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী এজবাস্টন থেকে যথাক্রমে হিন্দি ও ইংরেজিতে। আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত, বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় সই জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে মুখোমুখি বসিয়ে জেরা সিআইডির। বেলেঘাটায় অস্ত্র আইনে গ্রেপ্তার তৃণমূল কংগ্রেস নেতার ঘনিষ্ঠ চারজন। বিভিন্ন জেলায় প্রতারণা, তোলাবাজি, টাকা আত্মসাৎ সহ নানান অভিযোগে ধৃত আরও দলীয় নেতা। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন। রাজ্যজুড়ে এই কর্মসূচি তিন দিন ধরে চলবে। দুমাস পর আজ মধ্যরাত থেকে গভীর সমুদ্রে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে, দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। লোকসভার অন্দরে তৃণমূল কংগ্রেসে ভাঙন ও দলত্যাগের জল্পনার মধ্যেই দলের বিক্ষুব্ধ সাংসদদের কয়েকজন আজ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের সাক্ষাৎ করেছেন। এই দলে ছিলেন কাকুলি ঘোষ, দস্তিদার, সায়নী ঘোষ, মালা রায় এবং শতাব্দী রায়। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করে আগামীকাল তারা সম্পূর্ণ পৃথক সংসদীয় ব্লক বা গোষ্ঠী হিসেবে স্বীকৃতির জন্য আবেদন জানাতে পারেন। এদিকে তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল কংগ্রেস সাংসদ কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ আজ ওই চিঠি নিয়ে অধ্যক্ষের বাসভবনে যান। চিঠিতে অভিষেক লিখেছেন, তৃণমূল কংগ্রেস একটি অখণ্ড রাজনৈতিক দল। সাংসদরা কখনোই একই দলের মধ্যে থেকে সমান্তরাল গোষ্ঠী তৈরি করে লোকসভায় পৃথক স্বীকৃতির দাবি করতে পারেন না। পরে সাংবাদিকদের কীর্তি আজাদ বলেন, বিদ্রোহী সাংসদদের কার্যকলাপ অসাংবিধানিক এবং অবৈধ। অন্যদিকে দিল্লি যাওয়ার আগে আজ কলকাতা বিমানবন্দরে বারাসতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন, বিক্ষুব্ধ সাংসদদের সংখ্যা এখন ১৯ থেকে বেড়ে ২২ পৌঁছেছে। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে স্পষ্ট মমতা ব্যানার্জির পাশে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাউকেই দেখা যাবে না।
1: আমার যা মনে হচ্ছে, তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীর যা বক্তব্য শুনতে পাচ্ছি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পার্টির সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কোনো সাংসদ থাকবে বলে তো মনে তো হচ্ছে না।
0: বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের প্রস্তাবে সই জালিয়াতি মামলায় দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজ সকাল থেকে ৮ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। একই মামলায় বিকেল থেকে প্রায় ৩.৫ ঘন্টা জেরা করা হয় বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকেও। দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে খবর। সকাল ১১:৪৫ নাগাদ ভবানী ভবনে পৌঁছন অভিষেক। এর আগে বৃহস্পতিবারও টানা

0: 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগামীকাল অভিষেককে তলব করেছে ইডি। অন্যদিকে ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে আগামী মঙ্গলবার সিআইডি তাকে তলব করেছে। বেআইনিভাবে আগ্নেয়াস্ত্র মজুত তা বিক্রির চেষ্টাসহ একাধিক অভিযোগে বেলেঘাটা থেকে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত শ্যামল বসু, রাজু সাহা, বিভাস দাস এবং রাজেশ মল্লিকের বিরুদ্ধে শ্যামপুকুর থানায় কয়েকদিন আগে অস্ত্র আইনে মামলা রুজু হয়। বেলেঘাটার তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে পরিচিত, একাধিক বেআইনি কাজের সঙ্গে যুক্ত রাজু নস্করের ঘনিষ্ঠ হল এই 4 জন। রাজ্যে সরকার বদলের পর থেকেই পলাতক রাজু। হুগলির সিঙ্গুরে প্রতারণা, জাল নথি ব্যবহার ও ভীতি প্রদর্শনের অভিযোগে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তৃণমূল কংগ্রেস নেতা মানিক দাসকে পুলিশ গ্রেপ্তার করেছে। 2014 সালের ওই মামলায় আগেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হুগলি জেলা পরিষদের 3 বারের নির্বাচিত সদস্য ও জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন তিনি। সিঙ্গুর কৃষি আন্দোলনের সময়ও প্রথম সারিতেই দেখা গিয়েছিল তাকে। এদিকে তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে শ্রীরামপুর সংলগ্ন পেয়ারাপুর পঞ্চায়েতের উপপ্রধান নিমাই মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাঁকুড়ার ইঁটপুরে তোলাবাজি, শ্লীলতাহানি সহ একাধিক অভিযোগে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রেজাউল খানকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজ তাকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজত হয়েছে। উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার জঙ্গলআটি গ্রামে আবাস যোজনার ঘর, আমফানের ত্রাণ এবং 100 দিনের কাজের টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত উপপ্রধানের বাড়ি ঘিরে গ্রামবাসীরা আজ বিক্ষোভ দেখান। তার বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ডিম। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে হিঙ্গলগঞ্জের বীজপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখকে গ্রেপ্তারের দাবিতে স্থানীয়রা আজ হাসনাবাদের টাকি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনিতে ভিন রাজ্যের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় 8 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, কেরালার বাসিন্দা ওই ব্যক্তি কুলতলিতে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। স্থানীয় বাজারে যাওয়ার পথে রাস্তা হারিয়ে অপরিচিত জায়গায় ঢুকে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। বাংলা ভাষা না জানায় নিজের পরিচয় স্পষ্ট করতে পারেননি তিনি। এরপর তাকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই তদন্তে নেমে 2 নাবালক সহ 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের 3 দিনব্যাপী জনকল্যাণ শিবির কর্মসূচির আগামীকাল সূচনা হবে। 17 জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে বসবে এই শিবির। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের রেয়াপাড়ায় সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে জনকল্যাণ শিবিরের উদ্বোধন করবেন বলে নবান্ন সূত্রে খবর। একটি প্রতিবেদন,
1: ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে প্রথম বড় প্রশাসনিক কর্মসূচি শুরু করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। আগামীকাল থেকে রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলা জনকল্যাণ শিবির, যার উদ্দেশ্য শুধু প্রকল্পে নাম নথিভুক্তি নয় বরং সার্বজনীন অংশগ্রহণ। প্রশাসনিক নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, কোনো যোগ্য নাগরিক যাতে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করাই শিবিরের মূল উদ্দেশ্য। সেই কারণে আধার সংযুক্তিকরণ, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, আবেদনপত্র পূরণ থেকে অভিযোগ গ্রহণ সবই এক ছাদের তলায় করা হবে। শিবিরের মোট 54টি সরকারি প্রকল্পকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্য চাষীদের জন্য বিভিন্ন প্রকল্প, জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, মুদ্রা ঋণ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা মিলবে। এমনকি নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন সংক্রান্ত কাউন্টারও রাখা হচ্ছে। স্বাস্থ্য পরিষেবাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তাই প্রতিটি শিবিরে স্বাস্থ্য কাউন্টার করা বাধ্যতামূলক করা হয়েছে। রক্তচাপ, রক্তে শর্করার মাত্রা, বিএমআই পরীক্ষার মতো প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে শিবির থেকে। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্তির জন্য পৃথক কাউন্টার থাকবে। প্রচার ও জনসংযোগের ক্ষেত্রেও বড়সড় প্রস্তুতি নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপ, সামাজিক মাধ্যম, টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে বিজ্ঞাপন, মাইকিং, পথনাটিকা ইত্যাদি বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। শিবির সংক্রান্ত প্রচারের জন্য তথ্য ও সংস্কৃতি দপ্তরকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতাকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামীকাল থেকে 5 দিনের বিশেষ অভিযান চলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, 19 জুন শুক্রবার পর্যন্ত কলকাতা জুড়ে বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। শহরকে

0: করা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। বিশেষ করে হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। 17 তারিখ থেকে জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। এদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার শক্তি কম থাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও বৃষ্টি হতে পারে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেসে ভাঙন অব্যাহত। বিক্ষুব্ধ সাংসদদের একাংশ নতুন দিল্লিতে বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে আজ ফের সাক্ষাৎ করেছেন। লোকসভার অধ্যক্ষের সঙ্গেও আগামীকাল বিক্ষুব্ধদের দেখা করার কথা। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে পৃথক কোনো গোষ্ঠীকে স্বীকৃতি না দেওয়ার আবেদন জানিয়ে ওম বিড়লাকে চিঠি সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। স্থানীয় সংবাদ শেষ হলো, একটু পরেই খেলার খবর।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন সুস্বাস্থ্য, রক্তদান আপনার মানবিক কর্তব্য, এই বিষয়ে ডক্টর স্বরূপ কুমার খানের সাথে আলাপচারিতায় শান্তনু আচার্য। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সুবীর দাশগুপ্ত।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজকের বিষয় রক্তদান আপনার মানবিক কর্তব্য। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার স্বরূপ খান, আমরা তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার ডাক্তারবাবু।
3: নমস্কার এবং অসংখ্য ধন্যবাদ আজকে এখানে ডাকার জন্য।
2: অনেক ধন্যবাদ আপনাকেও। আমরা ডাক্তারবাবু যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই সময়ে রক্তের অনেক সময় নানান ধরনের আকাল পড়ে যায় এবং অনেক মানুষই রক্তের অভাবে মৃত্যুর সম্মুখীন পর্যন্ত হয়ে থাকে। তো রক্তদান আমাদের সকলেরই একটি মানবিক কর্তব্য, কিন্তু আমরা অনেকেই কিন্তু ভয় পাই, আমরা অনেকে রক্ত দিতে চাই না, ভয় পাই যে হয়তো রক্ত দিলে আমার রক্ত হয়তো শরীরে আর হবে না, এরকম নানান ধরনের ভ্রান্ত ধারণা আমাদের মনের মধ্যে থাকে। তো আমরা আমাদের এই স্বাস্থ্য বিষয়ক সুস্বাস্থ্য অনুষ্ঠানে সমস্ত শ্রোতা বন্ধুদের কাছে এই বার্তাটাই আমরা রাখতে চাই, যে রক্তদান আপনার যেমন মানবিক কর্তব্য এবং ঠিক তেমনভাবেই কিন্তু রক্তদান করলে কী কী আমাদের শরীরে ক্ষতি হয় বা ক্ষতি হয় না, এই সমস্ত বিষয়ে কিন্তু ডাক্তারবাবু আজকে আমাদের মাঝে বা আপনাদের সকলের মাঝে সেটি উপস্থাপিত করবেন। ডাক্তারবাবু, আমরা প্রথমে একটু জানবার চেষ্টা করব যে রক্ত কেন দেওয়া উচিত।
3: একদম সঠিক প্রশ্ন করেছেন, যে আজকের দিনে আমাদের মানুষের মধ্যে যদি এই চেতনাটুকু না থাকে যে আমরা পয়সা দিয়ে যে কোনো ওষুধ কিনতে পারি, বাজারে গেলে আমরা চাল ডাল গম ইত্যাদি আমরা কিনতে পারি যে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ঠিক সেই তার উল্টো দিকটা যে পয়সা দিয়ে কিন্তু কোনো রক্ত কিনতে পাওয়া যায় না, এটা মানুষের এই ধারণাটা মাথায় বদ্ধমূলভাবে যাওয়া উচিত। এবং যতক্ষণ না মানুষ একটি হসপিটালে গিয়ে রক্তের তার প্রয়োজন পড়ছে, ততদিন মানুষ সেটি উপলব্ধি করতেই পারে না যে রক্ত কতখানি প্রয়োজনকে পাওয়া যায় না, এবং সেই সময়তে একটা সত্যি আকাল পড়ে,
2: ক্রাইসিস পড়ে,
3: এবং সেই জন্য সেই সময়তে মানুষ উপলব্ধি যে করে আমাদের রক্ত কতটা প্রয়োজনীয়, এই জায়গা থেকেই তখন মানুষের বোঝা উচিত যে আমি যদি নিজে স্বেচ্ছায় কোথাও গিয়ে রক্তদান করে আসি একটা রেগুলার ইন্টারভেলে, যেটা মানুষের করা উচিত, এটা একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত, যে আমরা যেমন আর কি একটা ফ্রি অক্সিজেন, একটা ফ্রি ওয়াটার আমাদের পৃথিবী থেকে নিচ্ছি, সেরকম আমাদের পৃথিবীতে ফিরিয়ে দেওয়ারও কিছু জিনিস আছে যেটা আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে মানুষ হিসাবে। তো সেই জায়গা থেকে যদি আমরা সেই রক্তটা আর কি দান করি এবং আমাদের ব্লাড সেন্টারগুলিতে সেগুলি জমা থাকে, তাহলে আমরা একদম, এবং আপনাকে বলে রাখি যে আমরা একটি রক্ত দিলে তিনটি প্রাণ বাঁচে, সে কথা আমরা আসবো কেন কিভাবে।
2: আচ্ছা, আমরা মোটামুটি শুরুতে ডাক্তারবাবু সুন্দরভাবে জানালেন যে রক্তের প্রয়োজনীয়তা এবং রক্তটা দিলে দেওয়া উচিত, সেই বিষয়টা আমরা শুনতে পেলাম। তো ডাক্তারবাবু, আপনি বলছেন যে কোন রক্তের শ্রেণী বিভাগটা খুব ক্রাইসিস, মানে পাওয়াই যায় না?
3: হ্যাঁ, আমাদের যেমন হচ্ছে যে
2: ও নেগেটিভ
3: একটা খুব সমস্যাজনক, এছাড়া এবি নেগেটিভ, এইটা, এবং এখন

0: রিসেন্টলি একটা ব্লাড গ্রুপ আছে যাকে আমরা বলি বোম্বে ব্লাড গ্রুপ,
1: বোম্বে ব্লাড, এটা নতুন সংযোজন,
0: এটা নতুন সংযোজন বলতে পারেন, হয়তো আপনাদের কাছে জানা সম্ভব নয়,
1: প্রথম শুনলাম।
0: হ্যাঁ, তো
1: এটার বিশেষত্বটা কি, মানে এটা বোম্বে গ্রুপ বলছেন কেন, কি কারণে?
0: বোম্বে ব্লাড গ্রুপ অ্যাকচুয়ালি এই গ্রুপটি, এটা দেখা গেছিল যে টেস্টিং করা হয়, আমাদের তো যতগুলি টেস্টিং আছে সেখানে পজিটিভ নেগেটিভ আলটিমেটলি টেস্টিং দিয়ে ও এ বি এবং এ বি এইটা এই চারটে দেবে, এই শ্রেণীবিভাগে যে টেস্টিং করা হয় সেটা করার পরেও দেখা যাচ্ছে যে এইগুলোর কোনোটাই মিলছে না।
1: আচ্ছা,
0: তাহলে নতুন কি? তো সেই জায়গা থেকে দেখা গেল যে এই আরেকটা নতুন ব্লাড গ্রুপ আছে, যেটা কোনো একটা সময়তে আর কি মানে বোম্বে তখন আগে বলা হতো, সে বোম্বে সেখানে কোনো একটি মানুষের মধ্যে পাওয়া গেছিল, পরবর্তীকালে যেটা হয় যে বিভিন্ন লোকজনের সাথে বিয়ে হওয়ার কারণে সেগুলি আর কি রক্তের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এখন বোম্বে ব্লাড গ্রুপ আর কি চলে এসেছে, এবং
1: এখানে কি এই সংখ্যাটা আছে?
0: এই সংখ্যাটা সাউথ বেঙ্গলে আছে, আমাদের নর্থ বেঙ্গলে আলিপুর বা কুচবিহারের দিকে একটি মাত্র আছে। হ্যাঁ, মানে এতটাই আর কি স্পেসিফিক যে আমি যে বললাম যে একটি মাত্র আছে, যদি কখনো কারোর ব্লাড লাগে তাহলে কলকাতা থেকে নিয়ে এসে হয়তো তাকে দিতে হবে, বন্দোবস্ত করতে হবে।
1: এটা কি খুব মানে কষ্ট, মানে এটা কি মানে দুরূহ ব্যাপার নাকি না?
0: আজকের দিনে ও নেগেটিভ তবুও পাওয়া যায়, বোম্বে ব্লাড গ্রুপ একদমই রেয়ারেস্ট, বোম্বে ব্লাড গ্রুপ একদমই পাওয়া যায় না, এবং যারা বোম্বে ব্লাড গ্রুপ নথিভুক্ত তাদের এইভাবে নথিভুক্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে রেখেছেন যে তাদের লাইন লিস্টিং করা আছে, এবং কখনো যদি ডায়ার ইমার্জেন্সিতে একজন বোম্বে ব্লাড গ্রুপকে একজন বোম্বে ব্লাড গ্রুপই রক্তদান করতে পারবেন, এবং তারাও এটা জানেন যে যদি প্রয়োজন পড়ে উনাকে হয়তো ট্রেনে করে হোক বা ফ্লাইটে করে হোক গিয়ে সেই ব্লাডটা দিয়ে আসতে হবে, বা ওনার কাছ থেকে ব্লাড নিয়ে সেটা অন্য জায়গাতে স্থানান্তরিত করা হতে পারে, এই সমস্তগুলি ব্যাপারগুলি কিন্তু রয়েছে।
1: আচ্ছা, বা এটা একটা আমরা নতুনই শুনলাম, আমরা জানি না, আমরা চারটি বিভাগই জানতাম, তার বাইরেও যে এই বোম্বে ব্লাড গ্রুপ একটা রয়েছে এটা সম্পর্কে আমাদের শ্রোতা বন্ধুরা আপনারাও অবহিত হলেন এবং জানতে পারলেন যে আরেকটি নতুন ব্লাড গ্রুপ কিন্তু আমরা লক্ষ্য করছি ডাক্তারবাবুর কথা অনুসারে। এবার ডাক্তারবাবু, পরে যে প্রশ্নটা আসবো যে রক্ত দিলে কি আমাদের শরীরে কোনো উপকার হয় বা কোনো ক্ষতি হয়, এই বিষয়টা যদি একটু আপনি বিস্তারিত বলেন।
0: একদম, প্রথম কথা হচ্ছে যে কোনো অপকারী মানে হয়ই না, মানে কোনো অপকারিতার ব্যাপার কোনো নেই,
1: ক্ষতি হবে না,
0: কোনো ক্ষতি হয় না, একমাত্র হচ্ছে যে রক্তদান করলে উপকারিতা। তার একটা ছোট্ট আমি এক্সাম্পল দিই,
1: একদম ঠিক,
0: একটা গাছ যদি আপনি লাগান বাড়িতে, সেই গাছটা দেখছেন যে ছোট চারা গাছ, সেটাকে যখন আপনি জল দেবেন সার দেবেন আস্তে আস্তে বড় হবে এবং সেটা লম্বা হয়ে উঠতে থাকবে,
1: একদম ঠিক,
0: এবং অনেক উঁচুতে ওঠার পরে সে হয়তো ডালপালা মেলছে
1: একদম
0: ইত্যাদি। এবার আপনি কখনো দেখবেন যে গাছটা যখন আর কি বাড়ছে, যেটা যেমন হচ্ছে বনসাই প্রক্রিয়া, আপনি দেখবেন যখন গাছটা বাড়ছে আপনি যদি তার ডগাটা কেটে দেন তাহলে সঙ্গে সঙ্গে দেখবেন গাছের অনুভূত মানে এইভাবেই আর কি আছে অনুভূতি, সঙ্গে সঙ্গে সে তার আশেপাশ থেকে ডালপালা মেলে ওঠে, তারপরে আরো অনেক বেশি ডালপালা মেলে, এবং গাছটা তখন কিন্তু ঝাঁকড়া হয়ে যায়, কারণ সে শুধু উপরের দিকে লম্বা হচ্ছে না, তখন সাইডে বাড়ছে, এবং যত আপনি কাটিং করবেন ব্রাঞ্চিং থেকে সাব ব্রাঞ্চিং হবে এবং গাছটা আরো ঝাঁকড়া হবে। তাহলে আমি কি বলতে চাইলাম, যদি আপনি এক ইউনিট রক্ত দেন আপনার শরীর এটা সঙ্গে সঙ্গে সেন্স করবে যে আমার শরীর থেকে এক ইউনিট রক্ত বেরিয়েছে, ও সঙ্গে সঙ্গে শরীরের সেই সেন্সারগুলোকে ও কাজে লাগিয়ে দেবে যে আমার এক ইউনিট রক্ত বেরিয়ে গেছে, তাই আমাকে নতুন রক্ত তৈরি করতে হবে। তার ফলে কি, এই যে রক্তটা আমি দিলাম সেটা আমার পুরনো রক্ত বেরিয়ে পড়লো এক ইউনিট, তার মধ্যে কিছু নতুন রক্ত থাকবে কিন্তু পুরনো রক্ত তো থাকবে, এটা পুরনো রক্ত আমি ফেলে দিচ্ছি, কিন্তু যে এইটার জন্য আমাকে যে নতুন ভাবে রক্তটা তৈরি হবে, তাহলে আমার শরীর কি হবে, অবভিয়াসলি আরো এনার্জেটিক হবে।
1: আচ্ছা,
0: এই তার মানে রক্ত দান করার উপকারিতাটা হচ্ছে এইখানে।
1: আচ্ছা,
0: অ্যাবসলিউটলি। এবার দেখুন, আমাদের আজকের দিনে দেখা যায় যে প্রত্যেকটি ঘরে আর কি মানুষের মধ্যে প্রেশার, কোলেস্ট্রল ইত্যাদি ইত্যাদি আছে, তো যদি আমার শরীর থেকে এক ইউনিট রক্ত বেরিয়ে যায় তো আমার কিছুটা তো কোলেস্ট্রলও বেরিয়ে চলে গেল,
1: একদম ঠিক,
0: তাহলে আমার শরীরের সেদিক থেকে মাত্রাটা আর কি কমলো,
1: মাত্রা কমলো।
0: সুতরাং আপনার যা আছে সেই জিনিসটি যদি আর কি মানে ভালো জিনিস বেরিয়ে যাচ্ছে তার সাথে ব্যাপারটা তা নয়, ভালো জিনিসটা গেলে সেটা একটা মানুষের কাজে লাগছে, কিন্তু বডির মেকানিজম এমনই, আমি একটা ছোট্ট করে বলে দিই যে আপনার একটা রক্ত যে গেল, ধরে নিন আর কি আমাদের 350 ml একটা রক্ত শরীর থেকে বার করে নেওয়া হয়,
1: মানে এক ইউনিট মানে 350 ml,
0: 350,
1: আচ্ছা, এটা কতদিনের মধ্যে পূরণ হয়?
0: এটা এই যে ভলিউমটা শুধুমাত্র 300, আপনাকে সারাদিন জল খেতে হবে,
1: হ্যাঁ,
0: তো সেইটা হচ্ছে যে আপনার এই ভলিউমটা বডি অটোমেটিক্যালি 2 ঘন্টার মধ্যে রিপ্লেনিশ করে দেবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমার যদি 5 লিটার থাকে তাহলে সেখান থেকে যদি একটু কমলো 4,700, তাহলে আবার 5 লিটার আমার 2 ঘন্টার মধ্যে ফেরত চলে যাবে, আর যে রক্তটা আমার আছে মোটামুটি আপনার নতুন যে রক্তটা তৈরি হবে সেটা আপনার 15 days

0: মধ্যে আপনার সেই রক্তটা আপনার আবার তৈরি হয়ে গিয়ে হিমোগ্লোবিনটা আবার পূরণ হয়ে যাবে।
1: আচ্ছা,
0: সুতরাং এটাতে কোনো ভয়ই নেই।
1: আচ্ছা, এবারে যেটা জানবার চেষ্টা করবো যে ডাক্তারবাবু, আমরা সকলেই জানি যে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস, এবং সেক্ষেত্রে চারিদিকে তোকটা করে অনুষ্ঠান হয়, বিভিন্নভাবে মানুষকে অ্যাওয়ারনেস করা হয়, সচেতন করা হয়, রক্ত দিলে একটা মুমূর্ষ রোগী বাঁচবে, এই কথাগুলো আপনারা বা আমরা সবাই বলে থাকি। তো এই বিশেষ দিনের তাৎপর্যটা এবং কেন এই বিশ্ব রক্তদাতা দিবসটাই বা হলো?
0: হ্যাঁ, বিশ্ব রক্তদাতা দিবস বা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে আমাদের 14ই জুন প্রত্যেক বছর, এই বছর আমাদের রবিবার পড়েছে, এবং এইটা এই বছরে একটা বার্তা আছে এবারে যে এক ফোঁটা রক্ত হচ্ছে আমাদের মানবতা, এবং রক্ত দিন জীবন বাঁচান,
1: জীবন
0: ওয়ান ড্রপ অফ হিউম্যানিটি গিভ ব্লাড সেভ লাইভস।
1: আচ্ছা,
0: ওয়ার্ল্ড ব্লাড আমাদের বিভিন্ন ধরনের আর কি দিন মানে আছে এবং সেগুলো আর কি পালন করা হয়। এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কি হচ্ছে, সমগ্র বিশ্বকে যাতে আর কি একটা বার্তা দেওয়া যায় যে আজকের দিনটা আমরা একটু স্পেশালভাবে পালন করি, যাতে আমরা স্বতঃস্ফূর্ত হয়ে আজকে আমরা রক্ত দিই। কি হয় যে একটা যে ব্যাংকে টাকা রাখার আমাদের প্রবণতা থাকে, যে আমরা যদি আর কি হঠাৎ দেখা গেল যে একটা ক্রাইসিস হয়েছে, যেমন হচ্ছে সমাজের মধ্যে আমরা দেখি যে কোনো একটা কেউ হয়তো মারা গেছে, মানে ধরুন অসুস্থ হয়েছে, এবারে অসুস্থ হয়েছে অথচ খুব ক্রিটিক্যাল অসুস্থতা, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, এখন বলছে ইমিডিয়েটলি অপারেশন করতে লাগবে, ইমিডিয়েটলি এত টাকা লাগবে একটা, এবং সেটা হয়তো তারা প্রাইভেট হসপিটাল নিয়ে গেছে। এবার সেই টাকাটা আপনাকে কি করতে হবে, তখন সমাজ থেকে সবার কাছে গিয়ে যে সবাই কন্ট্রিবিউট করলো, করে একটা বিশাল অ্যামাউন্ট দাঁড়ালো এবং আপনার কাজটা হয়ে গেল। ঠিক সেইভাবে একটা ড্রাইভ থাকে, মানে আমাদের মাঝে মাঝে এরকম ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডে বলতে গেলে একটা একটা স্পেশাল ডে ড্রাইভ, যেদিনকে আমরা চলুন সবাই একসাথে মিলে হাত ধরে আজকে আমরা সবাই মিলে ব্লাড দিই।
1: আচ্ছা,
0: এবার অন্যান্য সময়তে সবাই একটা অন্তরালে ব্লাড দিচ্ছে, কারোর কাছে আজকে সময় নেই আমার, আমি কালকে গিয়ে ব্লাড দিয়ে দিলাম, কার কাছে অমুক দিনে সময় নেই ব্লাড, যার ফলে কি এটা করা হচ্ছে কি সানডে, হয়তো প্রত্যেকবার সানডে পড়ে না, কিন্তু যে দিনটা আর কি ধার্য হয় 14 তারিখটা, সেটা হচ্ছে যে এইভাবে একটা করা হয়েছে যে যাতে এই দিনকে সবাই সচেতনভাবে আমরা ব্লাড সেন্টারে একটা ন্যূনতম ব্লাড ভরে রাখতে পারি। সেটা হয়তো কিছুদিন পরে এক্সস্ট হয়ে যাবে, কিন্তু এটা একটা ব্যাপার যে আমরা কিছুদিনের জন্য মানুষের সচেতনতাকে আর কি নিয়ে আসলাম, সেটার জন্যই ব্লাডটা আজকে দিতে হবে।
1: একদম ঠিক। আমরা স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যে রয়েছি, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডাক্তার স্বরূপ খান, যে বিষয়ের উপরে আমরা আলোচনা করছি, রক্তদান আপনার মানবিক কর্তব্য। সত্যি তাই যে রক্তদান আমাদের যেমন মানবিক কর্তব্য, ঠিক তেমনভাবে প্রশ্নটা চলে আসে ডাক্তারবাবুর কাছে, এই প্রশ্নটাই আমরা করব যে এই রক্ত দেওয়ার যে বয়সসীমা, এটার কি নির্ণয় একটা রয়েছে, মানে এটা কত বয়স থেকে দেওয়া যেতে পারে, কত বয়স পর্যন্ত দেওয়া যেতে পারে, বা যে কেউ কি দিতে পারবে কিনা, এটা একটু আপনি আমাদের শ্রোতা বন্ধুদের বলুন।
0: একদম, আমাদের শ্রোতা বন্ধুদের কাছে এটাই সব থেকে বেশি দরকার, জরুরি এইটি জানা, কারণ এই ইনফরমেশনটাই সবার কাছে থাকে না।
1: একদম ঠিক।
0: প্রথম কথা হচ্ছে
1: বয়সের সময়সীমা,
0: একটা বয়সের সময়সীমা, যে আমরা অ্যাডাল্ট বলতে বুঝি 18 বছর।
1: একদম ঠিক।
0: 18 বছর বয়স থেকে শুরু করে 65 বছর বয়স অবধি রক্তদান করা যায়।
1: কিন্তু এখানে একটা প্রশ্ন ডাক্তারবাবু, আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে যে 60 বছর বয়স পর্যন্তই দেওয়াটা ঠিক।
0: একদম।
1: তো সেখানে কি আবার,
0: আমি বলছি যদি কেউ নতুন ডোনার হন, অর্থাৎ আমি কোনোদিনই দিইনি, আমি একটা শেষ জীবনে ভালো কাজ করলাম,
1: আচ্ছা,
0: তার ক্ষেত্রে 60 বছর।
1: আচ্ছা,
0: যে রেগুলার ডোনার, যিনি হয়তো তার সারা জীবনে 80টা 100টা 30টা ব্লাড দিয়েছেন, দিয়ে যাচ্ছেন একটা রেগুলার ইন্টারভ্যালে, তিনি ওনারা 65 অবধি ক্যারি করতে পারেন।
1: যদি না, এই দুটোর ভিতরে কারণটা কি,
0: ওই যে একটু আগে আমি এক্সাম্পলটা দিয়েছিলাম যে আপনি যখনই একটা রেগুলার ইন্টারভ্যালে রক্ত দিচ্ছেন, তার মানে আপনার ভিতরে নতুন নতুন করে রক্ত তৈরি করছে, এবং যে মানুষটি রক্ত দিচ্ছেন, তার মানে ধরে নিতে হবে যে সেই মানুষটি মোটামুটি নীরোগ, মানে ধরে নিলাম আমি যে তার ব্লাড সুগার, ব্লাড প্রেশার বা আদার্স অন্য কোনো ক্রিটিক্যাল রোগ নেই বলে উনি রেগুলার ইন্টারভেল দিতে পাচ্ছেন। সেই জন্য আমাদের বোন ম্যারো যে ব্লাডটা প্রোডাকশন করে, সেটা আপ টু 65 বছর বয়স অবধি আর কি নেওয়া যেতে পারে, যদি উনি রেগুলার ইন্টারভেলে ব্লাড দিয়ে থাকে। বাকিদের ক্ষেত্রে 60 বছর বয়স অবধি আমরা সীমাবদ্ধ করে।
1: আচ্ছা, এটা হলো বয়সসীমাটা।
0: বয়সসীমা।
1: আচ্ছা, এবারে হচ্ছে কী কী অসুখ থাকলে বা কী কী রোগ থাকলে পারে? আমি তো বুঝতে পারছি না, আমি যখন রক্ত দেব আমার কী আছে না আছে, ভিতরে কি কোনো রোগ আছে কি না, কারণ আমার কোনো রোগ থাকলে সেটাও যিনি রক্তটা গ্রহণ করবেন তারও সেটা হয়তো চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনারা কোন কোন বিষয়টাকে লক্ষ্য করেন এই বিষয়ে?
0: একদম, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার থ্রু দিয়ে যে কোনো আর কি আমাদের যে সমস্ত আর কি আঞ্চলিক রাজ্য সরকার তাদের ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের ব্লাড নিতে হয়। তার মধ্যে অনেকগুলি রোগ আছে, যেমন মানুষ আজকের দিনে ঘরে ঘরে প্রেশার এবং সুগার আছে,
1: একদম ঠিক,
0: এবং প্রায় অনেক ঘরে থাইরয়েডের সমস্যাও আছে। এটা একটা জেনারেলাইজড আমি একটা রোগের আর কি কথা বললাম।
1: একদম ঠিক,
0: পেটের রোগ,
1: সুগার বললেন, থাইরয়েড বললেন,
0: হাই প্রেশার বললাম, হ্যাঁ, তো এই তিনটে রোগ যদি আমার ওষুধ খেয়ে কন্ট্রোলে থাকে, এই তিনটে কোনোটাই কন্ট্রাইন্ডিকেশন নয় রক্ত দেওয়ার জন্য, অর্থাৎ এই তিনটে রোগী কোনো বাধা নয় রক্তদান করার জন্য। অনেকে ভাবেন এই আমার তো সুগার আছে আমি দিতে পারবো না, ওষুধ খাচ্ছি দিতে পারবো না,
1: এই ধারণাটা কিন্তু থাকে অনেক
0: মনে। একদম, এই ধারণা
1: আমি অনেক সময় দেখেছি বিভিন্ন ব্লাড ডোনেট যে ক্যাম্পগুলো হয় সেক্ষেত্রে কোনো মানুষ এসে বলছেন যে ভাই আমার তো প্রেশার রয়েছে, হাই প্রেশার রয়েছে, আমি রক্ত দিতে পারবো না, বা আমার তো সুগার রয়েছে, তো এই ধারণাটা কি আমাদের ঠিক?
0: একদম ঠিক না। হ্যাঁ, বরঞ্চ আপনি এই যে প্রতিনিয়ত একটা যে যদি রেগুলার ইন্টারভ্যালে ব্লাড দিতে থাকেন, হ্যাঁ, তাহলে এই যে আমি বললাম যে কিছু জিনিসপত্র শরীর থেকে চলে যাচ্ছে এবং সেই জায়গাতে বডি মেকানিজম এতটাই ভালো হয়ে যায় যে সেখানে যার ধরুন আর কি উচ্চ রক্তচাপ আছে তার ক্ষেত্রে উচ্চ রক্তচাপটাও একটুখানি কমবে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, যার ক্ষেত্রে কারণ তিনি তো সজাগ একটা সেম টাইমে সজাগত হচ্ছেন যে আমি রেগুলার ইন্টারভ্যালে যদি ব্লাড দিই আমাকে কিছুটা লাইফস্টাইলও মেনটেন করতে হবে, কারণ আমি তো একটা সমাজকে হেল্প করছি, সেই সমাজকে হেল্প করার জন্য আমি আমার জীবনে উচ্ছৃঙ্খলতা এনে আমি করতে কিছু পারবো না যে আমি কালকে ব্লাড দেবো আজকে আমি সাংঘাতিক রিচ কিছু খেলাম বা কোনো পার্টি করলাম ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তো সেই জন্য এই যে শারীরিক কন্ডিশনসগুলি রয়েছে এগুলো কোনোটাই আর কি কন্ট্রাইন্ডিকেশন নয়। এছাড়া আরও অনেকের মনে অনেক কোশ্চেন থাকবে, হার্টের রোগ, বাদাস, প্রথমে পেটে আসি যে পেটের রোগের সমস্যা সামান্য কিছু তো সবার বাড়িতে থেকেই থাকে, গ্যাস, অম্বল, এগুলি কোনো কন্ট্রাইন্ডিকেশন নয়। নাম্বার দুই হচ্ছে যে হার্টের রোগ,
1: এটা যার হার্টের রোগীদের মধ্যে খুবই অসুবিধা নাকি দাওয়া,
0: সেটা সেটা একটা অবশ্যই সমস্যাজনক ব্যাপার, কারণ হার্টের রোগ যখন থাকবে সাধারণত যে সমস্ত পেশেন্টরা প্রেশার সুগার এদেরই তো বেশি হার্টের রোগ হয়,
1: বা
0: তাদের যদি আর কি রক্ত পাতলা রাখার ওষুধ চলে, এটা একটা ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে ইকোস্পিরিন বা ক্লোপিডোগ্রিল, এটা বলে আমি তো রক্ত পাতলা রাখার ওষুধ খাই,
1: হ্যাঁ,
0: এবং তার সাথে কোলেস্ট্রল ওষুধ খেলে কন্ট্রাইন্ডিকেশন নয়, কিন্তু যদি পেশেন্ট আর কি রক্ত পাতলা রাখার ওষুধ খেয়ে থাকে, আগে হার্ট অ্যাটাক হয়েছে বা ব্রেন স্ট্রোক হয়েছে, তাহলে এগুলি কন্ট্রাইন্ডিকেটেড, কারণ এগুলি রক্ত পাতলা রাখার ওষুধ। আমি যখন কোনো একটা পেশেন্টকে ওষুধ মানে যখন তার শরীরে যাবে সেখানে রক্তটা জমাট বাঁধতে সময় লাগবে, অর্থাৎ তাকে দিচ্ছি হয়তো রক্তটা যাতে তাড়াতাড়ি জমাট বাঁধে, তখন দেখা গেল যে উল্টো এফেক্ট, সুতরাং এইটা কন্ট্রাইন্ডিকেশন। কোনো পেশেন্ট যদি ক্যান্সার হয়ে থাকে, যদি অ্যান্টি ক্যান্সার মেডিকেশন এর উপরে থাকে, সেটা একটা কন্ট্রাইন্ডিকেশন। হ্যাঁ, এছাড়া এরকম আরো অনেকগুলি থাকে যেগুলোকে আমরা বলি ইমিউনো সাপ্রেশেন্ট, অর্থাৎ এমন কিছু রোগ আছে শরীরে, যেমন হচ্ছে যে অনেকের শরীরে থাকে চুলকানি থাকে, হ্যাঁ, বা অ্যালার্জি যেটা আমরা বলি, ওটা ক্রনিক অ্যালার্জি, সেই অ্যালার্জিটা কিন্তু আমাদের হয় যদিও স্কিনে ম্যানিফেস্টেশন হয়, কিন্তু আলটিমেটলি তার সমস্যাটা থাকে হচ্ছে ব্লাডের মধ্যে, তাহলে সেটা যদি অন্য একজনকে দিয়ে তার মধ্যে সেটা ট্রিগার করতে পারে। সেই জন্য যে অ্যালার্জি যাদের আছে, ক্রনিক অ্যালার্জি মেডিকেশনসের উপরে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইটা দেওয়া যা তারা দিতে পারবেন না।
1: আচ্ছা আচ্ছা,
0: এছাড়া ধরুন কতগুলো আরও ব্যাপার আছে, যেমন হচ্ছে কেউ যদি ভ্যাকসিনেশনস নিচ্ছে, যেমন হচ্ছে ধরুন কুকুরে কাটা, সবই ঠিকঠাক আছে কিন্তু উনি কুকুরে কাটার ইনজেকশনস নিচ্ছেন, তাহলে বছর খানেক উনি দিতে পারবেন না। কারুর হয়তো ম্যালেরিয়া হয়েছিল, ডেঙ্গু হয়েছিল, ইনাদের ঠিক আমরা এইভাবে আর কি, হ্যাঁ, কিছু কিছু রোগ আছে 6 মাস মিনিমাম, কিছু কিছু রোগ আছে 1 বছর অবধি।
1: ঠিক, ডাক্তারবাবু, আসলে এই বিষয়টা না খুব মারাত্মক, মানে অনেকেই আছেন যে ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক অনেক সময় কিন্তু রক্তটা দিতে আগ্রহী হয়ে পড়েন, বা ডাক্তারবাবুর সঙ্গে কথা না বলেই হয়তো রক্ত দিয়ে দিল, কিন্তু এই বিষয়গুলো আমাদের খুব খেয়াল রাখা দরকার যে আপনি যে যে অসুখের কথা বললেন যে এইগুলো যদি হয় তাহলে কিন্তু রক্ত দেওয়াটা ঠিক না, তাহলে অন্যের যাকে রক্তটা যার মধ্যে পড়ছে, প্রবেশ করছে, যে মুমূর্ষু রোগী, তার আরো ক্ষতির সম্ভাবনা থাকে, তাই তো?
0: হ্যাঁ, একদমই সেটা। সেটা যখন আর কি আমরা ব্লাড ডোনেট করি তখন সেটা আমরা নির্ণয় করে নিই। তবে আপনাকে আরেকটা জিনিস বলি, যেটা আমাদের শ্রোতা বন্ধুদের আর কি জানা উচিত, আমাদের নির্ণায়ক আরো অনেক কিছু জিনিস আছে যেটা নর্মাল সাধারণ, যেমন আপনি একটা জিজ্ঞেস করলেন যে ক্রাইটেরিয়া, যে বয়স সীমা কত, ঠিক সেরকম আরো কিছু ক্রাইটেরিয়া বা নির্ণায়ক আছে।

0: একটু বলে দিই, যেমন হচ্ছে যে ওজন,
1: আচ্ছা
0: তো মহিলাদের ক্ষেত্রে 45 কেজি এবং পুরুষদের ক্ষেত্রে 50 কেজি যদি থাকে তাহলে তারা কিন্তু ব্লাড দিতে পারবে,
1: পারবে
0: অবশ্যই। মহিলাদের জন্য 5 কেজি কম রাখা হয়েছে, কিন্তু আমি তো আন্ডার ওয়েট ব্লাড দিতে পারবো না, না যদি সে
1: 45 কেজি মিনিমাম হলে সে দিতে পারবে,
0: দিতে পারবে।
1: আচ্ছা, ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই,
0: ম্যাক্সিমামের কোনো ব্যাপার নেই,
1: সে 70-75-80 হলেও দিতে পারবে,
0: কোনো অসুবিধা
1: হলেও দিতে পারবে,
0: দিতে পারবে অবশ্যই, কোনো অসুবিধা নেই। এইবারে হ্যাঁ, কারোর ক্ষেত্রে মর্বিড ওবেসিটি, তার কিছু একটা হরমোনাল ডিস্টারবেন্স আছে, প্রবলেম আছে, সেই ক্ষেত্রে হয়তো দিতে পারবে না।
1: আচ্ছা,
0: এইবার আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ব্লাড প্রেশার কত হলে দিতে পারবে। আমরা ন্যূনতম 100/60, 100/70 এবং হেলদি, কোনোদিন 100/70 মাথা ঘোরায় না, দিব্যি খেলাধুলা করে কাজ করে, সমস্ত কিছু প্রতিনিয়ত কাজ করতে, এদের ক্ষেত্রে নিতে পারবো।
1: আচ্ছা,
0: উপরের দিকে সাধারণত আপনি হাইপারটেনশন যাদের থাকে তাদের হয়তো আমি নিতে পাচ্ছি না, সেটা সেইটা সাধারণত আমরা 140/90 এটা অবধি অ্যালাউ করি। কেন, একটা মানুষ ক্যাম্পে আসছেন ব্লাড দিতে, উনি তো হেঁটে আসছেন, হয়তো প্রথমবার দিচ্ছেন, মনে ভয় থাকে, তাহলে কিন্তু প্যালপিটেশন হয় এবং বিপিটা বেড়ে থাকে, তো সেটা দেখা যায় সেটা হয়তো নর্মাল থাকে, কিন্তু হয়তো সেই ক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়াটা বলা হয় নর্মালি 130/80 মধ্যে থাকলে নেওয়া, তবে দেখা গেছে যে প্র্যাকটিক্যালি এটা নিয়ে 140/90 অবধি নিয়ে নেওয়া যেতে পারে, কোনো অসুবিধাই নেই।
1: আচ্ছা,
0: আরেকটা জিনিস হচ্ছে যে ওই নির্ণয়গুলির মধ্যে আমরা যেটা বলছিলাম আর কি, যে মহিলারা, এখানে আরেকটা জিনিস বলে দিই যে মহিলাদের তো একটা অসুবিধা আছে যে সেটা হচ্ছে যে মাসিক হয়, সেই শারীরিক একটা প্রবলেম, এই মাসিকে 5 দিন ওনারা দিতে পারবেন না, তার আগে পরে দিতে পারবেন, মাসিকের ওই 5টা দিন পিরিয়ডের সময়টা ওনারা দিতে পারবেন না।
1: আচ্ছা,
0: যে সময়তে ব্রেস্ট ফিডিং চলে, কারণ ন্যাচারালি কি হয়, তার শরীরের পুষ্টি বাচ্চার মধ্যে চলে যাচ্ছে, সে সময় আমি রক্তটা নিলে সেখানে পুষ্টির অভাব হতে, আরো মায়ের অভাব হবে, সেই জন্য ব্রেস্ট ফিডিং এর সময়তে আমরা মাদেরকে দিতে বলি না। আর যে কোনো মেজর অপারেশন কারুর আর কি হলো, সেই ক্ষেত্রে আর কি আমরা 1 বছর আর কি বলি, হ্যাঁ, ওয়েট করতে বলি। তো এইগুলি হচ্ছে আরো কিছু মানে মহিলাদের ক্ষেত্রে স্পেশালি এগুলি সাধারণ নির্ণায়কের মধ্যে
1: কথা। খুব ভালো, আমরা অনেকগুলো বিষয় নতুন জানতে পারলাম। শ্রোতা বন্ধুরা যারা শুনছেন আমাদের এই অনুষ্ঠান, আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনছেন ডাক্তারবাবু কিন্তু সুন্দরভাবে বিস্তারিতভাবে সমস্ত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন, এবং রক্ত নিয়ে বা রক্তদান নিয়ে যে ভয় ভাবনাগুলো আমাদের থাকে, যে রক্ত দিতে পারবো কি না বা কোন কোন অসুখ আমাদের থাকলে পরে রক্ত দেওয়া যাবে না, এই পুরো বিষয়গুলোই কিন্তু ডাক্তারবাবু সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই মন দিয়ে শুনছেন অনুষ্ঠান, আমাদের স্বাস্থ্য বিষয়ক সুস্বাস্থ্য অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো রক্তদান আপনার মানবিক কর্তব্য। আচ্ছা ডাক্তারবাবু, এবারে একটু আমরা চলে আসি যে আপনি তো বললেন কারা দিতে পারবে না এবং মহিলাদেরও ব্যাপারটা বললেন, তো বর্তমান সময়ে রক্তদান বা রক্ত স্টকটা কিরকম রয়েছে, এর ঘাটতি কি লক্ষ্য করা যায় প্রত্যেক মাসেই?
0: অ্যাবসলিউটলি দেখুন, আগে আমাদের যা জনবিন্যাস ছিল তার থেকে অনেক বেশি বেড়েছে,
1: একদম
0: পপুলেশন এক্সপ্লোশন হয়েছে। নাম্বার টু, সাথে সাথে পাল্লা দিয়ে রোগও বেড়েছে। যেমন আগে হয়তো কোনো অপারেশন হবে, তখন মানুষের যেটা হতো যে সেই রোগগুলিকে সাধারণত অপারেশন বা ইত্যাদি আর কিছু অ্যাক্সিডেন্ট, তো এখন রাস্তাতে অ্যাক্সিডেন্ট প্রচুর বেড়েছে,
1: প্রচুর বেড়েছে,
0: এবং আপনি দেখবেন যে আগের থেকে ডায়াবেটিস অনেক বেড়েছে, এবং তার ফলে পাল্লা দিয়ে কিডনি রোগ অনেক বেড়েছে। এই কিডনির যারা আর কি রোগী আছেন, ইনাদের ক্ষেত্রে একটা এ হচ্ছে যে রেগুলার ইন্টারভ্যালে ব্লাড দিতে হয়, কারণ ইনাদের রক্ত কমে যায়।
1: হ্যাঁ,
0: এছাড়া রক্ত কমে যাওয়ার মতো অনেক কিছু রোগ আছে, যার মধ্যে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোগ হচ্ছে থ্যালাসেমিয়া, এবং এই থ্যালাসেমিয়া দূরীকরণ করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একদম উঠে পড়ে লেগেছে, যাতে আমরা খুব আগামী দিনে এটাকে আর কি নির্মূল করতে পারি। তো যতদিন না নির্মূল হচ্ছে ততদিন এই থ্যালাসেমিয়া, যাদের আর কি মেজর থ্যালাসেমিয়া, যাদের মোটামুটি 1.5-2 মাস অন্তর অন্তর আর কি ব্লাড লাগেই লাগে, এইটা একটা আমাদের বড় সংখ্যক আমাদের চাহিদা রক্তের জন্য। তো দেখুন, যে বাড়িতে হয়তো একটা বা দুটো বাচ্চা, একটি বাচ্চা থ্যালাসেমি, এবং সেই বাচ্চাকে নিয়ে রেগুলার ইন্টারভ্যালে হসপিটালে ভর্তি হতে হয়, তাকে রক্ত দিতে হয়, তার সাথে অ্যাসোসিয়েটেড আরও অনেক কিছু রোগ আছে, তাদের পক্ষে সম্ভব না তার আশেপাশের লোকজনের কাছ থেকে বারবার গিয়ে রক্ত চাওয়া। তার মানে কি, তিনি যাবেন আমাদের ব্লাড সেন্টারে, যায় রক্ত থাকবে, সেই রক্ত উনি ওখান থেকে পাবেন, এটাই ন্যাচারাল নর্মাল। কিন্তু
1: সেটা বাস্তবে ঘটছে না,
0: সেটা বাস্তবে হচ্ছে না, কারণ কেউ তো গিয়ে ব্লাড দিচ্ছে না স্বতঃস্ফূর্তভাবে।
1: একদম ঠিক।
0: তো স্বতঃস্ফূর্তভাবে ব্লাড দেওয়াটা প্রচণ্ডভাবে আমাদের দরকার।
1: হ্যাঁ,
0: এবং দেখুন মানুষ ম্যাক্সিমামই কিন্তু নিরোগ। হ্যাঁ, তো সেই নিরোগ যারা রয়েছেন তারা যদি যেমন করে, আমার কাছে যদি কোনো কিছু না থাকে, কোনো একটা কারুর কিছু দরকার, আমি নিজের পয়সা দিয়ে উপকার করতে পারছি না, কিন্তু আমি শ্রমদান দিয়ে উপকার করতে পারি, আমি সময় দিয়ে উপকার করতে পারি। কিন্তু সেই জিনিসটা যদি মানুষ ঠিক একইভাবে ভাবে যে আমার একটা মাত্র রক্ত দিলে মানে মানুষের প্রাণ বাঁচবে, সেটা কতক্ষণ সময় লাগে? মাত্র 15 মিনিট
1: একদম
0: একটা, হ্যাঁ, রক্ত দিতে। আর যেটা আমি একটু আগে বলছিলাম যে একটা রক্ত তিনটে প্রাণের উৎস, এখন হয়ে গেছে কি আগের মতো আর হোল ব্লাড দেওয়া হয় না, এটাকে আমরা এখন কম্পোনেন্ট সেপারেশন করি ম্যাক্সিমাম জায়গাতে। রাজ্য সরকার এখন কম্পোনেন্ট সেপারেশন,
1: এটা ব্যাপারটা কি
0: কম্পোনেন্ট সেপারেশন মানে হচ্ছে একটা বোতল যদি রক্ত নেওয়া হয় একটা মানুষের শরীর থেকে, সেটাকে পিআরবিসি বা রক্ত কণিকা মানে যেটা লাল রক্ত কণিকা সেটাকে আলাদা করে পাওয়া যায়।
1: আচ্ছা,
0: নাম্বার 2 হচ্ছে প্লেটলেট আলাদা করে পাওয়া যায়, আর নাম্বার 3 হচ্ছে যেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা বা প্লাজমা বলা হয় সেটা আলাদা করে পাওয়া যাচ্ছে। মানে এইটা কি হলো তাহলে, ধরুন একটা ডেঙ্গু পেশেন্ট, আপনারা জানেন যে ডেঙ্গুতে প্লেটলেট দিতে হয়, তাহলে যখন আমার পেশেন্টের ডেঙ্গুর প্লেটলেট দরকার হচ্ছে তখন তার আমার রক্তকণিকা দরকার হচ্ছে, শুধু প্লেটলেটটা দরকার হচ্ছে তখন, তাহলে শুধু একটা রক্ত থেকে যেটা এই তিনটে সেপারেট করে নেওয়া হলো মেশিন দিয়ে, তখন উনি শুধুমাত্র প্লেটলেট নিয়ে গেলেন, তাহলে একটা ডেঙ্গু পেশেন্ট বাঁচলো। ধরুন লিভার ডিজিজ আছে বা রক্তের প্রবণতা ব্লিডিং হওয়ার, সেই ধরনের যে আমরা ব্লিডিং ডিসঅর্ডার, এই
1: অ্যাক্সিডেন্টের
0: কেসেও একদম হতে পারে, একদম ঠিক বলেছেন। শরীরের রক্ত প্রচণ্ডভাবে যদি কমে যায় তাহলে অ্যানিমিয়ার ক্ষেত্রে হয়, এবং মানে এটা ধরুন এই ফ্রেশ ফ্রোজেন প্লাজমা মানে সেই জায়গাতে হচ্ছে যে প্লাজমাটা দরকার হয়।
1: আচ্ছা,
0: যে বিভিন্ন ক্লটিং ডিসঅর্ডার, ব্লিডিং ডিসঅর্ডার যেরকম থাকে, এই রক্তের যে সাদা রক্তটা আর কি যেটা বলছি আর কি, যেটা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এই প্লাজমার মধ্যে সেই সমস্ত ক্লটিং ফ্যাক্টরগুলি থাকে।
1: আচ্ছা,
0: এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ফ্যাক্টর বলা মানে হয় সেগুলি আর কি থাকে,
1: তখন এই রোগীদের
0: তখন সে এই সমস্ত রোগীগুলিকে আর কি দেওয়া হবে।
1: আর যেটা বাকি থাকে,
0: আর বাকি থাকলো হচ্ছে লাল রক্তকণিকা, যার ক্ষেত্রে অ্যানিমিয়া, সে পেলো হচ্ছে গিয়ে সেই রক্তটা। তাহলে একটা রক্ত থেকে তিনটে প্রাণ বাঁচছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে মানুষের এটা বোঝা উচিত যে আমি স্বতঃস্ফূর্তভাবে এটা করি, এটা দিয়ে কি হবে, তিনি মনে মনে ভালো হবেন যে আমার একটা রক্তের জন্য তিনটে প্রাণ বেঁচেছে, এবং তিনি উদ্বুদ্ধ হবেন জীবনে আরো কিছু করার জন্য যে আমি আবার রক্ত দেব। হ্যাঁ, আরেকটা নির্ণায়ক যেটা ইম্পর্টেন্ট, কত ইন্টারভেলে আপনি রক্ত দিতে পারবেন।
1: হ্যাঁ, আমরা ওইটা ভাবছিলাম যে আপনাকে জিজ্ঞেস করবো যে সময়টা, মানে একবার রক্ত দেওয়ার পরে কত সময় পরে আমরা আবার রক্ত দিতে
0: পারি,
1: এই বিষয়টা একটু আপনি পরিষ্কার করুন।
0: এইটা হচ্ছে যে আমরা পুরুষদের ক্ষেত্রে বলি যে প্রত্যেক 3 মাসে রক্ত দিতে পারবে।
1: আচ্ছা,
0: এবং মহিলারা প্রত্যেক 4 মাসে রক্ত দিতে পারবে।
1: আচ্ছা, আর 3 মাস আর 4 মাস,
0: 3 মাস আর 4 মাস। আর রক্ত কত হলে দিতে পারবে এটা ধার্য করা হয়েছে, যে ন্যূনতম যদি 12.5 হিমোগ্লোবিন থাকে তাহলে তারা সবাই রক্ত দিতে পারবে।
1: আচ্ছা, এটা না আমি আরও একবার আপনার কাছ থেকে একটু জানবার চেষ্টা করব যে আমাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে আমি এই যে ডিফারেন্সটা মানে সময়টা, একবার দেবার কত সময় পরে আমরা রক্ত আবার দিতে পারবো, মহিলারা দিতে পারবো, যেটা আপনি বলছিলেন এটা আপনি যদি আরও একবার রিপিট করেন আমাদের শ্রোতা বন্ধুদের জন্য।
0: একদম, সেটা হচ্ছে যে আমার যদি
1: মানে আমি আজকের ডেটে তো দিয়েছি,
0: হ্যাঁ,
1: তার ছেলেদের ক্ষেত্রে 3 মাস,
0: ছেলেদের ক্ষেত্রে
1: যে কোনো বয়সের
0: 18 থেকে 60 যে কোনো বয়সে আপনি 3 মাস অন্তর রক্ত দিতে পারবেন,
1: 4 বার আমি দিতে পারি।
0: একদম, এবং সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 12.5 গ্রাম পার ডিএল এইটা হচ্ছে রক্ত থাকতে হবে, থাকতে হবে।
1: সেটা কিভাবে পরীক্ষা,
0: সেটা ইনস্ট্যান্টলি স্পটে পরীক্ষা হয়ে যায়।
1: হ্যাঁ,
0: সেটা হলে এবং তারপরে আপনি রক্তটা আর কি দিতে পারবেন।
1: আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে আরেকবার বলুন।
0: মহিলাদের ক্ষেত্রে একই 12.5 ন্যূনতম এটা থাকতে হবে, এবং ওনারা 4 মাস অন্তর রক্ত দিতে পারবে।
1: বাহ, আমরা শুনলাম ডাক্তারবাবু কাছ থেকে, সুন্দরভাবে বললেন। ডাক্তারবাবু, আমি একটু জানবার চেষ্টা করবো যে আসলে এই যে অ্যাওয়ারনেসটা, মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা বাড়ানোর জন্য আপনারা কী চিন্তাভাবনা করেছেন, বা একজন ডাক্তার হিসেবে আপনার কী পরামর্শ থাকবে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে যারা শুনছেন আমাদের অনুষ্ঠান?
0: হ্যাঁ, আমি এটা বলতে চাই সবসময় যে যারা শ্রোতা বন্ধুরা আছেন ওনারা অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। আমি ব্লাড ডোনেট করতে গেলে আমি সুস্থ কিনা সেটা জানতে হবে।
1: একদম ঠিক।
0: তাহলে আমি একটা রেগুলার ইন্টারভ্যালে যদি নিজের রক্তচাপ মাপি, আমি যদি ব্লাড সুগার মাপি এবং ওজন মাপি, এবং তাতে আমি যদি দেখি আমার ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাহলে আমি স্বতঃস্ফূর্তভাবে 3 মাস অন্তর গিয়ে ব্লাডটা দিতে পারি। কোথায় কোথায় কীভাবে ব্লাড দেওয়া যেতে পারে? একটা হচ্ছে যে ক্যাম্প হয়, এই ক্যাম্পটা হয়তো আমার বাড়ির পাশে হচ্ছে না, তাহলে আমি কি করে দেবো? দিতে পারলাম না। যদি আমি জানি কোথাও একটা মোবাইল ক্যাম্প হচ্ছে বা একটা রেগুলার ইন্টারভ্যালে কোথাও একটা ফিক্সড ক্যাম্প হয়, তাহলে আমি সেখানে গিয়ে দিলাম। যদি না হয়ে থাকে তাহলে কোথায় দেবে সে? আমাদের গভর্নমেন্টের যেমন হচ্ছে, আমাদের এই দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে যদি আমি সমতলের কথা বলি, তাহলে হচ্ছে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ একটা জায়গা যেখানে সব থেকে বেশি ব্লাড।
1: আচ্ছা, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ কি নিয়মিতভাবে কি ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকে?
0: একদম, কারণ হচ্ছে অত বড় মেডিকেল কলেজে যত আর কি রক্ত দরকার হয় সেটা তো কোনোভাবেই
1: ন্যূনতম,
0: একদম প্রত্যেক দিন অনেক দূর দূর থেকে পেশেন্ট আসছে, তারা তো বাড়ির লোকজন 10 জনকে নিয়ে উঠে আসতে পারে না। হ্যাঁ, তাহলে একজন একটা বাড়ির লোকের সাথে থাকলো, তাহলে সে তার রক্ত দরকার হলে কোথায় পাবে? হ্যাঁ, আশেপাশের লোকজনকে তো বললে পার্সোনালি কেউ ব্লাড দেবে না,
1: একদম ঠিক।
0: তাহলে সে মুখাপেক্ষী হয়ে থাকবে ব্লাড ব্যাংকের উপরেই, তার নির্ভরশীলতা থাকবে। তাহলে সেই ব্লাড ব্যাংকে যদি ব্লাড সেন্টারে যদি ব্লাড না থাকে, তাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের লোড সব থেকে বেশি, এবং তারপরে হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল শিলিগুড়ি, এই দুটো হচ্ছে সরকারি হাসপাতাল, এখানে যাদের আর কি ব্লাডটা দরকার হয়। এছাড়া এখানে আপনার আরও অনেক প্রাইভেট হসপিটাল আছে, হ্যাঁ, তাদের নিজস্ব ব্লাড ব্যাংক আছে, এবং আরও অনেক ব্লাড সেন্টার আছে যেগুলি শুধুমাত্র ব্লাড সেন্টার, হসপিটালের সাথে অ্যাটাচ নয়। হ্যাঁ, তরাই, লায়ন্স, ডুয়ার্স, এই সমস্ত তারা সবাই কিন্তু এইভাবে এই একইভাবে কাজ করে চলেছে। অর্থাৎ এই প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রক্তের প্রয়োজন, হ্যাঁ, শুধুমাত্র যে গভর্নমেন্ট হসপিটালগুলি তা নয়। তো স্বতঃস্ফূর্তভাবে মানুষ যদি এই সমস্ত জায়গাতে গিয়ে তারা নিজের রক্তটা আর কি দান করে আসে, তাহলে তো একদম সাধু সাধু, তাহলে সবাই
1: উপকৃত হবে। একদম ঠিক কথাই ডাক্তারবাবু, ঠিকই বলেছেন, সবাই উপকৃত হবে। কিন্তু এই অ্যাওয়ারনেসটা তো আমাদের অনেকের মধ্যে থাকে না, এবং আমরা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি বা ভয় পাই। যেমন আমি নিজেও যেমন খুব ভয় পাই যে রক্ত দেব কি জানি কি হবে না হবে। তো এই আমার মতন ধারণা হয়তো অনেকের মধ্যেই থাকতে পারে, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যারা চা বাগান অধ্যুষিত এলাকায় রয়েছেন বা আরও গ্রামের অনেক শ্রোতা বন্ধুরা তো শুনছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান, তাদের মধ্যেও একটা এই ধরনের ধারণা থাকে যে আমরা গ্রামে থাকি, আমরা কোথায় রক্ত পাবো, আমাদের রক্ত পাওয়ার যে জায়গাগুলো সোর্সগুলো কীভাবে হবে, সেগুলো নিয়ে কিন্তু অনেকে চিন্তা বা চিন্তিত থাকে, আমরা অনেক সময় এটা ভেবে থাকি। তো স্বাভাবিকভাবে এই যে গ্রামাঞ্চলের মানুষদেরকে সচেতন করবার জন্য আপনি একটু যদি বার্তা দেন তাদেরকে।
0: আমি অবশ্যই এটা বলি যে দেখুন, একটা মেসেজ সবসময়তে থাকে, আপনি যদি কারোর উপকার করেন, আপনার যখন দরকার পড়বে, আপনার যখন কোনো দরকারে সেই উপকার, তখন দেখবেন অটোমেটিক্যালি কিন্তু ভগবান আপনার ঘরে পাঠিয়ে দিচ্ছে। আমি এটা খুব বিলিভ করি।
1: আচ্ছা,
0: তো এই জন্য সমাজের ভালো করতে গেলে আমি শুধু ভালোটা নেব কিছু করব না, এটা হওয়া উচিত না। তাই আমার যেমন মনে হয় যে গ্রামের দিকে যারা আছেন বা চা বাগানের দিকে যারা আছেন, তাদের ক্ষেত্রে হেলথ প্রবলেম হয়তো টাকা পয়সার অভাবে বা খাদ্য পুষ্টির অভাবে হয়তো হতে পারে কিছু, কিন্তু আমি বলবো যে তারা কিন্তু অনেক বেশি নিরোগ আমাদের শহরের লোকজনদের থেকে।
1: কিরকম ভাবে?
0: কারণ হচ্ছে ওনারা প্রচুর খাটেন। আমরা এখানে তো একটা যেতে গেলে গাড়ি বাইক, কিন্তু গ্রামের দিকে লোকজনরা কিন্তু অনেক বেশি সাইক্লিং করেন, হয়তো মাঠে ঘাটে কাজ করছেন। আমি বলছি যারা কৃষি চাষবাস করেন, হ্যাঁ, যারা একটি করছেন, তার ন্যাচারালি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর্থাৎ শারীরিক, আমাদের থেকে গ্রামের লোকজনদের শারীরিক ক্ষমতা, দৈহিক ক্ষমতা অনেক বেশি, এবং সেই কারণে রোদে জলে পুড়ে তারা কাজ করছেন মাঠে ঘাটে। তো অবভিয়াসলি তারা যদি নিরোগ না হন তাহলে করতে পারতেন না,
1: একদম।
0: হ্যাঁ, তো এই যে তারা রয়েছেন, তাদের শুধু মানসিকতাতে একটুখানি পরিবর্তন আনতে হবে। তারা যদি এইটুকু ভর করে আর কি আসেন, স্পেশালি আমি বলবো যুব সমাজকে, যে আজকাল যুব সমাজ মোবাইলে আসক্ত, হ্যাঁ, ফুটবল ক্রিকেটও খেলাধুলা করে না, একটু হয়তো বসে আড্ডা দিচ্ছে, তারা যদি এই জিনিসটা মাথায় করে রাখে, চলো সবাই মিলে কাছাকাছির ব্লাড সেন্টারে গিয়ে ব্লাড দিয়ে আসি, তাহলে তারা কিন্তু খুব ভালো কাজ করতে পারবে। সুতরাং গ্রামের মানুষদের কিন্তু অনেক অ্যাডভান্টেজিয়াস পজিশনে, তারা হয়তো জানেন না রাস্তাটা কোথায়, হয়তো উপকার করতে চাইছেন অনেক।
1: আমি এই প্রসঙ্গে বলতে চাইছি, তারা হয়তো সঠিক রাস্তাটা জানে না, তাদের মধ্যে হয়তো একটা উৎসাহ বা উদ্দীপনা রয়েছে, তারাও দিতে ইচ্ছুক, কিন্তু তারা কিভাবে যোগাযোগ করবে? তো সেক্ষেত্রে ডাক্তারবাবু, বিভিন্ন গ্রামাঞ্চলে চা বাগান এলাকাগুলোতে কি এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করা যায় না?
0: হ্যাঁ,
1: হয়ে থাকে কি?
0: এইটা হয়ে থাকে, এটা আমরা করেই থাকি সাধারণত। যেটা হয় যে আমাদের এই উদ্যোগটা যদি আর কি সরকারি তরফ থেকে তো দেখুন নেওয়া হয়, কারণ না হলে তো ব্লাড পাওয়া যায় না, এবং একটা ঘুরিয়ে ফিরিয়ে সে এই সমস্ত জায়গাগুলিতে করা হয়। তো যারা এনজিও আছেন, হ্যাঁ, যারা স্বতঃস্ফূর্তভাবে কাজ করেন, ক্লাব আছে, তারা বিভিন্ন সময়তে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করেন, তার মধ্যে একটা হেলথ চেক আপ এবং তার সাথে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প যদি তারা একটা জুড়ে দেন, আয়োজন করে দেন, তাহলেই হয়ে যায়। শুধু মাথাতে থাকতে হবে যে এই যে আমরা যারা বলছি, আমাদের তরফ থেকে যদি তাদের সাথে গিয়ে যোগাযোগ করে আমরা তাদেরকে আর কি কনভিন্স করতে পারি যে আপনারা রেগুলার বেসিসে এটা করুন, এবং এইটা তাহলে করবে কে? তো এগুলো এনজিও, গভর্নমেন্ট, যেগুলো যারা গভর্নমেন্ট এরিয়া থেকে অবশ্যই এগুলি করা হয়, মাইকিং করা হয়, আপনার লিফলেট দেওয়া হয়, বা যারা আশাকর্মীরা আছেন তারা আরও অনেক বেশি বাকি গ্রামের লোকজনদের সাথে বা এই সমস্ত কমিউনিটির লোকজনদের সাথে জড়িয়ে আছেন, ইনাদেরকে যদি আর কি রিকোয়েস্ট করা হয় তাহলে দেখা যায় কিন্তু মানে হয়েই যায়, এবং এটা হচ্ছে বলেই কিন্তু এত এত মানুষের প্রাণ বাঁচছে।
1: হ্যাঁ, মানে মোটামুটি ধারাবাহিকতাটা ঠিক আছে, মানে এই যে ব্যালেন্সটা বলছি।
0: হ্যাঁ, কিন্তু আরও বাড়াতে হবে,
1: বাড়াতে হবে,
0: অনেক বেশি বাড়াতে হবে, এইটা একটা ব্যাপার। স্বতঃস্ফূর্তভাবে লোকজন আসলেই আর সেই কষ্ট করে করতে হবে না যে আমাকে বারবার গিয়ে চাইতে হচ্ছে।
1: একদম ঠিক, একদম। ডাক্তারবাবু, আর একটি প্রশ্ন আমার মনে একটু ঘোরাফেরা করছে, সেটা হলো যে যখন রক্ত কালেক্ট করা হচ্ছে, রক্তগুলো কালেক্ট হওয়ার পরে যখন সেটা ফ্রিজে রাখা হচ্ছে, এটার মেয়াদটা কতদিন থাকে?
0: হ্যাঁ, এটা খুব ভালো একটা প্রশ্ন। আমরা আমাদের যে রক্তের যে ব্লাড ব্যাগ থাকে, সেই রক্তের ব্যাগটির মধ্যে দু ধরনের প্রিজারভেটিভ থাকে রক্তকে বাঁচিয়ে রাখার জন্য।
1: এরকম
0: একটা ব্যাগ আছে যেটা হচ্ছে যে আপনার 30 দিন অবধি ভ্যালিড থাকবে।
1: আচ্ছা।
0: হ্যাঁ, আরেকটা তার থেকে আরেকটু বেশি। হ্যাঁ, তো সেটা আর কি 35 দিন প্রায়, তা আরো আর কি 5-7 দিন চলে যায়।
1: কিভাবে আপনারা নির্ণয়ন করেন? মানে
0: এটা রিসার্চ করে এসেছে, দেখা গেছে যে হ্যাঁ, রক্তের রেড, হ্যাঁ, মেয়াদটাকে বাড়ানোর জন্য এই সলিউশনটা যদি দেওয়া যায়, এটা 30 দিন থাকবে, এই সলিউশনটা দিলে এটা 40 দিন থাকবে। তো এইভাবে যেমন করে WHO বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে এই সমস্ত ব্লাড ব্যাগগুলি সেভাবে আর কি ঠিকমতো চ্যানেলে রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায় বা প্রাইভেট সংস্থাগুলির কাছে এসে পৌঁছায়, সেইভাবেই তারা আর কি কালেকশন করেন এবং সেই কারণে দেওয়া যায়। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার এটাও আর কি, যে আজকে ব্লাডটা কালেক্ট হলো, আমি যদি কোনো মানুষকে কালকে এই ব্লাডটা দিই, সাধারণত ধরা হয় 1 ইউনিট ব্লাডে 1 গ্রাম% রক্ত বাড়বে, অর্থাৎ যদি আমার যদি 7 থাকে তাহলে সেটা আমার 8 হবে এক বোতল রক্তে ন্যূনতম, এটা 1.2 হতে পারে। এবার সেই ক্ষেত্রে আমি যদি এই রক্তটাকে 29তম দিনে দিই,
1: আচ্ছা,
0: তাহলেও কিন্তু আমার একই বজায় থাকবে, কারণ একটা রক্তের মধ্যে সব রকমের মিক্সচার আছে, একদম নতুন রক্ত আছে, মধ্যবয়সী রক্ত আছে, বুড়ো রক্ত আছে,
1: ওই একটা রক্তের মধ্যে, একটা প্যাকেটের মধ্যে,
0: একটা প্যাকেটের মধ্যে। তাহলে যেটা হবে কি, ধরুন একটা রক্তকণিকা সাধারণত 120 দিন বাঁচে, এবার তার মানে কি, যার 100 দিন বয়স হয়ে গেছে সে 20 দিন পরে মারা যাবে ভেতরে, কিন্তু যে হয়তো 10 দিন বয়স, তাহলে সে তো আরো 110 দিন বাঁচবে, সে তো আমি 30 দিনের মধ্যে তাকে কাজে লাগিয়ে দিচ্ছি। তো অ্যাভারেজে দেখা গেছে এটা আপনি ঘুরে ফিরে একই আসছে, আপনি সেই জন্য 30তম দিন অবধি সেটাকে যখন চালাচ্ছেন তখন আপনার একই ধরনের রক্ত মানে বাড়ছে।
1: আচ্ছা, আর রক্ত আজকে দেবার পরে কি আজকে সেটা রোগীর ব্যবহার করা যায়, মানে দেওয়া যায় তার শরীরে?
0: এটার মধ্যে কতগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে সবসময় এটা বলা হয় যে নিজের পরিবারের লোকজনের রক্ত নিজের পরিবারের লোকজনের নেওয়া উচিত না,
1: উচিত না,
0: হ্যাঁ উচিত না। এটা কি হয় যে আমার শরীরে এগুলো কিছু আর কি ইমিউনিটি রিলেটেড ব্যাপার আছে, আমাদের শরীরের সেলসগুলি সেভাবে আর কি আছে। সাধারণত চেষ্টা করা উচিত যে ব্লাড কিন্তু একটা অর্গান ডোনেশন, এটা আর কি মাথায় রাখতে হবে।
1: আচ্ছা,
0: অ্যাবসলিউটলি, যেমন কিডনি প্রতিস্থাপন বা লিভার প্রতিস্থাপন, কিন্তু এটা একটা বিশাল সাম্রাজ্য রক্ত, তো সেটাতে অসুবিধা হয় যদিও, কিন্তু সেটা হচ্ছে বাইরের অন্য কারোর রক্তটা আর কি শরীরে বেটার কাজ করে, নিজের ফ্যামিলির লোকজনের রক্ত হলে সেটা হচ্ছে যে ওখানে রিজেক্ট করতে পারে, করবেই বলছি না, এটা বডির নিজস্ব ইমিউনিটির ব্যাপার সেই জন্য। এবং আরেকটা ভুল ধারণা আছে মানুষের,
1: আমরা অনেক সময় অনেক জায়গাতে দেখি যে মা ছেলের জন্য দিচ্ছে, বাবা ছেলের জন্য দিচ্ছে, ছেলে বাবার জন্য,
0: সেটা ডায়ার ইমার্জেন্সি, মানে ধরুন কোথাও পাচ্ছি না,
1: আচ্ছা,
0: তখন আমি দিলাম, সেটা ঠিক আছে, কিন্তু সাধারণত বলা হয় যে
1: পরিবারের কারো কিছু হলে পরিবারের
0: মধ্যে না দেওয়াটাই ভালো, না দেওয়া। হ্যাঁ, কিন্তু হাজবেন্ড ওয়াইফকে দিতে পারবে, ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারবে, তার মধ্যে সমস্যা নেই, যদি কারণ হচ্ছে ব্লাড রিলেটেড তো তারা নয়।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, সেই জন্য
1: ছেলে বাবাকে দিতে পারবে না।
0: হ্যাঁ, সেটা কি না দেওয়া উচিত, ডায়ার ইমার্জেন্সি দিতে পারবে এটা।
1: আচ্ছা, আমরা অনেকক্ষণই ডাক্তারবাবুর সঙ্গে আলোচনায় রয়েছি আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্যে। আজকে যে বিষয়টা আমরা রেখেছি, রক্তদান আপনার মানবিক কর্তব্য। স্বাভাবিকভাবেই ডাক্তারবাবু দীর্ঘক্ষণ আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন এবং তিনি বিস্তারিতভাবে রক্তের বিভিন্ন নির্ণয়

0: রক্তের বয়সসীমা, কত বয়স সময় থেকে দেওয়া যেতে পারে, মহিলাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে তিনি আলোকপাত করলেন। সবশেষে ডাক্তারবাবুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আপনি একজন ডাক্তার হিসেবে সমাজের কাছে বা আমাদের শ্রোতা বন্ধুদের কাছে কি বার্তা দেবেন?
1: আমি বলবো যে ভালো কাজ করার কোনো বয়স সীমা হয় না।
0: একদম, খুব ভালো বলেছেন।
1: তাই ভালো কাজ করার জন্য আজকে পৃথিবীতে জানতে হবে যে পৃথিবীটা সুষ্ঠুভাবে চলছে, অনেক কিছু খারাপের মধ্যেও বা খারাপ মানুষ মানসিকতার মধ্যেও ভালো কিছু মুষ্টিমেয় মানুষগুলির জন্য কিন্তু সারা পৃথিবীটা চলছে। এই ভালো কাজের মধ্যে কিন্তু একটা নিঃস্বার্থ কাজ হচ্ছে ব্লাড ডোনেশন। আমি এটা দেখেছি যে যে সমস্ত লোকজনগুলি এই ব্লাড ডোনেশনের সাথে জড়িত, তারা কিন্তু তাদের সময়, তাদের পরিবার এবং তাদের প্রফেশন, পয়সা, সমস্ত কিছু নির্বিশেষে তাদের নিজেদেরকে উজাড় করে দেন যে কিছু মানুষকে শিক্ষিত করতে যে আপনারা এই রক্তদানের প্রয়োজনীয়তা কি এবং এই রক্তদান কেন করবেন না এবং করলে কি কি হবে। আজকে একজনের নাম নেব, সেটা হচ্ছে যে জাস্ট স্মরণ করছি আমাদের শ্রদ্ধেয় প্রয়াত পিন্টুদা, ওনাকে আমাদের শিলিগুড়ির ব্লাডের একজন অন্যতম আর কি মানুষ আর কি বলা হয়। তো উনি যে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন, এরকম অনেক মানুষ আছেন যারা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন শুধুমাত্র এই ব্লাড সমাজে আর কি, মানে আমাদের প্রত্যেকটা ব্লাড সেন্টারে যাতে আর কি থাকে, যাতে কিছু মানুষের উপকার হয়। এবং এইটা প্রত্যেকটা মানুষের করা উচিত আজকের দিনে। এটা আমি বলবো, স্বতঃস্ফূর্তভাবে সবাই এগিয়ে আসুন, স্পেশালি আমাদের যুব সমাজ যারা আছে। এবং মা বাবারা কখনোই ভাববেন না যে আমি খাইয়ে দাইয়ে রক্ত বানিয়েছি ছেলে মেয়ের শরীরে আর সেই রক্তটা অন্য কেউ নিয়ে চলে যাবে, এটা অবশ্যই নয়। রক্ত আপনি একটা দান করলে তিনটে জীবন বাঁচাবেন, একটা দান করলে আপনার শরীরে নতুন করে রক্ত তৈরি হবে এবং তাতে আরও এনার্জেটিক ফিল করবে, তার শরীরে ভাইটালিটি অনেক বেড়ে যাবে, রোগ দূর হবে। এবং এই জন্যই আপনার রক্তদান করা উচিত। এবং কতগুলি মানুষ আছেন আমাদের এখানে, উৎপলদা আছেন যে স্টেট লেভেলে আর কি করেন, উনার এবং আরও অনেক মানুষের সাথে পরিচয় আছে যারা 100 বারের বেশি রক্ত দিয়েছেন। ভাবা যায় যে তারা 100 বারের উপর রক্ত দিয়েছেন। তো এরকম রেকর্ড, এগুলি রেকর্ড। তো এরা এরা এরা মানুষ নন, এরা এনারা মনীষী, এনারা ভগবান। তো এরকম একটা লেভেলে নিজেকে পৌঁছে যাওয়া উচিত। হ্যাঁ, এইটা সাইলেন্টলি এই কাজটা করা উচিত। হ্যাঁ, কোনো মানে দম্ভতার সাথে নয়, নিজে এটা করলে মানসিক দেখবেন যে আপনি কত উন্নত হয়ে গেছেন।
0: বাহ,
1: এটাই থাকবে বার্তা।
0: বাহ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে বললেন। এবং শেষের বার্তাটা আমাদের সমস্ত শ্রোতা বন্ধুর কানে নিশ্চয়ই পৌঁছেছে, আপনারা শুনলেন ডাক্তারবাবু কি সুন্দরভাবে বললেন। এবং ভয়ের কিছু ব্যাপার নেই, রক্তদান করলে যে তিনটে মানুষ বাঁচবেন বা বেঁচে যাচ্ছেন সেই ব্যাপারটা একটু মাথায় অবশ্যই রাখবেন আপনারা। আজকের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার স্বরূপ খান, তাকে আমরা আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানাই, নমস্কার জানাই এবং শুভেচ্ছা জানাই যে আপনার অমূল্য সময় দিলেন। আপনি আমাদের দীর্ঘক্ষণ রক্তদান আপনার মানবিক কর্তব্য এই শিরোনামে সমাজকে নানানভাবে নানাভাবে তিনি তার বার্তা দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং নমস্কার।
1: অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও।
0: স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য আজ এখানেই শেষ করছি, নমস্কার।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন সুস্বাস্থ্য, রক্তদান আপনার মানবিক কর্তব্য, এই বিষয়ে ডক্টর স্বরূপ কুমার খানের সঙ্গে আলাপচারিতায় ছিলেন শান্তনু আচার্য। অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন সুবীর দাশগুপ্ত, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি ও পরে ইংরেজি সংবাদ।

শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে এখন শুনবেন ভূপেন্দর সিং এর কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজলের অনুষ্ঠানে শুনলেন মিতালি সিং এবং ভূপিন্দর সিংয়ের কণ্ঠে গজল। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে।
1: শ্রোতা বন্ধুদের সুস্বাগত জানিয়ে শুরু করছি শিক্ষাঙ্গনের নূতন পর্ব। গত পর্বের তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার যে অবশিষ্ট প্রতিযোগীরা বা প্রতিযোগিনীরা ছিলেন তাদের নিয়ে আমাদের আজকের পর্ব।
2: ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। নমস্কার, প্রথমে বিচারক মণ্ডলীকে আমার প্রণাম নিবেদন করছি এবং উপস্থিত সহ প্রতিযোগী প্রতিযোগিনী বর্গকে আমার শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি শিবশরণ মণ্ডল, আইন বিভাগের স্নাতকোত্তর পর্বের প্রথম সেমিস্টারের ছাত্র। আমার বিষয় দেশপ্রেম কি শুধুই স্লোগান। তো প্রথমে একটি গানের পঙ্ক্তি দিয়ে শুরু করেছিলাম। তো এরকম বহু গান রয়েছে, বহু স্লোগান রয়েছে, সবাই দাবি করতে পারে কি আমি একজন দেশপ্রেমিক, কিন্তু দেশপ্রেম কি তাই, সেটা একটি বিচক্ষণতার বিষয়। কারণ একজন যে নিজের কর্ম ঠিক করে করে, নিজের কাজ ঠিক করে করে, একজন ছাত্র হিসাবে আমি যদি ভালো করে পড়াশোনা করি, একজন আইনজীবী হিসাবে আমি যদি সততার সহিত কাজ করি, সেটা কি দেশপ্রেম নয়? যে মানুষটি দেশের প্রান্তরে দেশকে সুরক্ষা দিচ্ছে, অর্থাৎ আর্মি, তার যতটা ভূমিকা রয়েছে, আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। প্রত্যেকের সমান ভূমিকায় সকলে মিলে আমরা দেশের গর্ব হতে পারবো, দেশকে গড়তে পারবো। দেশ গড়ার পিছনে বহু বিষয় রয়েছে, কিন্তু সবথেকে প্রধান হচ্ছে দেশমাতৃকার প্রতি প্রেম। আমরা কী করে সেটি প্রকাশ করব? না, আমাদের কাজের মাধ্যমে। কাজের মাধ্যমেই মানুষ বলিয়ান হয়ে ওঠে, কাজের মাধ্যমেই মানুষ দেশের জন্য কিছু করতে পারে। আমরা ছোটোর থেকে এই শিক্ষায় শিক্ষিত হয়ে এসেছি যে দেশপ্রেম শুধুমাত্র একটি স্লোগান নয়। আমি দেশপ্রেমিক বা আমি একটি দেশপ্রেমযুক্ত কবিতা লিখলাম, সেটি আবৃত্তি করে দিলাম, সবার সামনে মঞ্চস্থ এখানে আমি সবার সামনে বলে দিলাম আমি দেশপ্রেমিক, তা বললেই দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেম অন্তর থেকে আসে। ধন্যবাদ।
3: নমস্কার। শ্রদ্ধেয় দর্শক এবং বিচারক মণ্ডলীকে আমার শ্রদ্ধা জানাই। আমি তপন বর্মন। সিরকুট তোলার প্রক্রিয়ার মাধ্যমে যে টপিক আমার কাছে এসেছে সেটা হচ্ছে শহর এবং গ্রাম জীবন। বলা হয়ে থাকে শহর মানুষ তৈরি করেছে, গ্রাম ভগবান তৈরি করেছে, এটা বলা হয়ে থাকে। কিন্তু আমরা যদি দেখি আমাদের সমাজে শহরের এবং গ্রামের দুইটা জিনিসেরই সমান অবদান রয়েছে। এবার যারা শহরে থাকে তাদের জীবনকে আমরা যদি দেখি এবং যারা গ্রামে থাকে তাদের জীবনকে যদি আমরা দেখি, তাহলে অনেকগুলো আমরা ডিফারেন্স দেখতে পাবো। যেমন শহরের মানুষ যে স্টাইলে, যে লেভেলের জীবনযাপন করে সেটা গ্রামের মানুষের থেকে আলাদা। যেমন বলা হয়ে থাকে শহরের মানুষ অনেকটা ইন্টেলেকচুয়াল হয়, তাদের বুদ্ধিমত্তা বেশি থাকে এবং তারা শারীরিকভাবে সক্ষম খুব কম হয়, তারা মানসিকভাবে শক্তিশালী হয়। এবং বলা হয়ে থাকে যে গ্রামের মানুষ তারা সরল সাদাসিধে হয়, তারা শারীরিকভাবে বেশি সক্ষম হয়। কিন্তু আমরা যে বিষয়গুলো গ্রামে দেখব সেই বিষয়গুলো হচ্ছে গ্রামের সবুজ শাকসবজি, গ্রামের সুস্থ পরিবেশ, যেখানে খোলা মাঠে, খোলা আকাশের নিচে মানুষ সুন্দর পরিবেশকে উপভোগ করতে পারে। অন্যথায় শহরে এত পরিমাণে দূষণ বেড়েছে, যদি আমরা দিল্লির বাতাসের অবস্থা দেখি তাহলে দেখা যাবে যে সেটা বিপদসীমার উপরে। তো সেক্ষেত্রে আমাদের গ্রাম জীবনকে আমরা সর্বদাই বেশি প্রায়োরিটি দেব, কারণ গ্রামে একটা সুন্দর জীবনযাপন করা যেতে পারে। নমস্কার।
4: নমস্কার, মেয়ের নাম বিশাল সাহে ওর মে লাইব্রেরি অর ইনফরমেশন সাইন্স কো রিপ্রেজেন্ট কর রা হুম। আর আজ আজকা এক্সটেম্পো কা মেরা টপিক হ্যাঁ ড্রিমস এন্ড রিয়ালিটি অফ দি ইউথ। হম সবই কো পতা হ্যায় কি এজ এ স্টুডেন্ট হম সবিকে পাশ এক ড্রিম হোনা চাহিয়ে অর জীবন জিনে কে লিয়ে এক উদ্দেশ্য হোনা চাহিয়ে। ড্রিম हम सभी को अपना लाइफ का लक्ष्य के प्रति एक उद्देश्य के प्रति एक आगे बढ़ने में मदद करता है। सो सपना हम सभी को लाइफ में आगे बढ़ने के लिए उत्तेजित करता है और आगे बढ़ने में मदद करता है। और हम सभी के पास कोई ना कोई एक ड्रीम होना चाहिए, जिस वजह से हमें लाइफ में आगे बढ़ते रहना चाहिए। थैंक यू।
5: गुड आफ्टरनून एवरीवन, मेरा नाम लिपाक्षी रॉय है, मैं मास कम्युनिकेशन डिपार्टमेंट से हूँ और मेरा टॉपिक है इज़ एजुकेशन ओनली फॉर डिग्रीज। एजुकेशन हमको लाइक डिग्रीज के लिए, ये तो सभी का ही सोच है कि एजुकेशन मतलब डिग्री ही होता है, डिग्री में ही हमको कुछ मिल रहा है, हम आगे जॉब करेंगे, इसीलिए सब एजुकेशन करने के पीछे भागते हैं। बट दैट इज़ नॉट, वो नहीं है जो हम चाहते हैं। एजुकेशन का मतलब होता है कि सेल्फ अवेयरनेस, हम कैसे लाइफ में चले, सीखे मैनर, एटिकेट्स, ये सब जाने, ये होता है एजुकेशन। कहाँ कैसे पेश आना है, सोसाइटी के लिए क्या कंट्रीब्यूशन कर सकते हैं, देश के लिए क्या कर सकते हैं, ये होता है एजुकेशन का रियल मीनिंग। बट आजकल एजुकेशन मतलब सभी लोग यही सोचते हैं कि एजुकेशन मतलब डिग्री होता है, हम एजुकेटेड हैं तो हम बहुत डिग्री किए हैं तो हम हमारे लाइफ में हम सब अचीव करके रखें, बट वो नहीं है। मेरे लिए एजुकेशन मतलब होता है अपने देश के लिए कुछ करना, अपने सोसाइटी के लिए कुछ करना। प्रेजेंट सिनेरियो हम देखेंगे इंडिया का, तो लाइक जितना ज़्यादा आजकल जितना ज़्यादा एजुकेशन हम जो भी कर ले, अभी रिसेंटली हम देखे केस जो हुआ दिल्ली ब्लास्ट में, उसमें एजुकेटेड आदमी ही था जो कि जिसके पास मतलब डॉक्टर जैसा डिग्री था, स्टिल हम ऐसा सिचुएशन देखे कि इतना बड़ा एक दुर्घटना के पीछे एक एजुकेटेड आदमी का। तो एजुकेशन से बिल्कुल भी लोग लाइक वो उसका रियल मीनिंग नहीं समझते, एजुकेशन मतलब होता क्या है। मैं बस यही बोलना चाहूँगी कि एजुकेशन मतलब जो रियलिटी में हम जो सीख रहे हैं वो अपने लाइफ में भी इम्प्लीमेंट करना सीखे। थैंक यू। প্রথমেই জানাই শুভ দ্বিপ্রহর আমার বিচারক বৃন্দকে, আমার বড় দাদা দিদিরা এবং আমার ছোট ভাই বোনেরা। আমি অস্মিতা ঘোষ, ডিপার্টমেন্ট অফ ল ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের 7th সেমিস্টারের স্টুডেন্ট। আজ আমি যে টপিকটা পেয়েছি সেটা হলো যে সায়েন্স আমাদের কাছে একটি ব্লেসিং নাকি একটা কার্স। আজ থেকে হাজার হাজার বছর আগে যদি আমি চলে যাই তাহলে সায়েন্স কিভাবে এসেছিল, সায়েন্স এসেছিল যখন আমরা পাথর খসে খসে আগুনের আবিষ্কার করেছিলাম। সেই আগুনের আবিষ্কার থেকে আজ আমরা সকালের ঘুম থেকে ওঠা, অ্যালার্ম থেকে শুরু করে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া অবধি আমরা সায়েন্স দিয়েই চলছি। ঠিক যেমন আমরা জানি যে একটি কয়েনের দুটো সাইড আছে, একটি ব্লেসিং এবং একটি কার্স, ঠিক সেরকম সায়েন্সেরও দুটো জিনিস আছে, সায়েন্স ব্লেসিংও এবং একটি কার্সও। আজকে সায়েন্স আছে করে আমাদের কোনো চিন্তা নেই, আজকে আমরা ঘুমিয়ে পড়লে একটা অ্যালার্ম সেট করে উঠে যেতে পারছি। সকালবেলা আমরা ব্রাশও আজকাল টেকনোলজির মাধ্যমে এআই ইউজ করে ব্রাশ করতে পারছি। এআই এর গুরুত্বপূর্ণতা তো আমরা জানি, এআই আমাদেরকে আজকে কতভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমার প্রশ্নটা হলো শুধু কি আমরা এগিয়েই যাচ্ছি সায়েন্সের জন্য, নাকি কোনো একটা জায়গায় আমরা নিজেদেরকে কোয়েশ্চেন করছি যে আমরা বিজ্ঞানের কাছে নিজেকে বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ ঠিকই, আজ হাইড্রোজেন বোম আমাদের ভালোর জন্যই আবিষ্কার হয়েছিল, কিন্তু সেটা কি মানুষ আজকে সেটার অপব্যবহার করছে না? তো এটা আমাদের উপরে, এটা আমরা মানুষ এবং আমাদের উপরে যে আমরা সায়েন্সকে ভালোর জন্য ইউজ করব নাকি খারাপের জন্য ইউজ করব। কারণ সায়েন্সের জন্য আজকে আমরা অনেকভাবে এগিয়ে চলেছি, আজকে আমরা নিজেকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে বলতে পারি, মানুষ আমরা শ্রেষ্ঠ প্রাণী নিজেকে ক্লেম করতে পারি শুধুমাত্র আমরা সায়েন্সের দিক থেকে কতটা এগিয়েছি এটার জন্যই। কিন্তু আমরা তো মানুষ হিসাবে একে অপরকে ভুলেও যাচ্ছি। তো আমার একটা সাজেশন এক্সটেম্পোরে যে আমরা যদি এটা ভুলে না যাই যে সায়েন্স আমাদের কাছে একটা বুনো এবং একটি কার্সও, আমরা যেন সেই কার্সটাকে ইউজ না করি। ধন্যবাদ, থ্যাংক ইউ।
4: নমস্কার, আমার নাম আবুল জাফর শেখ। আজকে আমাকে যে টপিকটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লাস্টিক বর্জন বিজ্ঞানসম্মত কি। প্রথমেই আমাদেরকে জানতে হবে প্লাস্টিক কি না। প্লাস্টিক হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার যুক্ত হয়ে যখন একটা পলিমারের লং চেন তৈরি হয় তখন আমরা তাকে বলি প্লাস্টিক। প্লাস্টিক সাধারণত দুই প্রকার হয়, একটা হচ্ছে ডিগ্রেডেবল পলিমার অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ নন বায়োডিগ্রেডেবল পলিমার। তো আমরা আমাদের যে ডেলি লাইফে যেগুলো ইউজ করি যেমন পলিথিন, পিভিসি, এগুলো হচ্ছে নন ডিগ্রেডেবল পলিমার। এই নন ডিগ্রেডেবল পলিমার আমাদেরকে কি ক্ষতি করে না, এর যেমন অ্যাডভান্টেজ আছে, এগুলো খুব কস্ট এফেক্টিভ, খুব কম সময়ে অনেক বেশি পরিমাণে উৎপাদন করা যায় এবং এখানে খুব কম খরচেই এটাকে তৈরি করা যায়, কিন্তু এর একটা ভয়ঙ্কর ডিসঅ্যাডভান্টেজ হলো কি না, এই প্লাস্টিক বা পলিমার দীর্ঘদিন ধরে পরিবেশে থেকে যায় এবং দীর্ঘদিন ধরে এগুলো ক্ষয়প্রাপ্ত হতে হতে হতে হতে একটা সময় মাইক্রোপ্লাস্টিক বলে একটা ন্যানো পার্টিকেলের তৈরি হয়, সেটা ফার্দার ডিগ্রেডেবল হয় না। এর জন্য কি হয় না, এই মাইক্রোপ্লাস্টিক আমাদের ইকোসিস্টেমে এন্টার করে, ইকোসিস্টেমটাকে ব্যালেন্সটাকে ভারসাম্যটাকে নষ্ট করে দেয় এবং সমুদ্রে যে সমস্ত যে সামুদ্রিক যে ইকোসিস্টেম, ওই ইকোসিস্টেমে বিভিন্ন সি ফুড থাকে যেগুলো আমাদের অন্যতম প্রধান খাদ্য হিসাবে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই মাইক্রোপ্লাস্টিকগুলো দীর্ঘদিন ধরে কনজিউম করতে করতে একটা সময় তাদের ইকোলজিক্যাল ব্যালেন্স ডিস্ট্রয় হয় এবং তারা আস্তে আস্তে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পায়, তাদের যে প্রোটিন থাকে সেই প্রোটিনগুলো ডিগ্রেড করতে শুরু করে, প্রোটিন ডিগ্রেড হয়ে যে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় সেই অ্যামাইনো অ্যাসিডগুলো ফার্দার অন্যান্য মেটেরিয়ালের সঙ্গে রিয়াকশন করে বিভিন্ন টক্সিক ন্যানো পার্টিকেল তৈরি করে এবং এইগুলো যখন আমরা ব্যবহার করি সেগুলো আমাদের দেহে আসে, এরকম করে আস্তে আস্তে আমাদের বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ ইনক্লুডিং ক্যান্সার। থ্যাংক ইউ।
6: নমস্কার উপস্থিত বিচারক মণ্ডলী এবং আমার সহপ্রতিযোগী সকলকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতা। আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো চাকরি বনাম ব্যবসা। এখনকার যুগে আমরা দেখতে পাই যেটা সকলেই চাকরির পিছনে ছুটছে এবং ছোটোবেলা থেকে বাবা মাদের তাদের সন্তানের প্রতি যেটা শেখানো হয় যে তোমাকে বড় হয়ে চাকরি করতেই হবে এবং সেই চাকরি অবশ্যই সরকারি চাকরির দিকে বেশি ছোটানো হয় বাচ্চা ছোটো ছেলেদের বা ছাত্রছাত্রীদের, কিন্তু অন্যদিক থেকে দেখতে গেলে চাকরি সেটাও একটা অর্থ উপার্জনের দিক এবং ব্যবসা সেটাও একটা অর্থ উপার্জনের দিক। অবশ্যই চাকরির ক্ষেত্রে সেখানে একটা সিকিউরিটি রয়েছে যে তুমি মাস গেলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু ব্যবসা সেটাও কিন্তু খারাপ না। কিন্তু আমাদের বাবা মারা আমাদের ছোটো থেকে মাথায় ঢুকিয়ে দেন যে তোমরা যদি ব্যবসা করো সেটা একটা খারাপ দিকে চলে যাবে। অবশ্যই সব জায়গায় সেটা নয়, কিন্তু আমরা যদি তাদের মাথায় চাপিয়ে না দিই যে তোমরা ছোটোবেলা থেকে যে তোমাদের চাকরি করতে হবে এবং ব্যবসার দিকে তোমরা যেতে পারবে না, তাহলে আমার মনে হয় যে তারা নিজেদের থেকে একটা মানে নিজেরা চয়েস করতে পারবে যেটা তাদের পছন্দ, সে চাকরি হোক বা ব্যবসা সেটা তারা নিজেরাই পছন্দ করতে পারবে। আমার মনে হয় সেটা তারা স্বাচ্ছন্দ্য বেশি বোধ করবে। তো আমার বক্তব্য এটাই, কোনোটাই খারাপ না, দুটোই অর্থ উপার্জনের একটা মাধ্যম, সেটা চাকরি হোক কিংবা ব্যবসা। এবং ছাত্রছাত্রী কিংবা যুব সমাজ সবাইকে এগিয়ে দেওয়া উচিত যে যেটা তোমাদের ইচ্ছা, যেটা তোমাদের ভালো লাগে, যেটা তোমরা কমফোর্টেবল সেটাই তোমরা করো, সেটা চাকরি হোক কিংবা ব্যবসা, দুটোই ভালো, দুটোই অর্থ উপার্জনের মাধ্যম। এবার যে যে দিক থেকে ভালো সেটা তাকে বেছে নেওয়া উচিত, চাকরি হতে পারে সেটা ব্যবসা হতে পারে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আমি সেটা ভালো করে করছি কি না। ধন্যবাদ।
7: নমস্কার, আমার নাম কৃষ্ণ বর্মন, আমার টপিক হচ্ছে ব্যর্থতা সাফল্যের এক প্রথম ধাপ। তো সাফল্য এক রাতেই কখনো আসে না, আর যে সাফল্য এক রাতে আসে তা কখনোই লং লাস্টিং হয় না। ব্যর্থতা হলো আমাদের এক লাইফ লং লার্নিং। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে যদি ব্যর্থ হই তখন কিছু না কিছু শিখি এবং এই ব্যর্থতা বা এই শিখনই আমাদের পরবর্তীকালে সাফল্যের এক চাবিকাঠি হয়ে ওঠে। তাই ব্যর্থতাকে কখনো ডিপ্রেশন বা কোনো এক শেষ পর্যায় হিসেবে দেখা উচিত নয়, সেটা আমার কিংবা সকলের ক্ষেত্রেই। তো ব্যর্থতাকে আমরা সবসময় একটা নেগেটিভ অ্যাটিটিউডে নেব না, এটা নেব সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউডে। নমস্কার।
8: নমস্কার, শুভ সন্ধ্যা, আমি সৌরভ বর্মন। আজকের আমার টপিক হলো লক্ষ্যহীন জীবন। লক্ষ্যহীন জীবন বলতে আমরা কী বুঝি, তাই সেটা আমার সর্বপ্রথম প্রশ্ন। কারণ আমরা যখন জন্মাই মৃত্যু অবশ্যই লেখাই আছে, এখন জন্ম আর মৃত্যুর মাঝখানে আমাদের কী করতে হবে? আমি যে এখানে দাঁড়িয়ে বক্তব্য পেশ করছি এটা বর্তমানে আমার লক্ষ্য, তারপরে যে আমি বাড়ি যাবো এরপরে কী হবে, আমি চাকরি পাবো নাকি ব্যবসা করব নাকি বিজ্ঞানকে সুযোগ দেব নাকি মানুষের রক্ষা করব নাকি খনিজ সম্পদ তুলবো নাকি গাছকে বাঁচাবো, আমার জীবনের লক্ষ্য কী সেটা আমাকে সবার আগে জানতে হবে। কারণ আমরা কিছু না কিছুর পিছনে সবসময় ছুটি, কিন্তু এক সময় ছোটার পরে মনে হয় কি আমরা জীবনে করলামটা কি, তো জীবনের লক্ষ্যটাকে ঠিক রকম করে রাখতে হয়। অনেকে আমার অনেক বন্ধু বান্ধব বলে কি মাস্টার্স করছি, তো মাস্টার্সে পড়ে কি করবে ওরা নিজেও জানে না, কিন্তু ওরা মাস্টার্স করছে। যদি ধরে নাও এখানে প্রফেসর হবে অনেকে, কিন্তু সারাদিন ঘুরে বেড়াচ্ছে, আলাদাই প্রফেসর ওরা, কিন্তু লক্ষ্যটা ওরা কি জানে না। মানে আমার একটা ছোটো ভাই বলেছিল আমার স্কুলে মনে আছে, ওর বিজ্ঞান ভালো লাগে না কিন্তু ওর ডাক্তার হবে, তো ওর জীবনের লক্ষ্যটা আমি বুঝিনি। তো এই লক্ষ্যগুলো আমাকে সিদ্ধান্ত করতে হবে। অনেকে সারা জীবন পয়সা ইনকাম করবে, খরচা করবে না, তো ওরা কী কারণে টাকাটা ইনকাম করছে ওটাই তো আমি বুঝছি না। তো আমাদের সবার আগে বুঝতে আমাদের জীবনের সত্যটা কী, আমি বিকালবেলা গিয়ে আজকে হাঁটবো নাকি পড়তে বসবো, পরীক্ষা কবে হবে সেটাও জানি না, কিন্তু আমার লক্ষ্য পরীক্ষা পাস করবো, পরীক্ষা পাস করার পরে আপাতত আমার লক্ষ্য এটাই কি 3 মিনিট সময় পেয়েছি, এটা আমার বলতে হবে, কখন স্টপ বলবে, তারপরে আমাকে এরপরে বাড়ি গিয়ে ঘুমোতে হবে। আমার চিন্তা করে সারাদিন কী করলাম আজকে আমাকে ওটা বলতে হবে, এটাই আমার জীবনের মুখ্য, কিন্তু আমরা ইন্ডিয়ান সবাই মারা যাবো। বাই।
9: আজকে আমার বিষয় হলো আজকে ডিজিটাল ভারতে সুযোগ ও সমস্যা। আজকে আমরা একবিংশ শতকের দ্বিতীয় দশকে দাঁড়িয়ে আছি, যেটা বলছি বিশ্বায়নের যুগ। আজকে বিশ্বায়নের যুগে আমরা এখানে দাঁড়িয়ে ভারতবর্ষকে কীভাবে দেখছি, একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসাবে, তৃতীয় বিশ্ব হিসাবে। সেখানে অনেক উন্নত প্রকল্প আসছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসছে, কিন্তু সেই সুযোগ সুবিধার সৎ প্রয়োগ এবং ব্যবহারকে ডিপেন্ড করছে আমাদের কার্যকলাপ। আমরা যেমন বিজ্ঞানের সুযোগ সুবিধা এবং বিভিন্ন তথ্য জ্ঞানের মাধ্যমে ভারতবর্ষকে উন্নত করতে পারি, সেইভাবে দিনের পর দিন বিজ্ঞানের অপব্যবহারের মাধ্যমে, সাইবার ক্রাইম নামক কিছু জিনিসের মাধ্যমে, যারা ভারতবর্ষকে অবনত করছে বিশ্বের দরবারে। ভারতবর্ষ যেখানে সোনার পাখি নামে একসময় প্রচলিত ছিল এবং বিদেশের লোকেরা ভারতবর্ষকে সম্মান জ্ঞাপন করতো, সেখানে আজকে তৃতীয় বিশ্ব হিসাবে আমরা উপস্থিত হয়ে রয়েছি। আমরা কি এই বিশ্বায়নের যুগে পৌঁছতে পারবো না সেই পুরনো স্থানে? ডিজিটাল ভারতের মাধ্যমে আমরা অনেক তথ্য প্রযুক্তির ব্যবহার করছি, যার দ্বারা আমরা ভারতকে উন্নত করার চেষ্টায় রয়েছি, কিন্তু তার অপব্যবহারগুলির মাধ্যমে আমরা ভারতকে অবনমন করছি। ধন্যবাদ।
10: এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার, আমি মৌবনী মহন্ত, ডিপার্টমেন্ট অফ ইংলিশ থেকে। এখানে উপস্থিত সম্মানীয় বিচারক মণ্ডলীকে আমার শ্রদ্ধা ও দর্শক মণ্ডলীকে আমার হার্দিক শুভেচ্ছা। আমার বিষয় মোবাইল ফোন বন্ধু না শত্রু। এবার বক্তব্যে যাওয়ার আগে আমি একটি দৃশ্যপট আপনাদের সামনে উপস্থিত করতে চাই। আমি মৌবনী নই, ধরুন আমি সেকেন্ড ইয়ারের সৃজিতা, যে শিলিগুড়ি কলেজে পড়ে। আমি আমার বাবাকে বলছি, বাপি বাপি। হ্যাঁ বল। বাপি আমার আইফোন চাই এবার, আমি আইফোন নিয়ে আমি থাকতে পারছি না, প্লিজ বাপি আমার চাই চাই চাই। মা এটা কী ধরনের আচরণ, তোমাকে কি এরকম শেখানো হয়েছে? তোমার তো ফোন আছে, দেখছো তো মা অসুস্থ, এভাবে চিৎকার চাচামেচি কেন করছো? দেখো বাপি, সৌরভ, মোনা, লিসা, ওদের সবার আইফোন আছে, আমার চাই। আমি ইনস্টাগ্রামে রোজ ছবি দেখি, আমার এসব ভালো লাগে না বাপি, আমার ভালো লাগে না। দেখ মা, আস্তে কথা বল, তোর বাবা সামান্য ক্লার্কের চাকরি করে, এই দিয়ে তো আইফোন কেনা সম্ভব হচ্ছে না, তুই একটু বোঝার চেষ্টা কর। বাপি বাপি তুমি আমার কথা শুনবে না, আমি সমস্ত কিছু ভাঙচুর করে ফেলবো, আমি বলে দিচ্ছি। সৃজিতা বাপি তুমি আমাকে মারলে আমি নিজেকে শেষ করে দেবো, আমি নিজেকে শেষ করে দেবো বাপি। এই চিত্রটার সঙ্গে আমরা কম বেশি প্রায়ই পরিচিত, হয় সোশ্যাল মিডিয়ায়, না হয় আমাদের প্রতিবেশী বা বন্ধু বান্ধব বা খবরের কাগজে বা টিভির চ্যানেলে। এই দৃশ্যটা কি বলে, মোবাইল ফোন যা কিনা করোনাকালে একসময় অস্ত্র ছিল ছাত্রছাত্রীদের লেখাপড়ার দিকে অগ্রসর হওয়ার জন্য, কারণ সেখানে ঠিক আছে। ধন্যবাদ।
4: এখানে উপস্থিত আমাদের বিচারক মণ্ডলীকে আমাদের প্রণাম, এবং সামনে যত দর্শকবৃন্দ আছে তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমার তাৎক্ষণিক বক্তৃতার টপিক হচ্ছে জল সংকট এবং ভবিষ্যৎ প্রজন্ম। আমরা আমাদের পরিবেশ, আমরা যে এই পরিবেশে আছি, আমাদের এটা ভাবতে হবে যে আমরা পরিবেশের বাইরে নই, আমরা এই সুন্দর পরিবেশেরই একটি অংশ। সেই পরিবেশের অংশের একটি মূল্যবান বস্তু যা ছাড়া আমাদের জীবন চলবে না তা হলো জল। কিন্তু আমরা প্রতিনিয়ত দেখতে পারছি যে জল কিভাবে আমরা অপচয় করছি, কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের জলের সংকট দেখা দিচ্ছে। এই আমরা যে শিক্ষিত সমাজ, সেই শিক্ষিত সমাজদের আমাদের দৃঢ় সংকল্প আমাদের গ্রহণ করতে হবে যে ভবিষ্যৎ প্রজন্মের দিকে আমরা কি দেখাবো, তাদেরকে আমরা কি জবাব দেব যদি আমরা সেই মূল্যবান জল আমরা সংরক্ষণ করতে না পারি, আমাদের জীবকে বাঁচার মতো প্রয়োজন ও উপযুক্ত করে না তুলতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি জবাব দেব, এটা বড় একটা কোশ্চেন মার্ক আমাদের সামনে। সেমনিভাবে আমি একটি মহা উপনিষদের একটি কথা আমি বলবো, সেখানে বলা হয়েছে বসুধৈব কুটুম্বকম। এর অর্থ এই প্রকৃতি সমস্ত সমাজ যেখানে জীব জন্তু গাছপালা মানুষ জল সব কিছু আমরা একটি সমাজ একটি পরিবারের মধ্যে মতো। এই একটি পরিবারের আমাদের পরিবারের থেকে একজন মানুষ যখন অসুস্থ হয় তখন আমরা সবাই শোকাগ্রত হয়ে থাকি। তেমনিভাবে যখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ভবিষ্যৎ প্রজন্মের দিকে জলের সংকট হচ্ছে, আমাদের অবশ্যই এই দিকটিকে আমাদের মনোনয় করা দরকার। আমরা কিভাবে সেই জলের থেকে জলের সংকট থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং পরিবেশকে একটু সুন্দর দিতে পারবো। নমস্কার।
11: নাম হচ্ছে দেবরাজ বিশ্বাস, ডিপার্টমেন্ট অফ ল। আমার টপিকটা হচ্ছে স্বপ্ন দেখা কি সময় নষ্ট। এবার এটা বিভিন্ন ধরনের হতে পারে, স্বপ্ন দেখা কি সময় নষ্ট। আমরা ঘুমের মধ্যে যদি একটা স্বপ্ন দেখি যে আমাদের সামনে WBCS পাস করতে হবে এবং সেখানে গিয়ে একটা ভালো র্যাঙ্ক আমাদের অর্জন করতে হবে, তার মানে এই নয় যে আমরা সেটার জন্য এখন থেকে পড়াশোনা প্রিপারেশন শুরু করলাম। স্বপ্ন সেটা নয় যেটা আমরা সবসময় দেখছি, প্রতিনিয়ত দেখতে থাকছি যে আমাদের করতে হবে, কিন্তু সেটার জন্য আমরা পরিশ্রম দিচ্ছি না। আমরা যদি পরিশ্রম না দিতে পারি কোনো স্বপ্নের জন্য, তবে সেই স্বপ্নটা দেখা সত্যি সময় নষ্ট। যদি আমরা সেই স্বপ্নটার প্রতি পরিশ্রম দিতে পারি এবং সেই স্বপ্নটাকের জন্য বাস্তবায়িত করতে পারি এবং সেই স্বপ্নটার জন্য আমরা খাটতে পারি, তবেই আমরা আগামীতে সাফল্য অর্জন করতে পারবো। তো একজন বিখ্যাত লোক যার নাম আপনারা হয়তো সবাই জানেন, ডক্টর APJ আব্দুল কালাম, তিনি বলেছিলেন ঘুমিয়ে তুমি যেটা দেখো সেটা স্বপ্ন নয়, যেটা তোমাকে ঘুমোতে দেয় না সেটাই স্বপ্ন। তো এখান থেকে আমরা দুটো জিনিসই জানতে পারি যে যদি স্বপ্ন দেখি এবং সেটার জন্য প্রচেষ্টা না করি, ইফোর্টস না দিই, তবে সেই স্বপ্নটা দেখা সত্যি সময় নষ্ট। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।
12: Good evening, honorable judges and my beloved fellow contestants. My topic for today is why is reading habit declining today? My name is Penela Sherpa and I am from the Department of Rural Development. So my topic for today is why is reading habit declining today? So according to perception, I think this can be taken as a positive question and a negative question. Because if we take it as a negative question, then we can say that there are different means of entertainment like reels and various gadgets that are present there, due to which the importance of books is declining in the today's world. But when it comes to a different perspective, I think reading habit, in earlier times, it was imposed to children by their parents because it was directly related to academic achievements. So a kid would be first introduced to books in a household where the parents wanted him or her to achieve bigger things in life. But as of now, there are so many other important career opportunities that are present in the world that it is okay to run away from academics if one is not interested in that. we see, like in my times, when I was growing up, I was forced to take up science because my parents wanted me to go for J.E. or NEET or anything of that sort. But now, the kids that are there today, we see that they have the independence and the autonomy to choose. Thank you.
13: Hello everyone. First of all, good evening to all the fellow participants as well as the panel people. And then, my name is Bishwa Chetri and I'm from the Department of Rural Development. So today I'm going to be speaking on the topic global warming. If you are talking only of global warming, then if you go by scientific terms, it just means warming up of the world more than it is required. So whenever we think of the term global warming, it comes up as very negative. But global warming is really essential. If you guys look back into it, if there was no shield, if there was no ozone layer or anything of that sort, then the world would have become like ice age, like nothing would have survived in this place. So in that way, like global warming up to a certain extent is good. But when it reaches a certain level, like right now, like the UN actually had proposed a scheme wherein they said that they had this 2030 agenda wherein they said that by 2030 we are gonna bring down the temperatures, like we are not gonna exceed it by 1.5 degrees Celsius. But right now it's rising at a rapid rate. And to our quite surprise, there are our world leaders like Donald J. Trump who say that global warming is not happening, it's not even in the picture. And there are local leaders amongst ourselves also who say that, okay, this is because of religion and all that stuff, but then global warming is not happening, it's because of your own beliefs and all of that. And to see that people, learned people like that are taking up stances like this, it's very disheartening. And I think this is something that we also as citizens of this earth, the beautiful planet that we have, that we need to take into consideration. Thank you so much for listening.
14: তাৎক্ষণিক বক্তৃতার যে ফলাফল ইতিমধ্যেই আমাদের হাতে চলে এসেছে, আমরা তাৎক্ষণিক বক্তৃতার ফলাফল ঘোষণা করব। প্রথম স্থান অর্জন করেছেন কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সালাউদ্দিন শেখ। কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে সালাউদ্দিন শেখ। এবং দ্বিতীয় স্থান অর্জনকারী বিশ্বজিৎ সরকার সালাউদ্দিন শেখ। তার টপিক, তার যে বিষয়, সেটি ছিল পরীক্ষার নম্বর বনাম প্রকৃত জ্ঞান। আর আমাদের আজকের রানার্স বিশ্বজিৎ সরকার, তার বিষয় জল সংকট এবং ভবিষ্যৎ প্রজন্ম। আমরা দুইজনকেই আমাদের আকাশবাণী শিলিগুড়ি এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই এবং তাকে শুভেচ্ছা জানাই। আমাদের এই দুইজনও আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে অনুষ্ঠান করার সুযোগ পাবে।
1: শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায়। মহাসমারোহে প্রচুর ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করলেন। আমাদের আজকের শিক্ষাঙ্গন এখানেই শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি আবার আগামী পর্বে।
0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন অনুষ্ঠান শিক্ষাঙ্গন থেকে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন আমাদের প্রতিনিধি মনোময় পাল।

আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুনবেন রবিবাসরীয় অখিল ভারতীয় সঙ্গীত সভায় কর্ণাটক গায়ন, শিল্পী জে এস শ্রীরাম। অনুষ্ঠানটি আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

0: of External Affairs conducted a special briefing in Nice on the outcomes of Prime Minister Modi's visit to Nice and his discussions with French President Emmanuel Macron. During the briefing, the Foreign Secretary, Vikram Misri, described the Inter-France Innovation Roadmap 2030 as a key outcome of the visit, aimed at deepening collaboration in critical and emerging technologies, artificial intelligence, startups, research and academic exchanges. He highlighted the creation of a joint India-France AI working group on AI governance and the establishment of a national center of excellence for skilling in aeronautics and allied sectors at NSTI Kanpur. Prime Minister Narendra Modi will arrive in Slovakia later tonight, marking the first ever visit by an Indian Prime Minister to the country. During his two-day visit, Mr. Modi will meet Slovakian President Peter Pellegrini and hold talks with Slovakian Prime Minister Robert Fico in Bratislava. Union Science and Technology Minister Dr. Jitendra Singh today said India's space economy is poised to grow from the current $8 to $9 billion to nearly $40 to $45 billion over the next decade. Addressing a press conference in New Delhi, the minister said this growth is driven by policy reforms, growing private participation, and a rapidly expanding innovation ecosystem. The National Testing Agency, or NTA, has released the admit cards for the NEET UG re-examination for admission to undergraduate medical courses. Candidates can download their admit cards from NTA's official website, neet.nta.nic.in. The re-examination is scheduled to be held on the 21st of this month from 2 p.m. to 5:15 p.m. NTA has advised the candidates that they should verify their bank account details for refund before downloading the admit card. In Maharashtra, 8 devotees, including children, died after a pickup vehicle carrying them fell into a roadside well in Cholapur district this afternoon. Maharashtra Chief Minister Devendra Fadnavis expressed grief at the tragic accident. He also announced an ex gratia of 5 lakh rupees to the families of those who died in the accident. The Criminal Investigation Department, or CID, today interrogated Trinamool Congress MP Abhishek Banerjee for over 9 hours for his alleged involvement in the signature forgery case of party MLAs. According to sources, the agency interrogated Trinamool Congress MLA Kunal Ghosh and Abhishek Banerjee face-to-face at Bhavani Bhavan, the CID headquarters in Kolkata. In ICC Women's T20 World Cup, India defeated Pakistan by 64 runs in a Group A match in Edgbaston in Birmingham. India set a target of 171 runs for arch rivals Pakistan. In reply, Pakistan were all out with 106 runs in 17 overs. Earlier, opting to bat first, India posted 174-6 in their allotted 20 overs. And that is the end of this news bulletin.
1: Akashbani Shiliguri Onushtan Pracharito Hocche মিডিয়া ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত এক বিজ্ঞপ্তিতে প্রকাশ, সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 7 দিনে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে দিনের সর্বোচ্চ তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এখন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। প্রথমে আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতী। সকাল 6:05 বন্দন বার ও চিন্তন, 6:35 রামচরিত মানস, 6:45 সঙ্গীত সরিতা, 7 ভুলে বিশ্রী গীত, 7:30 হাম হ্যায় রাহি পেয়ারকে, 8:30 শুনবেন চিত্রলোক, 9:00 ইন্দ্রধনু, 10:00 উজালে উনকি ইয়াদোকে, 11:00 অনুষ্ঠান চয়নিকা, 12:05 শুনবেন ইয়াদো কি মেহফিল, 1:00 সুরেলা সফর। এখন 711 কিলোহার্জে আকাশবাণী শিলিগুড়ি আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সূচি। সকাল 6:05 প্রথমে অমৃতবাণী ও পরে

বন্দনা, 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, 6:30 আরোগ্য, 6:35 লোকগীতি শিল্পী শ্যামল ভক্ত, 6:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অভিনন্দিতা দাস, 7:00 প্রত্যুষা, 7:45 নজরুলগীতি শিল্পী শিপ্রা বসু, 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, 9:00 আধুনিক গান শুনবেন লতা মঙ্গেশকরের কণ্ঠে, 9:25 সমীক্ষা, 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভজনের অনুষ্ঠান, 10:30 শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান NCERT, 11:00 কিছু কথায় কিছু গানে, 11:30 বিদ্যার্থীদের জন্য বিষয় দশম শ্রেণীর বাংলা, পাঠদান করবেন আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাপ্পা ঘোষ, 12:00 শুনবেন কথায় সুরে, 1:00 মহিলা মজলিস। শুনলেন আগামীকালের প্রভাতী অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল নিউজ অন AIR অ্যাপে এবং মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জে। শুনলেন ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের খেলার ধারা বিবরণী। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:14। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। আগামীকালের অধিবেশন শুরু হবে ভোর 5:55। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। জয় হিন্দ।